জ্বলুনি, তার মধ্যে দিয়েও কোথাও যেন একটা, এই যে হালকা বৃষ্টির পর কালবৈশাখীর ঝোড়ো হাওয়ার পর সময়টা, মনটা আমাদের কেমন যেন অন্যরকম হয়ে যায়। এই যে প্যাচ প্যাচে গরম।

এই যে কত বিস্তৃতভাবে তিনি দৃশ্যকে ধরেছেন তার লেখার মধ্যে দিয়ে, এবং সেখানে ব্যবহার করেছেন নাম যেগুলো, বৈশাখ, তপ্ত হাওয়ার উপস্থিতি, সেটাই কোথাও যেন

কথা বলতে বলতে, গান শুনতে শুনতে, সময় আস্তে আস্তে ঘড়ির কাঁটা টিক টিক করতে করতে জানান দিচ্ছে সময় কিন্তু একেবারেই শেষের দিকে। তাই কথা বলতে বলতে আর গান শুনতে শুনতে এই ভোরের হাওয়ায়, যখন ভোরের শীতল হাওয়ায় রবীন্দ্রসঙ্গীত যখন শুনছি, তখন মনটা সত্যি একটু উদাস হয়ে যায়। এই যে গরমের শান্তি, শান্তি আমরা চাই, সেই শান্তি এই গরম হাওয়ায় ফিরে আসুক।

এই গান শুনতে শুনতে আর আপাতত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। সবাই ভালো থেকো আর টিউন করো 107 FM Rainbow।

কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

নতুন প্রভাত, নতুন ভোর বা নতুন সকাল, যাই বলি না কেন, একেবারেই নতুন একটা দিন চলে এলো আমার আপনার আমাদের প্রত্যেকের জীবনে। সূর্য উঠেছে আজকে ভোর 4:52। সূর্যের আলোয় এই ধরণী, এই পৃথিবী মা স্নাত। আর সেই পৃথিবীর, সেই দেশের ভারত মাতার সন্তানদেরও তো এখন ঘুম ভাঙছে। সূর্যোদয় পৃথিবী ভারতবর্ষকে মায়ের রূপে দেখে এক কবিতা সৃষ্টি। বন্দি তোমায় ভারত মাতা বিদ্যা মুকুট ধারিণী, বড় পুত্রের তপ অর্জিত গৌরব মণিমালিনী, কোটি সন্তান আঁখি তর্পণ হৃদি আনন্দকারিণী, মরি বিদ্যা মুকুট ধারিণী। যিনি এই কবিতা সৃষ্টি করেছেন, যিনি মনে প্রাণে দেশমাতাকে ভালোবেসে শুধু এই কবিতা নয়, বহু কবিতা স্বদেশপ্রেমের গান লিখেছেন, যিনি সে যুগে রাজনীতিতেও জড়িয়েছেন, যিনি একজন সু অভিনেত্রীও ছিলেন, তিনি সাহিত্যিক অভিনেত্রী মঞ্জুশ্রী ঠাকুর। হ্যাঁ, জোড়াসাঁকো ঠাকুর পরিবারের মেয়ে। সম্পর্কে আমাদের গুরুদেব অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের নাতনি, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো সুরেন্দ্রনাথ ঠাকুর এবং সংজ্ঞা দেবীর বড় মেয়ে। আর সত্যি কথা বলতে কি, প্রতিভা নিয়েই যেন তাঁর জন্ম। না, শুধু তাঁর কথা বললে তো হবে না, কারণ মঞ্জুশ্রী দেবীর আরও এক ভাই সুবীরেন্দ্রনাথ, যাঁর ছিল চমৎকার কবিতা লেখার হাত, সঙ্গে খুব ভালো প্রচ্ছদ আঁকতেন। আর এক ভাই মিহিরেন্দ্রনাথ চমৎকার বেহালা বাজাতেন, সেতারও বাজাতে পারতেন। সবাই গুণী ছিলেন, ঠাকুরবাড়ির মতোই নানা গুণের অধিকারী ছিলেন তাঁরা প্রত্যেক ভাই বোন। আর আজকে, আজকে তো বুধবার, সময়টা ভোরাইয়ের বুধবার যেহেতু, তাই আজকে ভোরাইতে রত্নগর্ভা। আর আজকে রত্নগর্ভাতে সেই গুণী সন্তান, মানে এত গুণী সন্তান যার, তাঁর কথা হবে। গুণী সন্তান মঞ্জুশ্রী ঠাকুর, সুবীরেন্দ্রনাথ, প্রবীরেন্দ্রনাথ, মিহিরেন্দ্রনাথ এবং জয়শ্রী দেবীর মা সংজ্ঞা দেবী, যার 6 সন্তান, সবাই গুণী, সবাই কৃতি, সবাই রত্ন। জ্ঞানদানন্দিনী এবং সত্যেন্দ্রনাথ ঠাকুরের পুত্রবধূ সংজ্ঞা দেবীর কথা হবে, যিনি ছিলেন সত্যি রত্নগর্ভা, যেমন তেমন ছিলেন ঠাকুরবাড়ির সন্ন্যাসিনী বধূ। 107 FM রেনবোর ভোড়াইতে অচেনা অজানা গল্পে ঘটনায় আজকে স্মরণ করব সেই রত্নগর্ভাকে, গুণবতী রূপবতী অভিনেত্রী লেখিকা সংজ্ঞা দেবী। আর আপনার

এই যে মা, এই মা একটা মাত্র অক্ষর, অথচ এর বিশালতা, এর গভীরতা এতটাই বেশি যে পৃথিবীর শত শত শব্দ এক জায়গায় জড়ো করেও কিন্তু তার বিশালতার ধারে কাছে আনা যাবে না। তাই মা শুধু একটা অক্ষর নয়, মা মানে অনেক কিছু। আজকে ঠিক তেমনই মা এক রত্নগর্ভাকে নিয়ে কথা বলছি। বাপের বাড়ি থেকে মেয়ে শ্বশুর বাড়ি যাবে আর সেখান থেকে শেষকৃত্যের জন্য মৃতদেহ বের হবে। মেয়েদের সম্পর্কে গোটা সমাজে সব মানুষের ধারণা যখন ঠিক এরকম, তখনই কিন্তু একজন মেয়ে কলম তুলে নিয়েছিলেন, লিখেছিলেন প্রবন্ধ, গল্প, অনুবাদও করেছিলেন দুটো বই, সেলাই ফোঁড়াইয়েছিলেন, খুব দক্ষ, এবং মাঝে মাঝে রং তুলি হাতে আপন মনে ছবি আঁকতেন তিনি। ভালো গাইতেন আর অভিনয় ছিলেন সাংঘাতিকভাবে পারদর্শিনী। আর রূপ দেখে তো চোখ ফেরানো যেত না, নিখুঁত মুখশ্রী, চমৎকার গড়ন, এই হলেন সংজ্ঞাদেবী। মঞ্জুশ্রী জয়শ্রী ঠাকুরের মা, সুবীরেন্দ্রনাথ, প্রবীরেন্দ্রনাথ, মিহিরেন্দ্রনাথ ঠাকুরের মা, সেই সংজ্ঞাদেবী। সুরেন্দ্রনাথ ঠাকুর এবং সংজ্ঞাদেবী একেবারে যেন রাজ্যটুক, একথা বলেছেন সুরেন্দ্রনাথ ঠাকুরের বোন ইন্দিরা দেবী চৌধুরানী। এবারে সংজ্ঞাদেবীর একটু পরিচয়টা আপনাদের সঙ্গে বলি। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় পুত্র, সত্যেন্দ্রনাথ ঠাকুরের বড় ছেলে, সুরেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী তিনি। তাঁর মায়ের নামও ইন্দিরা, আর তিনি সংজ্ঞাদেবীর মা দ্বারকানাথ ঠাকুরের ভাই রাধানাথ ঠাকুরের পরিবারের মেয়ে। ইন্দিরা দেবীর বাবা শ্রীনাথ ঠাকুর ইন্দিরাদেবী মহর্ষির স্নেহধন্যা ছিলেন। তাঁর বিয়ে দিয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ পরিচিত প্রিয়নাথ শাস্ত্রীর সঙ্গে, এবং এই প্রিয়নাথ শাস্ত্রী আর ইন্দিরা দেবীর মেজ মেয়েই ছিলেন সংজ্ঞা, যে সংজ্ঞাদেবীর আবার ননদ।

নাম ইন্দিরা দেবী চৌধুরানী। যাই হোক, তাঁর জন্ম তো কলকাতায়। 1892 ঠাকুর পরিবারের সঙ্গে শাস্ত্রী পরিবারের সম্পর্ক খুব ভালো ছিল। সত্যেন্দ্রনাথ ঠাকুর আর জ্ঞানানন্দিনীর বড় ছেলে সুরেন্দ্রনাথ ঠাকুরের পৈতে সে সময়, তো সেই পৈতেতে তাঁদের নিমন্ত্রিত হিসেবে তাদেরকে আর কি আসতে বলা হয়। এবং নিমন্ত্রিত হিসেবে প্রিয়নাথ শাস্ত্রী আর ইন্দিরা দেবীর সঙ্গে তাঁদের মেজ মেয়ে সঙ্গা দেবীও এসেছিলেন সেদিন। রূপে গুণে সবাইকে আকর্ষণ করেছিলেন ছোট্ট 11 বছরের মেয়েটা। এদিকে যাঁর পৈতে, তিনি আবার স্বদেশী আন্দোলনে ঘোরতর সমর্থক। বিয়েতে সংসারে তাঁর মোটেই আগ্রহও ছিল না, মনও ছিল না। তাঁরও অনুবাদের ক্ষমতা ছিল অসাধারণ। তিনি স্বদেশী আন্দোলন আর লেখালেখি নিয়েই ব্যস্ত থাকতেন, বিয়ে করতে মোটেই রাজি হচ্ছিলেন না। কিন্তু যখন ঠাকুর পরিবারে সেই সুন্দরী ফুটফুটে 11 বছরের মেয়েটা নিমন্ত্রিত হয়ে এলো বাবা মায়ের সঙ্গে, তখন বাড়ির সবাই চাইলেন ঠাকুর পরিবারের যে এই মেয়ে বড় বউ হয়ে আসুক সত্যেন্দ্রনাথ ঠাকুর আর জ্ঞানদানন্দিনীর ঘরে। সেই পৈতের অনুষ্ঠানেই বিয়ের কথা উঠল এবং সেই বিয়েও স্থির হলো। এই মেয়েই আবার আসবে জোড়াসাঁকোয় সুরেন্দ্রনাথ ঠাকুরের বউ হয়ে। 1903 বিয়ে হলো 31 বছর বয়সী সুরেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। 12 বছর বয়স তখন সঙ্গার। এই বয়সের ফারাক, সে সময় তো 31 বছরের সুরেন্দ্রনাথ ঠাকুর আর তার স্ত্রী হলেন 12 বছরের সঙ্গা, তো এই বয়সের ফারাক সে যুগে কিছু আশ্চর্য তো ছিল না, আমরা সেটা সবাই জানি। তবে সুরেন্দ্রনাথ ঠাকুরের বিয়েতে অনিচ্ছা থাকলেও স্ত্রীর প্রতি কিন্তু ছিলেন যথেষ্ট খেয়ালি এবং ভীষণভাবে দায়িত্ববানও ছিলেন তিনি। কিভাবে বউ হয়ে এই ঠাকুর পরিবারে এসে ছোট্ট সঙ্গা হয়ে উঠলেন যে সঙ্গা দেবী, কিভাবে হলেন তিনি একজন লেখিকা অভিনেত্রী, সবই তো আজকে ফিরে দেখব। কারণ আজকে রত্নগর্ভায় সঙ্গা দেবীর কথাই হচ্ছে। সেকালের মেয়েরা ছিলেন একেবারে পর্দার আড়ালে, অন্তঃপুরের আসবাব হিসেবেই যেন তারা থাকতেন। পর্দার আড়ালে, চিকের আড়ালে থাকাই ছিল মেয়েদের চল। লেখাপড়া সে তো একেবারে দূরস্থ, তবুও না তার মধ্যেও পুঁথি চর্চা করতেন ঠাকুরবাড়ির মেয়ে বউয়েরা। হবে আজকে অনেক কথা, আছি তো 7টা পর্যন্ত আজকে ভোরাইতে। মঞ্জুশ্রী দেবী, জয়শ্রী দেবী, প্রবীরেন্দ্রনাথ, সুবীরেন্দ্রনাথ ঠাকুরের মা সত্যেন্দ্রনাথ এবং জ্ঞানদানন্দিনী দেবীর বড় ছেলে সুরেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী সঙ্গা দেবীর কথা হচ্ছে, যিনি ছিলেন গোটা ঠাকুর পরিবারে একেবারেই ব্যতিক্রমী এক চরিত্র। আর যাঁর কথা হচ্ছে, সে সময় সমাজটা কেমন ছিল, একেবারে পর্দার আড়ালে, লেখাপড়া ওই সমস্ত চর্চা বলতে গেলে ছিলই না অন্যান্য বাড়িতে, তবে ঠাকুর পরিবারে তো একেবারেই অন্যরকম ছিল। হবে আজকে সেই সমস্ত কথা। তবে এটাও ঠিক, সেই সময় একদম গোটা দেশ সে সময় কিন্তু লেখাপড়া থেকে অনেকটা দূরে ছিল, বিশ্ব তখন সত্যিই যেন অন্ধকারেই ডুবেছিল।

107 FM রেনবো আজ রত্নগর্ভা সংজ্ঞা দেবীকে চিনছি জানছি নানা অজানা ঘটনার মধ্যে দিয়ে। হ্যাঁ, বাড়িতেই যে সময় একেবারেই সব মেয়েরা ওই পর্দার আড়ালে থাকতো, একেবারে সেই অন্ধকারে নিমগ্ন ছিল যেন গোটা বিশ্ব, গোটা জগৎ সংসার, সেই সময় ওই বাড়িতেই বাবা প্রিয়নাথ শাস্ত্রীর কাছে হাতে খড়ি এবং অক্ষর জ্ঞান সংজ্ঞা দেবীর। সেই সময় স্কুলের পাঠ নেওয়া তার হয়নি, কারণ ওই যে মেয়েরা তো তখন অন্তঃপুরের বাসিন্দা, পালকির মধ্যে পর্দার আড়ালে মেয়েদের যাতায়াতের চল ছিল। তবুও বিয়ের পর ঠাকুর পরিবারে এসে শাশুড়ি জ্ঞানদা নন্দিনীর ইচ্ছেতে গান চর্চা থেকে পুঁথি পাঠ সব কিছু করেছেন সংজ্ঞা দেবী। 12 বছর বয়সী মেয়েটা নানান গয়নায় সেজে গুজে তাঞ্জামে চড়ে শ্বশুরবাড়ি তো এলেন। তখন দু চোখে অনেক স্বপ্ন, শাশুড়ি মাও তো সুশিক্ষিত, জ্ঞানদানন্দিনী দেবী খুব ভালোবাসতেন পুত্রবধূকে, নিজের হাতে ঠাকুরের ঘর সাজানো, পুষ্পপত্র সাজানো এই সমস্ত শিখিয়েছিলেন ওই 12 বছরের ছোট্ট মেয়েটাকে, মানে সংজ্ঞা দেবীকে। ভোরবেলায় উঠে বাগান থেকে ফুল তুলে আনতেন ছোট্ট মেয়েটা এবং ঠাকুর ঘরে গিয়ে যত্ন করে পুষ্পপাত্র সাজাতেন, কখনো বাড়ির মেয়েদের সঙ্গে রান্নার জোগাড়ও করতেন। সংজ্ঞা দেবী ছিলেন রূপে লক্ষ্মী আর গুণে একেবারেই সরস্বতী। আর শাশুড়ি জ্ঞানদানন্দিনী ছিলেন সে যুগের সবচাইতে আধুনিকা নারী, যিনি শিখিয়েছেন মেয়েদের শাড়ি পরা। যেভাবে আমরা এখন শাড়ি পরি বা কাঁধে আঁচল রেখে কুঁচি দিয়ে, সেটা কিন্তু শিখিয়েছেন জ্ঞানদানন্দিনী দেবী। নিশ্চয়ই মনে আছে জ্ঞানদানন্দিনী দেবীর কথা, তো এর আগে বলেছি একবার রত্নগর্ভাতে এসে। শাড়ির সঙ্গে ব্লাউজ, জ্যাকেট পরা, এই সমস্ত চল তিনিই কিন্তু চালু করেছিলেন সমাজে। সেই গুণী শিক্ষিতা উঁচু মনের মানুষ জ্ঞানদানন্দিনীর পুত্রবধূ ছেলের বউ সংজ্ঞা দেবী, তাঁকেও যে তাঁর মনের মতো করে নিজের মতো করে তৈরি করবেন, এ তো একেবারেই স্বাভাবিক। বিয়ের পর 12 বছর বয়সী সংজ্ঞা দেবীকে লেখাপড়া শেখানোর জন্য লোরেটো থেকে নিয়ে এসেছিলেন বাড়িতে এক বিদেশি টিচার, আঁকা শেখানোর জন্যও রাখলেন শিক্ষক, কার জন্য, ছেলের বউয়ের জন্য। ভাবুন একবার, সে যুগেও এইভাবে কিন্তু পুত্রবধূকে সুশিক্ষিত করে তুলেছিলেন জ্ঞানদানন্দিনী দেবী। শুধু শিক্ষায়

শিক্ষার আলোতেই যে তাকে এনেছেন তা তো নয়, তার সঙ্গে সঙ্গে গান শিখিয়েছেন, আঁকা শিখিয়েছেন, তার জন্য টিচার রেখেছেন বাড়িতে। ভাববা যায় সত্যি এই যুগে যখন দেখি যে এখনও পর্যন্ত সেই আর কি ছেলের বউকে পনের জন্য এখনও নিউজ পেপার খুললেই দেখা যাচ্ছে। গতকালও দেখেছি কিভাবে একজন সুন্দরী সুশিক্ষিতা মেয়ে কিভাবে তার প্রাণ চলে গেছে, অথচ সেই যুগে এরকম করেছেন ঠাকুর পরিবারে জ্ঞানদানন্দিনী দেবী। তাছাড়াও সংজ্ঞা দেবী স্বামী সুরেন্দ্রনাথের কাছেও ইংরেজি পড়তেন, অনুবাদও শিখতেন। সুরেন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় সেই যুগের বিখ্যাত অনুবাদক। এইভাবেই সংজ্ঞা দেবী শিক্ষা দীক্ষার পাঠ চলতে থাকলো বিয়ের পর থেকেই। শুধু সাহিত্য চর্চা নয়, করতেন রীতিমতো নাট্যচর্চা, করেছেন অভিনয়, তাও আবার ঠাকুর বাড়ির অন্দরমহলে কিন্তু নয়, রীতিমতো বাড়ির বাইরে মঞ্চে টিকিট কেটে দর্শক এসে দেখতে এসেছিল। এবং নিশ্চয়ই সে কথাও বলবো আজকে, কারণ ফিরে দেখছি তো আজকে ঠাকুর পরিবারের এক রত্নগর্ভা সংজ্ঞা দেবীকে। হবে আজকে অনেক কথা, আছি তো একদম সাতটা পর্যন্ত আপনার সঙ্গে, আমি আর যে মৌমিতা। আর আজকে সেই মায়ের কথা হচ্ছে, আসলে মা তো একটা ছোট্ট অক্ষর বা ছোট্ট শব্দ না, মা মানে তার তল খুঁজে পাওয়া যায় না, তার গভীরতা আমার বা আপনার কারোর পক্ষে কিন্তু খোঁজা বা বোঝা সহজ নয়। মা মাই হন, সেই রকমই মা রত্নগর্ভা সংজ্ঞা দেবীর কথাই হাজির হচ্ছে 107 FM রেনবোর ভোড়াইতে রত্নগর্ভায়।

আমাদের প্রত্যেকের জীবনে মাই হচ্ছেন সব। মা মাটির মতো, না মা গোটা পৃথিবী জুড়ে, নাকি মা গোটা বিশ্বটা জয় করে সন্তানকে কাছের করে নেন, সেটা তো সন্তানরাই বোঝে, তাই না? আজকে যেহেতু বুধবার, আজকে সেই রত্নগর্ভার কথা হচ্ছে, আর রত্নগর্ভাতে আজকে সংগাদেবীর কথা হচ্ছে। ঠাকুর পরিবারের মেয়ে বউ হয়ে যিনি এসেছিলেন, তো সেই তাঁর কথাই হচ্ছে। এবং যাঁর সন্তানেরা প্রত্যেকেই একেবারে যে যার নিজের নিজের ক্ষেত্রে কৃতি সন্তান, মানে তাঁরা প্রত্যেকে সত্যিই তিনি রত্নগর্ভা, রত্নদেরই মা তিনি। তো যাই হোক, তাঁর কথা তো বলবই। আর এদিকে আজকে দেখতে দেখতে মে মাসের 20 তারিখ হয়ে গেল, হাতে আছে ঠিক 2 শনিবার আর 2 রবিবার। শনিবার আর রবিবার মানেই তো ভোরাইতে আমরা শেয়ার করি আপনাদের পাঠানো বার্তা।

0: তো এই মে মাসে যাঁরা এখনো পর্যন্ত আপনাদের মতামত সেন্ড করেননি, শেয়ার করেননি, চলুন তাহলে একবার ঝট করে শুনে নিই এই মে মাসে শনিবার আর রবিবারে ভোরাইতে কোন বিষয়ে আপনি আমাদের সঙ্গে বার্তা শেয়ার করবেন, বা হয়তো আপনি শুনেছেন বিষয়টা কিন্তু এখনো লিখছি, লিখবো করে লেখা হয়নি, ঝট করে একবার শুনে নিই। শুনে নেওয়ার পরে গানের ওপারে ফিরছি, আমি আর জে মৌমিতা।
1: এখন নাকি প্রাকৃতিক পরিবেশের কারণে সেভাবে বসন্ত খেলা করে না, সত্যি কি তাই? আমি তো দেখেছি লাল পলাশে মৌমাছি উড়ছে, দেখেছি গঙ্গার পাড়ে হালকা হাওয়ায় হাত ধরে ঘুরে বেড়ায় যারা, তাদের মনে নতুন প্রেম আছে। গরম পড়ছে কিন্তু শিরশিরে দক্ষিণী হাওয়া এখনো কারোর কথা মনে করায়। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই, FM রেইনবো, রজতনে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন আমাদের ইমেল অ্যাড্রেস AIRFMRainbowKolkata@gmail.com, AIRFMRAINBOWKOLKATA AIRFMRainbowKolkata@gmail.com এ। মে মাসের বিষয়ে আমরা রাখলাম তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার বার্তা ঠিক সকাল 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক সকাল 6:34 হয়ে 26 সেকেন্ড, সময়টা ভোরাইয়ের। আর আজকে ভোরাইতে রত্নগর্ভা, কারণ আজকে বুধবার। ছয় সুসন্তানের জননী গুণবতী রূপবতী সংজ্ঞা দেবীর কথা হচ্ছে আজকে রত্নগর্ভায়, যিনি মহর্ষি দেবেন্দ্রনাথের দ্বিতীয় পুত্র সত্যেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র সুরেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। তাঁকে শ্রদ্ধা জানাচ্ছি নানা জানা অজানা ঘটনা গল্পের মধ্যে দিয়ে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে মৌমিতা। রত্নগর্ভা সংজ্ঞা দেবী বাড়িতেই চর্চা করতেন নানান সাহিত্যের কথা, তো আগেই বলেছি। তাঁর জন্য যে লরেটো স্কুল থেকে যে টিচার আনা হয়েছিল বা তাঁর আঁকার জন্যও যে শিক্ষক রাখা হয়েছিল, এই কথাগুলো কিন্তু একটু আগেও বলেছি। অনুবাদে হাত তিনি পাকিয়েছিলেন স্বামী সুরেন্দ্রনাথের কাছেই, কারণ সুরেন্দ্রনাথ ছিলেন সে যুগে সব থেকে বড় অনুবাদক। তাঁর কাছে অনুবাদের পাঠ নিয়েই সংজ্ঞা দেবী বেশ কয়েকটা জাপানি গল্প অনুবাদ করেছিলেন সেই যুগে সেই সময়, যেমন মৎসু আমার আয়না, ইউরিসীমার মা। এরপর সংজ্ঞা দেবী হয়ে উঠলেন পাকাপাকিভাবে পূর্ণ পত্রিকার অনুবাদিকা। তাঁর লেখার ভাষার যে বাঁধুনি এবং উপস্থাপনা এতটাই সহজ এবং এতটাই সুন্দর ছিল এবং এতটাই সরস ছিল, যা পড়ে সবাই খুব খুশি হতেন, পাঠকের মন একেবারে ছুঁয়ে যেত তাঁর লেখনী পড়ে। সে যুগে সংজ্ঞা দেবী স্বামী সুরেন্দ্রনাথের ইচ্ছেতে মিল্টনের প্যারাডাইস লস্ট পড়েছিলেন, যেমন তেমন কিন্তু কালিদাসের অভিজ্ঞান শকুন্তলমও পড়েছিলেন তিনি। তিনি গানও শিখেছেন ঠাকুরবাড়িতেই, তাঁর পড়াশোনা থেকে গান শেখা বা অভিনয় করা নাটকে এই সমস্ত কিছু চর্চা কিন্তু স্বামীর অনুপ্রেরণাতেই, তিনিই এনকারেজ করেছেন স্ত্রীকে, কারণ তাঁর মা জ্ঞানদানন্দিনীও যে সুশিক্ষিত ছিলেন। এবং শুধু তাই না, সে যুগেও তিনি ছিলেন এক অন্যরকম মনের মানুষ। আমরা যেভাবে শাড়ি পরি, এই পেটি যেমনভাবে আমরা শাড়ির ওপরে জ্যাকেট পরি, এই সমস্ত কিছু যে স্টাইল স্টেটমেন্ট আমাদের যেগুলো, সেগুলো কিন্তু জ্ঞানদানন্দিনীর কাছ থেকেই শেখা আমাদের প্রত্যেকের, মানে আমরা সেভাবে আস্তে আস্তে যেন সেটাই শিখে আসছি, সেই পরম্পরাই চলছে। শুধু সাহিত্য চর্চা নয়, ওই যে বললাম তাঁর অভিনয়ের কথা, তিনি বিসর্জন নাটকে গুণবতীর চরিত্রে অভিনয় করেছিলেন, আর এই বিসর্জন নাটকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে অভিনয় করেছিলেন জয়সিংহের চরিত্রে। আর এই বিসর্জন নাটকটা ঠাকুরবাড়ির অন্দরমহল পেরিয়ে অভিনীত হয়েছিল 3 দিন ধরে এম্পায়ার থিয়েটার হলে। আর এই যে সেই নাটকের প্রশংসা ছাপা হয়েছিল তখনকার সংবাদপত্রেও, এত গুণী এত দক্ষতা থাকা সত্ত্বেও না সংজ্ঞা দেবীর একটা সব কিছুতে কীরকম ছাড়া ছাড়া ভাব ছিল, নিরাসক্তি ছিল, সংসারের প্রতি কোনো রকম টান তাঁর ছিল না, স্বামী সন্তানের প্রতিও ভীষণভাবে উদাসীন হয়ে গিয়েছিলেন, সব কিছুতেই ছিল কেমন একটা যেন নিরাসক্তি ভাব, ছাড়া ছাড়া ভাব। কিন্তু শ্বশুর বাড়িতে শাশুড়ি জ্ঞানদানন্দিনী দেবী থেকে ননদ ইন্দিরা দেবী চৌধুরানী তাঁকে সবাই ভীষণভাবে ভালোবাসতেন, স্নেহ করতেন। তাঁরা তাঁর এই যে সব কিছুতে ছাড়া ছাড়া ভাব, এগুলো তাঁদের চোখেও পড়তো। স্বামী সুরেন্দ্রনাথও অসম্ভব যত্নশীল ছিলেন স্ত্রীর প্রতি, যা নিজেই সংজ্ঞা দেবী লিখেছেন, জগতে নারীর যাহা কিছু কামনার বস্তু আছে এই বিবাহে আমি সকলই পাইলাম। এইভাবেই একে একে 6 কৃতী সন্তানের মাও হলেন তিনি সংজ্ঞা দেবী।

তাঁর চার ছেলের মধ্যে সুবীরেন্দ্রনাথ মিহিরেন্দ্রনাথ ছিলেন লেখক। কিছুদিন দুজনেই তত্ত্ববোধিনী মহা মানে সেই সময় তত্ত্ববোধিনী যে পত্রিকাটা বেরোতো তার সহ সম্পাদকের কাজ করেছেন বা সহ সম্পাদনার কাজ করেছেন তারা। আর এক মেয়ে, আর এক মেয়ে মঞ্জুশ্রী ঠাকুর, তার কথা তো বলেইছি, তাকে আমরা সবাই জানি, চিনি। মঞ্জুশ্রী ঠাকুরকে ঠাকুরবাড়ির লাল কন্যা বলা হতো, কারণ তিনিও খুব গুণী ছিলেন, কৃতি সন্তান তিনিও, তবে লাল কন্যা হয়েছিলেন কিন্তু রাজনীতিতে জড়িয়ে। হবে সেই গুণবতীর কথাও, রত্নের কথাও হবে। তবে তার আগে সংজ্ঞা দেবীর আরও দুই ছেলে প্রবীরেন্দ্রনাথ এবং সুনৃতেন্দ্রনাথ ঠাকুরের কথা একটু বলে নিই। সুনৃতেন্দ্রনাথ তিনি ছিলেন প্রাবন্ধিক, প্রবন্ধ লেখায় তাঁর লেখার যে মাধুনী তার প্রশংসা স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন। আর এক ছেলে প্রবীরেন্দ্রনাথ পাখোয়াজ থেকে শরদ, সেতার যেমন বাজাতেন তেমন তাঁর গানের গলাও ছিল অসাধারণ। আর লেখালেখিতে তিনিও কিন্তু ঠাকুরবাড়ির ট্র্যাডিশন বজায় রেখেছিলেন। তিনি সম্পূর্ণ অন্য ধারায় আবার লোকসাহিত্যের চর্চাও করেছেন। এবারে বলবো সেই মেয়ের কথা যিনি সত্যি এক রত্ন, তার কথা বলবো গানের ওপারে। আছি তো সাতটা পর্যন্ত, হবে আজকে আরও অনেক কথা। আজ কথা বলছি, ফিরে দেখছি জোড়াসাঁকো ঠাকুর পরিবারের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় পুত্র সত্যেন্দ্রনাথ ঠাকুর আর জ্ঞানদানন্দিনী দেবীর বড় ছেলে সুরেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী সংজ্ঞা দেবী, যিনি ছিলেন রত্নগর্ভা। সেই তাঁর কথাই কিন্তু আজ হচ্ছে 107 FM রেনবোর ভোড়াইতে রত্নগর্ভায়।

107 FM রেনবোয় আজ ভোরাইতে আমরা রত্নগর্ভা সংজ্ঞা দেবীকে ফিরে দেখছি, যিনি মিহিরেন্দ্র প্রবীরেন্দ্রনাথ সুবীরেন্দ্রনাথ মঞ্জুশ্রী ঠাকুরের মা। সত্যি তিনি রত্নগর্ভা। তাঁর ছেলেমেয়েরা ছিলেন সবাই গুণী, সবাই কৃতি সন্তান, বহুমুখী প্রতিভা ছিল প্রত্যেকেরই। এবারে আসি সেই রত্নগর্ভার কথায়, মঞ্জুশ্রী দেবীর কথা। 1907 তাঁর জন্ম ওই ঠাকুর বাড়িতেই। গানে অভিনয়ে দক্ষতা ছিল ঠিক মা সংজ্ঞা দেবীর মতোই। যখন কলকাতায় এম্পায়ার থিয়েটার হলে বিসর্জন নাটক মঞ্চস্থ হয়েছিল, সেখানে গুণবতীর চরিত্রে তো মা সংজ্ঞা দেবী পারফর্ম করেছিলেন, সে কথা তো একটু আগেই বললাম। তো সেই নাটকেই মেয়ে মঞ্জু

শ্রীদেবী অপর্ণার চরিত্রে অভিনয় করেছিলেন এবং সেই সেই সময় যে ঘটনাটা হয়েছিল একটুখানি এখানে একটু বলি। এই যে মঞ্জুশ্রী দেবী অপর্ণার রোলে অভিনয়ের কথা তো বললাম, তো এখানে সেই সময় অভিনয় করেছিলেন রানু অধিকারী। তিনি ওই তিন রাতের মধ্যে হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেলেন এক রাতে, তখন পারফর্ম করতে পারলেন না বলেই সেখানে মঞ্জুশ্রী দেবী কবিগুরুর কথায় অভিনয় করেছিলেন ওই চরিত্রে। শুধু তাই নয়, তাঁর মা সংজ্ঞা দেবীরও সেই একটা রাতে, ওই তিন রাতের মধ্যে যখন ঠাকুর পরিবার থেকে বাইরে বেরিয়ে এম্পায়ার থিয়েটার হলে তিন রাত যখন এই নাটকটা হয়েছিল সেই সময় মা সংজ্ঞা দেবীও এক রাতে হঠাৎ করেই জ্বরে অসুস্থ হয়ে পড়েন, অভিনয় করতে পারেননি। কিন্তু সেই গুণবতী তাঁর মেয়ে মঞ্জুশ্রী দেবী সেই চরিত্রেও অভিনয় করেছিলেন। কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়া দুটো আলাদা আলাদা চরিত্রে পরপর দুটো রাতে অভিনয় খুব কঠিন কাজ, এটা তো আমরা সবাই জানি। কিন্তু সেটাই মঞ্জুশ্রী দেবী অনায়াসেই করে দেখালেন সবাইকে। রাজা ও রানীর রূপান্তর, ভৈরবের বলি, এই সমস্ত নাটকে মঞ্জুশ্রী দেবী রানী সুমিত্রার ভূমিকায় এখানে আর কি ভৈরবের বলিতে সেখানে অভিনয় করেছিলেন। এরপর তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ইউরোপ গিয়েছিলেন, কিছুদিন লন্ডনেও লেখাপড়া করেছিলেন তিনি। 1924 দশই মার্চ সন্ধ্যের লগ্নে মহর্ষি ভবনে যামিনী প্রসাদ চট্টোপাধ্যায়ের ছেলে ক্ষিতিশ প্রসাদের সঙ্গে বিয়ে হয় মঞ্জুশ্রীর। এই বিয়ে প্রসঙ্গে কবিগুরু একটা চিঠি লিখেছিলেন রানু অধিকারীকে, একটু না বলেই পারছি না সেই চিঠির কথা, কারণ কবিগুরুর মনের অবস্থা, তাঁর মনের কথা লিখেছিলেন। কাল সন্ধ্যের সময় মঞ্জুর বিয়ে হয়ে গেল, আজ সকালে কাঁদতে কাঁদতে ও চলে গেল। বিয়ের কিছুদিন আগে থেকেই ওর কান্না শুরু হয়েছে, ওর কান্না দেখে বুঝতে পারি মেয়েদের পক্ষে প্রথম শ্বশুরবাড়ি যাওয়া বলতে কতখানি বোঝায়। ভাবুন একবার, সে যুগে ঠাকুরেরও কিন্তু, রবীন্দ্রনাথ ঠাকুরের চোখেও কিন্তু এটা পড়েছে। তিনিও সেই চিঠিতে রানু অধিকারীকে এই কথাটা লিখেছিলেন। আর এই মঞ্জুশ্রী দেবী এবং ক্ষিতিপ্রসাদ চট্টোপাধ্যায়ের বিয়েতে রবীন্দ্রনাথ তাঁদের উপহার দিয়েছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটা ছবি, সেই একটা ছবি নিয়ে লেখা একটা কবিতা, ওগোবধূ সুন্দরী নব মধু মঞ্জুরী, সাত ভাই চম্পার লহ অভিনন্দন, পর্ণের পাত্রে ফাল্গুন রাত্রে স্বর্ণের বর্ণের ছন্দেরও বন্ধন। পরে এই লেখাটা রূপান্তর করে কবিগুরু গানও লিখেছিলেন একটা। গুণী মেয়ে মঞ্জুশ্রীর বিয়ে হয়েছিল অত্যন্ত মেধাবী ক্ষিতিশ প্রসাদের সঙ্গে। 1913 ম্যাট্রিকে তিনি সেভেন্থ হয়েছিলেন এই ক্ষিতিশ প্রসাদ, পদার্থবিজ্ঞানে অর্থাৎ ফিজিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। পরে কেমব্রিজ থেকে নৃতত্ত্ব নিয়ে গবেষণা করেন এবং কলকাতা ইউনিভার্সিটিতে অধ্যাপক হন। বিয়ে তো হলো মঞ্জুশ্রী দেবীর, লেখালেখি তো করতেনই, সঙ্গে 1940 ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মেহনতি মেয়েদের সমস্যা সমাধানের জন্য মহিলা আত্মরক্ষা সমিতি গড়ে তোলেন। তিনি অসহায় মেয়েদের সাহায্যের জন্য সে সময় একটা রিলিফ সেন্টার খুলেছিলেন। তিনি মহিলা আত্মরক্ষা সমিতির মুখপত্র ঘরে বাইরে পত্রিকার সম্পাদিকাও হয়েছিলেন এই মঞ্জুশ্রী দেবী। কমিউনিস্ট পার্টি করবার অপরাধে একবার গ্রেপ্তারও হয়েছিলেন। সেই অগবধূ সুন্দরী নববধূ মঞ্জুরী হয়েছিলেন ঠাকুর বাড়ির লাল কন্যা। তাহলে বোঝা গেল তো কমিউনিস্ট হয়ে তাঁর নামটার সঙ্গে জুড়ে গিয়েছিল লাল কন্যা। বাঙালি মেয়েদের মধ্যে ইংরেজিতে লেখার যে প্রবণতা, মঞ্জুশ্রী দেবী তাঁর অন্যতম পথিকৃৎ। এমনই সবাই গুণী কৃতী ছিলেন তাঁরা ভাই বোনেরা। এই সব সন্তানের মা হলেন সংজ্ঞা দেবী, যিনি সত্যিই রত্নগর্ভা। আজ তাঁরই কথা ফিরে দেখছি অজানা গল্পে ঘটনাতে 107 FM রেনবোর ভোড়াইতে। এবারে আসব সেই রত্নগর্ভার সব কিছুতে নিরাসক্তি কেন সেই প্রসঙ্গে, তবে তার আগে অবশ্যই গান তো আছে।

সেই ভিতর ঘরে মনের তল সত্যি পাননি ঠাকুর বাড়িতে কেউই। ছয় কৃতি সন্তানের মা সংগাদেবী ধুমধাম করার শখ প্রথম জীবনে থাকলেও না, যত দিন গিয়েছে ততই না তার মনের পরিবর্তন ঘটেছে। সব কিছুতেই ওই যে বললাম ছাড়া ছাড়া ভাব একটা এসেছিল। তার বাবা প্রিয়নাথ শাস্ত্রী ছিলেন ব্রাহ্ম, আর মা ইন্দিরা দেবী ছিলেন ঠাকুরে বিশ্বাসী। সংগাদেবী দুজনের কাছ থেকেই পেয়েছিলেন ভক্তি এবং একনিষ্ঠতা। সাজগোজ তার মোটেই ভালো লাগতো না, দিন যত এগোয় তিনি ততই অন্য এক জগতের যেন মানুষ হয়ে যান। এই সমস্ত জানা যায় তার ননদ ইন্দিরা দেবী চৌধুরানীর লেখা থেকে। সংসারে থেকেও চলে যেতেন মাঝে মাঝে তিনি তীর্থে, সাধু সঙ্গ এবং সেখানে আলোচনা পাঠ শুনতেন। তার মধ্যে অদ্ভুত এক পরিবর্তন এলো। তিনি ছয় সন্তানের মা পরিচয়ে বেঁধে থাকতে চাননি, তিনি সকলের মা হতে চেয়েছিলেন। তার নিজের লেখা কবিতাতেই সেই সুর, সেই কথা, সবারই যে মা হব গো হেতা, যে রূপে হয় পূর্ণ বিকশিত। আর সব থেকে বড় কথা, তার মন এমন বিভাগী হয়ে গেলেও স্বামীর সাহায্য কিন্তু পেয়েছেন প্রত্যেক মুহূর্তে। সুরেন্দ্রনাথ ঠাকুর নিজে স্ত্রী সংগাদেবীকে নিয়ে যেতেন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে। তিনি নিয়ে গিয়েছিলেন একবার ভগিনী নিবেদিতার কাছেও। সংসারে থেকেও মন তার ছুটে বেড়াত ধর্মীয় স্থানে। সুরেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর প্রতি ভালোবাসার জন্যই সংগাদেবী সংসার কিন্তু ছেড়ে যাননি একেবারে। তবে 1940-এ স্বামীর মৃত্যুর পরে তিনি সন্ন্যাস নেন। মাথা একেবারে মুড়িয়ে গেরুয়া বসন পড়েন তিনি। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের কোনো মেয়ে বা কোনো বউ এরকম কিন্তু করেননি। যাই হোক, এরপর তিনি দীক্ষা নিলেন এলাহাবাদে। গেরুয়া বসন পরে নতুন সন্ন্যাস নাম পেলেন তিনি। সংগাদেবী থেকে হয়ে গেলেন স্বরূপানন্দ সরস্বতী, থাকতেন এলাহাবাদে, পরে ফিরেছিলেন শান্তিনিকেতনে। সংগাদেবী সেই সময় লিখেছিলেন সেবিকার কৈফিয়ত। তিনি জীবন স্মৃতি কথায় লিখেছেন, প্রথম জীবনে বুঝতে পারিনি মন কি চায়, পরে মনে হলো ভগবত লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। তাই তিনি সেই কবিতায় লিখেছিলেন যা বলছি বা বলেছি একটু আগেই, ওই যে রেখো না মোরে ক্ষুদ্র মা করে ধরণীতে করো গো পরিচিতি, সবারই যে মা হব গো হেতা, সেরূপে হয়ে পূর্ণ বিকশিত। 6:51 হয়ে 33 সেকেন্ডে জাস্ট কথা বলতে বলতে 34 সেকেন্ড হয়ে গেল। আর হবে তো এখনো বেশ কিছু কথা, কারণ আছি একদম 7 পর্যন্ত। 107 FM রেনবোয় ভোরাইতে আজ রত্নগর্ভায় কথা হচ্ছে সংগাদেবীকে নিয়ে, যিনি ঠাকুর পরিবারের বউ হয়েও তিনি আবার সন্ন্যাস নিয়েছিলেন।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: দেখতে দেখতে স্টুডিওর ঘড়িতে 6:55 হয়ে 53 সেকেন্ড হয়ে গেল। আজকে তো বুধবার, আজকে বুধবারে এই ভোরাইতে রত্নগর্ভা, আর আজকে সেই রত্নগর্ভায় কথা হচ্ছে সংজ্ঞা দেবীকে নিয়ে। আর শনিবার এবং রবিবার চাই তো আমরা আপনাদের মতামত, আপনাদের কথা শুনতে, অনুভবে বসন্ত এই মে মাস জুড়ে সেই নিয়েই কিন্তু আপনারা আপনাদের বার্তা, আপনাদের মতামত সেন্ড করছেন আপনাদের নিজের মতো করে। আজকে বুধবারের রত্নগর্ভাতে কথা হচ্ছে ঠাকুর পরিবারের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় পুত্র সত্যেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্রবধূ বড় ছেলের বউ সংজ্ঞা দেবীকে নিয়ে, যিনি ছিলেন একেবারে ব্যতিক্রমী চরিত্র, যিনি ছিলেন সত্যি রত্নগর্ভা, 6 কৃতি সন্তানের মা, তবুও সংসারে থেকেও নানা গুণের অধিকারিণী হয়েও, অপরূপ সুন্দরী হয়েও নির্বিকার ছিলেন সব কিছুতে। ঠাকুরবাড়ির সন্ন্যাসিনী বধূ সংজ্ঞা দেবীর জীবন ছিল 2 সুতোয় গাঁথা এক আশ্চর্য জীবন। আমরা আজকে নানা অজানা গল্পে ঘটনায় তাঁকে স্মরণ করলাম। লেখালেখি, ছবি আঁকা, অভিনয় চর্চা, তাঁর ঘরকন্যা সামলাতে সামলাতেই উদাসীন হয়ে যাওয়া এবং সেই ধর্মে ফিরে গেলেন, এক অন্য জীবনে তিনি চলে গেলেন। সেই অনেক গুণের অধিকারী সংজ্ঞা দেবীকে আজকে অচেনা অজানা ঘটনায় স্মরণ করলাম, জানলাম সেই রত্নগর্ভাকে। আজকে ভোরাইতে কথা বলতে বলতে 6:57 অলরেডি হয়ে গেছে, এবারে ভোরাইয়ের পথ চলা থামাতেই হবে। থামছি এখন ঠিকই, তবে ঠিক 7:02 ফিরছি আমি আর জে মৌমিতা নমস্কার কলকাতা নিয়ে। থাকতে হবে কিন্তু 7:02 থেকে 10টা পর্যন্ত আর জে মৌমিতার সঙ্গে।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতরাতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। তিনি সেদেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মোলানির সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারত ইতালি পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি ভারত পশ্চিম এশিয়া ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়েও আলোচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও নর্ডিক দেশগুলির পারস্পরিক অংশীদারিত্ব পরিবেশ বান্ধব প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে গতকাল প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে বিশ্বের জন্য নর্ডিক দেশগুলির উন্নয়ন বিষয়ক দক্ষতা এবং ভারতের বিশাল কর্মপরিধিকে একসঙ্গে কাজে লাগানো হবে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও আগামী 23 মে 4 দিনের ভারত সফরে আসছেন। এটি তার প্রথম ভারত সফর হতে চলেছে। মার্কিন বিদেশ দপ্তরের তরফে জানানো হয়েছে, 4 দিনের এই সফরে নতুন দিল্লির পাশাপাশি কলকাতা, আগ্রা ও জয়পুর যাবেন রুবিও। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। নতুন প্রযুক্তির মাধ্যমে মহাত্মা গান্ধীর আদর্শকে সকলের সামনে তুলে ধরা হবে। এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম মেধা পরিচালিত হোলাবক্স প্রযুক্তি। রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পে সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী 1 জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। ভারতীয় রেল ব্রডগেজ নেটওয়ার্কের 99.6% বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন করে এক বড় মাইলফলক অর্জন করেছে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ব্রডগেজ লাইনের 69,873 কিলোমিটারের বেশি অংশে সম্পূর্ণভাবে বৈদ্যুতিনকরণ করা হয়েছে। IPL ক্রিকেটে গতকালের ম্যাচে রাজস্থান রয়্যালস 7 উইকেটে লখনউ সুপার

0: জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। আইপিএলে আজকের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। খেলা শুরু হবে সন্ধে 7:30। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে।

রাগ হচ্ছে চরম। বৈশাখকে বাই বাই বলে এসেছে এখন জ্যৈষ্ঠ, তুমি আমি গরমেতে পাচ্ছি হেভি কষ্ট। সারাদিনের প্ল্যানটা সারো, আজ যে বুধবার, গরম হলেও অফিস ডে, আজ শোয়া যাবে না আর। ক্যারি করো ওয়াটার বটল, লাঞ্চ বক্স আর ছাতা, FM রেনবোয় শুনছো তুমি মৌমিতার সঙ্গে নমস্কার কলকাতা। বৈশাখকে তো বাই বাই বলে জ্যৈষ্ঠতে আমরা এন্ট্রি নিয়েছি দিন চারেক আগেই, আর আজকে জ্যৈষ্ঠের পাঁচ, টের পাচ্ছি তো গরমের আঁচ। টপ স্কোরার সেই সূর্যদেব, গরমকে নিয়ে চলছে গরমাগরম চর্চা। বৃষ্টির স্কোর একেবারে নীল না হলেও ভ্যাপসা গরমে কিন্তু এনার্জিটা পুরো মাইনাস হচ্ছে। বৈশাখী ঝড় বৃষ্টির হয়েছে অন্ত, আর গরম খুব বারবার অন্ত। উইকের থার্ড ডে আজকে, অফিস ডে আজ, তাই উইকনেস কাটিয়ে বিছানার সঙ্গে দোস্তি খতম করো। আর বৃষ্টির হয়েছে অন্ত, গরমটা তো এখন বারবার অন্ত, কাজেরও নেই কিন্তু অন্ত। বুধবারের কেজো দিনটায় নিজেকে অকেজো না করে সারাটা দিন কিভাবে তুমি ম্যানেজ করবে প্ল্যানটা চক আউট করে ফেলো। আর উঠছি উঠবো করে পাশ ফিরে শুতে চাইলেও হবে না গো, কারণ ওই যে জেগে উঠছে সকাল, উঠছে কি গো, উঠে পড়েছে তো সূর্য, আজকে 4:52, আর সকালে আলো ঝলমলে, রোদ্দুরে ঝলসে যাওয়ার দিন আজ আবার শুরু হয়ে গিয়েছে অলরেডি। তাই উঠছি উঠবো নয়, পাশ ফিরে শুতে চাইলেও হবে না, চলো উঠে পড়ো ঝটপট।

না, আমি হাজার চেষ্টা করেও না এইভাবে বলতে পারবো না চলে আয়, হবে না, কারণ এই বেসুরো গলায় এটা মোটেই হয় না। কিন্তু মন পাশ ফিরে শুতে চাইলেও সেটা হবে না, তোমাকে কিন্তু সেটা বলে দিচ্ছি। স্কুল কলেজে সামার ভ্যাকেশন চললেও, তবে কলেজে এখনও অনেক স্টেট ইউনিভার্সিটিতে যদিও পরীক্ষা চলছে, এক্সাম চলছে, তবে সামার ভ্যাকেশন চলছে কিন্তু স্কুলগুলোতে। তবে অফিস তো খোলা, আজকে অফিস ডে, আজকে উইকডে, সকাল থেকেই পারদ পড়ি কি মরি করে রোজ রোজ চড়ছে, গরম বাড়ছে। আর উইকের থার্ড ডে আজকে নো ছুটি, এখন শুধুই হবে ছোট ছুটি। আজকে 5ই জ্যৈষ্ঠ, গরমে পাচ্ছি খুব কষ্ট, দেশে বর্ষা।

0: এলেও দক্ষিণে কবে আসবে, মানে দক্ষিণবঙ্গে কবে আসবে সেটা জানি না। জানি শুধু যে বৈশাখ মাস শেষ হলেও গরমের শেষ নয় এখনই, সে তো তুমি আমি জানি। কিন্তু জানি না আজকে 20th May দিনটার স্পেশালিটি কী, দিনটা কেন মেমোরেবল, সেটা দেখতে গেলে, সেটা জানতে গেলে অবশ্যই আমাকে যেটা করতে হবে ডায়েরির পেজ উল্টাতে হবে, আর সেই ডায়েরি তো এখন এই মুহূর্তে আর যে মৌমিতার হাতে। আজকে জ্যৈষ্ঠ মাসের 5, গরমের ওই সূর্যের আঁচ যে এখন বাড়ছে সেটা তো বুঝতে পারছি। 1433 বঙ্গাব্দ আর 20th May 2026 ডায়েরি দেখাচ্ছে, পঞ্জিকাও বলছে, ক্যালেন্ডারও দেখাচ্ছে। এবারে ডায়েরির পেজটা উল্টিয়ে তোমাকে বলছি আজকের দিনটা কেন মেমোরেবল, কেন স্মরণীয়। ইতিহাসের দিক থেকে দেখতে গেলে না দিনটা, এই তারিখটা অনেক কিছু সাক্ষী। 1498 আজকের দিনে ভাস্কোডাগামা জলপথে কালিকটে আসেন। আজকে সেই দিন 1609 শেক্সপিয়ারের সনেট প্রথম প্রকাশিত হয় লন্ডনে। আজ আবার কি জানো, কিউবার স্বাধীনতা দিবস। 1934 20 May শ্রীলঙ্কাতে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের আদলে এক স্কুলের ভিত্তি স্থাপন করেন আজকের দিনে এবং নাম দেন শ্রীপল্লী। আজ সেই দিন 1986 20 May বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। আজ 20 May এমন একটা দিন, যেমন বহু ঘটনার সাক্ষী এই দিনটা, ঠিক তেমন আজকের দিন অনেকেরই কিন্তু জন্মদিন, সেটাও তো দেখছি, হবে সেই সমস্ত কথাও। তবে তার আগে তোমাকে যেটা বলছি, সকালে না তুমি যাই খাও না কেন, লেবু জলে প্লিজ চুমুক দিও, আজকে তার দিন, ন্যাশনাল লেমন জুসিস স্ল্যাশ ডে। আর ব্রেকফাস্টে তুমি ফ্রেঞ্চ টোস্টে বাইট দিতেই পারো, আজকে তারও দিন। ক্রাঞ্চি ক্রিস্পি চিকেন ট্যাকো স্ন্যাক্সে রেখো, সন্ধেটা জমিও এইটা দিয়েই। আর টিফিনে ক্যারি করো প্যানকেক, আজকে যে তারও দিন। বেশ কিছু স্পেশাল ডিশ, বিশেষ আইটেম কিন্তু জুড়ে দিলাম তোমার ডায়েটে ডে সেলিব্রেশনের জন্য, যা তোমার জীবের স্বাদের অদল বদল এনে দেবে। আর এটা তো সবসময় ঠিক, আমরা খেতে যেমন ভালোবাসি ঠিক তেমনই কিন্তু ভালোবাসি গান শুনতে। আর এবারে ডায়েরির পেজ আজকের মতো বন্ধ করে আবার কাল বাদে পরশু এসেই খুলবো। আজকের মতো ডায়েরির পেজটা বন্ধ করছি, আর বন্ধ করে তোমার জন্য রাখছি একটা রোমান্টিক গান, শুধুমাত্র 107 FM রেইনবোর নমস্কার কলকাতায়। দিনের ডায়েরি, দিনের ডায়েরি।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

প্রেম ভালোবাসা ব্যাপারটা এরকমই গো, মিলেমিশে এক হয়ে যায় আর কি। তো বিরহ মান অভিমান একদম সরে গিয়ে রসায়নটা কেমিস্ট্রিটা জাস্ট জমে যায়। ভালোবাসা প্রেম সবই তো ওয়েদারের মতো, পুরো আনপ্রেডিক্টেবল, এই ভালো এই খারাপ। তবে রেডার কিন্তু বোঝে ওয়েদারকে, আর প্রেম ভালোবাসা জমে সব মিষ্টি মিষ্টি রোমান্টিক গানে, আর ডে সেলিব্রেশন জমে অবশ্যই ইটিং আউটিংয়ে। আর আজকে এমনই কিন্তু একটা গান রেখেছিলাম যে গানটা তোমার ওই প্রেম ভালোবাসার রসায়নটা কেমিস্ট্রিটা একেবারে জমাটিয়া করে দিয়েছে। আর বার্থডে জমে যায় অবশ্যই, যেটা কিভাবে, ওই যে কেক কেটে আর পায়েস মুখে দেওয়ার হইচই আনন্দ, এই সমস্ত তো পুরো ওই বার্থডে প্যাকেজেই থেকে যায়। আর আজকে তো 20th May, ডায়ের পেজ উল্টিয়ে যখন দেখছিলাম ডেটা কেন মেমোরেবল, কেন স্মরণীয়, তখনই তো দেখলাম সিলভার স্ক্রিনে অনেকের বার্থডে আজকে। আজ অনেক সেলেবি কিন্তু সেলিব্রেট করবে দেয়ার বার্থডেজ, আমরাও তো করছি উইশ। আজকে অ্যাক্টর এনটি রামা রাও, অ্যাক্টর মঞ্জু মনোজ, অ্যাক্টর বিজয় মৌর্য, অ্যাক্ট্রেস এবং মডেল শাকিলার জন্মদিন আজকে। না, এখানেই কিন্তু শেষ নয়, হামির লালটু বিশ্বাসকে নিশ্চয়ই মনে আছে, মুটুসুটু বাবা থেকে আমার বস বা বহুরূপীতে আবার একেবারে অন্য লুকে স্ক্রিনে কিন্তু অ্যাপিয়ার করে আমাদের অডিয়েন্সের, আমাদের দর্শকের মনে একেবারে পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয় থেকে ক্যামেরা, লাইট, সাউন্ড, অ্যাকশন বলা সেই পরিচালক, সেই অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আজকে জন্মদিন। আর আজকে যদি তোমার লাইফেরও স্পেশাল ডে হয়, বার্থডে হয়, তাহলে তুমিও কিন্তু এই এত সব সেলেবের সঙ্গে তোমার বিশেষ দিনটা শেয়ার করছো। আর ওদিকে গরম নিয়ে নেটিজেনদের মধ্যে গরমাগরম চর্চা তো চলছেই, আর চর্চায় এসেছে ঘটি গরম থেকে রোল, এগ রোল, কাঠি রোল, এই সমস্ত স্ট্রিট ফুড, মানে কলকাতার এই স্ট্রিট ফুডগুলো না জনপ্রিয়তার জন্য সেরা সেরা অ্যাওয়ার্ড পেয়ে গিয়েছে কদিন আগেই, যা দিয়েছে ফুড ইটার অ্যাপ। তো অকেশন থেকে ভ্যাকেশন বা ডে সেলিব্রেশনের সব কিছুতেই তো এগিয়ে, তোমার আমার এই শহর কলকাতা, তাই তো এগিয়ে সেই শহরে ঘুরতেই পারো তুমিও, একান্তে নিশ্চিন্তে নিজের মতো করে হারিয়ে যেতেই পারো, উড়ে যেতেই পারো তুমিও, কিভাবে, মন পাখির সঙ্গে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: স্টুডিও ঘুরতে সময় এখন ঠিক 7:19 হয়ে 55 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে বুধবারের নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। সময় তো এগোচ্ছে, সময় তো এগোবে, এটাই তো স্বাভাবিক। স্টুডিওর ডিজিটাল ঘড়ি দেখে তোমাকে আমি সময়টা বললাম যে 7:20 হয়ে 8 সেকেন্ড অলরেডি হয়ে গিয়েছে। তো এই যে দেয়াল ঘড়ি, টেবিল ঘড়ি, এগুলো থাকলেও, হাত ঘড়ি হাতে থাকলেও, মোবাইলে সময় দেখাটা কেমন যেন একটা অভ্যেসে হয়ে গিয়েছে না আমাদের অনেকের। তো রাস্তায় যেতে যেতে বড় বড় টাওয়ার ঘড়িও দেখি, তবে আজ এই সেঞ্চুরি ছুঁয়ে ফেলা এক বুড়ো ঘড়ি তার গ্ল্যামার নিয়ে কিন্তু এখনও রাজ করছে। লাইভ লোকেশন থেকে GPS-এ অভ্যস্ত তুমি, আমি, আমরা সমস্ত লোকজন আজও কিন্তু তাঁকে স্মরণ করি আমরা, এবং এখনও এই যুগেও সেই 100 ছুঁয়ে ফেলা তিনি তাঁর জনপ্রিয়তা ধরে রেখে সেরা সেরা মিটিং স্পট হয়ে রয়েছেন, কিন্তু আজও আজও রাজ করছেন সেই সেরা সেরা মিটিং স্পট। হ্যাঁ, 1926-এ তার পথ চলা শুরু, আর সেই চলা কিন্তু আজও থামেনি। 100 ছুঁয়ে ফেলা 4 ফুটের অবয়ব নিয়ে চলছে সে 2026-এও। তিনি হাওড়ার বড় ঘড়ি, তার কথাই তো বলছি। হাওড়া স্টেশনে পৌঁছে কারোর সঙ্গে যখনই আমাদের দেখা করবার থাকে, তো আজও কিন্তু সেই বুড়ো নয়, সেই বড় ঘড়িটাই হয়ে যায় প্রধান এবং প্রথম ভরসা। তো শহর কলকাতায় কত কিছু তো বদলেছে, কত কিছু চেঞ্জেস এসেছে, ট্রেনের স্পিড বেড়েছে, পাল্টেছে প্রযুক্তি, টেকনোলজির এত উন্নতি হয়েছে। তো এই সমস্ত কিছু অদল বদলেও কিন্তু সেই বড় ঘড়ি বুড়ো হয়েও 18 ফুট উঁচুতে একইভাবে একই জায়গায় দুই কাঁটা নিয়ে ঝুলে রয়েছে। বয়স 100 ছুঁয়ে ফেললো এই 2026-এ, কিন্তু বুড়ো হলেও কর্তব্যে কিন্তু অবহেলা নেই এক ফোঁটাও, দম দিতেও তাকে হয় না, দিব্যও সুস্থ আছে এক বিশেষ ধরনের সেই পালসার যন্ত্রের রেডিও সিগন্যালিংয়ের মাধ্যমে। ব্রিটিশ পিরিয়ডে লন্ডনে 1926-এ জন্ম, আর সেই জন্মটা জন্মানোর পরেই তার অ্যাড্রেস হয়ে যায় সোজা আমাদের এই দেশে, আমাদের ভারতে, ওয়েস্ট বেঙ্গলের হাওড়া স্টেশনে। তো সেই থেকে তার ঠিকানা হাওড়া স্টেশন, সেই ঘড়ি আজও বেস্ট লোকেশন এবং সেরা সেরা মিটিং স্পট আমাদের এই বাংলার হাওড়া স্টেশনের বড় ঘড়ি। তবুও লোকে বলে বাঙালির টাইম ও তো চলে না, ও তো মানে না, সময়ের সঙ্গে না এই শত্রুতা তোমার আমার চিরকালীন। তবে হ্যাঁ, কোনো শত্রুতা নেই তোমার আমার রিলেশনে, তাই তো তোমাকে আমি শেয়ার করি তো কত ইনফো। এই যে এত গরম, কিভাবে এই গরমেও তুমি ঠান্ডা থাকবে কলকাতাতে, দিচ্ছি তার হদিশ তোমাকে। তোমার জন্য রয়েছে নিউ টাউনে ইকো পার্কে মিস্ট গার্ডেনের শাওয়ার এরিয়া, আর আছে নিউ টাউনের বরফে মোড়া স্নো পার্ক। তো সেখানেও আর্টিফিশিয়াল স্নোফলের দেখা যেমন মেলে, মিলে যায় নানা রকম স্নো অ্যাক্টিভিটিস। নিউ টাউনে কিন্তু রয়েছে চা বাগান, আছে কলকাতাতে প্যাগোডা, আছে মনেস্ট্রি। ডিসাইড করো না তুমি কোথায় যাবে, আমি তোমাকে দিচ্ছি এই কেড়ে আঙুলটা এগিয়ে, মানে আড়ি দিচ্ছি, আড়ি আড়ি আড়ি, কাল যাব বাড়ি, পরশু যাব ঘর, তারপরে কাল লেজ ধরে টানাটানি করবে সেটা আমি বলছি না, কিন্তু আমি আড়ি দিচ্ছি মানে আড়ি মুভির সাউন্ড ট্র্যাক থেকে তোমার জন্য একটা গান রাখছি, কিন্তু তোমার সঙ্গে আমার ভাব আছে একদম 10টা পর্যন্ত। আর যে মৌমিতা আছি তো ভাব জমিয়ে তোমার সঙ্গে, তবে আপাতত আরই মুভির সাউন্ড ট্র্যাক থেকে ইরফান আর অন্বেষার গান থাকছে তোমার কানে 107 FM রেইনবো। নমস্কার কলকাতায়।

আরে বাবা হ্যাঁ, মানে আমি তোমাকে আড়ি দিলেও তো তোমার সঙ্গে আমার ভাব আছে, 10টা পর্যন্ত আছে আড়ি মুভির সাউন্ড ট্র্যাকটা তুমি শুনলে, এবং কিছু কথা না অনেক কথা নিয়ে আর যে মৌমিতা আছে তোমার সঙ্গে, যেমন তোমার ডেস্টিনেশন আজকে হতেই পারে, একটু আগেই যেটা বললাম মিস্ট গার্ডেনে, তো ভারতের সবচেয়ে বড় আরবান পার্ক ইকো পার্ক, সে তো তুমি আমি জানি, প্রকৃতি তীর্থে রয়েছে এই মিস্ট গার্ডেন, আর যে গার্ডেনে হেঁটে গেলেই তোমাকে এক পশলা জলের কণা ভিজিয়ে দেবে, শহর কলকাতায় আজকে বৃষ্টি হোক আর না হোক মিস্ট গার্ডেনে এলে কিন্তু তুমি এক পশলা বৃষ্টিতে ভিজতে পারবে, কারণ মিস্ট গার্ডেনের উদ্দেশ্যই হলো বিট দ্য হিট, নিউইয়র্ক টোকিওর মতোই কিন্তু শহর কলকাতাতেও মিলছে মিস্ট গার্ডেনে সময় কাটানোর সুযোগ, এই যে প্যাচপ্যাচে গরম, এই প্যাচপ্যাচে গরমের মধ্যেও কিন্তু এক পশলার স্বস্তি এই মিস্ট গার্ডেনের শাওয়ার এরিয়া, তো মঙ্গল থেকে রবিবার যে কোনো দিন বিকেলে তুমি আসতেই পারো এখানে, ডুয়াল সাইক্লিং সেটার মজা যেমন নিতে পারবে, বোটিং করতে পারবে, আর অবশ্যই ইটিংটাও তো হবে, তেমন এখানে এলে তুমি আবার চা বাগানে বসে চায়ের চুমুক দিয়ে চা বাগানে বসে আবার সেলফি তুলতে পারবে, রিলস বানাতে পারবে, যতই গরম পড়ুক না কেন, এটা তো ঠিক আমরা ঘুরতে যেমন ভালোবাসি তেমন খেতেও ভালোবাসি, তবে এই গরমে স্পাইসি ডেলিশিয়াস নন ভেজ অ্যাভয়েড করাই কিন্তু ভালো, আবার ট্যাল ট্যালে ঝোলে ডুব দিয়ে খাবো এটাও খেতে ইচ্ছে করে না, তাহলে উপায় আজকে হবে ধাবা স্টাইলে ঢ্যাঁড়সের এলোঝেলো, নামটা তার ঢ্যাঁড়স বা ঢ্যাঁড়স বা ভেন্ডি যাই বলো না কেন, তুমি আমি খাই তো ঢ্যাঁড়স, পোস্ত খাই, দই ঢ্যাঁড়স খাই, তাহলে তুমি এই এই আইটেমটা একবার একটু ট্রাই করো না, এই ঢ্যাঁড়সের এলোঝেলো কেমন খেতে সেটা খেয়েই তুমি বলো। ফুড ফান্ডা, আরে তোমাকে সোজা নিয়ে চলে এলাম রান্নাঘরে, বুঝতেই পারছো যে এই রেসিপিতে যে আর কি মেইন উপকরণ রয়েছে সেটা হচ্ছে ঢ্যাঁড়স, তো আর ঢ্যাঁড়স তো তোমার ফ্রিজে

বিক্রি আছে, কারণ গরমে প্রত্যেকটা বাড়িতে ফ্রিজে উঁকি ঝুঁকি দিলেই কিন্তু ঢেঁড়স, ঝিঙে বা পটল এই তিনটে আর কি সবজির দেখা মিলবেই মিলবে। কচি কচি দেখে ঢেঁড়সটা নিও, সেটা নিয়ে তুমি আগেই ধুয়ে ফেলো, ওই কেটে যেন ধুতে যেও না, তাহলে পুরো নালানালি হয়ে যাবে। যাই হোক, এরপরে ঢেঁড়সটা নিয়ে ধুয়ে ফেলে আগা মাথা বাদ দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে কড়াইতে তুমি 2 চামচ গরম তেলে দাও ওদের ফেলে। এবারে নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে ওদের রাখো। এরপর তুমি কি করবে, মিনিট 5-এক ওদেরকে রেখে তারপরে তুলে ফেলো। এবারে মিক্সারে মানে ঘূর্ণি মেশিনে 1 চামচ রোস্টেড জিরে, 12-15টা কাজু বাদাম বা চীনা বাদাম, তোমার ঘরে যা আছে সেটাই তুমি দিতে পারো। তোমার যে কাজুই দিতে হবে বা তোমাকে আমন্ড দিতে হবে তা নয়, তুমি মোট কথা বাদামটা কিন্তু মাস্ট। আর সঙ্গে 5-7টা আস্ত গোলমরিচ, সঙ্গে 2 রকমের সর্ষে মানে সাদা এবং কালো 2 রকমের সর্ষে 1 চামচ করে দিয়ে 2টো কাঁচা লঙ্কা ফেলে ঘুরিয়ে দাও। সঙ্গে 1 কাপ দুধটা কিন্তু অ্যাড করো, সেটা ভুলো না, জল নয় দুধ, দুধই লাগবে কিন্তু এখানে। এ কিন্তু এলিঝেলি মশলা নয়, এ হলো ঢেঁড়সের এলোঝেলোর ক্রিম ক্রিম মশলাটা তোমাকে রেডি করতে হবে। এবারে কি করবে, আবার গ্যাসে কড়াই বসাবে, তারপরে দাও ওতে একটু কিপটে মার্কা তেল, ঢেলে তারপরে তেলের মধ্যে তুমি দক্ষিণী ফোড়নটা অ্যাড করো, 1 চামচ সর্ষে আর 10-15টা কারি পাতা, ব্যাস। একটা শুকনো লঙ্কা দিতে কিন্তু ভুলো না, অল্প নাড়াচাড়া করে আদা টমেটো বাটা ওতে দিয়ে মিনিট 2-এক পরে সেই ঘূর্ণি মেশিনে ঘুরিয়ে রাখো তোমার যে মশলাটা যে মিক্সচারটা দাও ওতে ঢেলে, সঙ্গে একটু চিনি দিও স্বাদ মতো ব্যালেন্স করবার জন্য। যেই দেখবে তুমি তেল ছাড়ছে মানে বুঝবে কুকটা তোমার হয়ে গেছে। এবারে তেল ছাড়লে এবারে কি করবে, ভেজে রাখা ঢেঁড়সটা ওই গ্রেভিতে দাও ফেলে, ওপরে সামান্য মোজারেলা চিজ দাও মজা করে ছড়িয়ে। এরপর ব্যাস, পারমিশন নিতে হবে না কারো, সিগনাল পাও আর না পাও দলাদলি থেকে গলাগলি কন্ডিশনে গেলেই সার্ভিং বলে ল্যান্ড করিয়ে দাও এই ঢেঁড়সের এলোঝেলো। রুটি পরোটা বা ভাতের সঙ্গে যা তাতে খুশি তুমি মাখো আর খাও। ঢেঁড়সের সঙ্গে মাত্র কয়েকটি উপকরণের খেলা, মুখে দিলেই তুমি বুঝবে স্বাদের ঠেলা। মুখে দিলেই ঢেঁড়সের এলোঝেলো, সবাই বলবে পেট মন দুই কিন্তু জুড়লো। তাহলে আর দেরি কেন বস, এবারে হয়ে যাক স্টার্ট আপ। হ্যাঁ, হোক স্টার্ট আপ।

আর যে মৌমিতা শেফ মৌমিতা হয়ে তোমাকে আজকে ধাবা স্টাইলে ঢ্যাঁড়সের এলোঝেলো শেখালো। ঢ্যাঁড়সের সঙ্গে মাত্র কয়েকটা উপকরণের খেলা, মুখে দিয়েই তুমি বুঝবে স্বাদের ঠেলা। সত্যিই মুখে দিলে এই ঢ্যাঁড়সের এলোঝেলো সবাই বলবে মন পেট দুই জুড়োলো। এমন সব নতুন নতুন রেসিপি দেখে নতুন নতুন আরও অনেক সেগমেন্ট আছে কিন্তু এই নমস্কার কলকাতায়, তাই তো আমরা থাকি 2 ঘন্টা 54 মিনিট এই নমস্কার কলকাতায়। আর এখন তো গরমকাল ঠিকই, তবে শহর কলকাতায় উৎসব ফেস্টিভ্যালের কিন্তু থেমে নেই বা শেষ নেই। কলকাতা যে সংস্কৃতির পীঠস্থান, তো এই শহরই ছিল, মানে এই এই শহরেই এখন রয়েছে। এই মাসে যেহেতু সত্যজিৎ রায়ের জন্মদিন ছিল SRFTI-তে, আজকে তোমার ডেস্টিনেশন হতেই পারে, অথবা সন্ধেবেলায় তুমি আসতে পারো KCC-তে, রয়েছে কিন্তু এক গুচ্ছ অনুষ্ঠান। প্ল্যান করো তুমি কোথায় যাবে। ওদিকে এই গরমে না লোকজন নিউ টাউন মুখী হচ্ছে, না মিস্ট গার্ডেনের ডেস্টিনেশন যে শুধু তাই নয়, লোকজন আসলে যাচ্ছে গরমের চা বাগানে বসে চায়ের কাপে তুফান তুলতে। ইকো পার্কে রয়েছে তো চা বাগান, সেখানেই মিলছে ফিউশন চা। আর এটাও ঠিক, সামার ভ্যাকেশনে প্রচুর লোকজন নর্থ বেঙ্গলে গিয়েছে, আর যাচ্ছেও তো, টিকিট পাওয়া খুব চাপের গো। তবে চা বাগান দেখা, চা বাগানে বসে সেলফি তোলা, চা পাতা তুলতে তুলতে রিলস বানানো, এই সব কিছুর সুযোগ কিন্তু মিলছে শহর কলকাতাতে। আমাদের গঙ্গার ওপারে বি গার্ডেন, বি গার্ডেনে গ্রেট ব্যানিয়ান ট্রি, ঠিক উল্টো দিকে 1.5 বিঘে জমিতে একদম রেডি কিন্তু চা বাগান। আর এর আগেও তো তোমাদেরকে বলেছি যে চায়ের সঙ্গে দার্জিলিং নয়, আসাম নয়, বহু পুরনো ইতিহাস কিন্তু জড়িয়ে রয়েছে তোমার আমার শহর এই কলকাতার। কারণ 1823 ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এই বি গার্ডেন থেকেই চা গাছ বসিয়ে সেটা নিয়ে গবেষণা করে রিসার্চ করে তবেই কিন্তু পাঠানো হয়েছিল দার্জিলিং থেকে আসাম চা চাষের জন্য। তাহলে এবারে তুমি ঠিক করে ফেলো, রাত পোহালেই কালই কিন্তু, হ্যাঁ কালই 21st May, চায়ের চুমুক দিয়ে চা দিবস কোথায় সেলিব্রেট করবে? নিউ টাউনে যাবে নাকি তুমি সোজা ওই বি গার্ডেনে টি গার্ডেনটার সামনেই তুমি যাবে? ডিসাইড করো। আর যে মৌমিতা, তোমার হাতে এক ভাঁড় চা তুলে দিচ্ছে।

মাটির ভাঁড়ে চা আরে চুমুক দিয়ে যা, মাটির ভাঁড়ে চা।

আমি আর বিনোদ দাও তো আজকে আসার সময় মাটির ভাড়ে চায়ে চুমুক দিয়ে এলাম। আরে বাবা, চা খায় না এমন লোকজন আছে তাই না? তো সেই যখন তখন চায় কিন্তু তুমি আমি চুমুক দিতেই পারি, কারণ আজকে আমি 3:45 সময় ভোরবেলায় একদম অন্ধকার অন্ধকার হচ্ছে সেই সময় কিন্তু, মানে অন্ধকার অন্ধকার রয়েছে সেই সময় আমি চায়ে চুমুক দিলাম। আসলে চা খায় না এমন মানুষ না হাতে গোনা। কেউ দুধ চা, কেউ আদা চা, কেউ আবার এলাচি চা, কেউ বা লাল চা, বা কেউ আবার ওই সবুজ চা মানে গ্রিন টিয়ে চুমুক দিয়ে দিন শুরু করে। তাই বলে চায়ে আবার ফল, অদ্ভুত শুনতে লাগলেও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এখন ফ্রুট টি। হ্যাঁ, ফ্রুট টি তো সেই ভিডিওতে দেখা যাচ্ছে ফুটন্ত জলে চা পাতা দিয়ে ফোটাতে ফোটাতে একে একে সেখানে কলার টুকরো, আমের টুকরো, সবেদার টুকরো এবং আপেল গ্রেড করে ওর মধ্যে অ্যাড করে কাপে সেই চা ঢালা হচ্ছে এবং 10 টাকার বিনিময়ে র‍্যাপ গাইতে গাইতে সেই চা আবার বিক্রি করছে বিক্রেতা। তুমুল ভাইরাল হয়েছে এই ফ্রুট টি। খাবার নিয়ে তুমি আমি তো অনেক এক্সপেরিমেন্ট করি, অনেক পরীক্ষা নিরীক্ষা করি, আর চা নিয়েও কম পরীক্ষা নিরীক্ষা হয় না। মশালা চা থেকে মালাই চা, রসগোল্লা চা থেকে চকলেট দিয়ে চা, বেগুনি চা থেকে সাতরঙা চা, মানে রেইনবো টি, সবই কিন্তু ভাইরাল হয়েছে। আর আবারও কিন্তু আসছে, মানে রাত পোহালেই কালকে সেই চা নিয়ে মাতামাতির দিন। হ্যাঁ, আরে বাবা, আন্তর্জাতিক চা দিবস আগামীকালই তো, সেই চা দিবস কালকে গোটা দিন জুড়ে বসিংগিরি করবে চা। আর তাই তুমি বলে ফেলো, এই ফিউশনের যুগে কোনো কনফিউশন না রেখে কোন বিশেষ ফ্লেভারের চা বানিয়ে তুমি কালকের দিনটাকে সেলিব্রেট করতে চাও, শিরোনামে তুমি কিভাবে আসতে চাও ফিউশন চা বানিয়ে, বলে ফেলো সেটা। আর হ্যাঁ, শুধু যে চাটা বানাবে তা তো হবে না, স্পেশাল ফ্লেভারের সেই চাটা, সেই ফ্লেভারের চাটা তুমি তৈরি করে কার সঙ্গে চুমুক দিয়ে চা দিবস জমিয়ে সেলিব্রেট করবে সেটাও বলো। আর দেখো না, অনেকেই আছে বাড়িতে তৈরি হয়েছে চা, খেলো চা, চায়ের পর চা, কাপের পর কাপ খাচ্ছে, তবুও পাড়ার দোকানে চা খেতে অনেকেই আছে বেশি ভালোবাসে। তোমার বিচারে কে এগিয়ে, বাড়ির চা নাকি পাড়ার মোড়ের দোকানের চা? আর কেন বলো তো কে এগিয়ে আছে সেটাও কিন্তু তোমাকে সেন্ড করতে হবে। আরে বাবা, বাড়ির চায়ে যদি ফ্লেভারটা বেশি ভালো আসে তাহলেও তোমাকে বলতে হবে, আর পাড়ার দোকানের চায়ে যদি গুলতানিটা তার সঙ্গে অ্যাড হয়ে যায় কেন তোমার ভালো লাগে সেটাও কিন্তু সেন্ড করতে হবে, সেই কারণটা সহ। আর রাত পোহালেই কালকে হচ্ছে সেই ইন্টারন্যাশনাল টি ডে, চা ঘুম ভাঙায়, চা ঘুম পাড়ায়, আবার চা এনার্জেটিক করে তোলে, তাই তো তুমি সেন্ট করবে কালকের দিনটা আসার আগেই, মানে বিশ্ব চা দিবসের আগেই তুমি বলে ফেলছো আজকেই ফিউশন যুগে তুমি কোন ফ্লেভারের চায়ে বানিয়ে শিরোনামে আসবে এবং সেই স্পেশাল চায়ে কার সঙ্গে বসে তুমি চুমুক দেবে। আর তোমার সেই স্বপ্নের মানুষটাকে কোন মানে ফ্লেভারের চা খাওয়াচ্ছো সেটা তো বলছোই, আর তুমি কিন্তু তার সঙ্গে অবশ্যই অবশ্যই বলো কিন্তু প্লিজ, ওই যে ফিউশন চাটা তো তুমি বানাচ্ছো, তুমি খাচ্ছো, তোমার সেই প্রিয় মানুষটাকেও খাওয়াচ্ছো, আর তোমার জিভের বিচারে তোমার বাড়িতে তৈরি চা নাকি তোমার ওই পাড়ার মোড়ের দোকানের চা কোনটা বেশি এগিয়ে আছে, কোনটা বেশি ভালো লাগে, কারণটাও কিন্তু ছোট্ট করে পুচকে করে পাঠিয়ে দিতে হবে লিখে। সেন্ড করতে থাকো 9903655992। আমি ফিরছি দা হোং পাওকে নিয়ে, যাতে চুমুক দিলেই আসবে যেটা সেটা হচ্ছে একটা অদ্ভুত ধরনের, কি বলো তো, অদ্ভুত ধরনের একটা মুগ্ধতা আসবে। হ্যাঁ গো, এমন চা জাস্ট চুমুক দেবে, জাস্ট সিপ দেবে, আর অমনি তোমার চোখ মুখ মন সব কিছু একদম মুগ্ধতায় ছড়িয়ে যাবে।

সত্যি তাই, এই অদ্ভুত মুগ্ধতা এনে দেয় চায়ে চুমুক দিলেই, কিন্তু সত্যি সত্যি সেটাই হয়। তো সকালে উঠে বিছানা না ছেড়েই ওই বেডটিতে যেমন চুমুক দিতে ইচ্ছে করে, ঠিক তেমনই কিন্তু নানা ফ্লেভারের চায়েও চুমুক দিতে ইচ্ছে হয় মাঝে মাঝে। আর চা প্রেমীদের জন্য সেই সুখবরটাই তো শেয়ার করছি এবারে। আর যে মৌমিতা তোমাকে সেই সুখবরটাই কিন্তু দিচ্ছে, ঘরে বসেই কেমন চা তোমার খেতে ইচ্ছে করছে, শুধুমাত্র একটা ক্লিকে অর্ডার করলে কিন্তু বাড়িতে পৌঁছে যাবে সেই পছন্দসই চা। তবে সেই চাটা মিলবে শুধুমাত্র এখন জলপাইগুড়ি আর কোচবিহারে, তাই শহর কলকাতায় কিন্তু মিলবে না এক ক্লিকে এই মুহূর্তে ওই চাটা। তবে কলকাতায় মিলে যাচ্ছে লঙ্কা চা থেকে রসগোল্লা চা, আর মিলবে 9903653992 তৈরি অভিনব চায়ের বার্তা। চা দিবসের আগেই জাস্ট, মানে কয়েক ঘন্টা পরেই কিন্তু চা দিবস আসছে। তো সেই চা দিবসের আগেই তুমি শেয়ার করছো যে তুমি কোন স্পেশাল ফ্লেভারের চা বানিয়ে আগামীকাল মানে চা দিবসে চা নিয়ে এক্সপেরিমেন্ট করে শিরোনামে আসবে। সেই ফিউশন চায়ের কথাটা বলে ফেলো, কিভাবে তুমি বানাবে সেই চাটা, জাস্ট রেসিপিটা একটু ছোট ছোট ছোট ছোট করে লিখে পাঠিয়ে দাও। আর সঙ্গে কিন্তু ভুলো না শেয়ার করতে তোমার তৈরি স্পেশাল চা, কার সঙ্গে কোথায় বসে তুমি চুমুক দেবে সে কথাটা জানাতে। আর চা আমার ঘরে বসেও আমরা চুমুক দিই, আবার চা আমরা পাড়ার মোড়ে দোকানে গিয়েও কিন্তু চায়ের চুমুক দিই। তো তোমার বিচারে, মানে তোমার জিভের বিচারে কোন চাটা এগিয়ে আছে আর কেনই বা এগিয়ে রয়েছে, সেন্ড করে ফেলো 9903653992, আমি তো চেক করবই। আর ফিরে এসে তোমাকে বলবো সেই বিশেষ চায়ের কথা, যে পেলো জিআই তকমা। হ্যাঁ, জিআই ট্যাগ পেয়েছে তো, আর আমি পেয়েছি এই মুহূর্তে, সেটা হচ্ছে কসবা হালতু থেকে সৌভিক সরকারের চা বার্তা, চায়ে কথা, চা চর্চা। কি বলছে বলো তো সৌভিক? সৌভিক আজকে প্রথমে যেটা লিখেছে সেটা হচ্ছে রত্নগর্ভাতে ঠাকুর পরিবারের সংজ্ঞা দেবীর কথা জানলাম, আজকে আরো গভীরে গিয়ে জানলাম, বেশ লাগলো, থ্যাংকস আ লট, সত্যি তোমাদেরকেও বলতে পেরে আমারও ভালো লাগলো, কারণ আমিও অনেক কিছু জানলাম। এরপরে যেটা বলছে আমাকে সৌভিক, রসগোল্লা চা ও বানাবে এবং ও আমাকে খাওয়াবে, তার মানে দোকানটায় গিয়ে টুকটুক করে কিন্তু কিছু দিয়ে দেখে এসেছে রসগোল্লা চা কিভাবে বানাচ্ছে, নিশ্চয়ই সেই জন্যই কিন্তু সৌভিক আমাকে রসগোল্লা চা ফিউশন চা হিসেবে খাওয়াবে। ঠিক আছে, বেশ, আমি খাবো তোমার সঙ্গে। আর পাড়ার চা বেস্ট, বাড়ির চা নয়, সৌভিক সেটাই বলছে, ওর বিচারে এগিয়ে আছে পাড়ার চা, পাড়ার ওই পাঁচ মাথা বা চার মাথার দোকানের চাটাই বেস্ট, কারণ পাড়ার চায়ের সঙ্গে টা, হ্যাঁ টা মানে কোনো ওই কৌটো বাউটা খুলে মিলবে না, কোনো বয়াম থেকে মিলবে না, তাহলে মিলবে কিসে? নানামুনি নানা মত পাওয়া যায় তো, সেটা খেলাধুলো হোক, রাজনৈতিক, অর্থনৈতিক।

বাবা, সব কিছু সম্পর্কে সব জানা যায়, যেটা বাড়িতে মোটেই মেলে না। সৌভিক একদম ঠিকঠাক কথাই কিন্তু বলেছে। এরপরে আমাকে কে কি বলছে সেটাও তো একটু দেখতে হবে। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে কি জানাচ্ছে। রজতের বিচারে কিন্তু এগিয়ে রয়েছে বাড়ির নিজের হাতের চা। তবে চায়ের দোকানে আড্ডা সেটা বাড়িতে হয় না, তাই চা হিসেবে চায়ের দোকানটাই সব দিক থেকে বিচার করে এগিয়ে রাখছে আমাদের রজত। বানপুর নদিয়া থেকে রজত তাই বলছে। আর ও আদা এলাচ আর চকলেটের ফিউশন চা তৈরি করবে, সেই চাটা কার সঙ্গে বসে খাবে সেটা তো আমাকে শেয়ার করেনি, সেন্ড করেনি। এরপরে আমি কোথায় যাচ্ছি? নদিয়া বানপুর থেকে রজত তো চায়ের জন্য আমাকে বলেনি চায়ের চুমুক দেওয়ার কথা, কিন্তু সুভাষদা কি বলছেন, উত্তর বাওয়ালির সুভাষ চক্রবর্তী, তাঁর কাছে এবারে চলে যাচ্ছি। সুভাষদা আবার আমের ফ্লেভার থাকবে এমন চাই বানাবেন। আচ্ছা, সেটা কি কাঁচা আম নাকি পাকা আম? কারণ এখন কিন্তু পাকা আম বাজারে বেশ উঠে গেছে, কাঁচা আমও আছে, সেটাও চাটনি হচ্ছে বাড়িতে নিয়ে এসে, আচারও তৈরি হচ্ছে, আবার তার সঙ্গে সঙ্গে কিন্তু পাকা আমও বেশ ঝুড়িতে উঁকি ঝুঁকি দিচ্ছে, গোলাপ খাস, বোম্বাই, মোটামুটি কিন্তু আমটাম দেখা যাচ্ছে এখন। তো সেই চায়ের আমের আর কি ফ্লেভারের চা বানাবেন আমাদের সুভাষদাস, আর সেই চা মিসেস এবং আর যে বন্ধু মৌমিতার সঙ্গে খেলে খুশি হব। ওহো, বৌদির পাশে আমাকেও রেখেছে, বেশ কালকে যাচ্ছি তাহলে। জায়গাটা কোথায় সেটা একটু বলে দেবেন? ওই উত্তর বাওয়ালিতেই কি সোজা চলে যাবো সুভাষদার বাড়ি নাকি অন্য কোথাও? বাড়ির চায়ের থেকে পাড়ার দোকানের চা আমাকে অনেক বেশি টানে, মানে সুভাষদাকে জমিয়ে আড্ডা দিতে দিতে এই চায়ে চুমুক দেওয়া যায়। আর সেই রকমভাবে কিন্তু জমিয়ে দাও তোমরাও 9903653992 তে সেই চা কথা, চা চর্চা এই নিয়েই আজকে তো হচ্ছে, কারণ আগামীকালই চা দি বস, গোটা দিন জুড়েই কিন্তু বসিং গিরি করবে তোমার আমার সঙ্গে। আরে বাবা, তুমি তো সেন্ড করছো ফিউশন যুগে চা তৈরির রেসিপি থেকে, তুমি বিশেষ চা কার সঙ্গে বসে চুমুক দেবে সেটা তো জানাচ্ছই, সঙ্গে শেয়ার করছো তোমার বিচারে ঘরে তৈরি চা নাকি পাড়ার দোকানের মোড়ের মাথার সেই চা এগিয়ে রয়েছে, কেন এগিয়ে আছে সেটাও কিন্তু ছোট্ট করে কিন্তু লিখে পাঠাতে হবে। আর এবারে আমি তোমাকে বলবো, জাস্ট দুটো দিন, হ্যাঁ জাস্ট দুটো দিন আগেই কিন্তু সেই বিরলতম সম্মান পেয়েছে আমাদের দার্জিলিং বা আসামের চা নয়, হিমাচল প্রদেশের কাংড়া চা পেয়েছে জিআই ট্যাগ, যার ফ্লেভার টেক্কা দেয় দার্জিলিং চায়ের সঙ্গে। প্ল্যান করো আজই সামার ভ্যাকেশনে তুমি কোথায় গিয়ে কোন চায়ের টেস্ট তুমি নেবে। আরে বাবা, হিমাচল প্রদেশের ওই মানে কাংড়া চা সেটা খাবে, সেটাই চুমুক দেবে, নাকি দার্জিলিংয়ে যাবে, নাকি আসামে যাবে, কোথায় যাবে সেটা তুমি ডিসাইড করো। তবে যদি উত্তরবঙ্গ বা আসামে যাওয়ার জন্য টিকিট না পাও, তাহলে শহর কলকাতায় আগামীকালই কিন্তু চলে আসতে পারো নিউ টাউনে কিংবা বি গার্ডেনে, ওই যে টি গার্ডেন রয়েছে তো সেখানে তুমি অবশ্যই সেলফি তুলতে পারো, তার সঙ্গে রিলসও বানাতে পারো চা পাতা তুলতে তুলতে, বেশ জমবে কিন্তু ব্যাপারটা। আর যে মৌমিতা কোথায় যাবে? আরে বাবা, হাওয়া অফিসে যাবে তো, ওই যে বৃষ্টি ফৃষ্টি হবে কি না সেটা তো জানতে হবে বস, তো সেজন্যই সোজা চলে যাচ্ছি, আবহাওয়া কি বলছে সেটা আমাকে জানতে হবে আর তোমাকেও আপডেটটা দিতে হবে।

0: আবহাওয়া কি বলছে না বলছে সেটা তো আমাকে হাওয়া অফিসে গিয়ে সেই আপডেটটা নিতে হবে। তবে যেটা করতে পারি আমি এই মুহূর্তে সেটা হচ্ছে যে কোনো ওয়েদারে তুমি আমি কিন্তু চায়ে চুমুক দিতে বেশ পারি, মানে সেটা ঠান্ডাই হোক কিংবা বর্ষাকাল হোক কিংবা প্রচণ্ড গরমেও কিন্তু গরম চা চুমুক দিতে বেশ লাগে। চা খায় না এমন মানুষ হাতে গোনা, কেউ দুধ চা, কেউ আদা চা, কেউ এলাচি চা, কেউ বা লাল চা, কেউ বা সবুজ চা, মানে গ্রিন টি এ চুমুক দিয়ে দিন শুরু করে। তাই বলে চায়ে আবার ফল, অদ্ভুত শুনতে লাগলেও তো তোমাকে বললাম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে কদিন আগে ফ্রুটটি। তো সেই ফ্রুটটি মানে ফুটন্ত চলে চা পাতা দিয়ে ফোটাতে ফোটাতে সেখানে আবার কলার টুকরো, আমের টুকরো, সবেদার টুকরো, আপেল গ্রেড করে ওর মধ্যে অ্যাড করে কাপে আবার সেই চা ঢালা হচ্ছে এবং 10 টাকার বিনিময়ে র্যাপ গাইতে গাইতে চা বিক্রি করছে বিক্রেতা। তুমুল ভাইরাল হয়েছে এই ফ্রুটটি। সেজন্যই তো তোমাকে বলেছি যে আমরা তো খাবার দাবার নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করে থাকি, চা নিয়ে কম বেশি পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। মশালা চা থেকে মালাই চা, রসগোল্লা চা থেকে চকলেট দিয়ে চা, বেগুনি চা থেকে সাতরঙা চা, রেইনবো টি, সব কিন্তু এই ভাইরাল হয়েছে। আর সেজন্যই তো তোমাকে বলছি রাত পোহালেই চা দিবস। আর সেই চা দিবসের কি হবে, মানে তুমি কিভাবে ফিউশন টিটা বানাবে সেটাই আজকে সেন্ড করে ফেলো 9903655992 তে। আর সঙ্গে কিন্তু অবশ্যই বলো ফিউশন চাটা বানিয়ে কাকে তুমি সেই চাটা সার্ভ করবে, কার সঙ্গে সেই চায়ে বসে চুমুক দেবে সেটাও বলবে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই জানাবে তোমার বাড়িতে তৈরি চা নাকি তোমার ওই মোড়ের মাথার দোকানের চা কোনটা বেশি টেস্টি লাগে, তোমার বিচারে কে এগিয়ে আছে সেটাও কিন্তু ছোট্ট করে কারণটা সহকারে কিন্তু সেন্ড করে দাও 9903655992 তে। অলরেডি 7:56 হয়ে 3 সেকেন্ড হয়ে গেছে আর ওইদিকে ছুঁয়ে ফেলছে তো, ছুঁতে যাচ্ছে 40 ডিগ্রি টেম্পারেচার। মাঝে মাঝেই ভিজছিল শহর কলকাতা, তবে গত 2 দিন ধরে আর বৃষ্টি নেই, ভ্যাপসা গরমটা কিছুতেই যাচ্ছে না। আর ওদিকে নাকি আসছে একটা আবুদ নামে ওই সাইক্লোন। হ্যাঁ মে মাস মানেই তো এরকম হয়ে থাকে না, তুমি আমি সেটা দেখেছি। তো সে যাই হোক না কেন আজকে ওয়েদারটা কেমন থাকবে সেজন্যই কিন্তু আর যে মমিতা সোজা চলে যাচ্ছে কোথায়, হাওয়া অফিসে।
1: হাওয়া অফিসের হালচাল হালচাল।
0: আকাশের মুড একদম সকাল থেকে অফ রয়েছে, মানে পার্টলি ক্লাউডি স্কাই, তবে একটু পরেই একদম মেঘ ভাঙা রোদ্দুর উঠবে, ঝড় বৃষ্টির চান্সেস নেই। টেম্পারেচার থাকবে রেসপেক্টিভলি 35 ডিগ্রি এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল মঙ্গলবারের হাইয়েস্ট টেম্পারেচার ছিল 35.4, যা স্বাভাবিক থেকে 0.4 ডিগ্রি কম। আর গতকাল লোয়েস্ট টেম্পারেচার ছিল 28.7, যা স্বাভাবিক থেকে 2 ডিগ্রি বেশি। বাতাসে হিউমিডিটি ম্যাক্সিমাম 87%, মিনিমাম 64%। বৃষ্টি হয়নি তো, 8টা বাজতে চলেছে আর বেলা বাড়লেই রোদটাও চড়ছে। এদিকে তোমার অফিসে যাওয়ার সময়টাও এগিয়ে আসছে আর এগিয়ে আসছে চায়ে চুমুক দিয়ে চা দিবস সেলিব্রেট করবার দিনটা, মানে রাত পোহালেই চা দিবস, চায়ের দিন। তো সেই বিশ্ব চা দিবসে ফিউশন যুগে তুমি কোন ফ্লেভারের চা বানিয়ে কার সঙ্গে সেই স্পেশাল চায়ে চুমুক দেবে শেয়ার করতে থাকো। সঙ্গে ভুলো না যেন জানাতে তোমার বিচারে কোন চা এগিয়ে, মানে বাড়িতে তৈরি চা নাকি পাড়ার মোড়ের দোকানের চা, এই কেনই বা সেটা এগিয়ে রয়েছে তোমার বিচারে সেটাও কারণটাও কিন্তু সেন্ড করতে থাকো 9903655992 তে। আমি ফিরছি নিউজ হেডলাইন্স ব্রেকের পর। তোমার পাঠানো চা কথা থেকে হবে চা চর্চা, সঙ্গে হবে অনেক রকম চা নিয়ে নানা রকম কথা, আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই হবে শহরের ইতি কথা, টুকটাক গল্প কথা তো চলবেই চলবে। স্টে টিউনড 107 FM রেইনবো, আর যে মৌমিতা আছি তো তোমার সঙ্গে।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশ সফরের অন্তিম পর্যায়ে গত রাতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সেদেশের বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানি। শ্রী মোদী সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ভারত ইতালি পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি ভারত পশ্চিম এশিয়া ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠক করবেন শ্রী মোদী। 2025-29 জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যানের পর্যালোচনা করবেন তিনি। এরপর তিনি রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO-তে যাবেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা কর্পোরেট আইন সংশোধন বিল 2026 সংক্রান্ত একটি যৌথ সংসদীয় কমিটি গঠন করেছেন। লোকসভার সাংসদ সুধীর গুপ্তাকে ওই কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। নাইজেরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের 175 জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। নাইজেরিয়ার সেনা মুখপাত্র সামাইলা উবা গতকাল এক বিবৃতিতে এই কথা বলেন। এই যৌথ হামলায় সন্ত্রাসবাদীদের চেকপোস্ট, অস্ত্রাগার, সামরিক সরঞ্জাম এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহৃত আর্থিক নেটওয়ার্কের সদর দফতর ধ্বংস করা হয়েছে। ভারতীয় রেল ব্রডগেজ নেটওয়ার্কের 99.6% বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন করে এক বড় মাইল ফলক অর্জন করেছে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ব্রডগেজ লাইনের 69,873 কিলোমিটারের বেশি অংশের সম্পূর্ণ বৈদ্যুতিকরণ করা হয়েছে। রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দফতরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী 1 জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। জাতীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা নাডা সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ডের অঙ্কিত এবং রেলওয়েজের জয়েশ পাটিলকে 3 বছরের জন্য নিষিদ্ধ করেছে। তাদের শরীরে নিষিদ্ধ উপাদান মেলডোনিয়ামের উপস্থিতি পাওয়া যাওয়ার পর এই সিদ্ধান্ত। IPL ক্রিকেটে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। এই মুহূর্তের খবর শেষ হল।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবো তে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
3: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 8:03 হয়ে 12 সেকেন্ড। তুমি শুনছ বুধবারের নমস্কার কলকাতা 107 FM রেনবোতে আরজে মৌমিতার সঙ্গে। আজকে তো 20 মে, আর আজকে হচ্ছে জ্যৈষ্ঠর 5। সকাল থেকেই বুঝতে পারছি রোদের আঁচ। জ্যৈষ্ঠের শুরু থেকেই গরম আবারও ফিরেছে, সূর্য আবারও কিন্তু ডিগ্রি বাড়ানোতেই সে মনোযোগী। আর ওদিকে এই মাসের শেষেই সাইক্লোন আবুদের আবার আসার কথা।

কে এগিয়ে আছে, কেনই বা এগিয়ে আছে, সেই চা নিয়েই তো চলছে চর্চা। কারণ রাত পোহালেই যে চায়ের কাপে চুমুক দেওয়ার দিন, তাই বলে কি আজকে তুমি চা আর কি চুমুক দেবে না? নিশ্চয়ই দেবে, কিন্তু কালকে হচ্ছে চা দিবস, তার বসেঙ্গিড়িতে কিন্তু তুমি আমি দিন কাটাবো। আজকে তো 20th May আর কালকে হচ্ছে 21st May, বিশ্ব চা দিবস। দেখতে দেখতে দেখো মে মাসে 20টা দিন চলে যাচ্ছে, আর দেখতে দেখতে জ্যৈষ্ঠের 5ও হয়ে গিয়েছে, আর দেখতে দেখতে পুজোও চলে আসছে। গোড়াগন্তি আমি করছি, একেবারে ষষ্ঠী যে আসছে, মা দুর্গা ফুল ফ্যামিলি নিয়ে এই পৃথিবীতে আসছেন, এই আমাদের কলকাতায় আসছেন। কবে? আজকে থেকে কাউন্টিং যদি করো, হাতের কর পায়ের কর সব গুণে 150 দিন পর। 2026-এ বোধন হবে ঠিক 150 দিন পর। আজকে তো উইকের থার্ড ডে, গোটা দিনটা ওয়েট করছে তোমার কাজের প্রতি ডেডিকেশন দেখার জন্য। আর আমি তো শেয়ার করবই শহরের ইতিকথা থেকে তোমার চা কথা, থাকবে পৃথিবীর দামি চা থেকে সোনার বাংলা চায়ের কথা, আর ইচ্ছে করলেই কিন্তু দিতে পারো চুমুক সাত রঙা চায়, মানে রেইনবো চায়, রেইনবো টিতে। কোন কোন চায় আজকে তুমি চুমুক দেবে মানে কালকে, সেটা কিন্তু এখন থেকেই মনটাকে, তোমার মনটাকে জাস্ট গুছিয়ে নিয়ে তুমি প্ল্যানটা করে ফেলো। আরে বাবা, তোমার মনটা আমি জানি একটু অগোছালো, তাতে কি, গুছিয়ে ফেলো না। আর গুছিয়ে নিয়েই তুমি আরজে মৌমিতার সঙ্গে ঠিক 10টা পর্যন্ত থেকে যাও। আছি তো আমি সকাল 6টা থেকে 10টা তোমার সঙ্গে।

আরে বাবা, অগোছালো মনকে গুছিয়ে তো চলে এলাম আমিও। নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায়, তুমি টিউন করেছো 107 FM রেইনবো, আর এই মুহূর্তে নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায় তুমি আর আমি। আর শুধু কি তুমি আর আমি আছি? মোটেই না, তুমি আছো, আমি আছি, আর আছে সোনার চা, আছে তো আমাদের সঙ্গে সাত রঙা চাও আছে। আর এই মুহূর্তে সাত রঙা চা বা সোনার চায়ের কথা যেটা বলবো সেটা হচ্ছে মানে তুমি চুমুক দিতে পারো। তবে কিন্তু দেখো, এই মুহূর্তে সোনার দামটা এক ধাক্কায় কতখানি বেড়ে গেছে বলো তো, তাই না? তবে কিন্তু কমেছে যেটা, সেটা হচ্ছে সোনার বাংলা চায়ের দামটা একটু কমেছে। ওই যে চা চাষ ওপার বাংলায়, মানে চট্টগ্রামে স্পেশাল টেকনিকে চা পাতা চাষ হয়, যে পাতায় 24 ক্যারাট সোনার প্রলেপ থাকে, না 22 ক্যারাট যেটা আমরা কিনে থাকি সেটা নয়, 24 ক্যারাট সোনার প্রলেপ থাকে। আর লন্ডন টি এক্সচেঞ্জ এই সোনার চা সেটা কিনা গত 2 বছর ধরে কিন্তু তারা সেল করছে। 2024 একুশে মে থেকে এই সোনার চা বিক্রি হচ্ছে, যার দাম 9.16 কোটি টাকা এক কেজির দাম, বুঝতে পারছো? সেই চাও কিন্তু লোকজন খাচ্ছে। বিক্রি হচ্ছে তো ওপার বাংলার রূপালি শস্য ইলিশ, মানিকতলা থেকে একদম দমদম গড়িয়া সব জায়গায় কিন্তু দু একটা করে মিলছে দোকানে এই পদ্মার ইলিশ। এসছে তো এই সময় আমাদের এই কলকাতায় কিন্তু রয়েছে। আর দমদম বা হাওড়া যেতে তুমি মেট্রোয় যেমন সফর করতে পারছো, এসপ্ল্যানেডে চলে আসছো, এসে মেট্রো ধরে তুমি সোজা চলে যাচ্ছ

0: আর ঠিক সেরকমই কিন্তু হাওড়া থেকে আবার চলে যেতে পারছো কোথায়, অবশ্যই সেক্টর 5 এ। আর খুব শিগগিরই কিন্তু আবার তুমি আরও একটা নতুন রুট পেয়ে যাবে, কারণ চিংড়িঘাটায় কাজ হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে তোমাকে এটাও বলছি যে তুমি একেবারে জানো কি, এই যে আমাদের শহর কলকাতায়, আমাদের গঙ্গায় কি চলছে? মেট্রো। হ্যাঁ, গঙ্গায় তো মেট্রো চলছে, চলছে না বলো তো? তোমাকে যে মানে তুমি ওয়াটার মেট্রোতে চড়তে পারছো, তো সেই ওয়াটার মেট্রোই কিন্তু এবার আরও অনেকগুলো জায়গায় কিন্তু চড়তে পারবে এরপর, কারণ ভাসছে সেই ওয়াটার মেট্রো কোথায় কোথায়, সেগুলো সব কিছু জানতে অবশ্যই আর যে মৌমিতার সঙ্গে থেকে যাও। আর তুমি অবশ্যই আজকে অফিস ফেরতা পথে বিকেলবেলায় কোথায় আসতে পারো, সেই তোমার ডেস্টিনেশনটা কোথায় হতে পারে, সেটাও কিন্তু আর যে মৌমিতা তোমাকে বলবে। কারণ তুমি যদি মুভি লাভার হও তাহলে তোমাকে আমি অবশ্যই বলবো তুমি চলে এসো একটাবার SRFTI তে, অথবা তুমি চলে এসো গোর্কি সদরে, অথবা তুমি চলে এসো নন্দন 3 তে। সব জায়গাতেই কিন্তু চলছে এই সিনেমা। আর তার সঙ্গে সঙ্গে তোমাকে এটাও বলছি, এই সমস্ত জায়গায় যেতে গেলে যেটা জানতে হবে সেটা হচ্ছে রাস্তাঘাটের অবস্থা কীরকম, সেটা তো অবশ্যই জানার দরকার। যারা এই মুহূর্তে আর যে মৌমিতাকে শুনছো এবং শুনতে শুনতে গাড়ি স্টিয়ারিংয়ে আছো আর ভাবছো আজকে রাস্তাঘাটের অবস্থা কীরকম, তাছাড়া আজকে আবার IPL খেলা আছে, তো সেই জন্যই সন্ধ্যে 7:30 সেই খেলা শুরু হবে ইডেন গার্ডেন্সে, তো সেই রাস্তাগুলো কোন কোন রাস্তা ক্লোজ থাকবে বা কোন রাস্তাগুলো ঠিকঠাক থাকবে সেগুলো তো আমাদের জানতে হবে। আর এই মুহূর্তে শহর কলকাতার রাস্তার আপডেটটা নেওয়ার জন্যই সোজা চলে যাচ্ছি কোথায়, লালবাজারে।
1: বলছি এখনো পর্যন্ত শহরে যান চলছে সম্পূর্ণ স্বাভাবিক আছে। আজকে দুটো ইভেন্টটাকে বলার মতো একটা পলিটিক্যাল মিটিং আছে, যেটা শিয়ালদা থেকে 2:30 সময় বেরিয়ে রানী রাসমণি এভিনিউ পর্যন্ত আসবে, এটা 250 মতো কালেকশন, মানে 500-550 মতো কালেকশন হবে, এটা একটা আছে। আর আজকে IPL খেলা আছে, আমরা কলকাতা ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান, এর জন্য তো আমাদের আলাদা অ্যারেঞ্জমেন্ট থাকে, খেলা শুরুর সময় আপনার কিংস ওয়ে রাস্তাটা বন্ধ থাকে, তো প্যারাল রাস্তা খোলা থাকে, আমাদের প্রচুর ফোর্স আছে, আশা করি কোনো অসুবিধা হবে না। এছাড়া কিন্তু আজকে কোনো বড় প্রোগ্রাম নেই। নমস্কার।
0: তাহলে তুমি এই মুহূর্তে শুনে নিলে কলকাতা শহরের রাস্তার অবস্থা কীরকম রয়েছে, আজকে মিটিংয়ের কথা শুনলে, মিছিলের কথা শুনলে শিয়ালদা থেকে আসবে, এবং আজকে IPL খেলা আছে, কোন রাস্তাটা তুমি অ্যাভয়েড করবে সেটাও কিন্তু জানতে পারলে। আর নিশ্চয়ই জেনে ফেলেছো উইদাউট হেলমেট কিছুতেই কিন্তু টু হুইলারে রাইড করো না প্লিজ, পেছনে বসে আছো প্রচণ্ড গরম লাগছে, ঘেমে স্নান করে যাচ্ছি, আমি পরবো না হেলমেট, প্লিজ এটা করো না, 500 টাকা কিন্তু জরিমানা দিতে হবে, 1000 টাকাও জরিমানা নিতে পারে। আর তার সঙ্গে সঙ্গে বেশি তর্কাতর্কি করলে সোজা জেলখানায় যেতে হতে পারে। আর ফোর হুইলারের ক্ষেত্রে যেখানে সেখানে গাড়ি আর দাঁড় করিও না, একদম যেখানে পার্কিং প্লেস সেখানেই কিন্তু গাড়িটা রেখো, না হলে 500 টাকা গুনে গুনে তোমাকে জরিমানা দিতে হবে। তবে জরিমানা আমাকেও দিতে হবে যদি সময় মতো তোমার ওই চা কথা, চা চর্চা যদি আমি না সবার সঙ্গে শেয়ার করি, যা তুমি সেন্ড করছো 9903655992 তে, তো সেই তোমার ফিউশন যুগে ফিউশন চায়ের কথা তো অবশ্যই বলবো, এবং তার সেই চায়ে তুমি কার সঙ্গে চুমুক দেবে সেটাও তুমি সেন্ড করছো, আর যে মৌমিতাকে সেটাও বলবো। তার সঙ্গে সঙ্গে অবশ্যই যেটা বলবো সেটা হচ্ছে তোমার বাড়ির চা নাকি তোমার পাড়ার মোড়ের দোকানের চা, তোমার বিচারে কে এগিয়ে আছে সে কথাও তো অবশ্যই বলবো 9903655992 তে। আনরিড চা কথা, চা চর্চা বেড়েই চলেছে, আর বেড়ে চলেছে, ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে, তো আর আমি একটু পরেই ফিরছি, জাস্ট এই কতটুকু সময় নেব, 4 মিনিট রেইনবো নিউটিউন শুনে নিয়েই কিন্তু চলে আসছি আমি তোমার কাছে। আর যে মৌমিতা থাকতে হবে কিন্তু মৌমিতার সঙ্গে, কারণ চা চর্চা নিয়ে অনেক কথা হচ্ছে তোমার সঙ্গে। আরে পালিয়ে তো যাবোই, চাঁদনি রাতেই তোমায় নিয়ে পালাবো, কোথায় যাবো জানো? টয় ট্রেনে চড়ে দার্জিলিংয়ে, কারণ একটাই, কারণ সেখানে গেলেই চা পাতা তোলা যাবে, এরকমই তো একটা সার্ভিস দিচ্ছে এই মুহূর্তে সামার ভ্যাকেশনে দার্জিলিংয়ে।

0: 107 FM Rainbow, Shat Shure Sharade, Shat Shure Sharade.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা.
3: রেইনবো টাইম চেক,
4: রেইনবো টাইম চেক.
5: 8:17 হয়ে 21 সেকেন্ড, তুমি শুনছো আর জে মৌমিতার সঙ্গে 107 FM রেইনবোতে বুধবারের নমস্কার কলকাতা. আজকে তো 20th May, আর মানে জাস্ট কয়েকটা ঘন্টা, রাত পোহালেই কালকে হচ্ছে চায়ের দিন. আনন্দে চা, আড্ডাতে চা, ঘুম ভাঙলে চা, ঘুম পাড়াতেও চা, রাগে চা, ডেটে চা, ব্রেকআপে চা, চায়ের পর চাই, শুধু চা চা চা. মানে চা মানেই হচ্ছে স্পেশাল ফিলিং, এটা তো একদম ঠিক, মানতেই হবে. কেউ খায় লিকার, কেউ খায় দুধ চা, কেউ আবার ওই মানে আদা টাদা অনেক কিছু দিয়ে পুরো মশলা চাও কিন্তু চুমুক দেয়, কেউ বা গ্রিন টি, কেউ বা আদা চা. কিন্তু এপার বাংলায় যেটা মিলছে ওপার বাংলায় কিন্তু সেরকম চা মেলে না, অন্যরকম চা কিন্তু ওপার বাংলায় মেলে. মানে সাত রঙা চায়ের কথা বলছি, সাতটা আলাদা লেয়ার রয়েছে রেইনবো টি. স্বাদেও শুনেছি দুর্দান্ত নাকি খেতে, আমাকে যদিও সেই ছবিটাও পাঠিয়েছে এবং সেটা যে টেস্টি, এবং সেখানকার পুরো সেলফি তুলে কিন্তু ছবিটা পাঠিয়েছেন একজন. তো যাই হোক, সেই স্বাদ এতটাই ভালো, সেই সাত রঙা চায়ের ফ্লেভারটা নাকি এতটাই সুন্দর, এবং সবথেকে আমার মজা লেগেছে, অবাক লেগেছে যে সেই চায়ের প্রত্যেকটা লেয়ার আলাদা দেখা যাচ্ছে একদম. তবে হ্যাঁ, রেসিপিটা কিন্তু গোপন রয়েছে, কারণ ওটাই যে ওর ইউএসপি. চা সেও এখন ফিউশন, ভাবো ফিউশন এখন ফ্যাশনে ইন, সবই এখন ফিউশন, তাই তো চায়ও এসেছে ফিউশন. মিলছে কিন্তু তন্দুর চা থেকে পোড়া দুধের চা, নলেন গুড়ের রসগোল্লা চা থেকে চুমুক দিতে পারো তুমি তাল পাটালির চায়েও, আর চকলেট চা তো আছেই. আর এই ডিফারেন্ট টাইপস অফ চা মেলে কোথায় বলো তো, নিউ টাউনের এক ক্যাফেতে. এবারে আর কোনো কথা নয়, সোজা যাচ্ছি আমি একদম চায়ের চর্চায়, মানে চা কাপ, শুদ্ধ চা তো আর তুমি আর যে মৌমিতাকে পাঠাওনি, জাস্ট তুমি পাঠিয়েছো ফিউশন চায়ের কথা বা চায়ের চুমুক তুমি কার সঙ্গে কালকে দিতে চাইছো সেই কথা. কিন্তু একটু যদি এরকম ব্যাপারটা আসতে, বেশ একটা ধোঁয়া ওটা চাও আর যে মৌমিতার জন্য চলে আসে, তাহলে কিন্তু ভীষণ ভীষণ ভালো হতো.

করা তো যায় না। হয়তো এই টেকনোলজি যেভাবে উন্নতি হচ্ছে, সেই প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কোনদিন হয়তো একেবারে হাতে গরম গরম চাটাও চলে আসবে। যাই হোক, নিবেদিতা সেন শ্যারফলি থেকে কি লিখেছেন সেটাই আমি বলছি। আজকে ঢ্যাঁড়শের এলো ঝেলো, মানে যেটা আমি ফুড রেসিপি বলেছি সেটা ওর ভীষণ ভালো লেগেছে, কারণ ঢ্যাঁড়শ আমাদের নিবেদিতা ভীষণ ভালো খায়। আর ও চা খায় স্রেফ র চা, লিকার চা খায়, গাঢ় দুধের চা অবশ্যই, দার্জিলিং এর চা ওর খেতে ভালো লাগে, এছাড়া কোনো চা ওর পছন্দ নয়। না গো, তোমার সঙ্গে আমার মিললো না, মানে আমি লিকার চা একদম পছন্দ করি না। চা যদি খেতে হয় সব কিছু দিয়েই খাবো, না হলে খাবো না, জাস্ট আমি এটাই বলি। দুধ চাই আমি খাই, ঘন গাঢ় লিকার হবে এবং তাতে দুধ থাকবে, আর কালারটাও আসবে, ফ্লেভারটাও যেন থাকা চাই চাই। আমি এরকম চায়ে চুমুক দিই যেটা আজকে সকালবেলায় বিনোদার সঙ্গে খেলাম। তো যাই হোক, ভোর হয়ে গিয়েছে, একটু পরেই দুধের চা খাবো এবং সেটাও আমার সঙ্গে খাবে, ও সেটাই বলছে। ভোর এখন তো প্রায় বেলা 8:20 হয়ে গেল, কখন হয়ে গেছে বলো তো ভোর? সেই ভোর রাতে কিন্তু আর যে মৌমিতা তোমাদের কাছে চলে এসেছে। যাই হোক, এই মুহূর্তে নিবেদিতা সেন শ্যারফলি থেকে যা লিখেছেন সেটা তো তোমাদেরকে বললামই, আর এবারে সোজা আমি চলে আসছি সাঁকরাইল হাওড়ায়, কারণ শর্মিষ্ঠা মুখার্জি ওয়েট করছে। ও বলছে আজকে ভোরাই 6:00 থেকে ও শুনছে দোকানে যদি চকলেট চা পেত খুব ভালো হতো, তাহলে চকলেট চায়ে চুমুক দিতে পারতো। আরে পাওয়া যায় তো, নিউ টাউনে চকলেট চা পাওয়া যায়, কলেজ স্ট্রিটেও চকলেট চা পাওয়া যায়, চাইলেই তুমি এই চায়ে চুমুক দিতে পারো। আর তুমি আমি দুজনে মিলে চা খেতাম, মানে আমাকে আজকে বলছে শর্মিষ্ঠা যে ওর বাড়িতে গিয়ে কালকে চা খেতে, আর কেউ জানতে পারতো না যে আমি শর্মিষ্ঠার বাড়িতে গিয়ে চা খাচ্ছি, কারণ শর্মিষ্ঠা এমনটাই ও বলছে। এরপরেই আমি সোজা যাচ্ছি কোথায়, হাওড়াতেই থাকছি, হাওড়া সাঁকরাইল থেকে এবার চলে যাচ্ছি বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়ায়। কে আছেন? অবশ্যই আমার সঙ্গে আছেন এই মুহূর্তে দীপক দা, দীপক কুমার তুং, কি বলছেন? অনেকদিন পর ভোর থেকে আমরা অনুষ্ঠান শুনছি, কারণ আমি আর ঝুনু সেই ভোর থেকে অনুষ্ঠান শুনছি, দুজনে ধান সেদ্ধ করছি। আচ্ছা বেশ, এখন তাই FM চালিয়ে দিয়ে আমার অনুষ্ঠান শুনতে শুনতে কাজ করছেন আমাদের দাদা আর বৌদি, মানে ওই যে দীপক দা এবং আমাদের ঝুনু বৌদি। এরপরে দীপক দা যেটা বলছেন, আমার বাচনভঙ্গি সত্যি, ওহো আবার সেই নিজের মুখে নিজের সার্টিফিকেটটা দিতে কেমন যেন একটা লজ্জা লজ্জা করে, তো যাই হোক যেটা লিখেছেন সেটাই বলছি। আমার বাচনভঙ্গি সত্যি অপরূপ লাগে, সুন্দর, এবং আজকে তো শুনলাম ভোরাই খুব ভালো লাগলো, থ্যাংকস আ লট দাদা। এইভাবেই কিন্তু আমাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে থাকতে হবে, শুধু আর যে মৌমিতা নয়, আরও বাকি যারা আরজেসরা আমরা আসি, আমাদের প্রত্যেকের সঙ্গে কিন্তু থাকতে হবে। কাল বাদে পরশুও থাকবো, সেদিনও কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। যাই হোক, এরপরে কি বলছেন দীপক দা সেটা সবার সঙ্গে শেয়ার করি। দীপক দা বলছেন আজকে ভেন্ডির যে রেসিপিটা, যে ওই যে ঢ্যাঁড়শের এলো ঝেলো যেটা আর যে মৌমিতা শোনালো, সেটা খুব ভালো লেগেছে। সব মিলে আমার প্রোগ্রাম কিন্তু ফাটাফাটি শুনতে যেমন লাগে খুব ভালো লাগে, সবই তো বুঝলাম, কিন্তু চায়ের কথাটা কোথায় গেল? এই তো পেয়েছি, কাল অবশ্যই ফ্রুট চা তৈরি করব এবং সেই চা দিবসটা পালন করব। আর স্ত্রী মানে আমাদের বৌদি ঝুনুর সঙ্গেই কিন্তু সেই চায়ে চুমুক দেবেন। এখানে কিন্তু আর যে মৌমিতার কোনোভাবেই এন্ট্রি হবে না, কারণ ঝুনু বৌদিকেই সঙ্গে রাখবেন, সেটা কিন্তু আমাদের দীপকদা বলে দিয়েছেন। আর যেটা বলছেন বাড়ির চাই ফেভারিট, কারণ তাতে স্ত্রী ঝুনুর হাতের ছোঁয়া থাকে, স্পর্শ থাকে, এই সমস্ত তো বলতেই হবে, না হলে চাটাও পাওয়া যাবে না, ধান সেদ্ধ হয়ে ওই ঝুনু বৌদি হাতও লাগাবে না, যেটা উনি এখন এই মুহূর্তে করছেন। ওই জন্যই ঝুনু বৌদির চাটাই বেশি ভালো, এটাই বলছেন। পাড়ার দোকানের চা নিশ্চয়ই মাঝে মধ্যে গিয়ে খান, সে কথাটা একদম কিন্তু গোপন রেখেছেন আমাদের দীপক দা। আর এর মধ্যে এই মাধাই দা কি বলছেন, মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে বলছেন, মৌমিতার নমস্কার কলকাতা মানে অজানা তথ্যে ঠাসা, থ্যাংকস আ লর্ড দাদা। এইভাবে আপনারা আমার অনুষ্ঠান শুনছেন এবং আমার শো শুনতে শুনতে এই যে আপনারা প্রত্যেকে আমাকে ফিডব্যাক দিচ্ছেন, এটা শোনার পরেই না আমারও কিন্তু বেশ লাগছে। যাই হোক, কি বলছেন আমি দেখি এবার মাধাইদা, যা মন ছুঁয়ে যায়, অনেক দিবস মৌমিতার কাছ থেকে জানতে পারি, থ্যাংকস আ লর্ড। দিবস মানে তারাই তো আমাদের বস হয়ে বসেনগিরি করে, সেজন্য তো চলে আসি তাদের কথা নিয়ে। আর এরপরে যেটা বলছে, তুলসী চা বানাবেন আমাদের মাধাইদা, একাই খাবেন, এটাই ওনার পছন্দ। পাড়ার মোড়ে চা খাওয়ার মজাই আলাদা, কারণ সেখানে সামান্য পয়সা খরচ করে সারা বিশ্বের, সারা পৃথিবীর, সারা দুনিয়ার খবরাখবর পাওয়া যায়, বিশ্ব জয় করা যায় চায়ের দোকানে বসে। এক্স্যাক্টলি, সেটা একদম ঠিক কথা। তাছাড়াও আরও অনেক কিছু জানা যায়, অনেক কিছু করা যায়, PNPC গুলতানি অনেক কিছুই, যাই হোক এই সমস্ত হয়। বিনা পয়সায় খবরের কাগজটাও কিন্তু পড়ে ফেলা যায় চায়ের দোকানে বসে পাড়ার মোড়ে। ঠিক ঠিক, একদম ঠিক, 100-এ 100। আর অল্প টাকায় সময় পাস করার এমন আদর্শ জায়গা আর পাওয়া যাবে না। মাধাইদা বহরু ঘোষপাড়া থেকে দারুণভাবে কিন্তু তাঁর বিচারে কে এগিয়ে, মানে তাঁর বাড়ির চা নাকি চায়ের দোকানে পাড়ার মোড়ের চায়ের দোকানের চা, কে এগিয়ে আছে সেটা কিন্তু দারুণভাবে সেন্ড করেছেন। তুমি তো সেন্ড করছোই তোমার চা তৈরির রেসিপি থেকে, কাকে সঙ্গে নিয়ে কোথায় বসে চুমুক দেবে সেই স্পেশাল চায়ে, সেই বিশ্ব চা দিবস আসার মানে আগেই তুমি সেটা জানাচ্ছ, কারণ রাত পোহালেই চা দিবস, আর সেই চা দিবসে বসেনগিরি তো চা করবেই, এবং সেই তুমি কোন ফিউশন চা বানিয়ে কার সঙ্গে চুমুক দেবে কাল, সেটাই তুমি আজকে জানাচ্ছ।

সামার ভ্যাকেশনে যদি সাউথ ইন্ডিয়া যাও না, তাহলে দক্ষিণ ভারতের মুন্নার সেখানে প্লিজ যেও। মুন্নারে কেন যেতে বলছি, কারণ ওখানেই আছে চায়ের জাদুঘর, চায়ের মিউজিয়াম আছে মুন্নারে। আর যদি শহর কলকাতা ছেড়ে কোথাও না যাও, তাহলে আগামীকাল চা দিবস সেলিব্রেট করতে চলে এসো নিউ টাউনে ইকো পার্কে, চা বাগানে, অথবা আমাদের বি গার্ডেনে, টি গার্ডেনে। সেলফি জোন থেকে চায়ের চুমুক দেওয়া সব কিছুর ব্যবস্থা রয়েছে কিন্তু দু জায়গাতেই। আর এদিকে শহর কলকাতায় তুমি কোথায় ঘুরবে প্ল্যান করো, কলকাতা আছে কলকাতাতেই তার ঐতিহ্য নিয়ে। তুমিও আছো, আমিও আছি, নমস্কার কলকাতায় 107 FM রেইনবো টিউন করে। আপাতত কি করি বলো তো, চলো একটু শহর ঘুরে নিই তারপর। আর যে মৌমিতা যখন তোমার সঙ্গে আছে, শহর ঘুরতে ঘুরতে তোমাকে বাজার মুখীও করবে, কারণ বাজারে না গেলে ফিট অ্যান্ড ফাইন তুমি থাকবে কি করে, তাই না? তো দাম বাড়াবাড়ির বাজারেও তোমাকে আমাকে বাজার মুখী হতেই হবে। একটু ওয়েট করো, বাজারে নিয়ে যাবো তো।

0: 107 FM Rainbow. Shat Shure Sharade. Shat Shure Sharade.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: Rainbow Time Check, Rainbow Time Check.
4: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:28 হয়ে 27 সেকেন্ড। হ্যাঁ, কথা বলতে বলতে 28 সেকেন্ড হয়ে গিয়েছে। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে নমস্কার কলকাতা। দেখো, ঘড়ির সঙ্গে সময় মতো ছুটতে গেলে ফিট অ্যান্ড ফাইন তো অবশ্যই থাকতে হবে, আর সময় মতো খেতে হবে, আর খাওয়া দাওয়ার জন্য অবশ্যই তোমাকে যত গরমই পড়ুক না কেন বাজারমুখী হতে হবে। তবে বাজারে ব্যাগ ভর্তি টাকা নিয়ে গেলেও ব্যাগ ভর্তি বাজার আসবে কি না যথেষ্ট ডাউট আছে, যথেষ্ট সন্দেহ আছে। গরমে পারদ চড়ছে, আর তার সঙ্গে সঙ্গেই একদম চড়ছে কি বলো তো সবজি আনাজের দামও। হ্যাঁ, নাগালের মধ্যে দাম থাকার কথা এই গরমে, অথচ বাজার গরম অগ্নিমূল্য এই মুহূর্তে সবজির, যেটা জানা যাচ্ছে দরদাম। তো সেই দরদাম জানার জন্য প্রতিদিন বাজারে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই টিউন করো 107 FM Rainbow, কারণ বাজার দর নিয়ে আমরা রোজ

0: কিন্তু রেডি থাকি তোমাদের জন্য।
1: প্রাইস ট্যাগ, মার্কেটে কার দর কত দূর? প্রাইস ট্যাগ,
0: দেখো গ্যাসের দাম তো বেড়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু তেলের দামটাও বেড়েছে, মানে আমি পেট্রোল ডিজেলের কথা বলছি। তো তুমি সেই গাড়ি করে কোথাও যাবে, সেখানে গিয়ে তুমি বাজার হাট করবে, সেই ব্যাপারটা কিন্তু একটু চাপের আছে। তাই পায়ে হেঁটে হেঁটে অথবা সাইক্লিং করেই কিন্তু চলে যাও সোজা বাজারে। আর গ্যাসের দাম যেভাবে বেড়েছে তাতে বেশ ফ্রায়েড আইটেমগুলো বেশ একটা মানে বেশি বেশি করে খাবে, এগুলো একটু কমাও, তেলটা যতটা পারো একটু কম করেই আর কি খরচ করো, কারণ এই মুহূর্তে কিন্তু আমরা একটু চাপে আছি সবাই। তো সেটা তোমরা নিশ্চয়ই সবাই এতদিন মিডিয়ার দৌলতে জেনে গিয়েছো, আর সেই জন্যই কিন্তু নিজেদের খাওয়া দাওয়া তো একটু কাটছাট করতেই পারি আমরা চাইলে। তাছাড়া যে হারে গরম পড়েছে, তো গরমে মোটামুটি একটু ওই হালকা পাতলা ঝোলটোল খাওয়া ভালো। আলু ছাড়া কোনো সবজির দামটাই না আসলে আগের মতন নেই, আলুটা এখনও ঠিকঠাক আছে। আর আলু ছাড়া শুক্ত বা আলু চচ্চড়ি রুটি বা লুচির পাশে, কিংবা ধরো ওই মানে বিরিয়ানি, কোনো একটা দিন একটু বৃষ্টি ফিষ্টি হলো সন্ধ্যেবেলা একটু জমিয়ে বিরিয়ানি খেলে, মানে এখন তো এত গরম রোজ রোজ বিরিয়ানি খাওয়াটা তো ঠিক না, সেজন্যই বলছি আর কি। তো সেই সন্ধ্যেবেলাটা হলো একটু ঝড় বৃষ্টি, তুমি একটু আলু সিঙ্গাড়া বা আলুর চপ মানে এরকম খেলে, আর তার সঙ্গে হয়তো একটু বিরিয়ানি খেলে। এই যে আলু ছাড়া কোনো সবজির দামটাই আর আগের মতো নেই, তাই আলু কিন্তু তোমার পকেট সাপোর্ট করবে। আলুর দামটা ঠিকঠাকই আছে, 12-22 টাকার মধ্যে বিভিন্ন প্রজাতির কিন্তু আলু মিলছে। জ্যোতি 12, চন্দ্রমুখী 22-24 এরকমটা রয়েছে, নৈনিতাল 18-20। আর এদিকে খুচরো বাজারে রোজ কিন্তু চড়ছে পেঁয়াজের দামটা, একটু ভালো জাতের পেঁয়াজ 40-50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, তুলনায় কিন্তু কম দাম রয়েছে, বেশ মানে কম দামের পেঁয়াজও আছে 25-30 টাকা কেজিও আছে বাজারে। সস্তা মিষ্টি কুমড়ো, সেটা হচ্ছে 30 টাকা কেজি। আর তাছাড়া লাউ চাল কুমড়ো সব মিলছে, সাইজ অনুযায়ী এদের দাম রয়েছে 40-60 টাকা কেজি। আর গরমের প্রধান আনাজ পটল, ঝিঙে, ঢ্যাঁড়স এগুলোও রয়েছে, এগুলো সব ওই হাফ সেঞ্চুরিতেই বিকোচ্ছে। নানা রকম ডাঁটার গরমে বেশ একদম অ্যাটেন্ডেন্স মিলছে, সেই ডাঁটার ডাঁটে পুরো পিলে চমকে যাচ্ছে কিনতে গেলে, কারণ সজনের ডাঁটা এখন আর সেভাবে পাওয়া যাচ্ছে না। তবে মিলছে যেটা সেটা হচ্ছে নাজনে, দেশি নাজনে এখন সেঞ্চুরি ক্রস করেছে, বেঙ্গালুরু থেকে আসা চালানি ডাঁটা সেগুলো আবার 200-250 টাকা, লাল ডাঁটা 40-50 মোটামুটি ওই 50 এরকম রয়েছে। আর বেগুন বাবা আবার সেই আগুন, সেই 100 টাকা ছুঁয়ে রয়েছে এঁচড়, 50-60 টাকা কেজি। ওদিকে আবার সেও কিন্তু রয়েছে, মানে কাঁঠালও কিন্তু পাওয়া যাচ্ছে। আর কাঁঠাল, আস্ত কাঁঠাল কিনতে হবে না, ভেঙে তো কাঁঠাল বিক্রি হয়, সেইটাই কিন্তু এখন আমাদের শহর কলকাতা যেমন আছে অন্যান্য গ্রাম বাংলার বাজারেও কিন্তু দেখা যায় এখন কাঁঠাল ভেঙে বিক্রি হচ্ছে। আর আম, আমের ঝুড়িতে বেশ আম রয়েছে, মানে তুমি আম এখন এই মুহূর্তে কিন্তু 200 টাকা কেজি দরে লাল লাল গোলাপ খাস পেয়ে যাবে। আর 200 টাকা দরেই কিন্তু বোম্বাই আমও কিন্তু পাওয়া যাচ্ছে, তবে 220-230 টাকা, আবার কোথাও কোথাও 200 টাকায় কি পাওয়া যাচ্ছে, সেই যে সেই বোম্বাই মার্কা লিচু পাওয়া যাচ্ছে, সেগুলোও কিন্তু পাওয়া যাচ্ছে। আর যেটা পাওয়া যাচ্ছে তালশাঁস, হ্যাঁ তালশাঁস মিলছে এখন 7-10 টাকা এক একটা তালশাঁসের পিস। এ তো গেল ফলের বাজার এবং সবজির বাজার, তার সঙ্গে তোমার মনে হচ্ছে তুমি আজকে বাজারে গেছো একটু গলাটা ভেজাবে তুমি ডাবের জলে, হ্যাঁ ডাব পাওয়া যাচ্ছে, ডাব মিলছে, তবে ডাবের দামটা পকেট সবসময় সাপোর্ট করছে না, তাই তখন মনে হবে 10-15 টাকা দিয়ে জলের বোতলটা কিনে জলটা খাওয়াই বেস্ট, কারণ ডাবের দাম কিন্তু এখন সেই রয়েছে 70-80 টাকা। আবার কোথাও কোথাও শিয়ালদা চত্বরে দেখেছি, আগের দিনই দেখেছি 65-55 এরকম দাম রয়েছে, কিন্তু সাইজ একদম সেই ছোট্ট, একদম ছোট্ট ডাব, জানি না তাতে কতটা জল আছে, তাই আমি ওইদিকে আর তাকাইনি, শুধু দামটা শুনে চলে গেলাম। আর এর সঙ্গে সঙ্গে আমাকে এই মুহূর্তে কিন্তু ফিশ মার্কেট ডাকছে, হ্যাঁ ফিশফিশিয়ে ডাকছে, কারণ মাছের অ্যাটেন্ডেন্স সবই মিলছে এখন বাজারে। পাবদা গলদা দামে বেড়েছে, এক গাদা পমফ্রেট 800 টাকা কেজি, পার্শে 700 টাকা, রুই কাতলা 350-400 টাকা কেজি, বাটা 180-200 টাকা, ইলিশ খুব একটা মিলছে না, তবে এখন আবার মিলছে কারণ ও পার থেকে আসছে ইলিশ, তবে এই মুহূর্তে ইলিশ মিললেও দামে জন্য হাত দেওয়া যাচ্ছে না, 3,500-5,000 টাকা পর্যন্ত কেজি রয়েছে। আর মাটন না 950-1,000 করো না, তুমি মুখটা বেজার। আর সোনা জিএসটি সমেত কিন্তু 22-ক্যারাট সোনার দাম এখন এই মুহূর্তে 1,47,000 টাকা, ভাবো তুমি কি হারে সোনার দাম বাড়ছে। তাই এই মুহূর্তে তুমি ফিয়ন্সেকে বা তুমি কোনো বিয়ে বাড়িতে যাবে এবং সেখানে গিয়ে সোনা গিফট করবে, ওটি করতে যেও না, তাহলে তুমি কি করবে, আর যে মৌমিতা তোমাকে যে গানটা শোনাচ্ছে সেই গানটা জাস্ট লিপ সিঙ্ক করবে, তাহলেই হয়ে যাবে, ফিয়ন্সের মন পেয়ে যাবে, অথবা যাকে গিফট দেবে ভেবেছিলে তার সামনে গিয়ে করলেও তারও মনটা তুমি পেয়ে যাবে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: রেইনবো টাইম চেক,
4: রেইনবো টাইম চেক।
5: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:38 হয়ে 23 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে বুধবারের নমস্কার কলকাতা। ঘড়ির দিকেও আমার চোখ আছে, আবার চোখ আছে 9903650992 এর দিকে। তোমার ফিউশন চায়ের কথা দেখে চা চর্চা সবই তো আজকে সেন্ড করছো, শেয়ার করছো। তবে তার আগে তোমাকে বলবো, এই গরমে না রুটিনটা চেঞ্জ হয়েছে, রুটিনটা বদলেছে। ওদের কথা বলছি, ওদেরও রুটিন চেঞ্জ হয়েছে। বাঘ সিংহ হাতি সবার খাবারেই কিন্তু পরিবর্তন নিয়ে এসেছে কর্তৃপক্ষ, মানে আমাদের আলিপুর চিড়িয়াখানার কথা বলছি। লস্যি থেকে ওয়ারাসে মজেছে শিম্পাঞ্জি, বাঘ, সিংহ, এরা সবাই কিন্তু এখন খাচ্ছে ওই আর কি লস্যি এবং ওয়ারাস। আর বাঘ সিংহ একটু হলেও না অখুশি, কারণ মহিষের মাংস তাদের কমিয়ে দেওয়া হয়েছে, বরং উল্টে তাদের বাড়ানো হয়েছে চিকেনের পরিমাণটা। আর চিড়িয়াখানাতে কিন্তু এখনও

রয়েছে অতিথিরা, হ্যাঁ অতিথিরা রয়েছে এখনো, তা যারা ওড়িশা থেকে অরুণাচল প্রদেশে যাবে তার আগে তারা রেস্ট করছে আমাদের এখানে চিড়িয়াখানাতে রেস্ট রুমে। দুই ব্ল্যাক প্যান্থার আর ছয় লেমুর সঙ্গে দুই গ্রিন অ্যানাকোন্ডা লম্বা পথে পাড়ি দেবার আগে এই শহর কলকাতায় আমাদের এই চিড়িয়াখানার রেস্ট রুমে তারা রেস্ট করছে। আর বাঘ, সিংহ, ক্যাঙ্গারু, শিম্পাঞ্জি এদের রেস্ট রুমে কিন্তু বসেছে কুলার তাদের ঠান্ডা রাখার জন্য। আমার এই 107 FM রেনবো স্টুডিওতেও তো আছে এসি, সাংঘাতিক কনকনে ঠান্ডা একটা চিল্ড ওয়েদারের মধ্যেই কিন্তু আর যে মৌমিতা সকাল 6টা থেকে 10টা পর্যন্ত রয়েছে তোমাদের সঙ্গে। আর এই মুহূর্তে যেটা হবে 9903653992, আমাকে তো যেতে হবে। মে মাসের শেষে কিন্তু অরুণাচলে যাবে কারা? দুই ব্ল্যাক প্যান্থার এবং ছয় লেমুর আর দুই গ্রিন অ্যানাকোন্ডা। লম্বা পথে তারা উড়িষ্যা থেকে এই অরুণাচল প্রদেশে যাওয়ার আগে আমাদের শহর কলকাতায় চিড়িয়াখানার রেস্ট রুমে কিন্তু এখন রেস্ট করছে। আর আমিও তো রেস্ট করছি, চায়ে চুমুক দিচ্ছি মাঝে মাঝে, যা তুমি সেন্ড করছো ফিউশন চা 9903653992 তে। এই মুহূর্তে আমি কোথায় যাচ্ছি, সোজা কোন জায়গায় কোথায় যাচ্ছি আমি সেটা জানি না, কিন্তু আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে, টেক্সট এসেছে, মেসেজ করেছে আমাকে যে অমিয় সরকার, ও আমাকে মেসেজ করেছে কোথা থেকে জায়গাটা কিন্তু এখনো দেখতে পেলাম না। বাড়ির চায়ের থেকে দোকানের চা অমিয়র বিচারে কিন্তু এগিয়ে রয়েছে, বেশি করে একটু দুধ দিয়ে চা হচ্ছে ওর পছন্দ, মানে অমিয়র। আর বাড়িতে কিশমিশ দেওয়া চা মিসেসের হাতে তৈরি করা, সেটা ওর ভালো লাগে। আর সেই ফিউশন চায়ে ও সঙ্গে নেবে মিসেসকে এবং সঙ্গে মৌমিতাকেও কিন্তু অমিয় জায়গা দেবে, সেটাই কিন্তু আমাকে জানিয়ে দিয়েছে অমিয়। কিন্তু কোথা থেকে লিখেছো সেটাই তো আমাকে জানালে না, কী করে বুঝবো বলো তো তুমি কোথা থেকে আমাকে সেন্ড করলে তোমার এই চায়ের কথা, এবং সেখানে তুমি আবার আর যে মৌমিতাকেও নিয়ে যাচ্ছ তোমার বাড়িতে সেই কিশমিশ দেওয়া ফিউশন চা খাওয়াবে বলে, অথচ জায়গাটা লোকেশনটাই আমাকে শেয়ার করনি, কীভাবে আমি পৌঁছবো? মৌমিতা তুমি এত একটা না বললে এত দম কোথা থেকে পাও? তার জন্য গলার কি রেসিপি আছে সেটা বলো, তোমায় একটা স্যালিউট জানাই। কে বলছো গো? আন্দি, আচ্ছা বুঝলাম না আমি তোমার নামের স্পেলিংটা, যদি একটু আর একটু ভালোভাবে লিখে দিতে তাহলে বুঝতাম। মনে হয় হাই স্পিড ট্রেন, ও হো, তাহলে কি আমি বন্দে ভারত এসে গেছি? তবে বন্দে ভারত ট্রেনটা কিন্তু বেশ ভালো করেছে, সেই ট্রেনটায় চড়ে গিয়েছিলাম উত্তরবঙ্গে, তবে এখন তো আবার বন্দে ভারত আসছে যেটা নতুন রুটে ছুটবে, মানে আমাদের হাওড়া থেকে সোজা যাবে দিল্লি, আর সেটাও ট্রায়াল কিন্তু হয়ে গেছে, খুব শীঘ্রই সেই বন্দে ভারত আসবে। আর সেই বন্দে ভারতে চড়ে আর তার স্পিডের সঙ্গে আর যে মৌমিতাকে তুমিও একবার আর কি কম্পেয়ার করতেই পারো, যাদবেন্দ্র পণ্ডা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে কি আমাকে চা কথা সেন্ড করছেন একটু বলি। জীবনে টেনশন যতই থাকুক চায়ের কাপে চুমুক দিলে মনে হয় সব কিছুই কন্ট্রোলে, তাই আমাদের যাদবেন্দ্রদা বাড়িতে দার্জিলিংয়ের মকাই বাড়ির লিকার চা বানিয়ে আকাশবাণীর আর্যদের সঙ্গে গল্প করতে করতে চুমুক দিতে চাইছেন। ওয়াও, দারুণ ব্যাপার। চা দোকানের আড্ডা ভীষণ ভালো লাগে কিন্তু চুমুক দিতে ভালো লাগে না, তবুও চায়ের দোকান এগিয়ে আছে নিশ্চয়ই আমাদের যাদবেন্দ্রদার বিচারে। ঢ্যাঁড়সের রেসিপি যেটা আমি বললাম, ছুটির দিনে রান্না করে খাওয়ার ইচ্ছা আছে সেটা উনি জানাচ্ছেন, প্লিজ জানাবেন কিন্তু খেয়ে কেমন লাগলো। আজকে ভোরাইতে আমার এই দেখো আবারও একটা লম্বা সার্টিফিকেট, যেমনটা উনি সেন্ড করে থাকেন, সেই ঠাকুর পরিবারের অনেক তথ্য কাহিনী, সংগা দেবীর কথা জানলাম, তার জন্য মন ছুঁয়ে যাওয়া গানগুলো শুনলাম, অনেক কিছু জানলাম, সমৃদ্ধ হলাম, অসাধারণ উপস্থাপনা, থ্যাংকস আ লর্ড দাদা, সকাল 6টা থেকে আর যে মৌমিতার সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য, এতটা সময় থাকার জন্য। কোকোনাট চা, হ্যাঁ নারকলের চা কে খেতে চায়, কে খাওয়াবে বলো তো? এআইআর এর সমস্ত বন্ধুদের নিয়ে নারকলের চা কোকোনাট টি বানিয়ে সবাইকে খাওয়াবেন। কে খাওয়াবে? অর্জুন সিং, তামিলনাড়ু। ওরে বাবা, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু প্রচুর নারকল গাছ আছে তাই না? তো সেই নারকল চা কিন্তু আমাদের খাওয়াবে, তার মানে নারকল দুধের থেকে সেই চাটা করবে, তারপরে হয়তো একটু গ্রেড করে দেবে, হয়তো ওপরে একটু নারকেল কোড়া ছড়িয়ে দেবে, যাই হোক সেটা ও নারকেল কোড়া যাই ছড়িয়ে দিক না কেন, আমরা খুশি মুখে হাসি মুখে সবাই সেই চায়ে চুমুক দেব। আর বাড়িতেই চা খেতে ভালোবাসে আমাদের অর্জুন, যখন ছুটিতে ও বাড়িতে থাকে তখন সন্ধ্যের মুহূর্তগুলো বাবা মায়ের সঙ্গে একসঙ্গে বসে গল্প করতে করতে চা খায়, চায়ে চুমুক দেয়, আর এই মুহূর্তগুলো খুব মিস করে, আর এই মুহূর্তগুলো মিস করতে চায় না যখনও বাড়িতে আসে অর্জুন। তখন এরপরে প্রচুর মেসেজ এখনও কিন্তু রয়েছে, অবশ্যই শেয়ার করব, কারণ আমি আছি একদম সকাল 10টা পর্যন্ত, আর যে মৌমিতা 7:02 থেকে তোমার সঙ্গে রয়েছে 10টা পর্যন্ত, আর তুমিও আছো আমার সঙ্গে, তুমি তো সেন্ড করছোই চা কথা হচ্ছে, চা চর্চা সামনেই আসছে, মানে কালকেই আসছে সেই দিন, চা দিবস, তো সেই দিন
দিনে সেলিব্রেট করবে, কোন ফিউশন চায়ে তুমি চুমুক দেবে, কাকে সঙ্গে নিয়ে সেই চায়ের কাপে চুমুক দেবে সেটাই তো তুমি বলছো। তোমার মেসেজ দেখতে আমি যেমন ভালোবাসি, তেমন কথা বলতেও আমি ভীষণ ভালোবাসি, ভালোবাসি গান শুনতে, নানা ধরনের

0: গানের গান শুনি তো তুমি আমি, নয়ের দশকের ইন্ডি পপ। হ্যাঁ, ইন্ডি পপ নামটা প্রথম জেনেছিল ইন্ডিয়ানরা, ভারতীয়রা, যাঁর কাছ থেকে। তিনি হচ্ছেন ইন্ডি পপ কুইন। এই মুহূর্তে লাইমলাইটে সেইভাবে না থাকলেও কিন্তু তিনি রয়েছেন তোমার আমার মনে প্রাণে এবং কানে কানে আছেন আমাদের কানে কানে। তিনি আলিশা চিনয়, সেই বেবি ডল মেড ইন ইন্ডিয়া খ্যাত ইন্ডি পপ কুইনের গানই কিন্তু এখন আসছে 107 FM রেইনবোতে শুধুমাত্র তোমার জন্য, সেই আলিশা চিনয় মেড ইন ইন্ডিয়া।
1: FM রেইনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ

0: স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো, সত্যি ধন্য আমরা এই জাতীয় সঙ্গীতের জন্য, অ্যান্থেমের জন্য। আর এই যে পরাধীন ভারতে এই গান বিপ্লবীদের মনে দেশপ্রেম বাড়িয়ে এগিয়ে যেতে সাহায্য করেছিল, যার মানেই ছিল মাতৃভূমিকে প্রণাম, কি সেইটা সেটাই তো আমাদেরকে এখন এই মুহূর্তে বলবো। তো আমাদের দেশের জাতীয় স্তোত্র, আমাদের এই স্তোত্রের 150 বছর পূর্তি উপলক্ষে প্রত্যেক বুধবার অচেনা কথা শুধুমাত্র তোমরা শুনতে পাও কোথায়? FM রেইনবোতে। আজকে বন্দে মাতরম বিষয়ে তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে একটা অচেনা কথা, অজানা কথা। তুমি কি জানো মৃত্যু শয্যাতে সব যখন সৎকার হতো সেই সময় সব সৎকারের সময় বন্দে মাতরম উচ্চারণ চারিদিকে কিন্তু মুখরিত হতো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাইপো সতীশচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা তোমাদেরকে একটু বলি। তিনি বলেছেন বন্দে মাতরম হলো আরাধ্যা দেবীর পূজার মন্ত্র। বঙ্কিমচন্দ্র নিজে জানতেন একদিন না একদিন দেবীর পূজার মন্ত্র বাঙালির কণ্ঠে ভক্তিপূর্বক ধ্বনিত হয়ে বাংলায় নতুন জীবন আনবে, নতুন শক্তি সঞ্চারিত করবে। সত্যিই তাই। অন্যদিকে বঙ্কিমচন্দ্রের একান্ত বন্ধু দীনবন্ধু মিত্র, তাঁর পুত্র ললিতচন্দ্র মিত্র আবার জানাচ্ছেন যে বন্দে মাতরম গানের ভিতর বিদ্রোহ বন্ধির ধূম নাই, হ্যাঁ সংহার কর্ত্রী কালীরও আবাহন নেই, গানটি জন্মভূমির স্তোত্র মাত্র। বলাই বাহুল্য, আনন্দমঠ উপন্যাসের সন্তান দলের কণ্ঠে বন্দে মাতরম কেবলমাত্র দেশবন্দনার রূপেই কিন্তু উচ্চারিত হয়নি, সেই যুদ্ধক্ষেত্রে সেখানেও কিন্তু সেই বন্দে মাতরম কথাটা ধ্বনিত হয়েছে। আর সেই বন্দে মাতরম মানেই তো ছিল মাতৃভূমিকে প্রণাম। বন্দে মাতরম দেশ মাতৃকার বন্দনা। 150 বছর তো হয়ে গেল দেখতে দেখতে। সেই 1876-এ লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম মাতৃভূমিকে প্রণাম। নিশ্চয়ই মনে আছে 1907-এ মাদাম কামা আমাদের দেশের প্রথম জাতীয় পতাকার রূপ দিয়েছিলেন। তো সেখানে তার মাঝে যে ব্যান্ড ছিল সেই ব্যান্ডে দেবনাগরী হরফে খোদিত ছিল বন্দে মাতরম। এই গান ভারতীয়দের মধ্যে ঐক্য, ত্যাগ এবং সমর্পণের বার্তা ছড়িয়ে দেয়। এই গান পরাধীন ভারত মায়ের শৃঙ্খল মুক্ত করা এবং স্বাধীনতা সংগ্রামের মন্ত্র হয়ে ওঠে এবং আঞ্চলিক সীমা পার করে গোটা দেশে, গোটার মানে সারা দেশের জাগ্রত চেতনার মন্ত্র হয়ে ওঠে। আজও এই 150 বছর পরেও কিন্তু সেই বন্দে মাতরম গানের মাধ্যমে আমাদের দেশের পরিচয় গোটা পৃথিবীর কাছে তুলে ধরছে। জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে আসীন কিন্তু এই আমাদের দেশ ভারতবর্ষ। বন্দে মাতরম মাতৃভূমিকে প্রণাম, যেখানে আছে মল্লার এবং দেশ রাগের সুরের চলন, যা স্বাধীনতা আন্দোলনের মূল মন্ত্র ছিল। আর আজ আমরা এই স্বাধীন ভারতের নাগরিক সবাই, যাদের জন্য স্বাধীনতা পেয়েছি, সুরক্ষিত দেশ হয়েছে আমাদের, প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, স্মরণ করি তাঁদের সেই সঙ্গীতে, সেই গানেই।
1: Only on 107 FM Rainbow.

আটটা বেজে সাতান্ন মিনিট হয়ে 48 সেকেন্ড হয়ে গেল, নটা বাজতে চলো, আর ওদিকে কিন্তু আসছে রাত পোহালেই চা খোরদের দিন। হ্যাঁ, ওয়ার্ল্ড বিশ্ব চা দিবস, মানে কালকে কিন্তু পুরো বসেঙ্গেরি করবে চা। হ্যাঁ, তা ওই যে চা দিবস, আর এই ফিউশন চায়ের চমকও আসছে তোমার কাছ থেকে। সঙ্গে তুমি জানাচ্ছ যে তোমার তৈরি ফিউশন চা কাকে তুমি সার্ভ করবে, সে কথা থেকে আমি জানছি তোমার জিভের আর কি বিচারে কে এগিয়ে, তোমার বাড়ির তৈরি চা নাকি তোমার ওই চার মাথা পাঁচ মাথার মোড়ের দোকানের চা, কে কেন এগিয়ে আছে সেটাও দেখছি। চা নিয়েই চলছে চর্চা, কারণ রাত পোহালেই যে চায়ের দিন। আর আমি তো শেয়ার করবোই, দ্য হোম পাও থেকে পরিচয় করাবো তোমাকে শাহজাদার সঙ্গে। এখন যাচ্ছি আমি চা খেতে, নয় আমি যাচ্ছি এখন পরের ঘন্টায়, বলছি না টাটা বাই বাই, দশটা পর্যন্ত চায়ের কাপ হাতে আর যে মৌমিতার সঙ্গে, তোমার থাকা চাই চাই, আপাতত যাই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 9:15। তুমি শুনছো আরজে মৌমিতার সঙ্গে বুধবারের নমস্কার কলকাতা। এখন হয়তো ব্রেকফাস্ট সেরে রেডি হচ্ছ আর এক কাপ, মানে আর এক দফা চায়ে চুমুক দেবে বলে। আর এই আসলে মানে চায়ে চুমুক দিতে না কোনো সময় লাগে না, সেটা ওই ফাস্টিং ব্রেকের সময়ও যেমন আমরা চায়ের কাপে চুমুক দিই, আবার ব্রেকফাস্টের পরেও চায়ের কাপে চুমুক দিই। চা সময় মতো মানে তোমার আমার কাছে এসে তোমার আমার এনার্জি লেভেলটাকে জাস্ট বাড়িয়ে দেয়, এটাই হচ্ছে চায়ের মহিমা, আর এটাই হচ্ছে চায়ের জাদু। আড্ডা, মিটিং, শপিং সবখানেই কিন্তু চায়ে চুমুক দাও আর এক্সট্রা এনার্জি ফ্রিতে পেয়ে যাও। অনেকেই কিন্তু আছে ঘরে নয়, চার মাথার মোড়ে বা পাঁচ মাথার মোড়ে, মানে পাড়ার দোকানে চায়ে চুমুক দিতে বেশি পছন্দ করে। তুমি তো জানাচ্ছই তোমার বিচারে ঘরে তৈরি চা নাকি কে এগিয়ে আছে তোমার এই মুহূর্তে, সেটা তো তুমি জানাচ্ছ। আর
4: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার।

0: জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যানের পর্যালোচনাও করা হবে। এরপর তিনি রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওতে যাবেন। লোকসভা, বিধানসভা এবং আঞ্চলিক নির্বাচন একসঙ্গে সম্পন্ন করা হলে প্রায় 7 লক্ষ কোটি টাকা সাশ্রয়, শাসনের দক্ষতা বৃদ্ধি এবং ভারতের জিডিপি 1.6% হারে পর্যন্ত বাড়তে পারে। যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান এবং লোকসভার সাংসদ পিপি চৌধুরী গতকাল সন্ধ্যায় গুজরাটের গান্ধীনগরে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা কর্পোরেট আইন সংশোধন বিল 2026 সংক্রান্ত এক যৌথ সংসদীয় কমিটি গঠন করেছেন। লোকসভার সাংসদ সুধীর গুপ্তাকে এই কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। বাংলাদেশে চট্টগ্রামের খুলশি এলাকায় অবস্থিত ভারতের উপদূতাবাস প্রাঙ্গণ থেকে একজন সহকারী নিরাপত্তা আধিকারিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে দেশের পুলিশ জানিয়েছে গতকাল সকালে এই ঘটনা ঘটেছে। নাইজেরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের 175 জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। নাইজেরিয়ার সেনা মুখপাত্র সাইমাল উবা গতকাল এক বিবৃতিতে এই কথা বলেন। এই যৌথ হামলায় সন্ত্রাসবাদীদের চেকপোস্ট, অস্ত্রাগার, সামরিক সরঞ্জাম এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহৃত আর্থিক নেটওয়ার্কের সদর দফতর ধ্বংস করা হয়েছে। জাতীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা নাডা সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ডের অঙ্কিত এবং রেলওয়েজের জয়েশ পাটিলকে 3 বছরের জন্য নিষিদ্ধ করেছে। তাদের শরীরে নিষিদ্ধ উপাদান মেলোডোনিয়ামের উপস্থিতি পাওয়া যাওয়ার পর এই সিদ্ধান্ত। আইপিএল ক্রিকেটে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা শুরু হবে সন্ধে 7:30। এই মুহূর্তের খবর শেষ হল।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: রেইনবো টাইম চেক,
4: রেইনবো টাইম চেক।
5: আবারও নতুন করে তৃতীয় ঘন্টায় ফিরে এলাম। 9:54 হয়ে 54 সেকেন্ড হয়েছে। হ্যাঁ, আমরা শুরু করেছিলাম কিন্তু অনেক সময় অনেক কারণে একটু বিরতি নিতে হয়, সেটাই নেওয়া হলো এবং 9:07 কথা বলতে বলতেই হয়েও গেল। আর যে মৌমিতা আছে আমি তোমার সঙ্গে, আর আমি কিন্তু চেনা জানা ঘরেই রয়েছি, তুমিও আছো আমার সঙ্গে, আমি জানি তৃতীয় ঘন্টায় আছো এবং ফিউশন চায়ের কথা যেমন জানাচ্ছ তার সঙ্গে সঙ্গে সেই চায়ে কার সঙ্গে চুমুক দেবে সেটাও বলছো, আর তার সঙ্গে সঙ্গে তুমি এটাও জানাচ্ছ যে এই যে ফিউশন চায়ে তো চুমুক দেবে, বাড়িতেও চা খাও, পাড়ার দোকানেও চা খাও, অফিসেও চা খাও, কারোর বাড়িতে আমরা গেলেও কিন্তু সেই প্রথমেই চায়ের কাপটাই আমাদের হাতে চলে আসে। তো তোমার বিচারে বাড়ির চা নাকি তোমার পাড়ার দোকানের চা, কোন চাটা এগিয়ে আছে সেটাও কিন্তু প্লিজ সেন্ড করতে থাকো 9903-65-999 তে। তুমি তো কোন ফ্লেভারের চা বানিয়ে চমকে দিতে চাও সেটা তো আজকে বলছোই, শিরোনামে আসতে চাও কীভাবে সেটা বলছো, কারণ আগামীকালই হচ্ছে বিশ্ব চা দিবস। আর তার সঙ্গে সঙ্গে এটাও আমি তোমাকে বলেছি একটু আগেই, মানে এই থার্ড আওয়ারে আসবার আগে, যে শাহজাদার সঙ্গে কিন্তু আমি তোমাকে পরিচয় করিয়ে দেবই দেব। শাহজাদার কথা না বলে আমি কিছুতেই থামবো না। ভাইরাল হয়েছে তো শাহজাদা, শাহজাদার চা বিক্রিটা ভাইরাল হয়েছে, পুরো র‍্যাপ গের র‍্যাপ স্টাইলে চা বিক্রি করছে এই শাহজাদা। তার ওই স্টাইলে মজেছে চা প্রেমীরা বারাসাতে, এই শাহজাদা আছে বারাসাতে। আর চায়ের আতুরঘর চীন হলেও গোটা পৃথিবীতে জনপ্রিয়তায় চা থাকে তো হিট লিস্টে, আর সেই চা নিয়েই বিশ্ব চা দিবসের আগেই চলছে চা চর্চা। এই শহর কলকাতাতেই মেলে লঙ্কা চাষ, এই শহর কলকাতাতেই রসগোল্লা চা মেলে, চকলেট চা মেলে, সেই সমস্ত চায়ে চুমুক দিতে চাইলে তুমি আজই 10টার পরে বেরিয়ে পড়ো। আমি তো 10টার পরেই মালাই চায়ে চুমুক দেবো ডেকার্স লেনে গিয়ে। তবে তার আগে শেয়ার করে যাব তোমার চায়ের চমক আনা চা কথা থেকে শহরের রীতিকথা সব কিছুই কিন্তু থাকবে এই ঘন্টায়। 9903-65-999 সেদিকেও চোখ আছে, ঘড়ির দিকেও চোখ আছে, 10টা পর্যন্ত এনজয় করো। আর যে মৌমিতা আছি আমি তোমার সঙ্গে, আর চেনা জানা ঘরেই তো আছি, অন্য কোথাও যাইনি।

0: আমি তো ফিরেছি একদম সময় মতোই, চেনা জানা ঘরে ফিরেছি। 107 FM রেইনবোতে রয়েছি তৃতীয় ঘন্টায়, তুমি আর আমি। নমস্কার কলকাতা, তৃতীয় ঘন্টায় চলে এসেছি এই মুহূর্তে। আর ওই যে বিখ্যাত গানটা, এক কাপ চাই আমি তোমাকে চাই, সত্যি চাই, চাই তো, কিন্তু পকেট সাপোর্ট করবে না গো, সত্যি পকেট সাপোর্ট করবে না, কারণ এক কাপ চা দামে 7.5 লক্ষ টাকা। ভাবো, এক কাপ চায়ে চুমুক দেবো 7.5 লক্ষ টাকা লাগবে। কেজি যে তার 8 কোটি 30 লক্ষ টাকা। ওই যে চীনের দো হোং পাও, যে চায়ের কথা তোমায় বলেছি, আমি তোমার সেই চায়ের রাজা যাকে বলা হয়, দা হোং পাও চা, যেটা চীনে পাওয়া যায়, সেই চায়ের রাজা, সেই চায়ের দাম, 1 কেজির দাম 8 কোটি 30 লক্ষ টাকা। এক কাপ চা খেতে গেলে 7.5 লক্ষ টাকা লাগবে। বাপরে বাপ, ভাবতে পারছি না আমার পকেট সাপোর্ট করবে না। তবে তুমি জানো কি, তিব্বতীরা চা পুরো রান্না করে খায়। হ্যাঁ গো, চা আমরা কখনো বলি না, কিন্তু চা আমি পান করবো বলি, কি চা খাবো বলি, কিন্তু দেখো খাওয়ার সঙ্গে কি এটা যায় বলো? যায় না, কিন্তু তবু আমরা বলি। তো চা পুরো রান্না করে তিব্বতীরা খায়। যারা তোমরা লাদাখে গিয়েছো তারা কিন্তু জানবে যে চা কীভাবে তারা চুমুক দেয়। নিশ্চয়ই তুমিও নিজেও চুমুক দিয়েছো। ইয়াকের মাখন, ইয়াকের দুধ দিয়ে সেই চাটা তারা তৈরি করে, যেটাকে বলা হয় পো চা। না, পচা নয়, কিন্তু পো চা এটাই বলা হয়। আর মরক্কো, হ্যাঁ, সেই মরক্কোর পুদিনা চা, সেটাও কিন্তু দারুণ টেস্টি। সেই পুদিনা চায়েও কিন্তু চুমুক দিতে পারো, মরক্কোর যে পুদিনা চা পাওয়া যায়। রাশিয়ার ক্যারাভান টি, একবার খেলে বারবার ইচ্ছে করবে সেই চায়ে চুমুক দিতে। ধোঁয়াটে বা স্মোকি, এই গন্ধটাই হচ্ছে এই চায়ের স্পেশালিটি, এটাই হচ্ছে বিশেষত্ব। একদম পুরো স্মোকি ফ্লেভার পাওয়া যায় যদি ক্যারাভান টিতে একবার তুমি চুমুক দাও, যেটা রাশিয়ান টি বলা হয়। তো সেই চা দিবসের আগেই কিন্তু আজই চা নিয়ে হচ্ছে মাতামাতি, কারণ দিনটা তুমি কালকে সেলিব্রেট করবে। কোন ফিউশন চা বানিয়ে তুমি কাকে বসিয়ে সেই চায়ের কাপটা সার্ভ করবে, কার সঙ্গে তুমি বসে সেই চায়ে চুমুক দেবে, সেটা তো তুমি জানাচ্ছই। আর তার সঙ্গে সঙ্গে সেই ফিউশন চায়ের ফ্লেভারটা কেমন হবে, তুমি কিভাবে আসবে সেই শিরোনামে, সেটা তো শেয়ার করছোই আছে কে, আর যে মৌমিতার সঙ্গে, তার সঙ্গে সঙ্গে জানাচ্ছ তোমার বাড়ির চা নাকি তোমার পাড়ার দোকানের চা, কোন চাটা পুরো মানে তোমার বিচারে এগিয়ে আছে, আর কেনই বা এগিয়ে রাখছো তাকে, সেটাও প্লিজ জানিয়ে ফেলো 9903659992। হাট করে খোলা রয়েছে 10টা পর্যন্ত। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি কোথায় বলো তো, রানাঘাটে, না পায়রাডাঙ্গায়, রানাঘাটে কৃষ্ণেন্দুদার বাড়ি গেলে জানি না এক কাপ চা আমাকে দেবেন কিনা, সেটা তো জানি না, কিন্তু আমাকে চা কথা পাঠিয়েছেন সেটাই আমি শেয়ার করছি। আজকে রত্নগর্বা ভীষণ সুন্দর হয়েছে, অনেক তথ্য পেয়েছি, থ্যাংকস আ লর্ড দাদা আমার সঙ্গে 6টা থেকে থাকার জন্য। এরপর কৃষ্ণেন্দুদা যেটা বলছেন, পাতিলেবুর রস, হজমোলা, আনারদানা সংমিশ্রণে সামান্য একটু চিনি দিয়ে জাস্ট টেস্টি করে সেই চাটা তৈরি করবেন, যেটা ফিউশন টি হবে। আর এই ফিউশন টি এর টেস্ট নিয়ে কোনো কনফিউশন নেই, যে ভীষণ ভালো খেতে হবে। এই গরমের ওয়েদারে বিকেলবেলায় বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে চোখ রেখে চা খেতে ভীষণ ভালো লাগে। পাড়ার মোড়ের চায়ের দোকানে চা খেতে কেমন জানি না, মানে নিজের বাড়িতে ব্যালকনিতে দাঁড়িয়ে চায়ের কাপ হাতে সেই চায়ে চুমুক দিতে ভালোবাসেন আমাদের কৃষ্ণেন্দুদা। তবে চায়ের দোকানের রকমারি আড্ডা, সেটা কিন্তু আজও জমজমাট, সেটা কিন্তু বলেছেন আমাদের কৃষ্ণেন্দুদা। আচ্ছা, তাহলে কি ওই চায়ের দোকানে যেমন সবাই বসে আড্ডা দেয়, সেখানে আপনি যান, কিন্তু সেখানে যাওয়ার পরে চা কি বাড়ি থেকে ফ্লাস্কে করে নিয়ে যান, নাকি এক কাপ চা না খেলে কি দোকানদার বসে জমিয়ে আড্ডা দিতে দেবে? এক কাপ সে জলই হোক যাই হোক, সেই চা খেতেই হবে, সেই চায়ে চুমুক দিতেই হবে। এরপরে আমাকে পাঠিয়েছেন আমাকে, হ্যাঁ, অর্ণবদা, অর্ণবদা হুগলির আগরতলা, আর কি হুগলির অর্ণবদা কিন্তু থাকেন আগরতলা, সেখান থেকে তিনি মেসেজ করেছেন, কি বলছেন, চায়ের কথা বলছেন। আমার বিচারে আমার গ্রামের বাজারে হরেন্দার চা আর পরোটা এবং আলুর দমের তুলনা নেই একদম। আচ্ছা, এবার তার একবার যেতে হবে ওই আগরতলায়, নাকি পাড়া বলতে হুগলির পাড়া, কোন পাড়া হুগলি সেটা একটু বলে দিলে ভালোই হতো, একটু দেখতাম সেই হরেন্দার, যদি আর কি সেই চায়ে একটু চুমুক দেওয়ার কপাল আমার হয়। বাড়ির চা হতে পারে অনেক ভালো কোয়ালিটি, কিন্তু হরেন্দার দোকানে সেই ফ্লেভার কিছুতেই আসে না। সেই ছোট্ট 10 বছর বয়স থেকে চা খাচ্ছি হরেন্দার, এই 50-এ এসে যেন মনে হয় চায়ের টেস্টটা আরও বেড়ে গেছে। আমাকেও নেমন্তন্ন জানিয়েছেন হরেন্দার চা খাবার জন্য, ওয়াও, থ্যাংক ইউ। অ্যাড্রেসটা প্লিজ, হুগলি তো বুঝলাম, কিন্তু কোথায় সেটা, সেটা একটু বলে দিলে খুব ভালো হয়। এরপরে আমি চলে যাচ্ছি কোথায়, উৎপল, উৎপল মাইতি বেহালা থেকে, যার কিনা রেস্টুরেন্ট আছে, সেই কি বলছে, সেটাই তো, চায়ের কথা নিশ্চয় জমিয়ে দিচ্ছে। স্মোক ফিশ নিশ্চয়ই খেয়েছো? ইয়াস, খেয়েছি। স্মোক টি, নতুনত্ব ফ্লেভার, কেন এক্ষুনি বললাম যে স্মোকি চা আছে, সেই স্মোকি চা, ধোঁয়াটে চা, যেটা আর কি তুমি যদি একবার চুমুক দাও দারুণ লাগবে। রাশিয়ান ক্যারাভান টি, সেটা কিন্তু রয়েছে, চায়ের বিচারে অনেকটা এগিয়ে রয়েছে। যাই হোক, এরপরে উৎপল কি বলছে সেটা বলি। সেই চাটা মাটির ভাঁড়ে খেলে দিল খুশ হয়ে যাবে সেটাইও বলছে। সঙ্গী কাউকে নেবে না, নিজেই জাস্ট এনজয় করবে। ও মা কি একাল সেরে হিংসুটি পুরো না, একটু কাউকে নেবে না, একটা কাপ তো চা খাওয়াতেই পারে, কেমন যেন একটা, যাই হোক ফিসফিসিয়ে বললাম, জোরে বললাম না। বাড়ির চা খেতে আমাদের উৎপল বেশি ভালোবাসে, বাড়ির চাও নিজেই বানায়, সেটা অনেক রকম মশলা টশলা দিয়ে কিন্তু ও চাটা রান্না করে, মানে তিব্বতীদের মতন সেই চা ও খায় যেটা পাড়ার দোকানে কিছুতেই ইউজ করে না, মনের মতন চা বানিয়ে সবাইকে সার্ভ করে। কিন্তু এটা তো একা একা খাবে বললে কিরমভাবে বুঝবো যে তুমি সবাইকে দাও? এবারে যেটা বলছে, যেহেতু ইভেন্টের কাজের সঙ্গে যুক্ত তাই পার্ট টাইম জব এবং নানান দেশের খাবার ডিশ নানান ফ্লেভার চায়ের সঙ্গে আলাপ পরিচয় দুটোই আছে আমাদের উৎপলের। বেহালা থেকে উৎপল কিন্তু এই কথা জানিয়ে দিয়েছে আমাদেরকে। এরপরে কি আমাকে মেসেজ করেছে স্বপন ভট্টাচার্য লেক গার্ডেন্স থেকে। স্বপন কি বলছে? স্বপন দা যেটা বলছেন সেটা হচ্ছে ওনার মতোই, ওনার মতে যেটা, সেটা হচ্ছে পাড়ার দোকানে লেবু ঠান্ডা চা খেতে খেতে দেশের উন্নতির কথা শুনতে খুব ভালো লাগে, দারুণ লাগে, অসাধারণ টপিক। থ্যাংকস আ লর্ড দাদা আমার সঙ্গে থাকার জন্য। এবং যেটা বললেন যে ঠান্ডা হয়ে গেলেও সেই চায়ের টেস্ট রিয়েলি খুব ভালো হয়, কারণ দেশে এবং দশের অনেক রকম কথা কিন্তু জানা যায়, দেশের উন্নতি আমরা এক একজনই কিন্তু পিএম সিএম অনেক কিছু হয়ে কিন্তু করে দিই, সেটা একমাত্র জমে চায়ের দোকানে। ওই বাড়ির মেয়েটা কেমন, তার বিয়েটা হবে কিনা পুঁটির সঙ্গে, কার কি রিলেশন আছে, সব আপনি জেনে যাবেন একমাত্র চায়ের দোকানে চায়ের থেকে গেলেই। সুপ্রভাত, গুড মর্নিং, কে বলছেন? চিত্তব্রত দা। আচ্ছা চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে কি বলছেন? ওনার গ্রিন টি চিনি ছাড়া বাড়িতে সবার সঙ্গে বসে কানে এফএম রেইনবো আর চোখে খবরের কাগজের পাতা বোলাতে বোলাতে সেটাই উনি আর কি দেখেন এবং খান চা, খুব ভালো লাগে, অসম লাগে, সেটাই কিন্তু আমাদের বলছেন চিত্তব্রত দা। সে তো বুঝলাম, কিন্তু ফিউশন টি সেটা কোথায় গেল? সেটা তো বললেন না আমাকে, কোন ফিউশন টিটা আপনি জমিয়ে খাবেন সেটাও তো আজকে আর যে মমিতা জানাতে বলেছে না, কারণ ফিউশন টি এখন আমরা সমস্ত কিছু জিনিসই কিন্তু ফিউশন যুগে রয়েছে এবং ফিউশন খাবার দাবার আমরা তৈরি করছি, ট্রাই করি। তো সেখানে চায়ও এসছে যেটা ভাইরাল হয়েছে, সেই চা যেটা ফ্রুট টি, যেখানে কিনা চায়ের জল ফুটছে, চা পাতা দেওয়া হচ্ছে এবং সেখানেই আবার কলার টুকরো, সবেদার টুকরো এবং গ্রেড করে আপেলও দেওয়া হচ্ছে। ফ্রুট টি যেটা ভীষণভাবে ভাইরাল হচ্ছে, সেই জন্য তো তোমাকে আমি বললাম যে ফিউশন টি এর যুগে, ফিউশন খাবারের যুগে ফিউশন চাও তুমি কিন্তু বানিয়ে আজকে সার্ভ করতেই পারো। আগামীকাল সেই চা কার সঙ্গে বসে চায়ে চুমুক দেবে, সেই ফিউশন চায়, সেটাও কিন্তু আজকে জানিয়ে ফেলো। তার সঙ্গে সঙ্গে এটাও বলছো যে তুমি তোমার বিচারে তোমার বাড়িতে হাজার হাজার টাকা দামের সেই চা, ফ্যানিংস হোক বা গুঁড়ো চা হোক, যাই হোক না কেন, সেই চা তুমি খেতে খেতে কোন চাটা তোমার বেশি ভালো লাগে, কোটা কোন মানে ফ্লেভারটা তোমার বাড়ির চায়ে হয়তো একটু বেশি, হয়তো দামি চা সেটা বেশি ভালো লাগে, টেস্টি লাগে, নাকি তোমার পাড়ার দোকানের চা যেটার সঙ্গে টা হিসেবে অনেক কিছু খবর মেলে সেই চাটা খেতে ভালো লাগে, তুমি জানাচ্ছ আজকে 9903653992 তে সেন্ড করছো চা বার্তা। চা নিয়েই হচ্ছে চর্চা, আর কারণ কালকেই হচ্ছে সেই চা দিবস, যার বসিংগিরিতে গোটা দিনটা চলবে কালকে। আর তার সঙ্গে তোমাকে এটাও বলেছি, আজকে নয় কালকেই তোমার ডেস্টিনেশন হতে পারে ইকো পার্ক, অথবা তোমার ডেস্টিনেশন হতে পারে বি গার্ডেন। তার কারণ ওই যে চা বাগান রয়েছে, তো উত্তরবঙ্গে যাওনি তাতে কি হয়েছে, কিন্তু ইকো পার্কে কিংবা বি গার্ডেনে এসে কিন্তু চা গাছের সঙ্গে, চা বাগানের সঙ্গে তুমি সেলফি তুলতে পারো, রিলস বানাতে পারো। আর তাছাড়া ইকো পার্কে তোমাকে এই জন্যই আসতে বলছি, 10 রকমের ফ্লেভারের চায়ে চুমুক দেওয়ার কিন্তু অপশন রয়েছে, কেশর পেস্তা মালাই চা থেকে বাদাম চায়ে চুমুক দিতে পারবে তুমি যদি একবার ইকো পার্কে চলে আসো। আর আর কি হতে পারে বলো তো, আমিও এখন যাব কোথায়, আরে বাবা আমি এখন যাব 3 মিনিট 36 সেকেন্ড, একটা ব্রেক নিচ্ছি, মানে একটা রেইনবো নিউ টিউন তোমার জন্য থাকছে, আর সেই গানটা শোনার পরেই আমি 3 মিনিট 36 সেকেন্ড পরেই ফিরছি তোমার চা কথা নিয়ে, চা চর্চা নিয়ে। চলো তাহলে
1: এফএম রেইনবোতে রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 9:23 হয়ে 47 সেকেন্ড। ব্যস্ত তুমি, ব্যস্ত শিয়ালদা। শিয়ালদাতে 4 লেনের রাস্তা এবং নতুন গাড়ি পার্কিংয়ের নকশা কিন্তু রেডি হচ্ছে যানজট কমানোর জন্য। আর এখন শিয়ালদা থেকে হাওড়া স্টেশন একদম মানে পুরো হকার ফ্রি হয়ে গেছে। যে সমস্ত জায়গায় আমাদের হাঁটতে অসুবিধা হতো, স্টলগুলো যেখানে সেখানে ছিল, সেই সমস্ত একদম নেই। সুন্দরভাবে কিন্তু এখন যাতায়াত করা যাচ্ছে হাওড়া বা শিয়ালদা স্টেশনে। আর এদিকে সামার ভ্যাকেশন তো চলছে, বৈষ্ণোদেবী যাওয়ার জন্য স্পেশাল ট্রেনও চালু হয়েছে। যেতে পারো তুমি জম্মু থেকে শ্রীনগর একটা ট্রেনে বন্দে ভারতে। সেই বন্দে ভারত তো এখন ছুটছে। আর এদিকে 28 মে ভারত গৌরব এক্সপ্রেস রওনা দেবে। আর ওদিকে কাংড়া চা, হিমাচল প্রদেশের চা পেলো কিন্তু জিআই ট্যাগ, যেটা একটু আগেই তোমাকে বললাম। বিদেশে সব থেকে বেশি বিক্রি চা হিসেবে পেয়েছে এই স্পেশাল অ্যাওয়ার্ড। তো তুমি আমি চায়ে চুমুক দিয়ে দিন শুরু করি। ঘুম ভাঙাতে যেমন আমাদের চা লাগে, যেটা একদম পারফেক্ট, আবার ঘুমোতে যাওয়ার জন্যও কিন্তু চা প্রয়োজন পড়ে।

ঘুম পাড়াতেও কিন্তু চায়ের জুড়ি মেলা ভার। ঘুম ঘুম ভাব, ঝিমুনি ভাব, সেটা তাড়ানোর জন্য চা খুব সাহায্য করে। আবার এমন চা আছে যেখানে কিনা সে যে চায়ে চুমুক দিলে ওষুধের মতন তোমাকে ঘুম পাড়িয়ে দেবে। পুদিনা চা এনে দেয় কিন্তু এই ঘুম। আবার ল্যাভেন্ডার টি, যেটা ল্যাভেন্ডার চা বা লেমন গ্রাস চা, এইগুলো না চুমুক দিলে ঘুম এসে বসে পড়বে একদম তোমার চোখের পাতা জুড়ে। তবে আমাকে তো ঘুমোলে হবে না এই ল্যাভেন্ডার টি এর চুমুক দিয়ে বা পুদিনা চায়ে চুমুক দিয়ে, কারণ আমাকে এখনো তোমার সঙ্গে থাকতে হবে 35 মিনিট। 9:25 হয়ে 21 সেকেন্ড হয়েছে আর আমি এখন যাচ্ছি। তো চা কথায়, যা তুমি সেন্ড করেছো সেই চা চর্চাই তো রয়েছে এখন আমার কাছে এই মুহূর্তে। বেহালা কলকাতা থেকে আমাকে শ্যামলেন্দুদা কি বলছেন, শ্যামলেন্দু দত্ত। শ্যামলেন্দুদা বলছেন যে মানে শ্যামলেন্দুদার মতে ফিউশন চা হতে পারে গুড়, লেবু বা ফলের রস দিয়ে। তবে আমাদের শ্যামলেন্দুদার কাছে ঘরে তৈরি চাই হচ্ছে আর কি পছন্দ, কারণ তাতে কাছের মানুষের ভালোবাসা মিশে থাকে। সেই জন্য শ্যামলেন্দুদার কাছে অবশ্যই ঘরের চা, বাড়ির চাই কিন্তু বেস্ট, আর কিছু তিনি চান না। এরপরে আমি সোজা চলে যাচ্ছি কোথায়, অবশ্যই দমদম ক্যান্টনমেন্টে সোমনাথদার কাছে। সোমনাথদা কি বলছেন, আমি কি আচ্ছা কাজু বাদামের চা বানাবেন আমাদের সোমনাথদা, এবং তার সঙ্গে সঙ্গে যে থাকবে সেই কাজু বাদামের চায়ে চুমুক দেওয়ার জন্য সে হচ্ছে আরজে মৌমিতা। আহা, আমি তো জানি সোমনাথদার মেসেজ আসা মানেই অবশ্যই সেখানে মৌমিতা থাকবেই থাকবে। যাই হোক, সোমনাথদা আমাকে খাওয়াচ্ছেন, বড় মনের মানুষ তিনি, তার জন্যই তো বারবার আরজে মৌমিতাকে নিয়ে উনি হাজির হন, এবং সেই জন্যই উনি আমাকে চায়ের কাপটাও এগিয়ে দিচ্ছেন যে ফিউশন টিটা উনি বানাবেন, সেটা হচ্ছে কাজু বাদামের চা। কাজু বাদামের সঙ্গে আর কী কী দেবেন বলুন তো? নিশ্চয়ই খেজুর থাকবে, কারণ আমি একদম মিষ্টি মিষ্টি চা খেতেই পছন্দ করি। আমি চিনি ছাড়া, দুধ ছাড়া, কালো কালো দেখতে চা আমি খাই না। আমি একদম সব কিছু দিয়ে গড়গড়ে হবে বেশ ব্যাপারটা, তবেই কিন্তু আমি সেই চা খাই। ফ্লেভারও থাকার দরকার, অবশ্যই লিকারটাও যেন ঠিকঠাক হয়, এবং তার সঙ্গে সঙ্গে মিষ্টি মিষ্টি ব্যাপারটাও যেন থাকে। যাই হোক, এরপরে যেটা বলছেন যে আমাকে নিয়ে যাবেন, এবং সেটা হচ্ছে নিউ টাউনে নয়, একদম আমাদের সোমনাথদার বাড়িতে বসে আমাকে এই কাজু বাদাম দিয়ে আরও আরও বিভিন্ন রকম নিশ্চয়ই ড্রাই ফ্রুট থাকবে সেই সমস্ত দিয়ে ফিউশন চা আমাকে উনি খাওয়াবেন। আর মায়ের হাতে তৈরি চা হচ্ছে আমাদের সোমনাথদার কাছে অবশ্যই বেস্ট, তো সেটাই উনি বেশি পছন্দ করেন। আর তার সঙ্গে সঙ্গে ওই দোকানের চা না, মোটেই না, বাড়ির চাই হচ্ছে আমাদের সোমনাথদার একদম প্রিয়। আর এবারে যেটা আমাকে কে মেসেজ করেছে আমাকে দেখছি, সুখেন্দুদা, সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে আমাকে মেসেজ করেছেন, অবশ্যই ছন্দে মেদে, কারণ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে সুখেন্দুদা মানেই হচ্ছে প্রচুর সুখস্মৃতি নিয়ে কিন্তু চলে আসেন ছন্দে মেদে। ফিউশন চা খেয়ে সেবার হয়েছিলাম ফিউজড, একটা শব্দ বলাই সেদিন সম্পর্ক হয় রিফিউজড। শব্দটা কি বলছি, একটু রোশো, পেঁপে আম লিচু চাইছো, ধৈর্য ধরে বসো। ফিউশন চা, আদা লঙ্কা মধু, তুলসী দুধ কলা, আরও অনেক বলতে গেলে ভাঙবে প্রিয় গলা। সবাই তো প্রশংসায় পঞ্চমুখ, শব্দটি বারণ তো কি, চাল তারপর যা হয় তার থেকে ভালো খাওয়া গালাগাল। বাপরে বাপ, বারণ তো কি চাল, সত্যি তাই। মানে আপনার যে ফিউশন চা যেটা খেয়ে একদম মানে ফিউজড হয়ে গিয়েছিলেন, তো সেটার কথা বলেছেন, এবং তারপরে যে রিলেশনটাও আর কি সম্পর্কটাও রিফিউজড হয়ে গিয়েছিল, বেশ লাগলো কিন্তু আপনার এই ছন্দে বেঁধে কিন্তু এই পুরো চা কথাটা, সত্যি খুব ভালো লাগলো। চা খেতেই হবে, আমার এইরকম একটা কোনো মানে ব্যাপার নেই, হলেও হয় না হলেও হয় ব্যাপারটা। কে বলছে, নিশ্চয়ই আরজে মৌমিতা, না আরজে মৌমিতা জাস্ট শেয়ার করছে, সেন্ড করেছে এই কথা শাওন বারাসাত থেকে। শাওন কি বলছে, ওর এরকম কোনো ব্যাপার নেই, সেটা হচ্ছে চা হলেও হয় না হলেও চলে, তা যদি খুব চা খেতে ইচ্ছে করে তখন মায়ের বানানো চাই ওর কাছে সেরা লাগে। তাছাড়া ওদের পাড়ায় মানে শাওনদের পাড়ায় চার মাথার মোড় থাকলেও সেখানে কোনো চায়ের দোকান নেই। ও মা, চায়ের দোকান ছাড়া পাড়ার মোড় ভাবাই যায় না, কোথায় গো বারাসাতে, কোন জায়গাটা যেন তোমাদের বাড়িটা ভুলে গেছি, বেশ একটু দূরে বোধ হয়, কারণ এরকম একবার বলেছিলে যেখানে অনেক সবুজ দেখা যায়, নারকোল গাছ টাছ অনেক কিছু আছে। তো যাই হোক, এরপরে কি বলছে আমাদের শাওন, একবার একটা ফিউশন চা ও খেয়েছিল 2017 সালে স্পিতি ভ্যালি ঘুরতে গিয়ে, স্পিতি ভ্যালির কাজাতে এটা খেয়েছিল। কি মনাস্ট্রিতে যেতে গেলে অনেকগুলো সিঁড়ি ভাঙতে হয় এবং সেখানে এতটাই হাই অল্টিটিউড, তো সেই জন্য অতগুলো সিঁড়ি ভাঙা এবং স্বাভাবিকভাবেই ওপরে পৌঁছে চরম হাঁপানি হবেই হবে, ঠিক তাই, তখন এই চাটা খাওয়া যায়। ওপরে পৌঁছেই আবার ওই রকম হাঁপাচ্ছে দেখে ওখানে একজন বৌদ্ধ ভিক্ষু একটা চা খেতে দিয়েছিলেন, এক কাপ চা, জানি না ওটাই কি ছিল, কিন্তু মুহূর্তের মধ্যে হাঁপানি উধাও। আমার তোমার এটা দেখে স্পিতিতে গিয়ে, আমি যদিও এরকম চা খাইনি, কিন্তু আমার এটা পড়তে পড়তে মানে তোমার এই মেসেজটা সবার সঙ্গে শেয়ার করতে করতে আমারও মনে পড়লো, আমি এরকম ঠিক আমারও এরকম হচ্ছিল, ব্রিদিং ট্রাবল হচ্ছিল, সেটা হচ্ছে যখন আমি রোটাং পাস

গেছিলাম তখনও হয়েছিল, আর একটা হচ্ছে এই দিকে যেটা সিকিমে গিয়ে এটা হয়েছিল, এবং সেখানে আমাকেও না এরকম চা দেওয়া হয়েছিল। সেটা খেয়েও কিন্তু সত্যি আমিও কিন্তু মানে ওই মুহূর্তে যেমন ঠান্ডায় কাঁপছিলাম এবং আমার প্রচণ্ড ব্রিদিং ট্রাবল হচ্ছিল, তো সেইটা খেয়েও কিন্তু আমার সত্যি নাথুলা পাস, হ্যাঁ মনে পড়েছে জায়গাটা কথা বলতে বলতে, নাথুলা পাসে যেখানে চীনের বর্ডার রয়েছে সেখানে প্রচণ্ড ব্রিদিং ট্রাবলে কিন্তু ওই একটা চা খেয়েছিলাম। সেটা খেয়ে মুহূর্তের মধ্যে কোথায় যেন ভ্যানিশ হয়ে গিয়েছিল আমারও এই ব্রিদিং ট্রাবলটা, এবং ঠান্ডা ব্যাপারটাও কিন্তু সত্যি একদম ভ্যানিশ হয়ে গেছিলো, এবং সেই চাটাও খেয়েছিলাম কিন্তু বিনা পয়সায় একদম, সেই জন্য আরও ভালো মনে আছে। যাই হোক, তোমার এটা শেয়ার করতে করতে আমারও মনে পড়ে গেল। এরপরে ও যেটা বলছে আমাদের শাওন, যে ও চায়ের রেসিপিটা শুনতে একদম ভুলে গিয়েছিল, যে কী চাটা খেয়ে ওর হাঁপানিটা উধাও হয়ে গেছিল। ওর খুব ইচ্ছে আছে আবার ওখানে যাবে এবং ওখানে গিয়ে যদি ঠিক শুনে আসবে চাটা কীভাবে বানাতে হয়, তারপর সেই চায়ের রেসিপি ও আমাদের সবার সঙ্গে শেয়ার করবে, এবং ও শিওর যে সেটা সেই টেস্টটা অবশ্যই সবার মুখে লেগে থাকবে। ওয়াও, দারুণ ব্যাপার শাওন, তাহলে যেও, আর আমরাও কিন্তু ওয়েট করব। সোমেন যাদবপুর থেকে কি বলছে, এই সেই ভোড়াই থেকে তোমার সঙ্গে আছি। ও তাই, আমার কিন্তু মনে হচ্ছে সোমেনকে আজকে আমার শোতে প্রথম মেসেজ করতে দেখলাম। ও আচ্ছা, সোমেন কি বলছে, এরপরে ভোড়াইতে ঠাকুরবাড়ির গল্প শুনলাম, অনেক অজানা কথা জানতে পারলাম, থ্যাংকস আ লট আমার সঙ্গে ভোড়াই থেকে থাকার জন্য। এরপরে যেটা বলছে, দৈনন্দিন জীবনে ক্লান্তি, চাপ, দুশ্চিন্তা, মাথা ব্যথা আরও অনেক কিছু দূর করতে চায়ের বিকল্প সত্যিই কিচ্ছুটি নেই। তন্দুরি চা বানিয়ে সব সমস্ত রেডিও শ্রোতা সঞ্চালকদের নিয়ে উপভোগ করতে চায়। ওয়াও, বেশ খুব ভালো। আর পাড়ার চায়ের দোকানের চা খাবার সেই মজাটাই আলাদা, কারণ সেখানে চলে বিভিন্ন ধরনের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের সঙ্গে ঘন্টার পর ঘন্টা আড্ডা, গল্প, রাজনৈতিক অরাজনৈতিক গরম গরম সমস্ত আলোচনা, তার সঙ্গে একের পর এক গরম চায়ের ফোয়ারা। দারুণ ব্যাপার কিন্তু সোমেন না সোমেন দা কি বলবো বুঝতে পারছি না, যাই হোক প্রোফাইলে ছবিটা দেখতে পাচ্ছি না, যাদবপুর থেকে আমাকে সোমেন মেসেজ আমাকে শেয়ার করেছেন। আরও রয়েছে কিন্তু, আমি অবশ্যই অবশ্যই চা কথা বলবো, চায়ের কথা বলবো, কারণ তোমরা তো পাঠাচ্ছ, সেন্ড করছো ফিউশন চায়ের কথা, যেটা কিনা তুমি বানিয়ে কাকে খাওয়াবে সেটাও তুমি বলছো, তার সঙ্গে সঙ্গে এটাও বলছো যে তোমার বাড়ির তৈরি চা নাকি তোমার পাড়ার দোকানে পাড়ার মোড়ের মাথার চা, কোনটা তোমার বিচারে এগিয়ে আছে এবং কেনই বা এগিয়ে আছে সেটাও কিন্তু ছোট্ট করে জানাতে ভুলো না। আছি এখনো তোমার সঙ্গে 28 মিনিট, এক কাপ চায়ে আমি তোমাকে চাই, চাই তো চাই, তবে ওই যে ওই পকেট কিন্তু আবারও বলছি সাপোর্ট করবে না, বেগুনি চায়ের কথা বলছি, এতটাই দাম এক কাপ চা, সেটার দাম হচ্ছে 13,000 টাকা। এই ভেষজ চায়ে মেলে যে চাটা তুমি যদি খেতে চাও তাহলে এই চাটা পাবে তুমি কোথায়, সেটা হচ্ছে মেঘালয়ে গেলে। তোমাকে তো শেয়ার করছি আমি তিব্বতি চায়ের কথা একটু আগেই বলেছি, যেটা কিনা ওরা একদম মানে পুরো রান্না করে খায়, প্রচুর মশলা টশলা দেয় এবং ইয়াকের সেখানে বাটার থাকে, ইয়াকের দুধ থাকে, দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা অন্যরকম কিছু মশলা দেয় যেটা যেন টেস্ট গন্ধ সবটাই, এবং চা খাওয়ার শুধু না, ওই চাটা খাওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত না গোটা গায়ে গন্ধ থাকে, মানে তুমি যাই করো না কেন ওই চায়ের গন্ধটাও যায় না। এবারে তোমাকে বলবো যেটা, সেটা হচ্ছে নুন চায়ের কথা, নিশ্চয়ই যারা কাশ্মীরে গিয়েছো তারা নুন চা খেয়েছই, কারণ নুন চা সেখানে খুব জনপ্রিয়। কেশর চা যেমন পাওয়া যায়, কেশর চায়ের সঙ্গে নুন চা টক্কর দেয় রীতিমতো এই কাশ্মীরে। আর কন্যাকুমারীতে তো তেজপাতা এলাচ দিয়ে তৈরি ভেষজ চা হেভি ফ্লেভার, তারও নুন চা এবং ভেষজ চা, মানে কন্যাকুমারীতে যে চাটা পাওয়া যায় তেজপাতা এলাচ দিয়ে তৈরি ভেষজ চা, তো এই নুন চা বা ভেষজ চায়ে চুমুক দিতে চাইলে তোমাকে আসতে হবে কোথায়, কাশ্মীর থেকে কন্যাকুমারী। হতেই পারে এরকম সফর, বন্দে ভারত এক্সপ্রেস তো আছেই তাই না, তো সেই রকম যদি এরপরে চালু হয়ে যায় যে কন্যাকুমারী পর্যন্ত তোমায় নিয়ে চলে যাবে, তাহলে কিন্তু নিশ্চয়ই তুমি কাশ্মীরে নুন চায়ে চুমুক দিয়ে সোজা চলে আসবে কন্যাকুমারীতে আবার ওই ভেষজ চায়ে চুমুক দিতে। আর তখন চিনাব নদীর ওপর থেকে তুমি যখন যাবে কাশ্মীর থেকে সোজা কন্যাকুমারী ট্রেনে চড়ে, তখন কোন গানটা বলতো থাকবে তোমার কানে, সেই গানটাই তো এখন 107 FM রেনবোতে।

0: কাশ্মীর থেকে কন্যাকুমারী একদম পৌঁছে গেলাম কতক্ষণ সময়ের মধ্যে বলতো? মাত্র আমি কাশ্মীর থেকে কন্যাকুমারী পৌঁছে গেলাম 5 মিনিট 9 সেকেন্ডসে। হ্যাঁ, এই গানটাই তো আমাকে পৌঁছে দিল। 9:39 হয়ে 9 সেকেন্ড। তুমি তো সেন্ড করছো ফিউশনের যুগে তুমি কোন ফ্লেভারের চা বানিয়ে চমকে দিতে চাও এবং শিরোনামে আসতে চাও, আর সেই ফিউশন চাটা বানিয়ে কার সঙ্গে আগামীকাল বসে খেতে চাও। মাত্র কয়েকটা ঘন্টা রয়েছে তোমার হাতে, তো সেই ফিউশন চায়ের কথাই তুমি আজকে জানিয়ে দিচ্ছ এবং তোমার তৈরি সেই স্পেশাল চা কার সঙ্গে বসে চায়ে সেই চুমুক দেবে সেটা তো বলছো, তার সঙ্গে তুমি অবশ্যই জানাচ্ছ যেটা তোমার বিচারে কে এগিয়ে রয়েছে, ঘরে তৈরি চা নাকি পাড়ার মোড়ের দোকানের চা, কে তোমার বিচারে এগিয়ে আছে। শুধু কে এগিয়ে আছে বললে কিন্তু হবে না, ছোট্ট করে কারণটাও কিন্তু সেন্ড করতে হবে। কিন্তু ভেবে দেখেছো কি, চায়ের সঙ্গে টা হিসেবে আলুর পুর ভরা সিঙ্গাড়াতে আলু মিসিং হলে কেমন লাগবে তোমার? কারণ আলু মিসিং হতে হয়তো চলেছে, আলুর দামও নাকি বাড়তে চলেছে, এমন খবরটাই কিন্তু একটু আগে পেলাম। জানি না কি হবে, তবে এই মুহূর্তে যেটা হচ্ছে চন্দ্রমুখীর আলুটা কিন্তু 22 থেকে মানে মোটামুটি 25-এর মধ্যে আছে, সেটা তোমাকে বলেছি। আর ওদিকে চন্দ্রযান 4 আবার চাঁদে যাবে বলে ইসরো কিন্তু তার তোড়জোড় করছে, আর আমিও যাব ওই চাঁদে না গো, আমি যাব 9903652992 চেক করতে, কারণ আমি রেডি রয়েছি তো, সেখানেই তো চা কথা ওয়েট করছে। আপাতত দেখি আমি কোথায় যাচ্ছি কি করছি। বাবা, বারাসাতেই আছি, শাওনের কাছ থেকে শঙ্করদার কাছে যাচ্ছি, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে অবশ্যই অবশ্যই ছন্দে বেঁধে এই পুরো ফিউশন চা খাওয়ানো থেকে আর কি কি করেছেন সেটাই তো আমি এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। টক দইটা ফেটিয়ে নিয়ে মিশিয়ে বিট নুন, জোয়ান জিরে ভাজা গুঁড়া মেশাবে বাড়াতে খাদ্যগুণ, তারপর দিও 1 নম্বর দার্জিলিং চায়ের লিকার, দেবে তাতে বরফ কুচো, সঙ্গে নোনতা মুচমুচো ফিউশন লস্যি চা খেয়ে আমার হাত যশ করো শিকার। এই চাকে কে খেতে চাও, মাথায় তোলো হাত, খবর দিয়ে চলে এসো সোজা বারাসাত। দুধ চিনি ছাড়া লিকার চা 2 বার খাই আমি দিনে, বনেদের তৈরি বাড়ির চা নয় দোকানে কিনে, দোকানের থেকে বাড়ির চায়ে থাকে আলাদা সুখ, তোমাকে লিখছি চা কাহিনী চায়ের কাপে দিয়ে চুমুক, জ্যৈষ্ঠের উষ্ণতায় শীতল শুভেচ্ছা সহ শঙ্করদা, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। ছন্দে বেদে সুন্দরভাবে 3টে চায়ের কাপের ইমোজিও পাঠিয়েছেন 2 বোন, সঙ্গে নিশ্চয়ই আমাকেই আর একটা দিয়েছেন, নিজের কাপটাই কি তিনি পাঠিয়ে দিলেন কি জানি, 4টে দিলে বেশি খুশি হতাম তাই না? 2 বোন আছে, নিজেও খাচ্ছেন, তার সঙ্গে আর একটা আর্যে মৌমিতাকেও পাঠাচ্ছেন, সেই সকাল 6টা থেকে কত বুকে চলেছি, কেউ 1 কাপ চা আমাকে এরম ইমোজির সঙ্গে পাঠালো না, কিন্তু শঙ্করদা পাঠিয়েছেন নিজেদের জন্য, নিজেরা বোনেরা ভাই বোনরাই খাবেন বলে এমনটাই কিন্তু রেখেছেন। তবে ছন্দেবেদে এত সুন্দর ফিউশন চায়ের কথা পাঠিয়েছেন যেখানে দই থেকে শুরু করে বিট নুন সব কিছু আছে, রিয়েলি বলছে ভীষণ ভীষণ ভীষণ কিন্তু ভালো লাগলো। আর এর সঙ্গে সঙ্গে আমি যেটা দেখছি সেটা হচ্ছে কে পাঠিয়েছেন, আমার সবচেয়ে ভালো লাগে দোকানের চা বাবুল শান্তিপুর নদিয়া থেকে। বাবুলও মনে হচ্ছে আজকে আমার সাথে প্রথম মেসেজ করলে, তুমি মেসেজ বলবো না চা কথা শেয়ার করলে। বাবুল শান্তিপুর থেকে কি বলছে যে সবচেয়ে বেশি ভালো লাগে দোকানের চা, কারণ দোকানের চায়ের সঙ্গে টাটা ফ্রি পাওয়া যায়, যেটা ওই কোনো বিস্কিটের কৌটোয় পাওয়া যায় না, চানাচুর নয়, কাঠি বাজা নয়, তাহলে কি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে চায়ের দোকানে বসলেই মনে হয় আমি যেন বিধানসভায় বসে আছি, একদিকে শাসক দল একদিকে বিরোধী দল, তার সঙ্গে সঙ্গে আরও সারা বিশ্বে সমস্ত খবর সমস্ত উত্তেজনা ওই একমাত্র চায়ের দোকানেই কিন্তু পাওয়া যায়, তার মধ্যে আবার থাকে চায়ের চুমুক, সেই চায়ের চুমুক দিতে ভীষণ ভালো লাগে আমাদের বাবুলের, সে কথাই কিন্তু বাবুল আমাদেরকে শেয়ার করে দিয়েছে। তবে বাবুল আমাকে কোনোরকমভাবে ফিউশন চায়ের কথা জানানি, কিন্তু আমাকে জানিয়েছেন কে, শ্যামসুন্দর দাস, শ্যামসুন্দর দাস SSD, বাপরে বাপ কি স্টাইল, শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া 153 থেকে কি বলছেন, অবশ্যই ছন্দে বেঁধে। রাস্তাঘাটে বাসে ট্রামে ঘামছে সবাই মৌমিতা, চা বানিয়ে তাক লাগাবো ফিরবে শক্তি কিংবা ক্ষমতা, জ্যোষ্ঠী মধু তুলসী আদা পাতিলেবুর সহযোগে তৈরি করব লিকার চা পান করবে মনোযোগে, ছুটির দিনে ছুটে যাই পাড়ার মোড়ের দোকানে চায়ে আছে পরম জাদু, সবার সেরা শতগুণে গিন্নির সঙ্গে প্রায় ঝগড়া অশান্তি হয় সকাল সন্ধ্যা, আদর যত্নে খাওয়াই চা তবু আমার এত নিন্দা, ও আমিও কিরম বলে ফেললাম কি স্টাইল তাই না? না না দাদা, এই বোন ঠিক আছে একদম, শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে খুব সুন্দর করে ছন্দে বেঁধে চায়ের কথা আমাদের পাঠিয়েছেন, এরপরে নিশ্চয়ই বৌদিও ভীষণ খুশি হবেন, এত সুন্দর চা যেখানে হাজবেন্ড তৈরি করে খাওয়ান, দাদা যেখানে খাওয়ান, তখন ডেফিনেটলি তিনিও ভীষণ ভীষণ ভীষণ খুশি হবেন। তোমার চা কথা তো আসছেই, তুমি কি জানো এই যে ইউজড যে চা পাতা, সেই চা পাতা দিয়ে তৈরি হচ্ছে ফুয়েল, হ্যাঁ জ্বালানি তৈরি হচ্ছে, যাতে চলবে কিনা গাড়ি, যেখানে পেট্রোল ডিজেলের দাম এত বাড়ছে, সেখানে যদি এরকমভাবে ফুয়েল এসে যায় তোমার আমার কাছে, ডেফিনেটলি তার মতন ভালো খবর আর কিছু হতে পারে না। তাহলে ইউজ চা পাতার থেকেই তৈরি হচ্ছে ফুয়েল, অলরেডি সেই পরীক্ষা নিরীক্ষায় অনেকটা এগিয়ে গিয়েছে। আর এগিয়ে গিয়েছে কে বলতো? রুড়কি আইআইটি, এখন আর কোনো কথা নয় গো, আসছে এবারে, কিন্তু আসছে অবশ্যই, যেটা সেটা হচ্ছে তোমার জন্য পর পর তিনটে কিন্তু হিট গান এবারে আসছে, যেটা তিনে কে তিন অবশ্যই গানের হ্যাট্রিকে। তাহলে চলো এবার আর কোনো কথা না বলে সোজা পরপর তিনটে গান শুনে নিই আমরা।
1: FM Rainbow

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 9:55 হয়ে 7 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে বুধবারের নমস্কার কলকাতা। দেখো আমরা ফিরে এলাম এই মুহূর্তে তিনটে হিট গানের পর, মানে তিন গানের হ্যাট্রিকের পর। আর আজকে তো সেই সব গানই ছিল যেখানে মনের যে মন দেওয়া নেওয়া এবং মান অভিমান অনুরাগ সব সরিয়ে টরিয়ে মোটামুটি ভালোবাসার কেমিস্ট্রিটা রসায়নটা একেবারে জমিয়ে মাখোমাখো করে দেবে, এমনই কিন্তু পরপর তিনটে গান রেখেছিলাম আমি তোমার জন্য। এমন সব গানই কিন্তু আজকে ছিল গানের হ্যাট্রিকে। তো সেই সব গান নিজের মতো করে থেকে যায়, ছুঁয়ে যায় আমাদের হৃদয়কে, আমাদের মনকে। আর ছুঁয়ে যাচ্ছে তো সেই সব বার্তাও যা তুমি সেন্ড করছো 9903659992। এই মুহূর্তে কিন্তু একটা টেক্সট রয়েছে বহরু ঘোষপাড়া থেকে। কে পাঠিয়েছেন আমাকে টেক্সট? উত্তরা দাস, মানে আমাদের মাধাইদার ওয়াইফ, আমাদের বৌদি। কি বলছেন মাধাইদার ওয়াইফ, মানে আমাদের বৌদি? সেটা হচ্ছে আগামীকাল চা দিবস, তাই ছোট্ট হোয়াটসঅ্যাপটা পাঠালাম। চা আমি খাই না, চা আমি পান করি না, কোথায় চা খাওয়ার মজা বেশি তাও আমি অতটা বুঝি না। শুধু বুঝি লিকার চা আর দুধ চা করতে পারি, তবে প্রতিদিন সকাল 6:30 এবং রাত্রি 9:30 সময় চা আমাকে করতে হয় আমার কর্তার জন্য, তাও লিকার চা। এছাড়া চায়ের অভিজ্ঞতা আমার তেমন কিছু নেই। একটু ফিউশন চাটাও একবার ট্রাই করো কালকে, যেহেতু চা দিবস, তো সেই চা দিবসে চায়ের বসিংগিরিটা তুমি কিন্তু ফিউশন চায়েও করতে পারো এবং সেটাই তুমি কালকে মাধাইদার হাতেও তুলে দিতে পারো। যাই হোক, আমি এই মুহূর্তে চোখ চলে যাচ্ছে 9:56 হয়ে 32 সেকেন্ড, কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, মানে 10টা ছুঁই ছুঁই ঘড়ির কাঁটা। আর বৃষ্টি হলেও তো গরম কাটছে না, তবে গত দুদিন ধরে বৃষ্টিরও দেখা নেই, শুধুই ভ্যাপসা গরম। তবে গরম ওয়েদার অপছন্দ হলেও গরম গরম চা কিন্তু অলওয়েজ তোমার আমার ফেভারিট, তাই না? তো পারমুটেশন কম্বিনেশন করে অনেক রকম আইটেম বানানো যেমন এখনকার ট্রেন্ড, ঠিক তেমনই কিন্তু ফিউশন চাও পিছিয়ে নেই এক্সপেরিমেন্টের দিকে। চা দিবসের আগেই কিন্তু সেই চা নিয়েই হলো আজকে একেবারে 7 সকাল থেকে 10 সকাল পর্যন্ত কিন্তু অনেক চর্চা। তোমার বলা

মায়ের রেসিপি, তোমার সেই মানে যা যেগুলো বললে আর কি, আমি ডেফিনেটলি ট্রাই করব। আর আজকে তুমি সারাদিন যাই খাও না কেন, কালকে আসার আগে কিন্তু তুমি একবার হলেও প্লিজ ট্রাই করো নিজেও ওই ফিউশন চা যেগুলো আজকে শুনলে। আর তার সঙ্গে সঙ্গে আগামীকাল অবশ্যই চায়ে মাঝে মাঝে চুমুক দিয়ে এনার্জিটা গেইন করো, আর ওইভাবেই কিন্তু চা দিবসটা কালকে ভালোভাবে সেলিব্রেট করো। যেতে যেতে বলি, 10টার ঘরে পৌঁছে যাচ্ছে স্টুডিওর লাল ঘড়ি, আমিও তাই আজকের মতো জার্নিটা শেষ করি। আজকে আমি যাচ্ছি, চলে বলছি টাটা বাই বাই। আগামী পরশু মানে নেক্সট বৃহস্পতিবার 22-এর সকালেও আর যে মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই। আর যাচ্ছি আমি কিভাবে, দুষ্টু ককিলের সঙ্গে উড়ে উড়ে, কারণ কাল বাদে পরশুই যা আসছি, তাই বেশি জুড়ে আমি উড়ান দিচ্ছি না।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক যৌথ প্রতিবেদনে বলেছেন, ভারত ইতালি সম্পর্ক সাম্প্রতিককালে অভূতপূর্বভাবে বিকশিত হয়ে এক চূড়ান্ত ও নির্ণায়ক পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশে চট্টগ্রামের খুলশি এলাকায় অবস্থিত ভারতের উপদূতাবাস প্রাঙ্গণ থেকে একজন সহকারী নিরাপত্তা আধিকারিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে দেশের পুলিশ জানিয়েছে, গতকাল সকালে এই ঘটনা ঘটেছে। মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আগামী 23 মে 4 দিনের ভারত সফরে আসছেন। এটি তার প্রথম ভারত সফর। মার্কিন বিদেশ দফতরের তরফে জানানো হয়েছে, 4 দিনের এই সফরে নতুন দিল্লির পাশাপাশি কলকাতা, আগ্রা ও জয়পুরেও যাবেন রুবিও। লোকসভা, বিধানসভা এবং আঞ্চলিক নির্বাচন একসঙ্গে সম্পন্ন করা হলে প্রায় 7 লক্ষ কোটি টাকা সাশ্রয়, শাসনের দক্ষতা বৃদ্ধি এবং ভারতের GDP 1.6% হারে বাড়তে পারে। যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান এবং লোকসভার সাংসদ পিপি চৌধুরী গতকাল সন্ধ্যায় গুজরাটের গান্ধীনগরে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, পরমবীর চক্র বিজয়ী কোম্পানি হাবিলদার মেজর পিরু সিং শেখাওয়াতের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী বিড়লা বলেন, 1947-48 সালের যুদ্ধে পিরু সিং যে অদম্য সাহস, বীরত্ব এবং দেশের জন্য সর্বস্ব আত্মত্যাগ করেছিলেন তা ভারতের সামরিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন। ওই কেন্দ্রে 2,36,444 জন ভোটদাতা রয়েছেন। ভোটগ্রহণ করা হবে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। নাইজেরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নাইজেরিয়া ইসলামিক স্টেটের 175 জনের সন্ত্রাসবাদী নিহত হয়েছে।

নাইজেরিয়ার সেনা মুখপাত্র সামাইলা উবা গতকাল এক বিবৃতিতে এই কথা জানান। কঙ্গো ইবোলা আক্রান্ত মৃতের সংখ্যা বেড়ে 136 হয়েছে। সে দেশের স্বাস্থ্যমন্ত্রী রজার কাম্বা জানিয়েছেন, কঙ্গোর পূর্ব অংশে এই রোগের প্রাদুর্ভাব সবথেকে বেশি। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত 543 জনকে এই রোগে আক্রান্ত বলে চিহ্নিত করা হয়েছে, তবে 32 জন সংক্রমিত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। এই মুহূর্তের খবর শেষ হলো।

আকাশবাণী কলকাতা FM রেনবোর প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক যৌথ বিবৃতিতে বলেছেন, ভারত ইতালি সম্পর্ক সাম্প্রতিককালে অভূতপূর্বভাবে বিকশিত হয়ে এক চূড়ান্ত ও নির্ণায়ক পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশের চট্টগ্রামে খুলশি এলাকায় অবস্থিত ভারতের উপদূতাবাস প্রাঙ্গণ থেকে একজন সহকারী নিরাপত্তা আধিকারিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেদেশের পুলিশ জানিয়েছে গতকাল সকালে এই ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে পর্যালোচনা করতে আজ জেলা সফরে রওনা হয়েছেন। বাগডোগরা পৌঁছে তিনি শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের 7 জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন। রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পে সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী 1 জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে আবেদনকারী কোনো স্থায়ী সরকারি চাকরিতে থাকতে পারবেন না এবং কেন্দ্র বা রাজ্য সরকারের অধীন কোনো দপ্তর, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হলে এই সুবিধা মিলবে না এবং আয়করদাতা মহিলারাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সব মিলিয়ে 17টি সম্পত্তি চিহ্নিত করে নোটিশ পাঠিয়েছে পুরসভার বিল্ডিং বিভাগ। পাশাপাশি ওইসব সম্পত্তির বকেয়া কর মেটাতে হবে বলেও জানিয়েছে পুরসভা। অপরদিকে অভিষেকের 2টি বাড়ির একাংশ ভেঙে ফেলার নোটিশ জারি করেছে পুরসভা। হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন ও কালীঘাট রোডে তার মায়ের নামের বাড়ির বেআইনি অংশ 7 দিনের মধ্যে নিজেদের খরচেই ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন। ওই কেন্দ্রে

0: 236,444 জন ভোটদাতা রয়েছেন। ভোট গ্রহণ করা হবে সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়ে আজ প্রবল তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর IMD। পাশাপাশি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিদর্ভে রাতের তাপমাত্রাও বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। IPL ক্রিকেটে আজ কলকাতার ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। খেলা শুরু সন্ধে 7:30। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
3: মন তো ছুঁয়ে যাবেই, তার কারণ সময়টা যখন 11:03 স্টুডিওর ঘড়িতে, আর 107 FM রেডিও স্টুডিওতে যখন চলে এসেছে বিদিশা নীলাঞ্জনা, তখন সঙ্গে রয়েছে গান দরিয়া। তাই মন ছুঁয়ে যাওয়ার মতো গান তো শোনানো হবে, শুনতে হবে, থাকতে হবে পুরো বেলা একটা পর্যন্ত।
4: একদমই তাই। এবং আজকের গান দরিয়াতে আমাদের বন্ধুরা কিন্তু দারুণ এনজয় করবে, কারণ বিদিশা গরমের ছুটি তো পড়েই গেছে।
3: না, আমরা বলবো না। ওই একটা, এই যে শব্দ বন্ধটা তুমি বলে দিয়েছো, ব্যাস এইটুকুই যথেষ্ট, বাকিটা আপনারা কল্পনা করুন। আমরা বরং গানে চলে যাই,
4: শুনি এবং বলবো যে আজকে আমাদের যারা ছোট্ট বন্ধু বান্ধব আছে তারাও চলে এসো, গান দরিয়াতে কিন্তু দারুণ মজা হবে।
3: আজকে গান দরিয়া কিন্তু সবার জন্য। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী শিলাজিৎ।

0: ছুটির ঘন্টা তো বেজেই গেছে, যেটা বলছিলাম একেবারে শুরুতেই, গান্দরিয়ার বাড়ির কুচোকাচারা ইতিমধ্যেই কিন্তু গরমের ছুটি পেতে শুরু করে দিয়েছে। আর মনে আছে বিদিশা, আমরা ছোটবেলায় যখন হাঁদা ভোদা পড়তাম কিংবা নোনটে ফোনটে পড়তাম, গরমের ছুটি মানেই পিসির বাড়ি যাবে, সেই কোন নিশ্চিন্তপুর না কি কোন দিক শূন্যপুর, অ্যাড্রেসটা নিয়ে বেরিয়ে গেল, স্টেশনে নামলো, তারপরে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই এখানে চলে যাচ্ছে, ওখানে চলে যাচ্ছে, মোটমাট গরমের ছুটি মানে একটা কোথাও তো একটু যেতেই হবে, কোথাও যদি না যাওয়া যায় তাহলে মামা বাড়িতে অন্তত যেতে হবে,
1: একেবারে নিদিন পক্ষে মামার বাড়িটা ঘুরে আসতে হবেই। এবং ভাবো, আমরা প্রথম দিকে মানে একটু যদি পিছনে চলে যাই, একটু যদি রিওয়াইন্ড করি, আমরা রিওয়াইন্ড করলে আমরা দেখব আমাদের যখন ছোটবেলাটা, মানে যারা আমরা 80s কিড, আমাদের ছোটবেলাটা কিন্তু মামা বাড়িটাই বিশাল একটা আনন্দের জায়গা ছিল। তখন কিন্তু একেবারে হুট বললেই বেরিয়ে পড়লাম, এই উইকেন্ডে ছুটি কাটিয়ে এলাম, এই ব্যাপারটা অনেকটাই কম ছিল,
0: অনেকটাই, হ্যাঁ,
1: এবং আর যদি বা বেড়াতেও যেতাম তাহলে ওই দীঘা, পুরী, দার্জিলিং, এই মোটামুটি তিনটের মধ্যেই ইউজুয়ালি সীমাবদ্ধ থাকতো।
0: এরকম ছিল না যে প্রত্যেক গরমের ছুটিতেই বাবা মা একদম নিয়ে যাবে,
1: নিয়ম করে নিয়ে যাবে
0: না, কিন্তু নিয়ম করে যেটা যেটা সেটা হচ্ছে
1: মামা বাড়ি যাওয়া। এবং মামার বাড়ি যাওয়া মানে একটা তো সেই কথা আছে যে মামা বাড়ি ভারী মজা কিলচর নাই, হ্যাঁ, তবে আজকালকার যারা ছোট্ট ছোট্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মামা বাড়ি খুব বেশি দূরে নয়। আমাদের আবার একটা ব্যাপার ছিল, বেশ ট্রেন জার্নি করে মামার বাড়ি যাচ্ছি, একটু দূরে মামার বাড়ি, হ্যাঁ, একটু শহরতলিতে।
0: এবং আমার একটা ছিল কি জানো তো, খুব ঘটা করে বই খাতাগুলো নিয়ে যেতাম জানো তো, এবং ঘটা করে সকালবেলা প্রত্যেকদিন বেরও করতাম, কিন্তু ওই বের করাই সার, আবার গুছিয়ে তুলে রাখ,
1: আবার গুছিয়ে, মানে একটু হাওয়া খেলো বই খাতা গুলো, আবার গুছিয়ে উত্তোলন হয়ে গেল,
0: ঠিকই তো, মামা বাড়িতে সকালবেলা রোদ্রোদে বেরোলো, আবার ব্যাগে ঢুকিয়ে রাখা, কারণ মা তখন চোখ গরম করলেই তো তখন দিদা বলছে, এই কদিনের জন্য মামা বাড়িতে এসেছে, বকাঝকা করছিস কেন,
1: একেবারে,
0: হ্যাঁ, কিংবা
1: মানে মামার বাড়ির আহ্লাদ যাকে বলে সেটা একেবারে চেটে পুটে গায়ে মেখে নেওয়া হচ্ছে তখন।
0: দাদু ভাই তখন ভালো ভালো খাবার দাবার এনেছে, আয় আয় আয় আগে খাই, খেয়ে তো নে, পড়া তো আছে সারা জীবন,
1: একেবারে না, এইটুকু সময়ের জন্য এসেছে, এখন আর অত পড়াপড়া করিস না,
0: পড়াপড়া করিস কেন বলতো।
1: তারপরে ধরো মাস্তো তো ভাই বোন, দাদা দিদি, মামা তো দাদা দিদি, মামা তো ভাই বোন, মানে সবাই মিলে একটা, যে এটা মানে আর কোনো বাইরের বন্ধুর প্রয়োজন হচ্ছে না সেখানে, বা যাই হোক সেখানে, এবং সবাই মিলে খেলাধুলা হচ্ছে, এবং এই স্কুলে কি হয়েছে, মানে কার স্কুলে কি হয়েছে, কার কি কি নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়েছে, সব কিছু মিলিয়ে একটা দারুণ জমজমাটি ব্যাপার।

0: জানো তো, আমাদের মামা বাড়িতেও পাশে পাশে কিছু আমাদের বয়সী বাচ্চা কাচ্চা থাকতো, তাদেরও তো তখন ছুটি, তো তারাও কিন্তু ওয়েট করছে যে এরা কখন আসবে, দলটা ভারী হবে।
1: একেবারে একেবারে
0: সেইটা, মানে আমাদের কাছে, মানে আমরা অপেক্ষা করতাম, শুধু আমরা না জানো তো, আমরা দেখতাম যে মা মাসি বা সকলেরা ভীষণ কথা, চিঠি পত্র, তখন তো ফোনের থেকে মোবাইলের চলটা অতটা ছিলই না, তো মানে চিঠি লেখালে কি হচ্ছে, কথা হচ্ছে যে কে কখন যাবে, কারণ তাদেরও তো একটা আড্ডার পরিসর হচ্ছে। গরমের ছুটি মানে যে শুধু ছোটদের ছুটি তা তো নয়, কিছু দিনের জন্য ছক বাঁধা জীবন থেকে তো আমাদের মা কাকিমা সবাই প্রত্যেকে,
1: তারাও একটু ছাড়া পাচ্ছে,
0: তারাও একটু ছাড়া।
1: এবং দেখো, গরমের ছুটিতে পড়াশোনার যে একটা খুব বেশি চাপ থাকতো তা কিন্তু নয়, মোটামুটি একটা চাপ, সেটা ম্যানেজ করে নেওয়া যাবে। তবে হ্যাঁ, একটা চাপ থাকতো, প্রচুর হাতের লেখা করতে দেওয়া হতো, মানে ছোটদের বিশেষত প্রচুর হাতের লেখা করতে দেওয়া হতো। যাই হোক, সেটাতে তাদের ভালোই হতো, কিন্তু আমার মোটেও হাতের লেখা করতে ভালো লাগতো না। তার মাঝখানে একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে যে স্টুডিওর ঘড়িটা বলছে যে 11:13, আপনারা যারা একটু দেরিতে 107 FM রেনবো চ্যানেলটি টিউন করেছেন তাদের জন্য বলে দিই, আজ বুধবার, বুধবারের গান্দরিয়া মানেই আধুনিক গান, আর আজকের গান্দরিয়া নিয়ে স্টুডিও প্রান্তে রয়েছি আমি বিদিশা,
0: আর বিদিশার সাথে রয়েছি আমি নীলাঞ্জন।
1: আর আজকে আমরা সেলিব্রেট করছি কি বলুন তো, ছুটি, মানে মূলত গরমের ছুটি। হ্যাঁ, কারণ গরমের ছুটি বেশিরভাগ স্কুলে অলরেডি শুরু হয়ে গেছে,
0: 31 মে অবধি চলবে।
1: হ্যাঁ,
0: যেই গরমের ছুটিতে আমরাও ছুটি ছুটি ছুটি
1: একদম, এবং সেই স্বপ্নের গাড়ি ছুটি আমরা তো শুরু করে দিয়েছি আমাদের গান্দরিয়া, সঙ্গে আপনারাও ছুটছেন, এবং ছুটতে ছুটতে নানা রকম অভিজ্ঞতা যেগুলো আমাদের গরমের ছুটিতে হয়েছিল, বা গরমের ছুটিতে কি কি কোথাও কোথাও যাওয়ার প্ল্যান, কে কোথায় যেতে চাইছেন, সব মিলিয়ে আজকের গান্দরিয়া একেবারে মানে সেই ছুটিময় হয়ে গেছে। পুরো একটা পর্যন্ত আমরা রয়েছি, এবারে গানে গানে শ্রেয়া ঘোষাল।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: মামার বাড়ি যাওয়ার কথা তো হলো, কারণ মামার বাড়ি আমরা যেতেই পারি। তবে এখন তো ছোট্ট ছোট্ট পুচকি পুচকিদের না অনেক কিছু অ্যাক্টিভিটি থাকে, যদিও আমরা পুচকিদের কথা বলছি কারণ ছুটিটা সবচেয়ে বেশি যারা এনজয় করে তারা হলো ছোট্টরা,
1: একদম।
0: হ্যাঁ, এবং এখন তাদের গরমের ছুটিতে অনেক ধরনের ক্যাম্প থাকে, সামার ক্যাম্প থাকে, ধরো দুদিন তিন দিনের জন্য। সেখানে তারা অনেক কিছু, কোনো হ্যান্ডওয়ার্ক কোনো কিছু শেখে, বা গানের ওপর, নাচের ওপর, বিভিন্ন ধরনের সামার ক্যাম্প থাকে, মেডিটেশন থাকে, অনেক ধরনের জিনিস থাকে সেক্ষেত্রে, এবং সেগুলো খুব ইউজফুলও হয় তাদের জন্য। এই যে তিন দিন বা চার দিন ধরে তারা যে জিনিসগুলি শেখে সেগুলো কিন্তু পরবর্তীকালে মানে একসঙ্গে একটু অন্যরকমভাবে আমরা গতানুগতিক ধারায় যেটা শিখি সেখান থেকে একটু সরে এসে একটু অন্যরকমভাবে এই ক্যাম্পগুলোতে তো শেখানো হয়।
1: হ্যাঁ,
0: এবং বা বিভিন্ন সামার ওয়ার্কশপ যেগুলো হয় সেগুলো কিন্তু তাদের বেশ এনজয়েবল এবং পরবর্তীকালের জন্য ভীষণভাবে উপযোগীও হয়।
1: এবং আরেকটা কি জানো তো, যদি তুমি পুরোটা ছুটি এই খুদেগুলোকে বাড়িতে বসিয়ে রাখো, তাহলে না ওই স্কুলে যাওয়া বা ওই একটা রেগুলার রুটিন থেকে তো ওরা অনেকটা সরে যায়।
0: হ্যাঁ হ্যাঁ,
1: তাদের পক্ষে আবার নতুন করে
0: সেই সেই যে একটা স্কেডিউলের মধ্যে আনা সেটা একটু অসুবিধার হয়ে যায়।
1: এবং তার থেকে বরঞ্চ তারা নতুন কিছু শিখছে, তাদেরও খুব ভালো লাগে যে তারা একটা অন্য রকমের মজার মধ্যে দিয়ে যায়।
0: একদম। তবে যেটাই হোক না কেন, এই যে সমস্ত ক্যাম্প বা ওয়ার্কশপগুলো হয় এগুলোতে কিন্তু মজার ছলে, খেলার ছলে অনেক কিছু শেখানো হয়,
1: অনেক কিছু,
0: মানে একেবারে সেই খুব মানে ভীষণ নিয়ম করে যে এটা করতেই হবে এটা না, ভীষণ মজা করে এই জিনিসগুলো হয়। এবং এই জিনিসগুলো যত বাড়ছে তত কিন্তু মানে বাচ্চাদের মধ্যেও, আর এখানে যে এমন নয় যে একই স্কুলের সব বাচ্চা আসছে তা তো নয়, বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে, এই যে সোশ্যালাইজ করা, সবাই একসঙ্গে মিলেমিশে একটা কাজ করছে, কোনো একটা ছোট একটা জিনিস যারা গ্রুপ করে করে করছে, হ্যাঁ, এই যে ব্যাপারগুলো।
1: আরেকটা কিছু হচ্ছে জানো তো, অনেক সময় হয় না দেখবে কিছু বাচ্চা থেকে তারা কথা বলতে চায় না।
0: হ্যাঁ হ্যাঁ,
1: অনেক বাচ্চা থেকে যাদের এখনো কথা পরিষ্কার হয়নি, মানে স্পষ্ট হয়নি, তো সেই জায়গাগুলো কিন্তু অনেকটা হেল্প হয়। একটা বাচ্চা যখন দেখছি বাকি সব বাচ্চা সারাক্ষণ কথা বলছে নানান রকমে, সেও কিন্তু,
0: হ্যাঁ সেটা স্কুলে গেলে তো নিশ্চয়ই হবেই,
1: সামার ক্যাম্পে অনেক সময় স্পেশাল কেয়ারও নেওয়া হয়
0: একেবারে,
1: এবং স্পেশালিস্ট কিছু থাকেন, ধরো তোমার কোনো প্রবলেম রইলো সেইটা সুলভ অ্যাক্টিভিটিস তাকে দেওয়া হলো, এবং সেইগুলো করাতে আলটিমেটলি কিন্তু দেখা যাচ্ছে যে একজন চাইল্ডের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্প হচ্ছে। গরমে ছুটি মানে যে একেবারে নিখা
0: শুধু ছুটি তা কিন্তু নয়, এই ছুটিটাকে কিন্তু আমরা অনেক রকম ভাবে ইউটিলাইজ করতে পারি। আবার এই যে সামার ক্যাম্প বলো, এই সবগুলোতে কিন্তু প্যারেন্টসদের জন্য কিছু না কিছু অ্যাক্টিভিটি থাকে, ধরো যেদিন ক্যাম্পটা শেষ হচ্ছে, হ্যাঁ সেই দিন কিন্তু প্যারেন্টসরাও বাচ্চাদের সঙ্গে মিলে অ্যাক্টিভিটি করে এবং সেটা দারুণ হয়,
1: দারুণ।
0: হ্যাঁ, মানে ফাদার কিড বা মাদার কিড একসঙ্গে মিলে অ্যাক্টিভিটিটা হয়, খুব ভালো লাগে সেগুলো দেখতে, এবং সেগুলো যারা এক্সপিরিয়েন্স করেছেন তারা জানেন, তারা বুঝতে পারছেন, বা আমার মনে হয় তারা ভবিষ্যতে আবারও এই

0: জিনিসের সঙ্গে নিশ্চয়ই নিজেকে যুক্ত করতে চাইবেন।
1: তবে আরেকটা কিন্তু মানে অফ সিলেবাস বাবা মাদের অ্যাক্টিভিটি হয়, সেটা কি বলতো, এই যে এত ঘন্টা ওখানে বসে থাকা, নিজেদের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর আড্ডা জোন তৈরি হয়।
0: একদম একদম।
1: এবং সেখানে একটু ছোটখাটো শপিং করে আসা,
0: একদিন ছোটখাটো একটা পিকনিক হয়ে যাওয়া,
1: হ্যাঁ, স্ন্যাক্স খাওয়া, নিতেন পক্ষে চা বিস্কিট তো রোজই থাকে। এবং এরকমও হয়ে যায় যে আড্ডা দেওয়ার জন্য যদি সানডেতে সামার ক্যাম্প না হয়, সেদিনকে কিন্তু মনটা বাবা মাদের বেশি খারাপ হয়ে যায় যে আমাদেরও তো কিছুক্ষণের জন্য সংসারের এই কাজকর্ম থেকে ছুটি হয়ে গিয়ে নতুন নতুন বন্ধু হয়, আমরাও তো খানিকটা ওখানে
0: একেবারে
1: ভাবে সময়টা কাটাই। কাজেই মানে আমি বলবো বা বিদিশাও বলবে বা যারা শুনছেন প্রত্যেকেই বলবেন যে গরমের ছুটি ভাবে শুধু ওহ ওরে বাবা রে পাচ্ছি না গরম গরম গরম, তা নয়। কিন্তু আপনি যদি মনে করেন যে এই গরমটাকেও নিজের মতো করে এনজয় করতে পারবেন বা করে নেবেন, তাহলে কিন্তু আপনি করতেই পারেন।
0: একেবারেই। আমরা একটু আগেই শুনলাম রূপঙ্করের কণ্ঠে গান, আবারও একটা গানে চলে যাব এবং সেখানে কিন্তু একেবারে মানে শিল্পী কিন্তু কচিকাঁচা কেন, শুধু গরম মানে ছুটি তো শুধু ছোটদের নয়, সববার,
1: হ্যাঁ,
0: সে পায়ে ব্যথা থাকুক যাই থাকুক মনকে কে আটকাচ্ছে। তাই লোবামুদ্রার সঙ্গে আরও একবার আমরা ছুটিতে প্রকৃতির হাতছানিতে কোথাও একটু বেরিয়ে আসি।

আলো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: না, আমরা জানি, আমরা বুঝি যে শুধু মামা বাড়ি বা বন্ধুর বাড়ি কিংবা আশেপাশে ঘুরে কিন্তু আপনার মন ভরবে না, মানে মানুষ ভ্রমণ করে আর কি। যেহেতু আমরা স্টুডিওতে রয়েছি, আমরা তো ঘুরতে যাবার গান শোনাতে পারি, আমরা তো আপনাকে মানে প্র্যাকটিক্যালি ঘোরাতে নিয়ে যেতে পারছি না, কিন্তু হ্যাঁ, আপনার মনের মধ্যে যে ইচ্ছেটা চাগার দিচ্ছে সেটাকে আমরা আরো একটু উস্কে দিতে পারি।
1: এবং এখনকার বাচ্চারা কিন্তু খুব অ্যাডভান্সড, তারা কিন্তু খুব জানে যে সামার ভ্যাকেশনেও বাবা মাকে বললে বাবা মারাও কিন্তু বেড়াতে নিয়ে যেতে পারে।
0: আর একটা জিনিস কি বলতো, সামার ভ্যাকেশনটা কিন্তু এখন মানে স্কুলগুলোতে ছুটির যে ধরনটা চালু হয়েছে, সামার ভ্যাকেশনটাই একমাত্র অনেকটা লম্বা ছুটি, প্রায় এক মাস। হ্যাঁ, কারণ পুজোর ছুটিও বেশিরভাগ ক্ষেত্রেই মানে পঞ্চমী থেকে পড়ছে এবং লক্ষ্মী পুজোর পরের দিনই খুলে যাচ্ছে। শীতের ছুটিটাও তাই, ক্রিসমাসের যে ছুটিটা ওই এক সপ্তাহ 10 দিনের মতো ছুটি থাকে, কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকে, কিন্তু সেটাও যে খুব লম্বা হয় তা নয়। তো এই গরমের ছুটিটা যেটা, এটা প্রায় কিন্তু পুরো একটা মাস পাওয়া যায়। তাই প্রথম দিকটায় মানে যারা যেভাবে প্ল্যান করেন, প্রথম দিকটায় কেউ সমস্ত হোম টাস্কগুলো শেষ করে ফেললো, ফেলে এবার বাচ্চার সময় মতো তার বাবা মারা ছুটি নিলে নিয়ে এবার, কারণ বাবা মাদের তো আর গরমের ছুটি হয় না, তাদের একটু আগে থেকে প্ল্যান করতে হয় যে এই সময় গরমের ছুটিটা হবে, আমরা এই সময় বেরোবো। আচ্ছা, এই যে গরমের ছুটি মানেই হচ্ছে আমরা কোথাও একটা ঠান্ডার জায়গায় যাব, মানে একটু শৈল শহরের দিকে যাব। আর শৈল শহর বলতেই আমাদের প্রথমেই কি নাম মনে পড়ে, কোন নামটি মনে পড়ে, মানে আমরা যদি আমাদের যে মানে রাজ্যের মধ্যেই ঘুরতে চাই তাহলে আমরা ঠিক কোথায় ঘুরতে যাই বলতো?
1: দার্জিলিং সরগরম না হয়ে তো
0: হয় না, একদম।
1: মানে কি বলতো, কিছু কিছু থাকে না যে অবশ্য কর্তব্য, তার মধ্যে একটা হচ্ছে পুরী, একটা হচ্ছে দীঘা,
0: আর একটা হচ্ছে দার্জিলিং। এই তিনটে জায়গা যদি আপনি না ঘোরেন তাহলে কিন্তু কি বলবো আর কি, মানে বিশাল একটা গর্হিত অপরাধ হয়ে যাবে।
1: এবং আপনি তাহলে মানে বাঙালি,
0: আপনি বাঙালি নন, আপনি বাঙালি নন।
1: দার্জিলিংটা আমাদের ফার্স্ট টার্গেট থাকে যে বাড়ির খুদেটাকে নিয়ে দার্জিলিং যাই, এবং যদি আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করা থাকে, টিকিট টিকিট ইত্যাদি ইত্যাদি যা যা প্রয়োজনীয় সেগুলো যদি সব কিছু একদম ক্লিক করে যায় তাহলে তো আমরা দার্জিলিং যাচ্ছি।
0: আর যদি না থাকে, ধরুন হঠাৎ করে মনে হলো যে ছুটিটা মানে এই একটা তিন চার দিনের মোটামুটি একটা পেয়ে গেছি ছুটি, কারণ এর মধ্যে চলে যাওয়া যেতে পারে, তাহলে আপনি গাড়ি করে বেরিয়ে যেতে পারেন, আপনার নিজস্ব গাড়ি থাকলে আপনার নিজস্ব বাহনটি চড়ে আপনি যেতে পারেন, কিংবা অনেক ভালো ভালো বাস এখন যাচ্ছে, সেই বাসে আপনি যেতে পারেন। মানে মোটামুটি এই দার্জিলিং কিছু না হোক দার্জিলিং ঘুরে আসি, এই রকম ব্যাপারটা আর কি। তাই আমরাও বরং একটু দার্জিলিং ঘুরে আসি আরডি বর্মনের সঙ্গে।
2: এই দোয়েল, তোরা কোথায় রে?
3: আমরা এখানে।
2: তাড়াতাড়ি ছুটে আয়।
3: এসে গেছি।
2: এবার পূজোর ছুটিতে দার্জিলিং এ নিয়ে যাবো বলেছিলাম তোদেরকে।
3: হ্যাঁ।
2: তোরা কি যাবি?
3: যাবো, যাবো, যাবো।
2: তাহলে চলো।

0: তাহলে তোমাদেরকে স্টেশনে নামিয়ে দেব।
1: এই দার্জিলিং এসে গেছে, চলো চলো নেমে পড়ো সুটকেস টুটকেস নিয়ে। যদিও পুজোর ছুটিতে দার্জিলিং ওরা গেছে, কিন্তু আমরা গরমের ছুটিতে যাবো।
2: আমি ম্যালে যাবো।
1: আচ্ছা ম্যালে যাবে। আচ্ছা আর কোথায় কোথায় যাবে? টয় ট্রেন চড়বে?
2: হ্যাঁ
1: টয় ট্রেনটা কিন্তু যদি টয় ট্রেন চড়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু এখান থেকেও বুক করে নেওয়া যায়, মানে অনলাইনে বুক করেও কিন্তু যাওয়া যায়।
2: ওই সব কাজগুলো টেকনিক্যাল কাজগুলো তুমি করবে, আমি শুধু যাব, ঘুরবো, বেড়াবো, মজা করব।
1: আচ্ছা কাঞ্চনজঙ্ঘা দেখবো, আর কাঞ্চনজঙ্ঘা থেকে যদি একটু টুক করে লাফ দিই তাহলে কি চাঁদে চলে যেতে পারবো?
2: ওই টুক করে লাফটা কি আমি দিতে পারবো?
1: হ্যাঁ কারণ শোনো, লাভ দেওয়ার ক্ষেত্রে মানে চাঁদে যাওয়ার ক্ষেত্রে লাভ দেওয়ার জন্য চাঁদে এমনি যখন যারা গেছেন আমরা দেখেছি ছবি, সবাই কি সুন্দর লাফি লাফিয়েই চলে।
2: হ্যাঁ
1: তো সেই রকম যদি আমরা ওখান থেকে একটা ছোট্ট লাভ দিই, আমার মনে হয়
2: আমরা ওই লাভটা যদি আমি দিতে পারি না তাহলে
1: সত্যি সত্যি চাঁদে চলে যেতে পারবো। তাহলে চলে যাই চাঁদে, মানে দার্জিলিং পর্যন্ত যখন পৌঁছে গেছি একবার একটু চাঁদ থেকে ঘুরে আসি।
3: সব বন্ধ হয়ে গেল, আলো বাতি সব গেল রে,
4: তাহলে কি হবে মাসি?
3: তাহলে আবার কি হবে, চলো কোথাও পালিয়ে যাই।
4: কোথায় যাব?
3: চাঁদ মামার বাড়িতে।

0: গেছে, কিন্তু মনটা কোন একটা হিল স্টেশনে যেতে চাইছে আর কি।
1: এমনও হতে পারে, সব সময় তো মনে হয় না যে চেনা জায়গাতে যাব না, এবার একটু অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার একটু অন্য রকমের কোথাও,
0: কিংবা পাহাড়কে একটু নির্জনে উপভোগ করতে চান, এরকম যদি মনে হয় আপনার, তাহলে আপনাকে দু একটি জায়গার সন্ধান কিন্তু বিদিশা নীলাঞ্জনা এই মুহূর্তে দিতে পারে 107 FM রেনবোতে। আপনি কিন্তু সেটা ভেবে দেখতে পারেন, একটু চিন্তা করতে পারেন যে সেখানে যাবেন কি না। হয়তো অনেকেই গেছেন, আবার অনেকের হয়তো যাওয়া হয়নি। যেমন ধরুন রা বাংলা, সিকিমের কথা উঠলেই রা বাংলার নাম আসবেই। যারা একটু শান্ত এবং পরিচ্ছন্ন পরিবেশ ভালোবাসেন, তাদের কাছে রা বাংলা কিন্তু একেবারে স্বর্গ। এখানকার প্রধান আকর্ষণ যেটা বুদ্ধ পার্ক, বিশালাকার যে সোনালী বুদ্ধ মূর্তি, যেটা আমরা প্রায়শই রা বাংলা ধরুন সার্চ করলেই আমরা দেখি যে বিশাল সেই বুদ্ধ গার্ডেন এবং সেখানে ভগবান বুদ্ধের সেই বিশাল ধ্যানরত মূর্তি, হ্যাঁ, যেটা মানে আমাদের স্ক্রিনে দেখেই এত ভালো লাগে। তাহলে যারা সত্যিকারের চোখে দেখেছেন, চাক্ষুষ করেছেন, তাদের তো
1: কত না
0: একেবারে একটা অনন্য অনুভূতি হয়েছে।
1: আর যারা সিকিম বেল্ট জুড়েই কিন্তু তুমি দেখবে যে এই বৌদ্ধ ব্যাপারটা নিয়ে
0: একদম একদম
1: অসাধারণ
0: বিভিন্ন মনাস্ট্রিগুলো কি সুন্দর সেখানে, এবং সেখানে আপনারা যেতে পারেন। এবং সেখানকার বৌদ্ধ মন্দিরের যে কারুকার্য, তা দেখলে সত্যি চোখ ফেরানো যায় না। শুধু স্থাপত্য নয়, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, পাণ্ডিম, সিনি অলচু এবং কাবরুর মতো যে হিমালয়ান রেঞ্জগুলো চোখের সামনে একেবারে জীবন্ত মনে হয়। এখানে সর্পিল পাহাড়ি রাস্তা, সেই পাকদণ্ডী, সেই পাকদণ্ডি বেয়ে মেঘরদ্দুরের খেলা, মানে আপনি যখন দেখবেন তখন মনে হবে যেন আহা, এখানে আসা সার্থক, এবং সময় হলে সুযোগ হলে আবারও আসব।
1: এই রা বাংলা থেকে কিন্তু যদি মনে হয় যে ঠিক আছে রা বাংলা হলো না, আর একটু নির্জন কোথাও যাই, তাহলে কিন্তু আপনি যেতে পারেন সান্তুক। আপনার ভিড়ভাড়টা পছন্দ নয়, তাহলে কালিম্পং জেলার এই ছোট্ট পাহাড়ি গ্রাম সান্তুক কিন্তু একেবারে আদর্শ আপনার জন্য। রেইং এবং পাউং নদীর মাঝে এই গ্রামটা কিন্তু এখনও অনেকের অজানা। খুব একটা ভিড় সেই জন্য হয় না, চারদিকে পাইনের ঘন জঙ্গল, আর তার মাঝখান দিয়ে উঁকি দিচ্ছে তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা। আর এই দৃশ্য দেখার জন্য আপনার কোনো বাইনোকুলার লাগবে না, আপনি একেবারে খালি চোখে প্রত্যক্ষ করতে পারবেন। এবং খুব বেশি নয়, দু চার দিনে ছুটি নিলেই অনায়াসে কিন্তু প্রকৃতির নিস্তব্ধতা যদি আপনি উপভোগ করতে চান, তাহলে এই শান্ত নিরিবিলি গ্রামে কাটিয়ে আসতে পারেন গরমের ছুটি।
0: আবার দেখুন, এই যে ফেলুদা জটায়ুকে যখন বললেন যে লালমোহনবাবু আপনি এবার প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখছেন, আপনাকে আমার ভারী হিংসে হচ্ছে, প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার যে অনুভূতি সেটা তো কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয়। ঠিক সেরকম যারা কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছ থেকে দেখতে চান, তাদের এবারের গন্তব্য হতেই পারে পানবুদারা। এই ভিউ পয়েন্ট থেকে বরফে ঢাকা, মানে বরফে ঢাকা পাহাড়ের 180 ডিগ্রি যে প্যানোরামিক ভিউ আপনি পাবেন, সেটা কিন্তু অসাধারণ। মনে হবে হাত বাড়ালেই বুঝি ছুঁতে পারবেন কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গগুলিকে, মানে সেই পয়েন্টগুলিকে। সন্ধে নামলে পাহাড়ের গায়ে বিন্দু বিন্দু আলোর মালা এক মায়াবী পরিবেশ তৈরি করে। এখান থেকে খুব সহজে আপনি চারখোল, দূরপিন দ্বারা কিংবা ঝান্ডি দ্বারার মতো পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরে নিতে পারেন। তাই দেরি না করে আপনি কিন্তু ডিসিশন নিয়ে নিন যদি যেতে চান পানবুদারা, কারণ গরমের ছুটি এখনও হাতে বেশ কয়েকদিন রয়েছে, মানে 2-3 সপ্তাহ তো রয়েইছে। তাই আপনি এই যে তিনটে জায়গার নাম আমরা বললাম, এই তিনটে জায়গার কথা আমরা জানালাম, যেগুলো আর কিন্তু অজানা রইল না আপনার কাছে, তাই না?
1: একদমই তাই।
0: সেগুলো যদি আপনার ইচ্ছে হয় যে আপনি একটু সিকিম বেল্টের দিকে যাবেন বা কাঞ্চনজঙ্ঘা ওই দিকে যাবেন, তাহলে এইগুলো একবার বিবেচনা করে দেখতেই পারেন, কি বলেন?

আমরা গান শুনছিলাম নির্মলা মিশ্রের কণ্ঠে, এবং আমাদের সময় বলছে যে 11:56 হয়ে 19 সেকেন্ড। গান দরিয়ার প্রথম ঘন্টা প্রায় শেষের দিকে, আমরা রূপঙ্করের একটি গান শুনতে শুনতে চলে যাব গান দরিয়ার দ্বিতীয় ঘন্টায়। সংবাদ বিরতির পরে ফিরছি আবারও বিদিশা নীলাঞ্জনা, সঙ্গে থাকুন FM Rainbow।

0: আকাশবাণী কলকাতা, FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক যৌথ বিবৃতিতে বলেছেন, ভারত ইতালি সম্পর্ক সাম্প্রতিককালে অভূতপূর্বভাবে বিকশিত হয়ে এক চূড়ান্ত ও নির্ণায়ক পর্যায়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির চিত্রশিল্পী জিয়াম পাওলা তোমাসেত্তিকে ভারতীয় সংস্কৃতির প্রতি তাঁর অনুরাগের জন্য প্রশংসা করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, তাঁর রোম সফরের সময় শিল্পী বারাণসীকে কেন্দ্র করে অসাধারণ শিল্পকর্ম উপস্থাপন করেছেন। প্রধানমন্ত্রী বলেন, 1980 দশকে এই ইতালীয় শিল্পী বৈদিক সংস্কৃতির বইয়ের অলঙ্করণ দিয়ে তাঁর যাত্রা শুরু করেছিলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, 2008 থেকে 2013 সালের মধ্যে তোমাসেত্তি মহাভারতের উপর ভিত্তি করে 23টি বৃহৎ চিত্রকর্ম সম্পন্ন করেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বেইজিংয়ে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়ার সংকট, আন্তর্জাতিক বাণিজ্যসহ একাধিক আন্তর্জাতিক বিষয় নিয়ে বার্তালাপ করেন। চীনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, দুদেশের শীর্ষ নেতৃত্বের এই আলাপচারিতা বেইজিং ও মস্কোর মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে এবং রাষ্ট্রসংঘ, সাংহাই সহযোগিতা সংগঠন SCO ও ব্রিক্সের মতো আন্তর্জাতিক ফোরামগুলোর মাধ্যমে পারস্পরিক সমন্বয় বাড়াবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পর্যালোচনা করতে আজ জেলা সফরে রওনা হয়েছেন। বাগডোগরা পৌঁছে তিনি শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের 7 জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন। রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী 1 জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা ফিরে এলাম আবারও দ্বিতীয় ঘন্টায় গান্দরিয়ার। বিদিশা নীলাঞ্জনা, স্টুডিওর ঘড়ি বলছে 12:06 হয়ে 22 সেকেন্ড। গান্দরিয়ায় আজকে কিন্তু আধুনিক গান, আর আধুনিক গান নিয়ে তার সঙ্গে গরমের ছুটিতে ঠিক আমরা কী কী করতে চাই বা কী কী করতে পারি, কোথায় বেড়াতে যেতে পারি, তার ছোট্টখাট্ট হাল হদিশ আমরা দিচ্ছি। এবার আপনি বেছে নিতে পারেন কোথায় যাবেন।
1: অবশ্যই অবশ্যই, অপশন তো রয়েছে না,
0: একেবারে একেবারে
1: চুজ করে নেবে। কিন্তু আমরা বলবো যে আমরা তো পাহাড়ি স্টেশনগুলোতে যাচ্ছিলাম, হিল স্টেশনে, যেহেতু এখানে প্রচণ্ড গরম, তো মানালি যেতেই পারি, হিমাচল প্রদেশে আমাদের খুব পছন্দের জায়গা। এবং উত্তর ভারতের সবথেকে জনপ্রিয় হিল স্টেশন অবশ্যই মানালি। আর এই চাঁদপাটা গরমে যদি আপনি হিমেল হাওয়া পেতে চান, তাহলে কিন্তু আপনাকে সোলাং ভ্যালি বা রোহতাং পাসে আসতেই হবে। আর আপনি যদি মনে করেন যে একটা বিকেল সন্ধে কাটাবেন ওল্ড মানালির ক্যাফেতে, তাহলে কিন্তু সেটাও আপনি করতে পারেন। আর খুব বেশি যে মারাত্মক বাজেট তাও নয়, পকেট ফ্রেন্ডলি বলা যেতেই পারে।
0: আপনি আপনার মতো করে ট্রিপ প্ল্যান করবেন, আপনি আপনার বাজেটটা ভেবে নিয়ে সেই অনুযায়ী কোথায় থাকবেন, সেই হোটেল চুজ করা, কি মোডে আপনি যাবেন, সবটা মিলিয়ে আপনার মতো করে আপনি ট্রিপ প্ল্যানটা করে ফেলুন। এবার যদি আমরা একটু চলে যাই দক্ষিণের দিকে, উটি, নীলগিরি পাহাড়ের কোলে অবস্থিত শৈল শহর উটি, পাহাড়ি পথে চা বাগানের মধ্য দিয়ে রেল সফরের অভিজ্ঞতা সারা জীবন মনের মণিকোঠায় একেবারে মানে স্মৃতি হয়ে থাকবে। আবহাওয়া অত্যন্ত মনোরম এবং উটি যাওয়ার জন্য যে আদর্শ সময় সেটা কিন্তু এই গরম। আবার যদি এই যে আমরা সবুজ পাহাড় ডাকে বলছি, একদম সবুজ পাহাড় দেখতে চান, পাহাড় তো অনেক রকমের হয়, যেখানে ভেজিটেশন নেই সেখানে একেবারে ন্যাড়া পাহাড়, তো আপনি যদি একেবারে সবুজে ঘেরা পাহাড় চান, তাহলে আপনি চলে যেতেই পারেন টুক করে মুন্নার, যা কেরালাতে রয়েছে। গরমের ছুটিতে ঘুরে আসতেই পারেন কেরালার চা বাগান আর কুয়াশা ঢাকা পাহাড় থেকে। জলপ্রপাত, ঘন জঙ্গল আর বন্য প্রাণী দেখার জন্য পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। তবে হ্যাঁ, আমাদের হাতে যার সময় আছে তাতে আমরা কিন্তু মানে পাহাড়, জঙ্গল, সাগর মোটামুটি সমস্ত জায়গা ছুঁয়ে দেখব যে এই গরমে ছুটিতে ট্রাভেল অপশন হিসেবে আপনি কি কি পেতে পারেন।
1: মানে আমরা আপনাদের কাছে একটা বিরাট বড় অপশন খুলে রাখছি, সেখান থেকে আপনি কিন্তু টুকটুক টুকটুক করে মানে ক্যাটালগটা আমরা দিয়ে রাখছি।
0: হ্যাঁ, একেবারে একেবারে
1: দিয়ে রাখবেন, একদম একদম। আর যদি আপনি লালমোহন বাবুর সাথে একমত হন যে উট দেখতে চান এবং জানতে চান যে উহারা কি কাটা বাছিয়া খায় বা খায় না খায়, তাহলে আপনি মরু রাজ্যে রাজস্থানের একমাত্র হিল স্টেশন মাউন্ট আবু সেখানে যেতেই পারেন। নাক্কি লেকে বোটিং আর দিলওয়ারা মন্দিরের কারুকার্য দেখার জন্য এটা কিন্তু পর্যটকদের কাছে সব সময় আকর্ষণের কেন্দ্রে থাকে।
0: একদম একদম একদম, মানে পাহাড় জঙ্গল সব মিলিয়ে আমরা যখন
1: মানে গরমের ছুটি
0: জমিয়ে মানে স্টুডিওতে বসে আমরা গরমের ছুটি জমিয়ে ফেলেছি আর কি, প্রচুর জায়গা ঘুরে ফেলেছি, আরো প্রচুর জায়গা ঘোরা বাকি আছে, ঘুরিতে বাজে সবে
1: গরমে কেউ জমাট বাঁধছে না,
0: একেবারে গলত ঘর্ম অবস্থা।
1: সেইখানে কিন্তু এই সমস্ত জায়গাগুলোর নাম শুনলেই কেমন একটা শীতল শীতল ভাব আসে।
0: হ্যাঁ একদম, মানে ওই শুনছি এটা খুব ট্রেন্ড যে ঘরে কাঞ্চনজঙ্ঘার ছবি লাগিয়ে রাখা হচ্ছে, মানে কোনো একটা শৈল শহরের ছবি লাগিয়ে রাখা হচ্ছে যাতে একটু ঠান্ডা ফিলিংস পাওয়া যায় আর কি। যাই হোক, আমরা বরং একটু
1: গান শুনে
0: পাহাড় ঘেরা জঙ্গলে যদি যেতে চাই, তাহলে একটু অরণ্যের গানই শুনি না কেন। আমরা এক্ষুনি নাইয়া গানটি শুনলাম শুভমিতার কণ্ঠে, এরপর
1: আমাদের হাওয়া একটু মনটা শীতল করলো, একেবারে
0: অরণ্যে চলে যায়, এবং অরণ্যে রোদন নয় কিন্তু অবশ্যই, আমরা অরণ্য আসলে অরণ্যকে কতটা চাই, অরণ্য আমাদের জন্য কতটা দরকারি, আমাদের প্রকৃতির বলে তো, আমাদের প্রকৃতির মানে কি বলবো, আমাদের পৃথিবীর ফুসফুস, হ্যাঁ, যা সেই হচ্ছে সেই বিশাল তৃণভূমি। সেরকমই আমরা যারা অরণ্যে যেতে চাই তাদের জন্য হাল হদিশ নিয়ে ফিরছি বিদিশা নীলাঞ্জনা, সঙ্গে থাক এখন সুপ্রতীকের গান।

0: পাহাড় নদী জঙ্গল সমুদ্র এই সমস্ত একটা রামধনু মিশেল হলো আমাদের এই পশ্চিমবঙ্গ এবং উত্তরের হিমালয় থেকে দক্ষিণের বঙ্গোপসাগর। প্রকৃতি কিন্তু তার ভাণ্ডার উজাড় করে দিয়েছে এখানে, আর সেই জন্যেই কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্যের নানান রকমের হালহাতকার তো আমরা দিচ্ছি। এবার আপনারা একটু অরণ্যে কোথায় যেতে পারি এই সামার ভ্যাকেশনে তার কয়েকটা সুলুক সন্ধান আমরা দিই। কোথায় যাব প্রথমে আমরা যেতে পারি? সিটং, মানে আমরা তো একটু অফবিট জায়গায় যেতে চাইছি, সবসময় ভিড় ভাড়াক্কা ভালো লাগে না, সেই জন্য ছবির মতো সাজানো একটা পাহাড়ি গ্রাম সিটং।
1: সিটং বললেই না খালি মনে পড়ে কি বলতো, মনে হয় মানে কমলালেবুর গাছ, কমলালেবু, প্রচুর প্রচুর কমলালেবুর বাগান।
0: একটা পাহাড়ের দুটো ভাগ, ওয়ান টু, আর এই পাহাড়ের খাঁজে খাঁজে সাজানো বাক্সবাড়ি। সেই পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে একটা নিঝুম অরণ্যভূমি, মহানন্দা স্যাংচুয়ারি। আর গ্রামে ঢুকতেই একরাশ হিমেল বাতাস কিন্তু আপনাকে ওয়েলকাম জানাবে। বড় বড় পাথুরে বোল্ডারের ফাঁক দিয়ে বয়ে আসবে তিত্তিদে একটা পাহাড়ি ঝোড়া, যার নাম রিয়াং আর গ্রামের নাম সিটং। একেবারে ছবির মতো সাজানো গ্রামের প্রতিটি বাড়ির আনাজ কানাজ রঙিন ফুলের পাশাপাশি ওই যে বিদিশা বলল কমলালেবুর ভারে ঝুড়ে পড়া গাছের বাহার। আপনি রোদ মানে সবুজ পাহাড়ে গাঁদা রঙা রোদ জাপড়ে ধরে থাকবে সেই কমলার কোমল শরীর, আর পাহাড়ের মাথায় মুকুটের মতো শোভা পাচ্ছে কি জানেন, একটা সুপ্রাচীন সুন্দর গির্জা। সিটং এর বনে যখন আপনি যাবেন সেখানে দেখবেন অচিন পাখিদের অবাধ আনাগোনা, আর এই গ্রাম যেখানে মূলত লেপচারা থাকে সেখানে কিন্তু প্রচুর হোমস্টে আছে, কাজেই আপনার থাকার জন্য সেরকম কোনো চিন্তা করতে হবে না। ওদের আতিথেয়তা এবং একেবারে অর্গ্যানিক খাবার দাবার আপনার অনেক দিন কিন্তু স্মরণে থাকবে। তাই এই গরমের ছুটিতে সিটং একটা অসাধারণ গন্তব্য, যদি উদার উদার তো প্রকৃতির অপরূপ কোলাজ আপনি কিন্তু নিতে চান, তার একেবারে সেরা উপহার উপভোগ করতে চান, আর সহজ সরল মানুষের আন্তরিক আতিথেয়তায় মন ভরাতে চান, তাহলে ভেবে দেখবেন সিটংয়ের নাম।
1: একদম। আবার যদি একটু দার্জিলিং আপনি যাচ্ছেন, সেই দার্জিলিং যাওয়ার পথে 3 মাইল মোড় থেকে বাঁ হাতি রাস্তাটায় ঢুকে পড়ুন চট করে, সেখানে সিনচ

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আবহাওয়া সংক্রান্ত একটি ঘোষণা। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী আগামী 2-3 ঘন্টার মধ্যে জলপাইগুড়ি জেলার বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঘোষণাটি শেষ হলো। আমরা গান্দরিয়ায় রয়েছি, 12:34 এবং গান্দরিয়ায় আমরা আজকে কিন্তু হাল হদিশ দিয়ে দিচ্ছি এই গরমের ছুটিটায়। আপনি ঠিক কিভাবে নিজের ঘোরার প্ল্যানটা করে ফেলতে পারেন? আছে আরো অনেক টিপস আছে, একটু ছোট্ট করে বলে দিই আর কোন কোন জায়গায় আপনি পাহাড় জঙ্গল ঝর্ণা নদী সব একসঙ্গে পেয়ে যাবেন। যেমন ধরুন আপনি যদি যেতে চান ব্রিটিশ ক্যান্টনমেন্টের চা বাগানে, সেখানে নানান কুঠি দেখতে চান, বাংলো চা বাগান, এইসব নিয়েই দার্জিলিং জেলার রংলি অঞ্চলে এক অসাধারণ পাহাড়ি ঠিকানা এবং সেটি হলো তাগদা। এবং একসময় এখানে ব্রিটিশরা কিন্তু প্রায় 12 বাংলো গড়ে তুলেছিল। তাগদা আর তুগদা দুটি যমজ পাহাড়ের ছবি দুই রকমে। প্রথমেই চলে আসুন তুগদা ক্যান্টনমেন্টের নানা হেরিটেজ বাংলোয়। মধ্যে সাঁই রদম এক অনবদ্য হেরিটেজ ঠিকানা। এবং এছাড়াও এখানে যারা যাবেন, হ্যাঁ, তারা কিন্তু সেখানে অর্কিড সেন্টার, গ্রিফিথ অ্যান্ড গ্রিনশিল্ড হাই স্কুল, এইগুলি কিন্তু দেখতে পাবেনই। এবং অবশ্যই অজেনা পাখির কূজনে আপনাদের মন প্রাণ জড়িয়ে যাবে। তারপরেই আসছে কি,
1: 28 মাইল। মানে 28 মাইল আপনাকে হাঁটতে হবে না, জায়গাটার নাম হচ্ছে 28 মাইল। আলিপুরদুয়ার থেকে রাজাভাত খাওয়া হয়ে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের একেবারে অন্দরমহলে 20 কালোজের পিচ রাস্তা, সেইটা দিয়ে জয়ন্তীর মোড় পেরিয়ে আলিপুরদুয়ার থেকে 1-2 করে পাক্কা 28 মাইল। এবং উপচে পড়া গহন জঙ্গলের মাঝখানে একদম একটা অচিনপুর, নাম 28 মাইল, যার একদিকে রয়েছে বালা নদী, অন্যদিকে জয়ন্তীর হাতছানি। আদিগন্ত নীল আকাশে বেজাতুলোর মেঘ ভেসে আসছে দূরের নীলচে ভুটান পাহাড় থেকে। তার নিচে রয়েছে একেবারে হলদে সর্ষে ক্ষেতের পাহাড়। যদিও আপনি চোখে সর্ষে ফুল দেখবেন না, কারণ এত সুন্দর জায়গা, প্রতিটা চত্বরে বিশাল বিশাল শাল খুঁটির নজর মিনার রয়েছে, কারণ ওয়াচ টাওয়ার থেকে দেখতে হয় যে মাঝে মাঝেই হাতি এসে হানা দেয়। এবং সোজা রাস্তা চলে গেছে সান্তালে বাড়ি, প্রতি মঙ্গলবার এখানে হাট বসে, গোটা গ্রাম জুড়ে শুধুমাত্র অর্গ্যানিক ফসলের বাহার। আর যদি ঘন জঙ্গলের দিকে হেঁটে যান তাহলে দেখতে পারেন হরিণ, হয়তো পাখি তো আছেই। আর শীতে আপনি তো গরমের সময় যাচ্ছেন, কাজে শীতের ভিউয়ের কথাটা এখন বলছি না, এখানে কিন্তু 4 কিলোমিটার আপনি ট্রেক করতে পারেন। আঁকাবাঁকা পাহাড়ি পথ রয়েছে, অরণ্যের বৈচিত্র্য রয়েছে, সেইগুলো সমস্ত কিছু উপভোগ করে কিন্তু আপনি বক্সা দুর্গে চলে আসতে পারেন, যদিও সেটা এখন অনেকটাই ভগ্নপ্রায়। এবং একটা সময় ভুটান রাজাদের তৈরি এই দুর্গ ব্রিটিশরা দখল করে নিয়েছিল এবং অত্যন্ত দুর্গম সাপোজ সংকুল এই দুর্গে এক সময় বন্দি রাখা হতো আমাদের বাংলার বিপ্লবীদের।
0: আমরা আর একটা ছোট্ট জায়গার অধীশ দিয়ে দিই। রিকিসুম পাহাড়ের খাঁজে একফালি গ্রাম যার নাম হলো রিকিসুম। হাতে গোনা বাক্স বাড়ি রয়েছে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অযত্নে বেড়ে ওঠা রঙিন ফুলের মিছিল। পাহাড়ের মাথায় সারি বেঁধেছে পাইন ধুপির আর সবুজ বনানি। এটা কিন্তু ঠিকই, আপনি পাহাড়ি জায়গায় যেখানেই যান না কেন সেখানেই ওই পাইন ফার এই ধরনের গাছগুলি দেখতে পাবেন। আর পাহাড়ের মাঝখান দিয়ে চলেছে পাহাড়ের বুক চিরে রাস্তা, তার ওপারে খাদ। সেই খাদের রেলিং বলতে বিস্তীর্ণ আকাশের ক্যানভাসে হিমালয় শৃঙ্গরাজদের বিস্তার, এক অসাধারণ জাদুমাখা নিঝুমপুর। এখানে মূলত নেপালি রাই সম্প্রদায়ের মানুষদের বাস এবং রিকিসুমের আসল রূপ দেখতে হলে সূর্য ওঠার আগে কাক ভরে চলে আসুন ক্যাপ্টেন রেনির বাংলোয়। প্রায় 2 কিলোমিটার পাইন আর ধূপির সুদীর্ঘ জংলা পথে পাখিদের গান শুনতে শুনতে চলে আসুন সেই ভগ্নপ্রায় বাংলোয়। এখান থেকে একসঙ্গে এক ফ্রেমে ডান দিকে ভুটান, তিব্বত, সিকিম, দার্জিলিং, হিমালয় এবং নেপালের নামি অনামি শৃঙ্গদের বিস্তার। ভৌগোলিক এবং ঐতিহাসিক দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ রিকিসুম তা এখানে না এলে কিন্তু বোঝা যাবে না। পাহাড় অরণ্যের হাতছানি তো হলো, এবার বরং আমরা কি একটু আরেকটু নিচের দিকে চলে আসি, আরেকটু তলদেশে, সেখানে আমাদের কে ডাকছে একটু শুনে নিই।

0: না, একটা দিন ছুটি ছুটি নয়, ছুটি তো এখনো অনেক দিনই রয়েছে, কারণ আজকে তো সবে মে মাসের 20 তারিখ, এখনো অনেকটা দিন ছুটি আছে। তাই আমরা এবার কিন্তু পাহাড় অরণ্য সমস্ত ঘুরে এইবার চলে এলাম কোথায়, সৈকত শহরগুলোতে, যেখানে যারা সমুদ্র ভালোবাসেন সবসময় যে পাহাড় ভালোবাসতে হবে এমন তো নয়, এমন অনেক মানুষ আছেন যারা সমুদ্র ভালোবাসেন। তাহলে আবার ধরুন আপনার সঙ্গে আরেকজন যিনি যাচ্ছেন তিনি আবার পাহাড় ভালোবাসেন, তাহলে আমরা একটা কাজ করি না কেন, পাহাড় আর সমুদ্রকে একসঙ্গে মিলিয়ে দিয়ে চলে যাই গোকর্ণতে। পাহাড় এবং সমুদ্র অপূর্ব মেলবন্ধন চোখে পড়ে গোকর্ণের সৈকতে। কর্ণাটকের ছোট্ট শহর গোকর্ণ প্রাকৃতিক সৌন্দর্য এই স্থানে জনপ্রিয়তার একমাত্র কারণ। পাহাড় সমুদ্র একেবারে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে। গোকর্ণ সৈকত ছাড়াও এখানে একাধিক ছোট ছোট সৈকত রয়েছে। অন্যতম জনপ্রিয় যে সৈকত তার নাম হলো ওম সৈকত। এছাড়াও কুদলে, প্যারাডাইজ, হাফমুন, নামগুলো কি সুন্দর ভাবো, প্যারাডাইজ, হাফমুন, এইসব সৈকতগুলি কিন্তু পর্যটকদের ভীষণ প্রিয়। আর এই যে ওম সৈকত যেটি সবচেয়ে জনপ্রিয়, তার একটা বৈশিষ্ট্য হলো এখানের আকৃতি কিছুটা ও অক্ষরের মতো, মানে বাংলার যে ও অক্ষর সেই অক্ষরের মতো। কায়াকিং সহ একাধিক অ্যাডভেঞ্চার স্পোর্টসের সুযোগ রয়েছে। এখন কিন্তু এই যে বিভিন্ন যে টুরিস্ট স্পটগুলো বিশেষত পাহাড়ে এবং সমুদ্রে, এই দুটো জায়গাতেই কিন্তু প্রচুর অ্যাডভেঞ্চার স্পোর্টসের অপশনস থাকে, এবং অবশ্যই সেখানে যখন আপনারা এইগুলি অ্যাভেল করবেন, এই অ্যাডভেঞ্চার স্পোর্টসের স্বাদ নিতে যাবেন, সেখানকার নিরাপত্তার ব্যাপারটা কিন্তু খুব ভালো করে দেখে নেবেন। কারণ অনেক সময় আমরা শুনি কিছু মানে অনিচ্ছাকৃত অনেক কিছু দুর্ঘটনা ঘটে থাকে, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট সুনিশ্চিত করে তারপরে আপনার নিশ্চয়ই এগুলির আনন্দ উপভোগ করবেন। এবং এখানকার পুরনো গুহা মন্দিরও যথেষ্ট আকর্ষণীয়। পাহাড়ের মধ্যে ছোট্ট গুহামুখ, সেখান দিয়ে প্রবেশ করলে পৌঁছানো যায় শিব মন্দিরে। এখানে একে অনেকে গোগর্ভ শিব মন্দিরও বলে। শোনা যায় যে বিশেষ তিথিতে চাঁদের আলো সরাসরি এখানে এসে পড়ে। এরপরে আমরা চলে যাব ভারকালায়। হেলে পড়া নারকেল গাছের শাড়ি, খাড়া পাহাড়, অতল সাগর, ভারকালা মনে করিয়ে দেয় গোয়াকে।
1: আসলে আমরা তো একটু অফবিট জায়গায় যাচ্ছি, যে সব সময় তো চেনা জায়গায় যেতে ভাল লাগে না, সেই জন্য কেরালার ভারকালাতে আমরা চলে গেলাম। কেরালার তিরুবনন্তপুরমের ভারকালা শহর, এটা কিন্তু গত কয়েক বছর ধরে বেশ জনপ্রিয় হয়ে গেছে, এবং এখানে রয়েছে ভারকালা সৈকত। আপনি যদি মনে করেন যে একমাত্র আপনারাই মানে একটু নিরিবিলিতে সময় কাটাবেন, তাহলে এটা একেবারেই আপনার জন্য আদর্শ জায়গা। সৈকতের রূপ বাড়িয়েছে নারকেল গাছের শাড়ি, সবুজ নীল সৈকতে বালির হলদেটে রং সেখানে একটা অপূর্ব বৈচিত্র্য তৈরি করেছে। এবং সমুদ্রের পাশেই রয়েছে ক্লিফ বা খাড়া পাহাড়, সেটাই কিন্তু মূল আকর্ষণ। আর এই শহর সৈকতকে কেন্দ্র করে তৈরি হয়ে গেছে অনেক ঝাঁ চকচকে ক্যাফে, জল, বিভিন্ন রকমের ওয়াটার রাইডস রয়েছে, পুরনো মন্দির রয়েছে, রোপওয়ে রয়েছে, যেগুলো কিন্তু এখানকার আকর্ষণ।

0: একদম মনে করিয়ে দেবে। এবং ভারতের অন্যতম সুন্দর সমুদ্র সৈকত আন্দামানের হ্যাভলক দ্বীপের রাধানগর বিচ, যেখানে পরন্ত বিকেলে রূপ সৌন্দর্য উপভোগে দূর দূরান্ত থেকে কিন্তু পর্যটকরা ছুটে আসে। এবং এই সমুদ্র সৈকতে দৃশ্যমান ঢেউ খেলানো পাহাড় সারি, আকাশে হরেক রং ছড়িয়ে সেই পাহাড়ের আড়ালে ডুবে যায় সূর্য। হ্যাভলক থেকে ঘুরে আসা যায় কালাপাথর বিচ, এলিফ্যান্টা বিচ, আর এখানে স্কুবা ডাইভিংয়েরও কিন্তু ব্যবস্থা রয়েছে।
1: ওড়িশার গঞ্জাম জেলার ব্রহ্মপুর থেকে 20 কিলোমিটার দূরেই রয়েছে মারকণ্ডি গ্রাম। এখানেই রয়েছে মারকণ্ডি সৈকত। রূপ সৌন্দর্য আর পাঁচটা বালুকাবেরার মতো একদমই নয়। সমুদ্রের আগে এখানে চোখে পড়বে নদী। স্থানীয়রা কেউ কেউ বলে মারকণ্ডি নদী। নদীর জলধারা পেরিয়ে আসবে বালুতট, সেখানে আছড়ে পড়ছে ফেনিল জলরাশি। স্থানীয়রা জায়গাটিকে মোহনা হিসেবেই অভিহিত করেন। চারপাশ ভীষণ পরিচ্ছন্ন। হয়তো এই সৈকত পর্যটন মানচিত্রে এখনও সেভাবে জনপ্রিয় হয়নি বলেই এখানকে অকৃত্রিম প্রকৃতির সান্নিধ্য মেলে, মানে একেবারে ভার্জিন বিচ। আর একটু যদি আমাদের ভীষণ পরিচিত জায়গা মন্দারমণি, তবে তার একটু দূরেই দক্ষিণ পুরুষোত্তমপুর গ্রামের লাল কাঁকড়া সৈকতে এখনও তেমনভাবে পর্যটকদের পা পড়ে না। ইদানিং অবশ্য পর্যটকদের আনাগোনা বেড়েছে সেখানে, কিন্তু ভিড় তেমন হয় না। প্রচুর লাল কাঁকড়া দেখা মেলে এখানে, তবে এরা না ভীষণ ভীতু, এমনিতেই কাঁকড়া একটু ভীতু হয়। তারপরে লাল কাঁকড়া সামান্য একটু পায়ের আওয়াজ পেলে টুক করে ঢুকে পড়ে বালির মধ্যে। হ্যাঁ, এত ভীতু তারা, কিন্তু ভারী সুন্দর লাগে, হচ্ছে গুড়গুড় গুড়গুড় করে হেঁটে বেড়ায় তারা। হ্যাঁ, এবং সমুদ্রের ধারে রয়েছে গ্রামবাসীদের চাষ জমিও। পরন্ত বিকেলে সাগরের নোনা হাওয়া কিংবা রিমঝিম বৃষ্টিতে বিস্তীর্ণ সাগর পারে দীর্ঘক্ষণ হাঁটা যায় কিন্তু আপন খেয়ালে। সমুদ্র সৈকত আসলে কি বলো তো, আমাদের দীঘা, মন্দারমণি, তাজপুর, এগুলো তো আমাদের একেবারে সেই হাতের তেলোর মতো চেনা হয়ে গেছে এখন, কিন্তু তার আশেপাশেও যে কত জায়গা আছে যেগুলো এখনো, মানে যেসব জায়গা এখনো আমাদের কাছে অচেনা বা সেইখানকার সৌন্দর্য এখনো আমাদের উপভোগ করা হয়নি, তবে যেখানেই যান না কেন একটি কথা সবসময় মাথায় রাখতে হবে যে প্রকৃতিকে যদি আমরা বন্ধু করতে চাই, প্রকৃতি যাতে আমাদের কি বলবো সহায় হয়, সেই কারণেই যেখানে আমরা বেড়াতে যাব সেখানটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটাও আমাদেরই
0: নিতে হবে। এবং প্রকৃতিকে রুষ্ট করলে চলবে না। প্রকৃতির যে ব্যালেন্স সেটাকে কিন্তু, মানে ইকো ব্যালেন্স যেটাকে আমরা বলি, সেটাকে কিন্তু সব সময় ঠিকঠাক রাখতে হবে। তাহলে দেখবেন আপনি সমুদ্র সৈকতে হেঁটে যাচ্ছেন, সমুদ্রের ঢেউ আপনার পা ধুইয়ে দিচ্ছে, সূর্যাস্তের মনোরম শোভা আপনার মনকে শান্ত করছে।

0: আপনি সাগরে ডিঙা ভাসান কিংবা অরণ্যের রোমাঞ্চ অনুভব করতে যান কিংবা পাহাড়ে দাঁড়িয়ে প্রকৃতিকে উপভোগ করতে চান, যেটাই করতে চান না কেন আপনাকে তো প্যাকিংটা করতে হবে। তাই একেবারে শেষ মুহূর্তে এসে আমরা প্যাকিংয়ের ছোট্ট খাট্ট কয়েকটা টিপস দিয়ে দিই। এই যে ধরুন মানে গরমকাল এবং শীতকাল দুটো প্যাকিংয়ের মধ্যেই তো একটু আলাদা ব্যাপার আছে, কারণ গরমকালে গেলে আপনি যে ধরনের পোশাক নেবেন শীতকালে গেলে সে ধরনের, আবার কোথায় যাচ্ছেন সেটার উপর নির্ভর করছে কিন্তু আপনার প্যাকিংয়ের ধরন। কারণ গরমকালেই আপনি গরমের ছুটিতেই শৈল শহরে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে নিশ্চয়ই গরমের পোশাক উলের পোশাক টোশাক নিতে হবে। ধরুন প্রথমে একটু ব্যাগের ধরনের কথা বলি, বড় ব্যাগের মধ্যে ছোট ছোট যে প্যাকিং কিউব এই ধরনের যে ব্যাগগুলো পাওয়া যায় সেই ব্যাগগুলো নিলে জামা কাপড় রাখলে তা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এছাড়াও ছোট ওয়াটারপ্রুফ ব্যাগ যদি আপনি একটা সঙ্গে রাখেন তাহলে ধরুন এই মোবাইল, তারপরে প্রয়োজনীয় কাগজপত্র, ক্যামেরা, এই ধরনের যেগুলো বৈদ্যুতিন জিনিস সেগুলো আপনি রাখতে পারবেন জামা কাপড়ের ক্ষেত্রে যদি একটু বলা যায়।
1: এবং জামা কাপড়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে ভেবে নিতে হবে যে আপনি কোনটা আপনার সবথেকে বেশি প্রয়োজন লাগছে, সেই ধরনের জামা কাপড়ই কিন্তু আপনাকে নিতে হবে। আর ভাঁজের ক্ষেত্রেও কিন্তু একটুখানি নজর দিতে হবে,
0: যদি মুড়িয়ে ভাঁজ করে নেন তাহলে বেশ জায়গা কম লাগে। আবার ধরুন শিশি বোতল, মানে ধরুন এই যে সাবান, ক্রিম, শ্যাম্পু এইগুলো, কারণ প্রত্যেকেরই তো নিজস্ব একটা ব্র্যান্ডের ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে আপনারা ছোট ছোট কন্টেনার কিনে নিয়ে তার মধ্যে আপনার নিজস্ব পছন্দের ব্র্যান্ডের যে সাবান শ্যাম্পু সেগুলো আপনারা ভরে নিতে পারেন, তাহলে জায়গা অনেক কম লাগে। এছাড়াও আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যেটা আমরা আলোচনা করছিলাম এক্ষুনি, যে জায়গা কিন্তু আমাদের একটু ফাঁকা রাখতে হবে, তাই না?
1: কারণ শপিং তো করতেই হবে, কিছু কেনাকাটা করার পর যাতে সেই জিনিসগুলো ব্যাগে করে নিয়ে আসা যায় সেই দিকটা খেয়াল রাখবেন, এবং প্রয়োজনীয় কিছু মেডিসিন আর তার সাথে আপনার পাওয়ার ব্যাংক, চার্জার এবং প্রয়োজনীয় নথিপত্র, মানে
0: মানে আইডি প্রুফ সব সময় সঙ্গে রাখবেন,
1: এবং তার সাথে আপনার এটিএম কার্ড বলুন বা যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো কিন্তু সবার আগে নিজের কাছে সযত্নে রাখবেন, এবং এই ডকুমেন্টগুলো যেহেতু খুব এসেনশিয়াল
0: সেগুলো অবশ্যই সঙ্গে রাখতে হবে।
1: একদম।
0: আর যদি খাবারের কথা বলেন, যদি পাহাড়ে যাচ্ছেন ট্রেকিং করতে চান সেক্ষেত্রে কিন্তু একটু খাবার সঙ্গে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ড্রাই ফ্রুটস, বেসন জাতীয় জিনিস দিয়ে তৈরি মিষ্টি বা পরোটা, ছাতুর পরোটা, থেপলা, এই জাতীয় খাবারগুলো যদি আপনি নিয়ে যান সেগুলি কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে।
1: কিছু বিস্কিটও নিতে পারেন,
0: একদম একদম, বিস্কিট, কুকিজ, এই ধরনের জিনিসগুলো,
1: ড্রাই ফ্রুটস নিতে পারেন, বাচ্চারা থাকলে চকলেট।
0: আমাদের আমাদের সময় যা বলছে আর আমাদের মানে সময় সে দেবে না বলেছে, তাই বিদিশা নীলাঞ্জনা আপাতত গান্দরিয়া থেকে বিদায় নিচ্ছি।

আজকের মতো গান দরিয়া শেষ করছি লোপামুদ্রার গান দিয়ে। আর আর একটা কথা বলে যাই, দুপুরের নাটক নিয়ে 2:02 মিনিটে অবশ্যই ফিরবো, আপনারা কিন্তু ঘোরার প্ল্যান চটপট রেডি করে ফেলুন।

আকাশবাণী কলকাতা এফ এম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। দক্ষিণ কোরিয়া সফররত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সোলে সে দেশের প্রতিরক্ষামন্ত্রী আন গিউব্যাকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক স্তরে শান্তি প্রতিষ্ঠা, স্থিতিশীলতা এবং প্রযুক্তিগত সহযোগিতার প্রতি যৌথ অঙ্গীকারের পাশাপাশি ভারত দক্ষিণ কোরিয়া কৌশলগত সহযোগিতা আরও নিবিড় করার উপায় নিয়ে আলোচনা করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সিং বলেন, ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সাইবার সহযোগিতা প্রসার সংক্রান্ত চুক্তি বিনিময় করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে ফ্রান্সের G7 সম্মেলনে যোগ দেবেন। পশ্চিম এশিয়ার সংঘাতকে কেন্দ্র করে ওয়াশিংটন এবং ইউরোপের কয়েকটি মিত্রদেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষিতে এই বৈঠকের বিশেষ গুরুত্ব রয়েছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ পূর্ব ফ্রান্সের এভিয়ন লে বাঁ শহরে আগামী 15-17 জুন এই সম্মেলন হবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বেইজিংয়ে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়া সংকট, আন্তর্জাতিক বাণিজ্য সহ একাধিক আন্তর্জাতিক বিষয় নিয়ে বার্তালাপ করেন। চীনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, দুদেশের শীর্ষ নেতৃত্বের এই আলাপচারিতা বেইজিং ও মস্কোর মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে এবং রাষ্ট্রসংঘ, সাংহাই সহযোগিতা সংগঠন, SSCO এবং ব্রিক্সের মতো আন্তর্জাতিক ফোরামগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াবে। চীনের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টিজনিত বন্যায় অন্তত 12 জন নিহত, নিখোঁজ আরও অনেকে। সেদেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, হুনান, হুবেই এবং গুইঝাও প্রদেশে সর্বাপেক্ষ ক্ষতিগ্রস্ত। মধ্য চীনের হুনান প্রদেশে সিমেন কাউন্টিতে 5 জন নিহত, নিখোঁজ 11 জন। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।

আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বিশ্ব মেট্রোলজি দিবস 2026 উপলক্ষে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দিতে গিয়ে বলেন, সরকার একটি জাতীয় আইনি মেট্রোলজি পোর্টাল তৈরির কাজ শুরু করছে। তিনি বলেন, ভারত এখন বিশ্বের মাত্র 13তম দেশ যারা আন্তর্জাতিক আইনি মেট্রোলজি সংস্থা OIMLকে অনুমোদন দিয়েছে। এর ফলে ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও দৃঢ় হয়েছে। তিনি আরও বলেন, দেশের নির্মাতারা এখন অতিরিক্ত পরীক্ষার খরচ ছাড়াই তাদের ওজন ও পরিমাপ যন্ত্র বিশ্বব্যাপী রপ্তানি করতে পারবেন, যা উল্লেখযোগ্য পরিমাণে খরচ কমাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে ফ্রান্সের G7 সম্মেলনে যোগ দেবেন। পশ্চিম এশিয়ার সংঘাতকে কেন্দ্র করে

0: ওয়াশিংটন এবং ইউরোপের কয়েকটি মিত্র দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষিতে এই বৈঠকের বিশেষ গুরুত্ব রয়েছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছে, দক্ষিণ পূর্ব ফ্রান্সের এভিয়ন লে বাঁ শহরে আগামী 15-17 জুন এই সম্মেলন হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ, অভিবাসন এবং আন্তর্জাতিক নিরাপত্তা আলোচনার মূল বিষয়গুলির মধ্যে থাকবে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ওই কেন্দ্রে 236,444 জন ভোটদাতা রয়েছেন। এর আগে গতকাল ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার উন্নয়নে যে উদ্যোগ নিয়েছেন তাকে সার্থক করতে এই সিদ্ধান্ত। এদিকে জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত তার নিজস্ব এবং এক্ষেত্রে দলের কোনো ভূমিকা নেই বলে তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে জানিয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের মানুষ অস্বস্তিকর ঘর্মাক্ত গরমে হাঁসফাঁস করছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের আগে রাজ্যের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে এই ঘর্মাক্ত আবহাওয়া। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক ছোট বকুলপুরের যাত্রী, রচনা মানিক বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা সমরেশ ঘোষ। নাটক ছোট বকুলপুরের যাত্রী।
3: আজকের নাটক ছোট বকুলপুরের যাত্রী, কাহিনী মানিক বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ জহর দাশগুপ্ত, প্রযোজনা সমরেশ ঘোষ। নাটক ছোট বকুলপুরের যাত্রী।

0: বাবা, যা দিনকাল পড়েছে!
1: কানে কাছে এমন বকবক করছে না, ঘুমটাই ভেঙে গেল।
0: এই সিপাহীজির সঙ্গে দুটো কথা বলছি রে বাবা।
1: ওদের সঙ্গে আবার কি কথা?
0: আমার ছেলে বলাই হ্যায় সিপাহীজি, বলাই
1: হ্যায়।
0: না না না, তোমাকে কিছু বলেনি, তোমাকে কিছু বলেনি, আমাকে বলছে, আমাকে বলছে চুপ করো। এমনি সিপাহীজি, এমনি বলছে, ছেলে মানুষ তো। আপনি আপনি মিচি মিচি রাগ করছেন সিপাহীজি, ও কিন্তু আপনাকে কিচ্ছু বলেনি। সিপাহীজির সঙ্গে কথাবার্তা হচ্ছিল বাবা, তা আমার তো শরীরটা বিশেষ ভালো নেই, তাই ছেলে বলল বাবা তুমি বেশি কথা বলো না, এই আর কি।
2: শালা বাপের উপরে দালালি,
1: দালালি তো দালালি করি, নিজের বাপের উপর অন্যের উপর তো করি
3: না।
0: বাবা বাবা, তোমার পায়ে পড়ি বাবা, তোমার পায়ে পড়িয়ে মাফ করে দাও, মাফ করে দাও বাবা, মাফ করে দাও, এ ছেলে মানুষ, মাফ করে দাও।
3: দিনকে দিন ঝাড় খেয়ে শালাদের তর পানি কমেনি।
0: ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, ট্রেন আসছে, আমরা চলে যাচ্ছি। উঠে বাবা, উঠে পড় বাবা, উঠে পড়, গাড়ি আসছে। অন্য অন্য লোকের সঙ্গে কি করে কথা বলতে হয় তাও জানি না। চল গাড়ি চল, একবার মজা দেখাচ্ছি তোকে।
3: উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে পড়ো না,
4: মেয়েটাকে একটু ধরো তো।
3: এই দেখো, আরে আমার যে দু হাত জোড়া
4: কাপড়ে মুতেছে, ঘুরিয়ে পড়ে নিতে হবে না।
5: থামো থামো, দেখা গেছে

0: শুনতে পেলে বলি জিভটা তো ছিঁড়ে
1: ফেলে। আরে থামো থামো, দেখা গেছে

0: দেখলে তো যা ভেবেছিলাম তাই।
1: কি?
0: আরে স্টেশন তো লয় রণক্ষেত্র, সিপাই কিস কিস করছে,
1: হাঙ্গামা হয়েছে, পাহারা বসেছে, না তাকে থিয়েটার হবে? খাবার মতো দাঁড়িয়ে থেকুনি তো, যাই চলো।
2: না না না না, কোনো কথা নয়, কোনো কথা নয়, সুটকেস তোকে খুলতেই হবে, খোল খোল। চাষা বসে বলে অনেক ক্ষমা ঘেন্না করা গেছে, তোদের আর বিশ্বাস নেই, বাইরে গোবেচারি চাষা আর ছোবড়া দড়ির মধ্যে মাদা সুটকেসের মধ্যে তাজা বোমা, না তোরা বিপ্লব করবি আর আমরা মালা যাব, ভারি মজা। বিনোদ, এই বিনোদ, ওই লোকটাকে ধর ধর, ওই যে ভালো মানুষের মতো কেঁদে পড়ছে, ধর, কোথায় যাবে জিজ্ঞাসা কর। আরে না না না, খালি খুললে হবে না, জামা কাপড় তুলে তুলে দেখাতে হবে।
3: বলছে কমলতলি যাবে,
2: সঙ্গে কে? ওই যে ওই অল্প বয়সী ছোকরাটা,
3: বলছে বনপো।
2: বনপো নিকুচি করেছে, বনপোর ঝাঁকে ঝাঁকে ভাইপো বনপো এগুলো গায়ে ঢুকছে, কি মতলব শালাদের কে জানে। বলে দে সোজা বাড়ি চলে যাবে, রাস্তায় দাঁড়াবে না, কারুর সঙ্গে কথা বলবেন না। ঠিক আছে ঠিক আছে, নে হয়েছে, সুটকেস বন্ধ করে স্ট্রেট বাড়ি, কেমন? যা যা। এই যে হরগৌরী, বেটার ছেলে খুব সেয়ানা, ওকে ডাকছি বুঝতে পারছে, কিন্তু ফিরেও তাকাচ্ছে না।
3: এই শালা নবাবের পো, শুনতে পাচ্ছি না?
4: আগে আমারে কিছু বলছেন?
2: হ্যাঁ, তোকে আর তোর বউকে। আয় আয় কাছে আয় বাপ।
4: বলেন কুর্তা, এই বউ বাচ্চানে অনেকটা পথ যেতে হবে তো, বড় ভাবনা হচ্ছে।
2: কিন্তু দরকার হলে রাতটা স্টেশনেও থাকতে হতে পারে বাপ।
3: তা কুর্তা, আপনারা মুনি যা বলবেন
4: থাকবো।
3: কুত্তা না কি বললি?
4: ও না না না, ঠিক ঠিক ঠিক, মুখে পান দিলুম তো, কথাটা একটু এড়িয়ে গেছে,
2: এড়িয়ে গেছে, এড়িয়ে গেছে না,
4: ওই পান খাওয়ার সময় ওই এক বিভ্রাট।
2: তাহলে সে পাই ডাকি
4: কেন?
2: এড়ানো কথা সোজা করে দেবে। হ্যাঁ, কি পান? সাদা না দোক্তা?
4: আমি খাই সাদা, তবে দোক্তা আলাদা আসে। আপনি পান খাবেন?
2: দে দুটো, হাতে দোক্তা দে খানিকটা।
4: আগে বলবেন তো,
2: তোদের হাতে কিছু খেতেও বিশ্বাস নেই, বিষও দিতে পারি।
4: ছি ছি ছি, কি যে বলেন না,
2: বলি সাদে, যত গোমুখ্য হার হাবাতে দল, ডিউটি কমাও, মাইনে বাড়াও, বোনাস দাও, মাগ্গি ভাতা দাও, গুষ্টির পিণ্ডি দাও, আর তা নইলে ধম্ম খাও, ইনকাম ঠান্ডা ওড়াও, একেবারে উচ্ছন্ন গেছে।
4: গেছে তো?
2: কি গেছে তো?
4: ওই যে বললেন না উচ্ছন্ন।

0: গেছে তো।
1: থাম, তোকে আর লেকচার দিতে হবে না। বগলের পুঁটলিতে কি আছে?
0: এই কাঁটা শাড়ি, এটা ওটা, এই আর কি।
1: হাতের ওই দড়ি মাথা হাড়িটা,
0: কটা শিঙি মাছ আছে আজ্ঞে।
1: কি
0: শিঙি মাছ? ওই বউটার পেটির ব্যারাম।
1: কি সোহাগের বউটা তোর? কি অনুগত স্বামী
2: বলি যাবি নাকি?
0: কোথায়
1: যাবি?
0: যাবো আগে সেই ছোট বকুলপুর।
1: কেন আবার ছোট বকুলপুর? কেন
0: হতাই যে আমার শ্বশুর বাড়ি গো। হ্যাঁ তাইলে যাই।
1: সেখানকার খবর জানিস?
0: খবর জেনেই তো এসেছি বাবু, আত্মীয় কুটুম আছে, খবর নিতে এসেছি যে তারা বেঁচে আছে না স্বাধীন হয়েছে।
1: আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাজে কথা থাক।
0: হ্যাঁ ঠিক আছে,
1: তবে বলে দিচ্ছি যে দু চার দিন শ্বশুর বাড়ি থাকবি, শিঙ্গি মাছের ঝোল ভাত খাবি আর ঘুমবি, কোনো হুজ্জুতি হাঙ্গামায় মাথা দেবে না, মাথা আস্ত থাকবে না। তাহলে
0: না না না না না, ও কি দরকার, ও তো আপনারা আছেন, মাথা থাকতি আমার মাথা ব্যথা। তাইলে যাই কর্তা। আচ্ছা
2: বাপ্পা, এই স্টেশন থেকে যত শিগগির তফাত যাওয়া যায় ততই মঙ্গল। আবার পাশ চালিয়ে চলো দেখিনি।
3: আরে বাপের ঘর বলে তো আর ডানা মেলে উড়ি যেতে পারবি না, গাড়ি ঘোড়া তো চাই নাকি?
2: ওই তো, ওই তো তে মাথার মোড়ে দু দুখানা গাড়ি, দেখতেও পায় না।
3: গরু শুয়ে জাবর কাটছেন আর গাড়োয়ান বোধ হয় ও মালটেনি গড়াচ্ছে। ভাবলাম যে রাত হবে, মেয়ে ছেলে আর শিশু নিয়ে তিন মাইল রাস্তা, গরুর গাড়ি না পেলে ঘোড়ার গাড়ি নেব।
2: রূপোর গয়না বাঁধা দিয়ে তাই তো টাকাটা আনলে, সবই বরাত। দেখো না কি বা রাত হয়েছে, এরই মধ্যে চারিদিকটা যেন হাঁ হাঁ করছে। বাবার সঙ্গে তো কত যাওয়া আসা করেছি, এখানে রাত দশটা অবধি গাড়ি ঘোড়া লোকজন, আজ গাটা যেন কেমন ছমছম করছে। যা করবে তাড়াতাড়ি করো বাবু।
3: আচ্ছা কিছু জল খেয়ে নিলে হয় তুমি?
2: ওই করো, আমি যত তাড়া দিই তুমি তত ঢিলে দাও, দোকানপাট তো সব বন্ধ।
3: ওই যে মুরাদিদা চায়ের দোকান তো খোলা আছে,
2: তুমি খাবে তো খেয়ে নাও, আমি এই বটতলায় বস আর দাঁড়িয়ে থাকতে পারছি না।
3: ওই ভিন্ডি বেগুনের দরদাম একটু জিজ্ঞেস করতো, ওই যে দুজন আর চাষি বটতলায় সাজিয়ে নিয়ে বসেছে রে।
2: আমার বাপের ঘরে ভিন্ডি বেগুনের অভাব নেই।
3: রেখে যাস কেন, দেখি নিচ্ছি কে কোথায় আছে, কার কি মতলব।
2: ও
3: হ্যাঁ, তারা দেখালেই বিপদ, স্টেশনের ম্যাজিক দেখলি নি, গাড়ি ছেড়ে দিল দু মিনিটে সব ফাঁকা, কোনো দিকে না চেয়ে টিকিট খান দিয়ে যে যার হাওয়া, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না।
2: তবে পেরানের ভয় আছে তা তোমার মতো তো নয়।
3: আরে আমি তো স্টেশনে এ ব্যাপার আগেও দেখিছি, আমার অভ্যেস হয়ে গেছে। যাই দেখি একটা মাতাল গাড়োয়ান ধরি গাড়ি জোতা যায় কিনা।
2: যাও যাও।
3: এ গাড়ি কার? গাড়োয়ান আছে নাকি?
4: কোথায় যাবে?
3: যাব ছোট বকুলপুর।
4: হেঁটে যাও হেঁটে যাও।
3: আরে চলে যাচ্ছ যে, আর শোনো শোনো, কি হলো কি?
4: বলে আত্মীয় বেলায় ছোট বকুলপুরে যাবে কে?
3: তুমি যাবে?
4: হ্যাঁ হ্যাঁ, তুমি বললেই যাবো আর কি। বলে সৈন্য পুলিশে গেরাম ঘিরে রেখেছে, লড়াই হচ্ছে সেখানে।
3: আরে বউ বাচ্চা নিয়ে আমি তো আর লড়াই করতে যাচ্ছিনি, আমি যাচ্ছি শ্বশুর বাড়ি।
4: ওরা বউ বাচ্চাও বোঝে না আর শ্বশুর বাড়িও বোঝে না। হ্যাঁ ওদের কাছে দেশটাই হলো জেলের গারদ, আর আমরা হলাম গিয়ে সব বদ বদমাইশ।
3: আচ্ছা
4: ধরছে আর পেটাচ্ছে, ধরছে আর পেটাচ্ছে।
2: তা তোমার নিজের মেয়ে জামাই হলে তুমি কি করতে বা? কি করতে?
4: ই মিয়া সালা মানি একটা ঝামেলা।
2: তা বেশ তো, ছোট বকুলপুর টাক নাই গেলে, যদ্দূর যেতে চাও চলো, বাকি রাস্তা আমরা হেঁটেই যাবো, হলো তো? কি তবু কথা কও না যে, তোমরা পুরুষ হয়ে ডরাচ্ছ, বাচ্চা কোলে মেয়ে ছেলে আমি যেতে চাইছি আর তোমরা পুরুষ হয়ে ডরাচ্ছ। ছি ছি ছি,
4: পুরুষ হয়ে ডরাচ্ছি?

0: গ্রামে ঢুকে যে অত্যাচার করছে শুনলে বুকের রক্ত হিম হয়ে যাবে।
1: তবে তবে তবে বাপের ঘর যেতে কি মন চায় না বলো? বাপ ভাইয়ের তার একে পেরানটা কাঁধে না তুমি বলো বাপ।
0: মা মুশকিল করে, আচ্ছা যাই চলো, যা থাকে বরাতে। তবে ওই কমলতলি চক তার বেশি না, ওই মেয়ে ছেলে চোখের জল বড় অমঙ্গলে।
2: কমলতলিতে আধ মাইল ও হেঁটেই যাবো, আরে পুরো দেড় কোরস হাঁটাচ্ছে তো ভালো হবে গো।
1: হ্যাঁ হ্যাঁ সেই ভালো।
0: দাঁড়াও দাঁড়াও, বলদ চুরি বলদ চুরি। হেই হোয়াট হোয়াট হোয়াট হোয়াট,
3: এ কি গোটেন আছে?
0: আরে বুড়ো বলদ বসে পড়ে আর ঘুরতে চায় না। হেই হোয়াট হোয়াট হোয়াট হোয়াট,
3: উঠিছে। আচ্ছা
0: এই বাসরে তুমি এত মেয়ালয় দেবদা নিশ্চয়। আরে বলো জুটতে না জুটতে মিয়া নিজেই উঠে বসেছে।
3: জাত চাষির মেয়ে ওর অব্বের রাজে গো।
1: চলো গো বাপ চলো চলো শিগগির চলো শিগগির চলো।
0: চলো এবার চলো
3: চলো।
0: হেই হেই চল চল চল। এ শালা বুড়ো বলে দৌড়তে চা না,
3: লড় না,
0: চল চল।
2: গ্রামের খবর শুনেছে মনটা উতলা হয়েছে আর।
0: সেটা তো হতেই পারে। বাপের নাম কি?
1: মাধাই মন্ডল।
0: মাধাই মন্ডলের মেয়ে তুমি? এই মাধাই মন্ডলের ছেলে বীরু মন্ডল?
1: অমন করছো কেন? ওদের খবর কি জানো? বলো বলো ওরা কেমন আছে বলো না গো।
0: মাদাই আর বীরু মন্ডল তো ফেরার। আসতে আসতে বাপ ভাইয়ের তোরে কাঁদু, আর মায়ের কথা জানো? দশখানা গায়ের নোক জানে। তুমি সৌভাগ্যবতী মায়ের মেয়া, আর বীরু মন্ডলের স্ত্রী আহা যেন মার রণচণ্ডী। মেয়ে মানুষ হয়ে ওরাই তো বদলা নেছে। তোমার মার বৌরানী, মায়ের জাতির গব্ব, কত ইজ্জত তাদের। গ্রামে যখন অত্যাচার শেষ, শ্মশানের শান্তি, মরদরা সব ঘর ছাড়া, ওই টিকটিকির বাচ্চারা তখন রাত দুপুরে বেরুত, নেতাদের ঘর ছিনিয়ে দিত, মা বউদের বেইজ্জত করত। ওই দক্ষিণ পাড়ার হারান ঘোষের পর লবকেষ্ট ঘোষ তোমার বৌদিদের উপর কুলজব দিল। একদিন গভীর রাত্রিরে গিয়ে হাজির, শালা চাষির মেয়ার পাল্লায় তো পড়েনি বাপের কালে, তোমার গর্ভতারিণী মা। আহ যার নাম নিলেও পুণ্যি হয়, ওর মতলব টের পেল, সলনা করে বললে এসো বাসা এসো বসো। বৌরানীরে বললে বৌমা বেটা তো আমার পিঠে ছেলের মতন, দেখো না ঘুম নেই বিশ্রাম নেই, রাত বিড়িতে ঘুরে ঘুরে গ্রামের শান্তি রক্ষা করছে, তারপর কত যত্ন আত্মি।
1: তারপর
0: বৌরানী মাতার ঘোমটা ফেলে ধুমাবতি এলোকেশির মতন থালা সাজিয়ে দিল কত রকমের খাবার। ও তো জানতো না সামনে ওর কাল রাত্রির আর পোয়াবে না, খেলো আর ঢলে পড়লো পিড়িতে।
2: তারপর তারপর কি হলো
1: কি হলো?
0: চুপ চাচাবে না, বাতাসেরও কান আছে।
2: আচ্ছা
0: সে লাশ খিড়কি পুকুরের সাঁতা জলের তলায় গলায় পাথর বেঁধে ঘুমোচ্ছে। পুলিশের গাড়ি আসছে, একদম চুপ। এমনি রোজ যাচ্ছে দলে দলে, সব ধরে নিয়ে যাচ্ছে, জোয়ান মরদ বলতে আর বাকি নেই। আচ্ছা আচ্ছা কোথায় সব নিয়ে যাচ্ছে বলে তো?
2: জেলখানায়।
0: সে কত বড় জেলখানা, কাজ সব মানুষ ধরবে তো? যাও নিয়ে যাও, তোমারে বধি বেজে গোকুলে বাড়ি চেয়েছে। ওই যে ওই যে মেয়ের কোলে ছেলে বাড়ছে, ওই ওই মোদের কেষ্ট ওর।

0: এই বধ হবে কি দাদু ভাই, পারবি তো? পারবি তো দাদু ভাই?
1: তার আগেও তো হতে পারে,
0: বয়স হলে তো বেশি ভরসা করতে পারি না। তবে তবে হবে হবে, হতেই হবে। কে কে যায়?
2: বেলডাঙার নিবারণ পণ্ডিত গগন নাকি?
3: হ্যাঁ গো। কোথায় চললে পণ্ডিত?
2: কাজ আছে জরুরি, পরে কথা হবে।
0: সে কোথায় যায়, কেন যায় কেউ জানে না। কি যেন একটা ভেতরে ভেতরে পাকাচ্ছে, বাইরে থেকে আমরা টের পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, চাষির মেয়া তুমি, কাঁদো কেন বলো দেখি? আচ্ছা বাপ ভাইয়ের মার খাওয়া কি আগে দেখোনি কখনো?
4: আর একবার দেখেছি, তখন আমি খুব ছোট।
0: আরো দেখবে, আরো দেখবে, যতদিন বাঁচবে ততদিন দেখবে। আরে এই তো কলি শুনছে, তবে কি না আগে একতরফা মারি খেত, এখন পাল্টা দু চারকা দেয়। কে জঙ্গলের ধারে, কে ওখানে
1: কোথায়?
0: মনে হলো কে একটা জঙ্গলের আড়ালে যেন সরে গেল।
1: ও শিয়াল টিয়াল তো হতে পারে।
0: হ্যাঁ, মানুষ শিয়াল না হলেই বাসি। ওই শালাদের জন্যই তো ছেলে পেলে মার খেয়ে খেয়ে ধরা পড়ছে।
1: আচ্ছা,
0: শুধু ছোট বকুলপুর তো নয়, পাশে আরো সব গায়েও তো হানা দিচ্ছে। কান্না থামা তুমি, শক্ত হও শক্ত হও, বিপদ তো কারুর একলার লয়, আর বিপদ চিরকাল থাকেও না। দেখছো তো সারা তল্লার জুড়ে সারারা উঁচ পেঁচে বসে আছে।
1: মশার কামড় খেয়ে জানোয়ারের মতো ডিউটি দিচ্ছে, তা মেয়ে ছেলের নামে একটু ফুর্তি লাগবে নি?
2: যাবে কোথায়?
3: আগে যাবে কমলতলি।
2: যাও মেয়ে ছেলে নিয়ে সাবধানে যেও, দিনকাল ভালো নয়।
4: দেখো দেখো কি বদ মানুষ, টর্চের আলো এখনো নিবই না, গায়ের উপর যেটা কেটে রেখেছে।
3: টর্চ জেলে এখনো কি দেখছো বাবা?
2: দেখছি নির্দোষ মেয়ে ছেলে কিনা।
3: দেখা হইলো?
2: হলো।
3: এবার তাহলে টর্চ লে বাবা, মেয়ার চোখে যে ধাঁধা লাগছে।
2: নির্দোষ চোখে দেখছি তাতেও ধাঁধা লাগে, সত্যি বেউলার রে।
3: শেষ
0: নইলে রাজায় পেজায় এমন যুদ্ধ বাঁধে? মোরা কলির পাপি লোক, এ লড়াই মোরা সবাই মরব। আরে তো আরে তো মোদের ছেলেপুরেরা ফের সত্যযুগ করবে, কিন্তু কিন্তু পারবে তো?
1: পারতেই হবে, পারে কি আর সাধে, গুঁতো চোটে পারায়, পেথম পেথম পারে না, মার খায় আর কাঁদে, আবার মার খায়, তখন রাগে ফোঁসে, তারপর আবার বারবার তিনবার, তখন লাঠি বাগোয়ে রুখে দাঁড়ায়। বল দাঁড়ায় নে, ছোট বকুলপুরের মানুষ পারবে? কেউ ভেবেছিল? তুমি নিজে বলো না, তুমি ভেবেছিলে?
0: না না, তা ভাবি তা ভাবিনি।
1: তাই তো বললাম, গুঁতোর নাম বৃন্দাবন, পারতেই হবে। একদম শেষ হয়ে যাবার আগে সবাই সব কিছু পারে।
4: পারে
0: কমলতলিতেও সামনে পড়েছে, জানতেন না তো,
1: তাই নাকি?
0: হুই সে লাল লন্ঠনের আলো মোটে মিট মিট করে, লোকজনের ছায়া ছায়া দেখতে পাও না?
1: তাই তো,
4: হয় হয় হয়, কপালে আজ অনেক দুঃখ। তুমি তো আমাদের নামিয়ে দিয়ে চলে যাবে, সঙ্গে তো ছিলে একটা চেনা নৌ আপনজন।
0: দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি দেখি দেখি কি করা যায়, দেখি দেখি, ভাবতে দাও আমারে ভাবতে দাও।
4: যাবে বাপ,

0: কাম
1: সত্যি তো সত্যি তো খাঁটি কথা ভগবান মুখ পড়ার এক চক কানা নইলে তোমার নতুন গাড়ি হতো ভাব জোয়ান বলদ হতো
2: আমার বাপের নাম মধু মদক মায়ের নামে যাবা আর ভাইটাই আমার নেলা খেবা কালো বনটা বোবা কবুরে ভাই হাহারে ভাই অভাব কিছুই নাই আর বাপে পুতে মায়েছে শিবের গাজন গাই আমার বাপের বয়স আসি আমার মায়ের যক্ষা কাটে
3: গাড়ি থামাও গাড়ি থামাও আর গাড়ি কে যায়
2: জঙ্গলে
3: গাডা গাদি নেকা আগে দেখি শুনি তারপর অন্য কথা
2: পালাবে কি মেয়ে ছেলে না কোলের বাচ্চা আজ যাচ্ছে গ্রামের জামাই আর মুই গারোয়ান গগন আর একজোড়া বুড়ো বল
4: তোমরা খালি জামাই বলছিলে কেন পেল্লাদ এ তো দেখি একেবারে যুগল মূর্তি মেয়ে জামাই বোধ সঙ্গে আবার বাচ্চা মানে থ্রি ইন ওয়ান জামাই বাবাজির আশা হচ্ছে কোত্থেকে
2: আগে স্টেশনের প্যাসেঞ্জার আইগিয়া
3: সারে তোকে কে জিজ্ঞেস করেছে
4: হ্যাঁ এটা কে বটে মাঝখানে হাইফেন
3: আগে গাড়ি গারোয়ান শালা গারোয়ান বলত কি অর্ডার দেওয়া দেখুন দেখুন দেখুন দেখুন আকৃতি প্রকৃতি হুবহু এক
4: কোনটা গারোয়ান কোনটা বলত বোঝা দা
3: এই যা যা ওদিকে যা দরকার হলে ডাকবো যা
4: তা ভালো ভালো জামাইর নাম কি
5: আগে মোর নাম দিবাকর দাস
4: ভালো ভালো বাপের নাম
5: বাপের নাম মনোহর দাস তিনি স্বর্গে গেছেন মন্নন্তরে হ্যাঁ রোগ ব্যারাম কিছু নয় উপোষ নিয়ে মৃত্যু
4: হ্যাঁ উপোষ নিয়ে মৃত্যু ভারতবর্ষের ইতিহাসেই প্রথম জামাইয়ের থাকা হয় কোথায়
5: হাওড়ায় থাকি আজ্ঞে
4: ভালো ভালো তা করা হয় কি
5: কারখানায় মজুর খাটি
3: তা হাওড়া ছেঙে এদিকে কেন
5: শুনলুম হাঙ্গামা হয়েছে
4: তাই নাকি কোথায় শুনলে
5: খবরের কাগজে দেখলুম হুজুর
4: তুমি তাহলে খবরের কাগজে পড়তে পারো
5: জাত কিনছি তো
4: বেশ বেশ
5: খবর শুনি বউ কাঁদতে লাগলো যে তার বাপ ভাই মরিছে না বেঁচে রয়েছে তা ভাবলাম কি যে কারখানার ধর্মঘট তো আর দু দশ দিনে মেটার লয় যা দিনকাল যাই বউকে নে দেখে আসি শ্বশুর বাড়ির ব্যাপার খান কি
4: বালকৃষ্ণ স্যার তোমরা তোমরা এখানে দাঁড়াও চারদিকে ভালো করে নজর রেখো প্রহ্লাদ তুমি এদিকে শোনো তোমার তোমার কি মনে হচ্ছে প্রহ্লাদ
6: দেখে শুনে তো মনে হচ্ছে ভয়ের কিছু নেই
4: কি দেখে শুনে তোমার এরকম মনে হলো
6: মানে বউ বাচ্চা পোটলা পুটলি কথাবার্তা সব মিলিয়ে এক নজরে যা মনে হলো
4: এক নজরে যা মনে হলো তাই বলো তা এক নজরেই সব দেখতে পাবো আমরা কি দেবতা
6: তা ঠিক
4: তবে দুই নজর তিন নজর চার নজরে হয়তো দেখবো যা ভাবিনি ঠিক তাই অসম্ভব কিছু
6: হ্যাঁ তা হতে পারে
4: ভয়ঙ্কর কিছু
6: হ্যাঁ তা হতে পারে
4: তবে আমরা ওদের তো কিছুই জানি না যেমন ধরো একটা একটা সামান্য ব্যাপার বলছি ওই ওই মেয়ে ছেলেটা ওই মেয়ে ছেলেটা যে ওরই বউ তুমি কি করে তা জানলে
6: না তা অবশ্যই জানি না
4: তবে তারপর ধরো ওই মেয়ে মানুষটা যে আসলে মেয়ে মানুষই তাও তো আমরা জানি না
6: সেটা কি করে জানবেন
4: জানতে হবে যে ভাবি হোক জানতে হবে না জেনে তো আর ছাড়া যাবে না
6: তাহলে ওই কোলের বাচ্চাটা
4: বাচ্চা আরে বাচ্চাটা হয়তো ওদেরই নয়
6: আগে
4: হ্যাঁ ওরা সব পারে কদিনের অভিজ্ঞতায় বুঝতে পারলে না পেটে দানা নেই তো কি হয়েছে বাঘা

0: সব বিপ্লবী। ওই বাচ্চাটা হয়তো সাজানো।
1: বলেন কি?
0: খুব হতে পারে,
1: মানে ধার করা বাচ্চা?
0: নাথিং ইম্পসিবল। তারপর ধরো ওই ওই ওই ওই ওই ওদের পুঁটলা পুঁটলি, সেগুলোকে সার্চ করে দেখেছো তোমরা?
1: না না, তা কখন আর দেখলাম।
0: তবে সবই বাকি আছে, সবই তো করতে হবে, তাই ওদের ছেড়ে দেওয়ার কথাই ওঠে না, অন্তত 100% শিওর না হয়ে তো নয়।
1: তাহলে চলুন।
0: হ্যাঁ চলো, এক মিনিট এক মিনিট, তোমার বাপু একটা স্পেশাল কনফিডেন্সিয়াল ডিউটি আছে।
1: হ্যাঁ বলুন স্যার।
0: হ্যাঁ শোন।
1: হ্যাঁ ও
0: কি নাম? দিবাকর। তো তোমার স্ত্রীকে একবার ডাকো তো।
2: আর নারি বাবু ডাকছে না।
0: এই যে তোমার নাম কি মেয়ে?
2: নাম আগে আন্না কালী দাসী।
0: ওকে বলতে দাও, তোমায় তোমায় জিজ্ঞাসা করেছি।
2: ও আচ্ছা,
0: তোমার স্বামীর নাম কি?
3: পড়ার মুখ
0: আমায় কিছু বললো
2: আগে? হিঁদুর মেয়ে, স্বামীর নাম কি কখনো বলতে পারে?
0: তা তোমার শ্বশুরের নাম কি?
2: এটা তো বলতে পারিস, বল না বল।
0: তোমাদের বিয়ে হয়েছে কবে? হ্যাঁ জবাব দাও। এই বাচ্চা কবে হয়েছে বলো, কথা বলো। দিবাকর, তোমার আন্না কালী কি বোবা না শয়তানি, কোনটা?
2: না না বাবু, না, ও বোবাও নয় আর শয়তানিও নয়।
0: তবে
2: ওই রোগ ব্যারামে কাহিল আর কি। হ্যাঁ, কথা বলার তেমন কোনো শক্তি নেই।
0: হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে বলো ওই ওই ওই ওই দিকটা গিয়ে বসুক।
2: যা যা বসকে যা যা।
0: তোমার এই পুঁটলিতে কি আছে?
2: আগে কাঁথা কাপড় এইসব আছে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যে দিবাকর দাস, মজুর খাটো, শ্বশুর বাড়ি আসছো, কোনো বদমতলব নেই, তার কোনো প্রমাণ দিতে পারো?
2: কি প্রমাণ দেব বলেন, সাক্ষী সাবুত তো আমি সঙ্গী করি আনিনি কর্তা।
0: এই আসে কে রে, বড্ড রস হয়েছে না?
3: অন্ধকারে কখন আমার পেছনে এসে দাঁড়িয়েছিল আমি দেখতে পাইনি, তারপর আমার পেছন থেকে হঠাৎ আমাকে জাপটে ধরে আমার ছেলেটাকে ফেলে।
0: শেষ একটা অসহায়া অবলা মেয়েকে, ছি ছি ছি ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে প্রহ্লাদ। ছি, এর শাস্তি কি তুমি জানো? যাও যাও ওই বেঞ্চটায় গিয়ে এখন বসো, তারপর দেখছি। ছি ছি ছি ছি, এরা নিরক্ষর সহজ সরল শান্তিপ্রিয় মানুষ, এরা আমাদেরই ভাই, আমাদেরই রক্ত। বিবেকানন্দের সেই বাণী, হে ভারত ভুলিও না, তারপর ইয়ে তুমি সে সব ভুলে বেড়ে দিলে। যাও যা বললাম করো, ওই বেঞ্চে গিয়ে বসো। মা তুমি কিছু মনে করো না মা, ওর হয়ে আমি আমি তোমার কাছে ক্ষমা চাইছি।
4: আপনারা গ্রামে চাষি পাড়ার 10টা লোক ডেকে পাঠান, তাদের সাক্ষী নেন, তারপর আমাদের ছেড়ে দেন।
0: দেখো দেখো,
3: আমি তো এই গায়ের মেয়ে, মুখে সকলেই চিনবে।
0: হ্যাঁ তা তো চিনবে, তবে কি জানো মেয়ে, গায়ের লোকজনদের তো আজকাল আর বিশ্বাস নেই।
3: মানে গায়ের লোক ডাকতে ডরাচ্ছ তোমরা?
0: ডরাবো ডরাবো কি রে, কি মুশকিল, আমরা পুলিশের লোক,
4: গায়ে যাওয়া কি মানা আছে নাকি?
0: না না না, মানা মানা কেন হবে, তোরা কেন এসেছিস তা জানা গেলেই যেতে দেওয়া হবে।
4: তাহলে তাহলে গায়ে চলুন, আপনারা পুলিশের লোক, হাতে বন্দুক, ভয় দরকারে বলে জানেন না, তাহলে আর কমলতলিতে আটকালেন কেন? গায়ের ভেতরে চলুন, আমরা কে ভালো কি মন্দ তা তাজাতে জানতে পারা যায়, তার একটা বিরিজ ভিত করুন।
0: হ্যাঁ দেখছি দেখছি দেখছি দেখছি।
3: কাঁদে না বাবা, কাঁদে না, না দেখতে যাবো আমরা, না না বাবা কাঁদে না, সোনামণি কাঁদে না, এই তো ও
0: প্রহ্লাদ
1: বলুন
0: ব্যাপারটা কি, তোমাকে কি আমি শালা ঝাঁপিয়ে পড়তে বলেছিলাম? হ্যাঁ, মেয়ে মানুষ হলে আর হিতাহিত জ্ঞান থাকে না নাকি? ব্যাপারটা কিরকম সিরিয়াস টার্ন নিতে যাচ্ছিল বলতো? যাক, এক ঢিলে অনেক পাখি মারা গেল। প্রথমত আন্না যে মেয়ে মানুষ সেটা তো জানা গেল।
1: হ্যাঁ, ষোলো আনা
0: ভারী মজা না, ষোলো আনা। তারপর ধরো ওই ছেলে আর স্বামীর সঙ্গে সম্পর্কটাও আমার তো মনে হলো ভেজাল নয়।
1: না না না, ভেজাল হলে কেউ ওরকম জড়িয়ে ধরতে পারে না। ও প্ল্যান বার করেছিলেন বটে একখানা,
0: ভালো না?
1: মারফ্লাস মারফ্লাস।
0: কিন্তু কি বলবো, এত করেও আমার কেমন যেন ইয়ে সন্দেহ যাচ্ছে না
1: এখনো।
0: এখনো আচ্ছা ব্যাপারটা ভাবো তো, ভালো করে ভাবো। ছোট বকুলপুরে কদিন ধরেই যা চলছে, তাতে একটা ভীরু মুখ্য লোক মাঘ ছেলে নিয়ে সাদ করে তার মধ্যে যাবে বলো? তাও সব খবর জানবার পর আজে বাজে লোকের এত সাহস হবে কোথেকে? তার চেয়েও বড় কথা এবং সন্দেহের কথা, চারদিকে এত রাইফেল বন্দুক দেখে ওরা কিন্তু একদম ভড়কে যায়নি। দেখো দেখো দেখো, বেশ একটা নিশ্চিন্ত ভাব।
1: এটা আপনি ঠিকই বলেছেন, এটা আমারও মনে হয়েছে।
0: আমার কি মনে হচ্ছে জানো?
1: বলুন।
0: নিশ্চয় ছদ্মবেশে
1: কোন নেতা। কাম টু দা পয়েন্ট, আমার মনের কথা তো এতক্ষণ আপনি বললেন।
0: এই আমি যা বলছি শোনো, ওসব বিপ্লবী দলে ফার্স্ট ক্লাস মেয়ে থাকে বুঝলে, ফার্স্ট ক্লাস মেয়ে।
1: আচ্ছা আচ্ছা,
0: যেমন দেখতে তেমন বিদ্যে বুদ্ধি, নাচ গান থিয়েটার বক্তৃতা করে সালা মাথা ঘুরিয়ে দেয় একেবারে।
1: তাহলে বরং আরো একটু নেড়ে ঘেঁটে দেখা যাক।
0: না না না না, তুমি আর নাড়তে ঘাঁটতে যেও না বাবা, পৈতৃক প্রাণটা কেন খোয়াবে? যা করার আমি করছি, আমি করছি, দেখছি আমি। এই যে এই যে এই যে এসো, এদিকে এসো। এই কি যেন নাম তোমার?
5: আগে দিবাকর, দিবাকর দাস।
0: হ্যাঁ দিবাকর দাস, তোমাদের ওই সঙ্গের মালপত্তর গুলো আমরা একবার দেখবো।
2: দেখেন না
6: প্রহ্লাদ
1: কাকে?
6: আরে সবাই ধরাধরি করে মালটাল গুলো নামাও না।
1: ঠিক আছে স্যার। অনন্ত দেখো, অনন্ত দেখো, এই যে গারবানজি, নামো বাবা নামো, নেমে পড়ো নেমে পড়ো।
6: এই নেমে পড়ো,
1: হাড়িটা নামারে, এই নাম, ওই যে মুখ বাঁধা হাড়িটা।
6: ও আচ্ছা, ওই ওই ওই পুটলা পুটলি গুলো এখানে নিয়ে এসো, আমার কাছে আনো।
5: হ্যাঁ দিলে তো, দিলে তো আমার হাড়িটা ভেঙে।
1: স্যার সিংমাছ, সিংমাছ এখানে।
6: সিংমাছ? সিংমাছ কোথায় পেলি, ডাঙায়?
5: না না, ওদের হাড়িতে ছিল, দেখুন না পড়ে গিয়ে সব কিরকম খিলবিল খিলবিল করছে। গরিবের পুত্রি দফা রফা সেরে দিলে তো, এখন রুগী বউটার আমি কি খাওয়াবো?
1: রুগী বউ সিংমাছ খাবে? ওরে আমার জমিদার গিন্নি রে, খেতে খাও কারখানায়। আরে তোদের বউরা আবার কবে থেকে সিংমাগুর খাচ্ছে রে?
5: আমার বউরে আমি খাওয়াই।
1: এবারে আমি শালা হেসে ফেলেছি, অন্যায় হয়েছে স্যার, স্যার মাফ করে দিন স্যার।
0: গু এলো কোথেকে? আরে পোঁটলার মধ্যে ন্যাকড়ায় জড়িয়ে যত্ন করে রেখে দিয়েছে, যেন অমূল্য রত্ন। আমি মরে যাবো, তুই শালা তোর পোটলা নিকুচি করেছে।
1: এটা কি করলেন আপনি? পোটলায় লাথি মেরে সেই তো আবার নিজের পায়ে লাগালেন। রামচন্দ্র রামচন্দ্র, চারিদিকে ছড়িয়ে ছিটি কি কেলেঙ্কারি কাণ্ড করলে
5: স্যার? আমার বন্দুকিও লেগেছে।
0: মোজায় মোজায় মুছে নাও না, মুছে নাও। প্রহ্লাদ বলি, ছাউনিতে জল আছে তো?
1: সে তো খাবার জল।
0: খাবার জল বলে তো আর আমি হাত নোংরা করে বসে থাকতে পারি না। এদিকটা সামলাও, আমি ওদিকটা আস।
1: বালকিশন
7: বলিয়া পড়ো বাবু,
1: দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? গাড়িতে ওঠো, খড় তুলে তুলে দেখো।
7: আচ্ছা জি।
1: ওই যে বস্তা, আরে ছেঁড়া বস্তা, ওর ভাঁজ খুলে খুলে দেখো।
7: ঠিক হ্যাঁ দেখছি।
1: এই যে দিবাকর বাবু, একটু এদিকে আসুন তো। হ্যাঁ ওরে ডাকুন, আর ওকে ডাকুন, ওই যে আপনার গাড়োয়ান। হ্যাঁ আপনারা দুজনই আমার কাছে
5: গাড়োয়ান দাদা।
1: আসো আসো।
6: কি বলছেন?
7: প্রহ্লাদ বাবু
1: কি হলো?
7: বস্তার নিচে কিছু নেই, একটু ছোটা গাঁজার কলকে আছে,
1: নিয়ে নেমে এসো। দিবাকর বাবু, আপনাদের জামা কাপড় টাপড় গুলো একবার আমরা দেখতে চাই।
2: হ্যাঁ দেখেন।
1: বালকিশন, ওই গাড়োয়ান কো ভালো করে সার্চ করো।
7: ঠিক হ্যাঁ,
1: দেখো স্যার, দেখো জামার বুক পকেটে এটা কি বাপ, বনের মোড়ো খুব পানা শক্ত বুঝি, একবারে সাজা পান। দেখি দেখি দেখি, এই দুটো থাক পড়ে।
6: কেন কেন, আমরা কি বলি বানের জলে ভেসে এলাম, ও দুটো ছাড়ো তো বাবা প্রহ্লাদ।
1: বাবা এদিকে আপনি ফিরে এসছেন,
6: একটু পরে এলেই ভালো হতো নাকি?
1: না সামান্য পান
6: তাই পকেটে রেখে দিচ্ছিলে বুঝি। কি
1: দেখুন দেখুন দেখুন দেখুন,
6: কি দেখবো নাকি
1: পান মোড়া কাগজটা দেখুন,
6: ওতে আবার কি দিয়ে দেখি,
1: দেখুন দেখুন দেখুন পড়ে দেখুন।
6: ছোট বকুলপুরের সংগ্রামী বীরদের প্রতি ইস্তা।

0: cadena. C'è una grillo para giovano vuol dirlo de se. Volete anche se cacciano da voi che c'è. C'è una grillo para giovano vuol dirlo de se. বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে।
1: হাতের মুঠোয় অকাট্য প্রমাণ, মানে ষড়যন্ত্র আরো গভীর।
2: তলায় তলায় ওরা ভয়ানক তৈরি।
1: দিবাকর
3: আগে
1: এ ইস্তাহার কোথায় পেলে?
3: ইস্তেহার ইস্তেহারে তো কিছু জানি না কথা। হ্যাঁ, পান কিনলুম, পান কিনলুম, তা পানওয়ালা কাগজটাতে জড়িয়ে দিলে।
1: হ্যাঁ, পানওয়ালা জড়িয়ে দিল না তুমি ভেবে চিনতে পান কিনে তারপর এটাতে জড়িয়ে নিলে?
3: কেন কর্তা, তা কেন করতে যাব?
4: থম রাখ, আসল নাম বল।
3: আসল নকল নেই, আমার নাম দিবাকর।
1: না না, তা কি হয় নাকি?
3: হ্যাঁ তাই,
1: তোমাকে আর বিশ্বাস করি না।
3: কিন্তু আমি দিবাকরই।
1: না, মেরো না, মেরে হবে না। গ্রামে ঢুকে ঘর থেকে টেনে পার করে অনেক মেরেছি। ভেবেছিলাম দু চার বছরে আর ট্যাঁ ফোঁ করতে সাহস পাবে না।

রাতের অন্ধকারে এরা বাঁকা পথ ধরেছে, যত মারবে তত গা ঢাকা দেবে। শিব আরো ভয়ানক, সর্বনাশের ফাঁদে আমাদের সবাইকে জড়িয়ে ফেলবে। তাই মেরে নয়, অন্য কিছু ভাবতে হবে, অন্য কিছু, একদম নতুন লাইফ।

ছোট বকুলপুরের যাত্রী নাটকটির অভিনয় এখানেই শেষ হল। কাহিনী মানিক বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ জহর দাশগুপ্ত। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন নিতাই সমীর মজুমদার, নটবর গোবিন্দলাল গঙ্গোপাধ্যায়, সিপাইজি শৈলেন চক্রবর্তী, স্ত্রী বুলা সেনগুপ্ত, বলাই

0: রামজীবন মিত্র, বলাইয়ের বাবা সরোজ গুপ্ত, পথিক কণ্ঠ নিশিকান্ত মণ্ডল, গগন রসরাজ চক্রবর্তী, অনন্ত তপন বন্দ্যোপাধ্যায়, বালকিষেন সমীর কুমার চট্টোপাধ্যায়, প্রহ্লাদ মনু মুখোপাধ্যায়, দিবাকর অরুণ মুখোপাধ্যায় ও আন্নাকালী মিতা চট্টোপাধ্যায়। সম্পাদনা শুভ্র প্রকাশ দে। নাটকটি প্রযোজনা করলেন সমরেশ ঘোষ।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: ১০৭ MHz FM রেইনবো, শেষ হল নাটকের দুপুর অনুষ্ঠানটি। এখন শুনবেন আধুনিক গান, প্রথমে সুমন চট্টোপাধ্যায়।
3: গড়িয়াহাটার মোড়,

চিত্রাঙ্গদ আর শ্যামসাপ মুছুনের অশ্রু মুছুন আমাদের জন্য। গজলের ছয়লা আধুনিক কিং খাব কিং সাইজ ভজনের শিবের গাজন।

লালচে পুবের কোণে আসে আশ্বাস, আমাদের জন্য মিষ্টি সকাল, নীলের গভীরে হাসে একা মহাকাল, আমাদের জন্যে বৃষ্টি এসেছে, দারুণ প্রাণের টানে দুপুল ভেসেছে, মৌমাছি খুঁজে মরে আমাদেরই মধু, আকাশ ডাকছে আজ আমাদেরই শুধু, সমুদ্রে ঢেউ ভাঙে আমাদেরই নামে, শ্রমিকের দেহ ভেজে আমাদেরই ঘামে।

0: আমির তুমির ইট কাঠ কংক্রিট শ্যাওলা ময়লা প্রতিটি নতুন গান মাসের পয়লা আমার জীবন থেকে উঠে আসা সুর তোমাকে শুনিয়ে আমি যাব বহুদূর ফিরেও আসবো আমি তোমার সুবাসে থাকবো তোমার বুকে আর আশেপাশে আমাকে পড়লে মনে খুঁজে এখানে এখানে খুঁজছি আমি জীবনের মানে আমাকে পড়লে মনে খুঁজো এইখানে এখানে খুঁজছি আমি জীবনের মানে আমাকে পড়লে মনে খুঁজো এইখানে এখানে খুঁজছি আমি জীবনের মানে
1: শুনছেন আধুনিক গান এর পরের শিল্পী শ্রেয়া ঘোষাল।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। আসন্ন জনগণনার অঙ্গ হিসেবে জাতিগত গণনা করা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে করা একটি আবেদন আজ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। আদালত বলেছে এই বিষয়টি সরকারের নীতি নির্ধারণের আওতাধীন। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ তার পর্যবেক্ষণে জানিয়েছেন, অনগ্রসর শ্রেণীর মানুষের সংখ্যা সরকারের জানা প্রয়োজন, যাতে তাদের উন্নতির লক্ষ্যে জনকল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। সরকারি আইনি প্যানেল এবং আইন সংক্রান্ত আধিকারিক পদে মহিলা আইনজীবীদের জন্য 30% সংরক্ষণের দাবিতে দায়ের করা একটি জনস্বার্থ মামলার বিষয়ে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্র, সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে জবাব চেয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ একটি ট্রাস্টের দায়ের করা আবেদনের উপর নোটিশ জারি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকের জন্য উন্মুখ হয়ে আছেন। ভারত ইতালি কৌশলগত সম্পর্ক জোরদার করার বিষয়ে তারা আলাপ আলোচনা করবেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, উভয় নেতা বিভিন্ন বিষয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি বিনিময় করেছেন। আজকের আলোচনায় ভারত ইতালি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা চলবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। ভারত ও দক্ষিণ কোরিয়া আজ প্রতিরক্ষা ক্ষেত্রে সাইবার সহযোগিতা প্রসার সংক্রান্ত চুক্তি বিনিময় করেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় একথা জানিয়ে দক্ষিণ কোরিয়া সফররত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, তিনি দুদেশের বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে উন্মুখ। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে শুভেন্দু অধিকারী সেখানকার মানুষের স্বপ্নপূরণের আশ্বাস দিয়েছেন। আজ সকালে বাগডোগরা পৌঁছে সড়কপথে উত্তরকন্যার প্রশাসনিক বৈঠকে যোগ দেন তিনি। রাজ্যে আরও একটি এইমস হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ, দলের রাজ্যসভাপতি সমীক ভট্টাচার্য। তিনি আজ কল্যাণী এইমসে আগুনে দগ্ধ রোগীর প্লাস্টিক সার্জারির জন্য অত্যাধুনিক CO2 লেজার ট্রিটমেন্ট ইউনিটের উদ্বোধন করেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বিকশিত ভারতের স্বপ্ন সাকার করতে এবং দেশকে প্রগতির শিখরে নিয়ে যেতে হলে আধিকারিকদের অনেক সময় স্রোতের বিপরীতে সংগ্রাম করে এগিয়ে যেতে হয়। রাষ্ট্রপতি ভবনে আজ 2024 ব্যাচের বেশ কয়েকজন আইএএস আধিকারিকদের সঙ্গে আলাপচারিতার পর তিনি একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, এই তরুণ আধিকারিকরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করার এবং বিভিন্ন জরুরি ক্ষেত্রে বিশেষজ্ঞদের দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। ন্যাশনাল ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার প্রোটেকশন সেন্টারের মহানির্দেশক নবীন কুমার সিং বলেছেন, 2030 সালের মধ্যে ডিজিটাল অর্থনীতি দেশের জিডিপিতে প্রায় 20% অবদান রাখতে পারে বলে আশা করা হচ্ছে। তিনি আজ নতুন দিল্লিতে FICCI-এর সাইবারকম 2026-এর সপ্তম সংস্করণের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিয়ে বলেন, ভারত ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হিসেবে উঠে এসেছে। ভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ বস্ত্র প্রদর্শনী ভারত টেক্স চলতি বছরের 14-17 জুলাই নতুন দিল্লিতে হতে চলেছে। আসন্ন এই বস্ত্র প্রদর্শনীর সঙ্গে সঙ্গতি রেখে বস্ত্রমন্ত্রকের সচিব নীলাম স্বামী রাও আজ ভারত টেক্স মোবাইল অ্যাপ চালু করেছেন। এই উপলক্ষে শ্রীমতী রাও বলেন, এই মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রেতা এবং এক্সিবিটররা সহজে প্রয়োজনীয় পণ্য, সরবরাহকারী এবং স্টলের অবস্থান খুঁজে পাবেন। জাতীয় মহিলা কমিশন মধ্যপ্রদেশের ভোপালে নয়ডার 33 বছর বয়সী এক মহিলার সন্দেহজনক মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কমিশনের চেয়ারপারসন বিজয় রাহাতকর মধ্যপ্রদেশের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের মহানির্দেশককে দ্রুত নিরপেক্ষ তদন্ত করার নির্দেশ দিয়ে চিঠি লিখেছেন। কমিশন 7 দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে 7:30। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তার সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
3: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
2: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
4: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: શું છો કેફે કોલકાતા, કેફે કોલકાતા 107 FM રેઇનબો તે કેફે કોલકાતા, કેફે કોલકાતા રેઇનબો ટાઈમ ચેક, રેઇનબો ટાઈમ ચેક.
1: ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে 4:08 আর 47 সেকেন্ড. কাফে কলকাতা নিয়ে তোমার সঙ্গে আছি দেবারতী আর উষসী, একেবারে 6:30 পর্যন্ত তোমাদের সঙ্গে বকবক চলবে. আর হ্যাঁ, শুধু আমরা বকবো না, 9903600992 তুমিও বকবে, কিন্তু কী নিয়ে বকবে এক্ষুনি বলবো না, বলবো না তো?
2: না না, অবশ্যই না. আর তার থেকে বড় কথা, প্রথমেই যেটা বলতে হয়, শুভ বৃষ্টি. কারণ কারণ প্রায় 2-3 দিন ধরে আমরা মোটামুটি রোস্ট হয়ে গেছি, যে রোস্টটা একটুখানি নুন আর একটু মশলা ভালো করে মাখিয়ে নিলে একদম তুমি স্টল দিয়ে বিক্রি করে খাইয়ে দিতে পারতে.
1: ডোন্ট ওয়ারি, তুমি যদি নন ভেজ হও তাহলে তুমি রোস্ট না হয় টোস্টও হতে পারো, সঙ্গে একটু বাটার, একটু নুন, গোলমরিচ, আর চাইলে একটু সুইটনেস, চিনি ছড়িয়ে দেওয়ার মতন অবস্থা আমাদের হয়েছিল. কিন্তু আমি যখন বাড়ি থেকে বেরোলাম জানো, তখন দেখলাম একটা অদ্ভুত গুমোট গরম ছিল, কিন্তু আকাশটা মেঘলা মেঘলা. আমি তখন ভাবছি বৃষ্টি কি আসবে, এই আয়নারে এই আয়নারে, এরকম একটা সিচুয়েশন হয়েছিল. কিন্তু দেখলাম যে না, বৃষ্টি বললো তুমি ঢোকো তারপরে আমি আসবো. মানে আমি আকাশবাণীতে ঢুকে গেলাম, আমি এসির মধ্যে থেকে শুনতে পাচ্ছি বাইরে ওই গুরু গুরু গুরু গুরু গুরু.
2: আমি মোটামুটি অন দা ওয়ে সেই সময় 2-4 ফোঁটা পড়লো.
1: ভিজেছো?
2: আমি হালকা ভিজলাম. আমার কাছে কিছু
1: মজা,
2: হ্যাঁ আমার কাছে কিছু আর কি ইলেকট্রনিক্সের জিনিসপত্র ছিল. আর না না, এক্ষুনি না, এক্ষুনি না, সব যদি নষ্ট হয়ে যায় আমার পয়সা শেষ হয়ে যাবে. এখন না, আমি ঢুকে যাই তারপর. এইভাবে না, বৃষ্টি এক একজনকে এক এক রকম গল্প দেয় আর কি, তাই না?
1: হ্যাঁ, মানে গল্পই দিচ্ছে বটে, কিন্তু গল্পটা আপাতত যে গল্পটা বাইরে শুরু হয়েছে সেটা অ্যাটলিস্ট কিছুক্ষণ স্টে করুক, কারণ আবার নয় তো আমরা টোস্ট অ্যান্ড রোস্ট অ্যান্ড মানে ইয়ে ইয়ে হয়ে যাবো, এবং তারপরে আমাদেরকে এইটাই বলতে হবে বাদশা এবং নেহা কক্করের মতো.

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: হ্যাঁ, মানে আপাতত বাইরে যেইরকম টিপটিপ বর্ষাবানি হচ্ছে, এখনও ওইরকম হাই গরমি বলতে হচ্ছে না, কিন্তু কখন বলতে হবে আমরা নিজেরাই জানি না। কিন্তু আমরা চাইছি, মানে আমাদের মোটামুটি ডিম্যান্ডিংটা এরকম, মানে আমরা অল্প ডিম্যান্ডিং হলেও আমরা এরকম একটা ডিম্যান্ড চাইছি যে আমি যতক্ষণ কর্মক্ষেত্রে থাকবো তুমি প্রচণ্ডভাবে বৃষ্টি পড়ো কিন্তু আমি যেন না ভিজি, আমি বাড়ি চলে যাব আমি জাস্ট চায়ের কাপটা টুকুশ করে ধরবো এবং তুমি প্রচণ্ড বৃষ্টিতে আমাকে ভিজিও না, মানে বৃষ্টি ভিজবো না কারণ ঠান্ডা লেগে যাবে, তারপরে সারা রাত যাতে এসির বিলটা আমার কম আসে তার জন্য একটা প্রচণ্ড বৃষ্টি হবে, কিন্তু এমনভাবে বৃষ্টি হবে যাতে জল না জমে, মানে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে রোদ উঠবে কিন্তু আমার গরম লাগবে না, এরকম একটা ডিমান্ডে আমরা মোটামুটি আছি। কারণ প্রচণ্ড প্রচণ্ড প্রচণ্ড গরম তিন দিনে আমাদেরকে নরম করে দিয়ে গেছে।
3: আমায় তুমি একটু প্লিজ আর একবার রিপিট করবে, আমি তাহলে অ্যাপ্লিকেশনটা লিখে আমি ওই চিঠিটা স্বর্গের দ্বারে পাঠিয়ে দিই, কারণ তোমার এমন টার্মস অ্যান্ড কন্ডিশনস আমি দেখতে পাচ্ছি উশ্বশী, সেই টার্মস অ্যান্ড কন্ডিশন শোনার পর বৃষ্টি বলবে যে আসবেই না, আমি চলে যাচ্ছি।

0: তখন তার ওই ইয়ে মানে ওই বৃষ্টির হাত পা আরো যা যা আছে সব ধরে এই নাচ যাবে না, এই নাচ যাবে না, এই নাচ যাবে না, এরকম করে টেনে ধরে রাখতে হবে।
1: মানুষের না কিছু সমস্যা আছে, কিছু পেলে বলবে করবে, কিছু না পেলে করবে, মানে কিছুই হোক না কেন।
0: এক সেকেন্ড, বিষয়টা হচ্ছে আমরা তো রেডি হতে আছি, তোমার এই যে ফেস এক্সপ্রেশনটা এইটা আমি সবাইকে দেখাতে চাই।
1: এটা যদি দেখতে চাও তাহলে আমাদের ফলো করতে হবে 107 FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেল। কথা দিচ্ছি লাইভে এসে ইনস্টা করে দেখাবো,
0: মানে আজকে আমাদের ইনস্টা স্পেশালি এই দেবারতি স্পেশালি মুখটা আমরা দেখবো, তারপরে তোমরা ছিটকে তাতে কি করবে দ্যাটস নট মাই টেনশন অ্যান্ড মাই যাকে শব্দটা ভুলে গেলাম না অ্যাম্বিশন না, মানে আমি বলতে যাচ্ছিলাম যে তারপরে যদি তোমরা অজ্ঞান হয়ে যাও আমি কি করে দূর থেকে জল দেবো।
1: আরে চিন্তা করো না, উপর থেকে তো এমনি জল পড়ছে ছিটে এমনি।
0: ও আচ্ছা, তাহলে বাইরে দাঁড়িয়ে মোবাইলটাকে মানে হেলমেট পরিয়ে মোবাইলটা দেখো, নয় তো এই এইটা দেখে কি তোমাদের কি এই হবে আই ডোন্ট নো।
1: তারপরে তো মানে এমনি জিৎ গাঙ্গুলি বলে দিয়েছেন সব কমলেরাই সুন্দরী।
0: ও আচ্ছা, না যদি এটা কমলার সিজন না, এটা আমের সিজন, ঠিক আছে তুমি আমকেও সুন্দরী বলো, কমলা ভাবতে ভাবতে

0: হ্যাঁ, মানে সুন্দরী কমল আর নাচে খুব ভালো কথা, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে তো, সো একটু বুঝে শুনে বেশি নাচতে গিয়ে যদি পা ফিসিং, মানে পা পিছলে ফিসিং হয়ে যায়, তাহলে এটা গল্পটা অন্যরকম হয়,
1: মানে যেটা হবে পা পিছলে আলুর দম, না
0: সঙ্গে খাবো লুচি।
1: না না, তুমি আলুর দম হয়েও না, তুমি জাস্ট কানে রাখো আমাদেরকে, মানে 107 FM রেইনবোকে, কারণ ক্যাফে কলকাতা চলছে, আর ক্যাফে কলকাতায় উষসিয়া দেবারতী আজকে যে লেভেলে হই হট্ট
0: খাবে, আজকে খিচুড়ি সঙ্গে বেগুন ভাজা আর ডিম ভাজা।
1: হ্যাঁ, ডিম ভাজা, আমি বেগুন খাই না।
0: ওকে, বাইরে বেশ একটা খিচুড়ি ডিম ভাজা টাইপের একটা ওয়েদার, সঙ্গে ইলিশ মাছ ভাজাটা না অনেকটা দামি হয়ে যাবে, ছেড়ে দাও মাসের শেষ,
1: মানে মাসের শেষে একটা মানুষের মুখ থেকে ইলিশ বেরোচ্ছে কি করে, এটা বোঝার জন্য উষসীর সঙ্গে কথা বলতে হবে।
0: হ্যাঁ, কথা না বললে হবে, 107 FM রেনবোতে উষসীকে শুনলেও চলবে।
1: আর তুমি কিন্তু একটা নাম্বার সেভ করে রাখো, সেটা হলো 9903653992, কারণ এই নাম্বারই কিন্তু এবারে আড্ডা দেবো, আড্ডা আড্ডা।
0: হ্যাঁ, এবং আমরা আড্ডা দেবো মানে ছড়া কাটিং দিয়ে, এবং আজকের ছড়া কাটিংয়ে দুটো লাইন আমরা বলবো, তারপরে দুটো লাইন তুমি বলবে। হ্যাঁ, মানে দুটো লাইনের পরে ম্যাক্সিমাম আরও চারটে লাইন লিখে পাঠাতে পারো, নো কাব্যগ্রন্থ প্লিজ। আর আমাদের আজকের এই যে ছড়া কাটিংটা, কিন্তু তুমি ভেবো না যে ছড়া কাটিংয়েই শুরু, ছড়া কাটিংয়েই শেষ, আমাদের আরও একটা টপিক থাকবে, কিন্তু না, আমরা শুরুটা ছড়া কাটিং দিয়েই করব। আর ছড়া কাটিং দেওয়ার আগে একটু বাজনা বাজাবো।
1: ইয়েস,
2: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
0: আর আজকের ছড়া কাটিংটা হচ্ছে, বৃষ্টি তুমি থাকলে ভালো, নয়তো যাব পুরে। আই রিপিট, বৃষ্টি তুমি থাকলে ভালো, নয়তো যাব পুরে। এর পরের লাইনগুলো তোমরা লিখবে, ম্যাক্স টু ম্যাক্স চার পাঁচটা লাইন হলেই হয়ে যাবে, মানে ছড়া তো বেশি হলে একটু ছড়িয়ে যেতে পারে। আর আমাদের নাম্বারটা হচ্ছে 9903653992।
1: দু লাইন না, আমার মাথায় জাস্ট ইনস্ট্যান্ট এলো, আমি বলে দেব
0: ইনস্ট্যান্ট। হ্যাঁ বলো দেখি,
1: বৃষ্টি তুমি থাকলে ভালো, নয়তো যাব পুরে, ছাতাখানা সামলে রেখো, নয়তো যাবে উড়ে।
0: ও কি দিয়েছে একদম, এটা সুন্দর গরম গরম ডিম ভাজা সঙ্গে একটু গলে যাওয়া খিচুড়ি।
1: খালি ব্যাপারটা হলো এই দুটো লাইন তোমরা আর ইউজ করতে পারবে না, নিয়ে নিলাম। এবার বিষয়টা হলো
0: কপিরাইট দেবারতী দি, কিন্তু তোমরা এর থেকে আরো অনেক ভালো লিখবে, আমার সেই আস্থা তোমাদের উপর আছে।
1: এইভাবে অন এয়ার অপমানিত হলো দেবারতী, তোমরা লাইভে এসে প্রতিবাদ করো।
0: হ্যাঁ ঠিক আছে, প্রতিবাদ চলতে থাক না, মানে ক্যাফে কলকাতা চলতে থাক, সঙ্গে আছি উষসীয়া দেবারতী, আর আমরা নিউ গায়া নিউ আয়া। তবে হ্যাঁ, ছড়া কাটিং পাঠাতে থাকো কিন্তু,
1: আর তোমরা কিন্তু শুনতে থাকো 107 FM রেইনবো, কারণ ক্যাফে কলকাতা ধামাল হচ্ছে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ওটার জন্য আমার শিয়ালদা চত্বরটা যেমন হচ্ছে শিয়ালদা ফ্লাইওভার, ফেলেঘাটা মেন রোড, আপনার নেলিন সরণি, এই জায়গাগুলো প্রেশার আছে এই পজিশনে স্যার কানেকশনে। আর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য মুভমেন্ট যেটা স্লো হয় তাদেরকে, তার জন্য একটা প্রবলেম হচ্ছে। এছাড়া মনে হয় ঠিক আছে।
0: Jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam,

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। ফুড ফান্ডা, ফুড ফান্ডা।
1: হ্যাঁ, মানে যেটা হয় সন্ধে হলেই মনে হয় না যে একটু ভালো মন্দ কিছু খেলে হয়, আর গরমকালে না দেখবে সব কিছু সয়ও না পেটে, মানে মাঝে মাঝে মনে হয় যে একটু অয়েলি খাবার খেলে তো ব্যাস পেট গেল দুয়ারে ছাড়িয়া চলে। আর মাঝে মাঝে ধরো একটু বেশি কিছু, ধরো খুব হেলদি খাচ্ছ দ্যাটস গুড, কিন্তু তারপরেও মাঝে মাঝে পেট তো সায় দেয় না। তো এই গরম পড়লেই না আমাদের পেট বাবাজির বড্ড নাকড়া শুরু হয়ে যায়। তবে এই নাকড়া কিন্তু ঠিক করার উপায় উষশিয়া দেবরাজি তোমাকে আজকে বলে দেবে ক্যাফে কলকাতায়, কারণ আমাদের কাছে একদম মানে ম্যাজিক আছে, ম্যাজিক।
2: হ্যাঁ, মানে সেই ম্যাজিকটা করতে গিয়ে তোমার লাইফে ট্র্যাজিক নেমে আসতে পারে, যেটা আমার হয়, যে সারা বছর কাশি, আমি কাশতে ভালোবাসি, মানে কিন্তু কিন্তু কিন্তু যখনই তুমি ওই বিষয়টা, মানে ধরো তোমার পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছে এবং বলছে এই আইসক্রিম, এ আইসক্রিম, তোমার শুনলেই না ভেতর থেকে কিরকম একটা, মানে একটা কিরকম একটা, মানে চুম্বকীয় আকর্ষণ ফিল করো না?
1: আরে ছোটবেলায় এরকম আইসক্রিমের গাড়ি যেত, আর মায়ের আঁচল ধরে ওই যে বাঁদরটা ঝুলতে শুরু করতো, মানে আমি আমার কথা বলছি, তো ওই যে শুরু করতো, না না এখন আর ঝুলতে লাগে, এখন ঝুললে আমার মা শাড়ি থেকে মানে
2: মানে কাকিমা চুরমা চুর হয়ে যাবে,
1: চুরমা চুর হয়ে যাবে বেচারা, কারণ মানে মেয়ে এখন বিশাল বড়। তো যাই হোক, তো ওই সময় যা বায়না হতো, দিত না কিনে, দিত না মানে দিত না।
2: হ্যাঁ, মানে আমার দুটো জিনিস বায়না ছোটবেলা থেকে ভীষণ মনে আছে, এই একটা ওই এই আইসক্রিমগুলো না, মানে এই ভদ্রসভ্য যে আইসক্রিম ওইটা কিন্তু আমি ছোটবেলা থেকে কোনোদিনই বায়না করিনি, বরফে, না না বরফে ডোবানো ওই যে রঙিন রঙিন ব্যাপারটা, ওইটা আমি প্রচণ্ড বায়না করতাম, এবং ওই খাওয়ার পরে ঠোঁট এবং নাক, মানে মানে নাকে লাগাতাম, এবং তারপরে জিভ ওই যে একটা ভীষণ একটা রেনবো কালার হয়েছে, তো ওটা আমার ভীষণ ভালো লাগতো।
1: ও কিন্তু এখনো রেনবোতেই রয়েছে,
2: সেই কারণেই আমি রেনবোতে চলে এসেছি, মানে অ্যাকচুয়ালি আই এম ভেরি কালারফুল, কিন্তু অ্যাকচুয়ালি যেটা বলতে গিয়ে এতগুলো বাজে বকলাম, সেটা হচ্ছে যে এই গরম মানেই আমরা প্রত্যেকে জানি যে ঠান্ডা, মানে ঠান্ডা জল এবং আইসক্রিম আমাদের একটা মানে ভীষণ চুম্বকীয় আকর্ষণের টানে, কিন্তু কিন্তু তুমি বাইরের আইসক্রিম যত খাবে গলা, মানে বাড়ির আইসক্রিম খেলেও বিষয়টা ঠান্ডা হবে, কিন্তু তাও বাড়ির আইসক্রিম খেলে প্রিজারভেটিভ কম থাকে এবং বিষয়টা একটু হেলদিভাবে বানানো যায়, এবং বাইরের আইসক্রিম খেলে তোমার গলার ঠান্ডা তো যা লাগলো লাগলো, কিন্তু সেটা এতটাই মিষ্টি এবং এতটাই আনহেলদি, সেটা মানে ঠিক ভবিষ্যতের জন্য ভালো হবে না। দ্যাটস ওয়াই তুমি বাড়িতে খুব হেলদি উপায় আইসক্রিম খেয়ে নিতে পারো। তুমি যদি মানে দেবারুদের মতন ভীষণভাবে মনে করো যে না আমি জিম টিম করে ভীষণ হেলদি থাকবো, তাও এই আইসক্রিমটা খেয়েও তুমি হেলদি থাকতে পারবে।
1: যেমন যেমন একটা শুনি, একটা আইসক্রিম,
2: যেমন একটা মানে একটাই বলছি যেটা বেশ খুব সহজে তুমি বানাতে পারবে, আপেল দারচিনি এবং দইয়ের আইসক্রিম।
1: আচ্ছা সেটা কিভাবে বানায়?
2: এইটা হচ্ছে একদম মানে একটা গোটা আপেল, এক কাপ জল ঝরানো টক দই, আর দু চামচ মধু, আর এক চিমটে দারচিনি গুঁড়ো, আর এক চামচ মাখন। এবার প্রথমে আপেলের খোসা খুব স্বাভাবিকভাবে ছাড়িয়ে নিতে হবে এবং সেটাকে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে। তারপরে প্যানে, মানে গ্যাসের ওপর প্যান বসিয়ে তাতে সামান্য মাখন দিয়ে আপেলের টুকরোগুলো হালকা নরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। এরপরে আপেল ঠান্ডা করে নিতে হবে, তার সঙ্গে ওই জল ঝরানো টক দই, স্বাদ মতন তুমি

0: এরকম মিষ্টি চাইছো সেই রকম অনুযায়ী মধু, মধু মোটামুটি 2 চামচই হয়ে যাওয়ার কথা। যদি তোমার আরেকটু মিষ্টি লাগে তাহলে বড় জোর 1/2 চামচ খেয়ে, ম্যাক্স টু ম্যাক্স 1 চামচ হলে একটু বেশি মিষ্টি হয়ে যাবে, 2 চামচ থেকে 2.5 চামচ মধুই এনাফ। আর সামান্য দারচিনি গুঁড়ো মিশিয়ে ভালো করে বিষয়টাকে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডটা অবভিয়াসলি মিক্সিতে করলেই বেটার। খুব মিহি মিশ্রণ তৈরি করতে হবে এবং মিশ্রণটা আইসক্রিম মোল্ডে ঢেলে ফ্রিজে মোটামুটি 7-8 ঘন্টা রেখে দাও এবং তারপরে জমিয়ে খাও।
1: এই আমারও কিন্তু এরকম একটা বেশ পছন্দের আইসক্রিমের একটা রেসিপি রয়েছে, তবে এক্ষুনি সব বলছি না, সব একসঙ্গে বলে দিলে তুমি হজম করতে পারবে না, একটু সব পরে আবার বলবো। তবে আপাতত যেটা বিষয় সেটা হলো যে এই যে ধরো এই গরম এবং তারপরে তার মধ্যে তোমাকে আইসক্রিমের রেসিপি বলে দিল আমাদের উষশী, তারপরে আইসক্রিম খেতে খেতে কী করবে? অবশ্যই গান শুনবে, আর তো কিছু আসে না। তাই জন্য এখন তোমার জন্য একটুখানি আইসক্রিম হাতে নিয়ে বান ভাসি হওয়ার মতো অবস্থা তৈরি করছে।
0: হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে এইরকম, তুমি সিচুয়েশনটা মানে কল্পনা করো, আমি সারা বছর কাশছি, প্রোগ্রাম করতে করতে অনেক সময় কেশে ফেলি, আমি সেই আইসক্রিম খেতে খেতে মানে প্রচণ্ড বৃষ্টির মধ্যে নাচছি এবং চন্দ্রবিন্দু আমাকে দেখেই গাইছে কন্যা তোর জীবনভর সর্বনাশী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বললো,
2: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
1: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
3: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
4: শুনছো ক্যাফে কলকাতা,
5: ক্যাফে কলকাতা
4: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
5: ক্যাফে কলকাতা।
6: FM রেইনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট,
7: ইন্ডি পপ প্লে।

0: মানে ব্যাপারটা না মানে পুরো একটা মানে একটা মানে কি বলবো মানে একদম একটা ইয়ে মানে
1: শব্দ হারিয়েছেন,
0: হ্যাঁ হ্যাঁ মানে একটা হ্যাঁ ঝাঁকানাকা পেয়ে গেছি, ঝাঁকানাকা, হ্যাঁ মানে ঝাঁকানাকা একটা ওয়েদার মানে আমরা বুঝতে পারছি না, কারণ আমরা স্টুডিওর ভেতরে আছি কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে এটা ফিল করা যাচ্ছে, কারণ মাঝে মাঝে বাজের শব্দ পাচ্ছি। আর ঠিক আমি এরকম একটা মানে ব্যাপার ভাবলাম যে ধরো আমরা যখন বেরোবো স্টুডিও থেকে 6:30 পর, তখন যদি এরকম একটা বৃষ্টি হয় আর ব্যাকগ্রাউন্ডে ধরো এই গানটাও আছে আর আমি আর দেবার মোটামুটি ছাতা ফাতা ছাড়া রাস্তায় মানে একটা এরকম ধামাকেদার নাচছি, ব্যাপারটা কিন্তু ভালো হবে,
1: বিশাল ফাটাফাটি হবে, খালি পিছলে না গেলেই হলো।
0: নাচার সময় পিছলানোর কথা ভাবতে নেই, যেমন 9990365992 তে যখন প্রচুর ছড়া কাটিং চলে আসে তখন ছড়া কাটিংটা একবার শোনাতে হয়।
1: অবশ্যই, কারণ ছড়া কাটিংয়ে তো দুটো লাইন উশুশি দিয়েছে, সেই লাইন দুটো আগে শুনতে হবে তো।
0: বৃষ্টি তুমি থাকলে ভালো নয় তো যাবো পুড়ে, বৃষ্টি তুমি থাকলে ভালো নয় তো যাবো পুড়ে। তোমরা যদিও প্রচুর মেসেজ পাঠিয়ে দিয়েছো, শুভ বিকেল দিদিভাইরা, আমাদের এখানে আকাশ ডাকছে, মনে হয় রাতে বৃষ্টি হবে হয়তো।
1: এটা মনে হয় আমাদের ছড়াকাটিং
0: মুখার্জি সাকরাইল হাওড়া থেকে পাঠিয়েছে, না
1: এটা ছড়াকাটিং দেওয়ার আগের মেসেজ।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: আমরা দেখেছো তো একদম প্রথম থেকে সবার মেসেজ পড়ি।
0: বৃষ্টি তুমি থাকলে ভালো নইলে যাব পুড়ে, তা বলে তুমি ভাসিও না সমস্ত দিন জুড়ে, দমকা হাওয়াকে আনবে না ঘর যাবে মোর উড়ে,

0: অসীম ঘোষ নলপুর থেকে, বাহ বেশ ভালো। আচ্ছা, বৃষ্টি তুমি থাকলে ভালো, নয় তো যাবো পুরে। ঘামাচিরা মারছে ও কি রুমাল খেলছে শরীর জুড়ে, ভালোবাসা পাতি লেবু হয়ে আমার সারা শরীরে ছড়িয়ে পড়ে, রূপকুমার হাওড়া থেকে।
1: বাহ বাহ বাহ, হাততালি সবার জন্য, হাততালি। আরে আমি হাততালি দিতে বলেছি, এত উত্তেজিত হয়ে চেঁচামেচি করার কোনো দরকার ছিল না।
0: হ্যাঁ মানে বৃষ্টি তুমি থাকলে ভালো, নয় তো যাব পুরে, এই বিষয় নিয়ে মানে এই ছড়াঘাটিংয়ে প্রচুর প্রচুর প্রচুর ছড়া এসছে, কিন্তু আমরা একেবারে সব পড়ে দিলে হবে কেন? আমি না আস্তে আস্তে পড়বো, আর তুমিও পাঠাতে থাকো 9903653992। কিন্তু এই যে ব্যাপারটা, মানে এই যে বৃষ্টি এসছে এবং এই যে আমরা মোটামুটি লাফালাফি করছি, নাচানাচি করছি, এই ব্যাপারটা একটা কথায়, মানে উষাশী আর দেবারতী কি বলতে পারে, 1 2 3 ফাটাফাটি।

0: 막 확 투.
1: 순초 카페 콜카타. 카페 콜카타 107 FM 레인보우 카페 콜카타. 카페 콜카타
2: গানের শেষে যতই বলুক থু থুটা কিন্তু তুমি রাস্তায় একদম রাস্তাঘাটে একদম থুটু থুটু নয়, কারণ রাস্তাঘাট যত তুমি পরিষ্কার রাখবে তোমার বাড়ির আশেপাশটা বা যেখানেই তুমি যাচ্ছ সেটাকে যত তুমি পরিষ্কার রাখবে তত ভালো। ধরো তুমি প্লাস্টিক ক্যারি করছো, তুমি কিছু বিস্কিট খেয়েছো, চিপস খেয়েছো, সেটা খেয়ে তুমি তোমার ব্যাগেই রাখো, দেখবে যেখানে ডাস্টবিন পাবে সেখানে ফেলবে। আমি বহুজনকে মানে এই প্র্যাকটিসটার সঙ্গে আমি ছোটোবেলা থেকেই যুক্ত এবং অনেককে আমি বলতে দেখেছি রাস্তায় ফেললে কী হয়েছে, সবাই তো ফেলছে, তুই একা কি করে ফেলবি, আরে ওই বিন্দুতে বিন্দুতেই তো সিন্ধু হবে, মানে
3: ফাটাফাটি। মানে এই গানটা শুনতে শুনতে আমরা বেশ একটা নাচানাচি করছিলাম মাঝখান থেকে, এই যে একটা ভীষণ সিরিয়াস, মানে আমি তো তুমি আমাকে এরকম করে তাকিয়ে আছো কেন, আমি খুব আনন্দিত, মানে এই যে তুমি এত ভাব

0: খুব ভালো, আমাদের প্রত্যেকের ভাবা উচিত দেবারুতির মতো।
1: ইয়েস,
0: আর 9903653992 তে বৃষ্টি তুমি থাকলে ভালো, নয়তো যাব পুড়ে, এই বিষয়ে তুমি ছড়া কাটিংও পাঠাতে থাকো। কিন্তু মোটামুটি ঘড়ির কাটা যা বলছে যে আমাদের একটা পুঁচকে সংবাদ বিরতিতে যেতে হবে এবং সেটা আমরা সিগন্যাল মেনেই যাব, এবং তারপরে আমরা ঠিক ফিরবো 5:02।
1: একদম তাই, 5:02 ফিরবো নিয়ে ক্যাফে কলকাতা, আর রয়েছে উষসী আর দেবারতী। তুমি কিন্তু কোথাও যেও না,
0: আর আপাতত তোমার সঙ্গে সিগনাল রয়েছে রেমো ফার্নান্ডেজ এবং সুজানে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নে উত্তরবঙ্গ এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এবং সেখানকার উন্নয়ন বিজেপি সরকারের অগ্রাধিকার বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী আজ শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেন। এর আগে মাল্লাগুড়িতে দলীয় বৈঠকে শ্রী অধিকারী বলেন, সংকল্পপত্রে যা বলা হয়েছিল তা সুনির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করা হবে। তিনি জানান, সরকারি প্রকল্পগুলির বাস্তবায়ন এবং কল্যাণমূলক প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এখন থেকে প্রতি মাসে একবার করে তিনি উত্তরবঙ্গ সফর করবেন। রাজ্য সরকার কলকাতার পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তায় জোর দিতে পুলিশকে একাধিক নির্দেশ দিয়েছে। কলকাতা পুলিশের তরফে SSKM নীলরতন আরজিকর ন্যাশনাল মেডিকেল ও কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে পাঠানো চিঠিতে হাসপাতালের সরকারি সম্পত্তি নষ্টের মতো ঘটনা রুখতে আজ থেকে কড়া নজরদারির কথা বলা হয়েছে। ভারতের প্রতিরক্ষা উন্নয়ন ও গবেষণা সংস্থা DRDO আজ শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংস করার জন্য অ্যান্টি ট্যাঙ্ক সমরাস্ত্র ব্যবস্থাপনা ULPGM-V3 সফল পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর জন্য DRDO, সরকারি সংস্থা, প্রতিরক্ষা উৎপাদন অংশীদার এবং শিল্পক্ষেত্রগুলিকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে মত বিনিময় করেন। ভারত ইতালি দ্বিপাক্ষিক সম্পর্কের একাধিক দিক নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তাঁরা কথা বলেন। 2030 সালের মধ্যে ডিজিটাল অর্থনীতি দেশের GDP প্রায় 20% অবদান রাখতে পারে বলে ন্যাশনাল ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার প্রোটেকশন সেন্টারের মহানির্দেশক নবীন কুমার সিং প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি আজ নতুন দিল্লিতে ফিকির সাইবারকম 2026 সপ্তম সংস্করণের উদ্বোধনী অধিবেশনে বলেন, ভারত ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হিসেবে উঠে এসেছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: আমার এক অবুঝ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে, এই প্রকল্পের নামই তো PM সূর্যঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বললো এবার লাগিয়ে নিচ্ছি PM সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
3: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: ইয়েস দেখতে যাব আমি তুমি, মানে তুমি আর আমি দেবারও থেকে নেব না নেব না।
1: আমি বলতেই যাচ্ছিলাম শুনতে পাবে কাফে কলকাতা।
0: হ্যাঁ মানে ব্যাপারটা কিরকম হয়ে গেল, মেলাবেন তিনি মেলাবেন কিন্তু আপাতত মিলল না,
1: মিলল না মিলল না ডাজেন্ট ম্যাটার, কিন্তু যেটা মিলবে সেটা হলো যে
0: বৃষ্টি,
1: প্রচুর গান আর বৃষ্টি মিলবে।

0: কারণ বিশ্বাস করো এখনো অবধি তোমাকে একদম হাইপে রেখেছি, একদম মনে দুঃখ আনতে পারবেই না, সেই সুযোগটাই তোমাকে দেবারতে আর উষসী দেবে,
1: কারণ আজকে উষসী আর দেবারতেই না ফুল হাইপে আছে। কারণ এই আমরা যখন আসছিলাম তখন এই যে বিদ্যুৎটা চমকাচ্ছে এবং আমরা ভীষণ আশায় আছি যে বেরোনোর সময় বৃষ্টি পাই না ভাই, একটু ঠান্ডা হাওয়াটা তো পাবো, তাতেই মানে কিরকম একটা জীবনটা মিঠা মিঠা সা হয়ে যাবে। এবং এই যে এই মেলার গানে এই যে জাস্ট ওই ঘুরে এসে এই দেখতে যাবো আমি তুমি,
0: এইটা কিন্তু ফাটাফাটি লাগে,
1: ফাটাফাটি
0: মানে জাস্ট চুপ করে যাবে তবে
1: বলে যায়, মানে অ্যাকচুয়ালি আমাদের লাইফে কিন্তু এটাই হয়। জীবনে প্রচুর গরম থাকবে, একদম গরমে তুমি রোস্ট অ্যান্ড টোস্ট হয়ে যাবে, কিন্তু মোস্টলি তোমাকে আনন্দে থাকতে হবে, মন এবং জীবন জাস্ট ওয়াস ভিজিয়ে দিতে হবে।
0: হ্যাঁ, আর তার সঙ্গে যেটা করতে হবে সেটা হলো ছড়া কাটিং এ যে দুটো লাইন বলেছি তারপর তোমার লাইনটাও পাঠাতে হবে 9903659992 তে।
1: বৃষ্টি তুমি থাকলে ভালো, নয় তো যাবো পুড়ে, দহন থেকে গা বাঁচাতে ঘুরতে যাব দূরে। এই ছড়াটা লিখে পাঠিয়েছেন মাধাই দাস বহর ঘোষপাড়া। মাধাই দাস আরও লিখেছেন, প্রিয় উষসী দিদিভাই এবং দেবারতী দিদিভাই, গুমগুমি গরমে দু গ্লাস ঠান্ডার শরবতের শুভেচ্ছা জানালাম। বলছি একটু দু গ্লাস ঠান্ডার শরবতটা পাঠিয়ে দেবেন, আরো আরো ভালো হবে।
0: আমাদের অ্যাড্রেস তো জানেনই, আকাশবাণী কলকাতা ভবন।
1: অস্বস্তি গরমে ওষ্ঠাগত প্রাণ, শুধু ঠান্ডা থাকছি ক্যাফে কলকাতায় তোমাদের মিষ্টি মধুর কথা শুনে। থ্যাংক ইউ,
0: অনেক অনেক ধন্যবাদ। একজন বেনামে একটি মেসেজ পাঠিয়েছে এবং সে আর কি তার নাম প্রকাশ করেনি, সে কোথা থেকে লিখেছে সেটাও বলেনি, তবে ছড়াকাটিংয়ে তার লাইন হলো, বৃষ্টি তুমি থাকলে ভালো, নয় তো যাবো পুড়ে, গত বছরের মতো ভাসিয়ে দিলে মারবো বট গাছ ছুঁড়ে, তুলতে পারবে?
1: আমার আর একটা বিষয় আছে, তলায় লিখেছে ইতি জমা জলে আটকে যাওয়া মানুষ।
0: আমার মনে হয় উনি এমন কোথাও আছেন যেখানে এতটাই জমা জলে আটকে যাওয়ার মতো পরিস্থিতি হয় যে জলে আটকে আটকেই বেচারা ডুব সাঁতার দিয়ে
1: চলেছে। না, আমার এবারে একটা প্রপোজাল আছে ওনাকে, আপনি আরো কিছুক্ষণ জমা জলে আটকে থাকুন, মানে জমে যান, এবং আপনি দেখুন বটগাছটা তুলে কোথায় প্রতিস্থাপন করতে পারেন, ততক্ষণ আমরা ক্যাফে কলকাতাটা চালাতে থাকি। নেক্সট মেসেজ পাঠিয়েছে সৌভিক ঢাকুরিয়া থেকে, বৃষ্টি তুমি থাকলে ভালো, নয় তো যাবো পুড়ে, এই যা রোদ না হলে যে যাব পুড়ে। হ্যাঁ আচ্ছা, না না না, ও ছড়াটা একটু নিজের মতন করে পাঠিয়েছে, বৃষ্টি তুমি থাকলে ভালো না হলে যাব উড়ে। আচ্ছা, এই যা রোদ না হলে যে যাব পুড়ে, বলছি কি একটু ছড়া কাটিংটা এরও এদিক ওদিক হয়ে গেল, মানে ডান দিকটা বাদিক বাদিকটা, কিন্তু লাইন মেনটেন করুন দাদা, লাইন মেনটেন করুন। আমরা দিয়েছিলাম বৃষ্টি তুমি থাকলে ভালো, নয় তো যাব পুড়ে, ফার্স্ট দু লাইন মাস্ট বি বৃষ্টি তুমি থাকলে ভালো, নয় তো যাব পুড়ে।
0: একদমই তাই। আর আর আর কি মেসেজ এসেছে?
1: প্রচুর আছে, প্রচুর আছে, আমরা পড়বো, কিন্তু ধীরে বছর ধীরে
0: ধীরে ধীরে ধীরে। আপাতত যারা যারা ভালো লিখেছো, মানে প্রত্যেকেই খুব ভালো লিখেছো, তাদের জন্য একটা হাততালি হয়ে যাক। সো হাততালি তো থাকলো তোমার জন্য। আর তোমরা কিন্তু পাঠাতে থাকো ছড়া কাটিং এ বৃষ্টি তুমি, আর একবার
1: বৃষ্টি তুমি থাকলে ভালো, নয় তো যাব পুড়ে,
0: দু লাইন অ্যাড করো এবং লিখে পাঠাও খুব শিগগির, কারণ এরপর আমাদের আড্ডার টপিক চলে এলে তারপর কিন্তু ম্যানেজ করে দেবো। আর
1: হ্যাঁ, আমাদের নেক্সট আড্ডার টপিক আসবে 5:30, আর আপাতত ওয়ার্ল্ড ট্যুর সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে জুবিন নটিয়ালের কণ্ঠে এই গানটা, কিন্তু এই গানটা কেন বাজাচ্ছি, কেন বাজাচ্ছি না বলবো না, এসে বলবো।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
2: আজ যদি তোমার বার্থডে হয় তাহলে প্রথমেই তোমায় জানাই হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন, পায়েশ খাও, কেক মাখো। আর
3: না, আমার আমার একটা নতুন এক্সপ্রেশন আছে,
2: কি
3: পায়েশ কাটো, কেক মাখো।
2: আর দু পিস আমাদের জন্য একটু পাঠাও না গো।
3: আচ্ছা ঠিক আছে, মাখার আগে কেক মানে কাটে, কাটিং করে মানে পকেট কাটার থেকে কেক কাটা ইজ বেটার
2: অনেক।
3: আর হ্যাঁ, পায়েসটাও খেতে পারো, কিন্তু আজকে তোমার জন্মদিন হলে অবভিয়াসলি তুমি খুব ভালো থাকো, এবং তোমার যদি কাছের মানুষেরও জন্মদিন হয় তাহলেও খুব হুলাবিল্লা করে আনন্দ করো। কিন্তু তুমি কাদের কাদের সঙ্গে তোমার জন্মদিন সেলিব্রেট করছো সেটাই এখন আমরা জানিয়ে দেবো।
2: ইয়েস, তুমি এমন একজনের সঙ্গে তোমার বার্থডে সেলিব্রেট করছো আজকে, শেয়ার করছো আজকে, তাদের মধ্যে একজন তো অবশ্যই হলো নন্দমৌরি তারকা রামা রাও।
3: বলছি দিদি, বাংলায় ফিরে এসো।
2: এন্টি রামা রাও জুনিয়র, মানে জুনিয়র এন্টিয়ার,
3: শুনে না কিরকম একটা বুকের মধ্যে একটা মানে শান্তি এলো। কিন্তু এই এই এই ভদ্রলোক, এই যে এন্টি রামা রাও জুনিয়র, ইনি নেচে আমাদের ভারতে অস্কার এনে দিয়েছেন।
2: মানে ভাবা যায়, শুধু নাচে, খালি আমরা আমাদের নাচটা দেখাই
3: না। ঠিক আছে, মানে ওই বটগাছ ছুড়ে কিন্তু এবার তোমাকে লোকজন মারবে। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে এই ভদ্রলোক এবং এই যে RRR সিনেমায় গান অস্কার পেয়েছিল, এছাড়াও এনার কিন্তু ঝুলিতে আরো অনেক কিছু আছে, এবং রিসেন্টলি এনাকে একটা উপাধি দেওয়া হয়েছে, এবং সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে উপাধিটা দেওয়া হয়েছে। মূলত বলা ভালো যে তার ফ্যান ফলোয়িং থেকে তাকে উপাধিটা দেওয়া হয়েছে, ম্যান অফ ম্যাসেজ এই উপাধি দেওয়া হয়েছে। এছাড়াও তার ঝুলিতে রয়েছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তো রয়েছে, নন্দী পুরস্কার রয়েছে, CIIMA পুরস্কার রয়েছে, আরও অনেক কিছু রয়েছে।
2: বেসিক্যালি ব্যাপারটা হলো 1991 একটা ক্যামিও রোলে শুরু হয়েছিল, ব্রহ্মার্সি বিশ্বামিত্রা।
3: আচ্ছা
2: ওকে ঠিক আছে, একটু উচ্চারণ করার আগে আমার একটা দাঁত পড়ে গেল,
3: তুলে নিয়ে লাগিয়ে আবার বলে ভালো।
2: সেখান থেকে তো শুরু হলো, এবং তাকে আমরা একটা লম্বা সময় ধরে তেলুগু সিনেমাতে দেখেছি। তারপরে এবার যে বলিউডে বারবার এন্টি রামা রাও জুনিয়রের যে দেখছি অভিনয়, সেটা ওয়ার হোক, সেটা আমরা বলিউডে আর একটা RRR দেখি, সেখানে মানে গ্লোবাল যে রেকগনিশনটা হয়েছে, তারপরে তাকে আর মানে সে যেমন সাউথে রয়েছে সে

0: নর্থে রয়েছে, অল ওভার ইন্ডিয়া রয়েছে, অল ওভার ওয়ার্ল্ড ছড়িয়ে পড়েছে।
1: এবং আমাদের এই যে ইন্ডিয়ান সিনেমায় উনি কিন্তু এখন ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছেন। এবং একটু আগে আমরা যে ওয়ার্ড টু সিনেমার সাউন্ডট্র্যাক থেকে গান চালিয়েছিলাম, আমরা প্রত্যেকে জানি হৃতিক রোশনের সঙ্গে এন টি রামারাও ভিলেন কাম একটা অদ্ভুত স্টানিং রোলে ছিলেন। কিন্তু যেই গানটার জন্য আমাদের ঝুলিতে অস্কার এসেছিল, সেই গানটা না চালালে তো হয় না। কিন্তু কিন্তু কিন্তু আজকে শুধু এন টি রামারায়ের জন্মদিন তা কিন্তু নয়, আরও একজনের আছে, কিন্তু এখন বলবো না।
0: হ্যাঁ, এখন বলছি না, তবে
1: এখন শুধুই হ্যাঁ, কিন্তু এখন শুধু নাচো নাচো নাচো নাচো না, মানে আমি বলছি না, বলছে বিশাল মিশ্রা আর রাহুল সিপলিগঞ্জ। আমি খুব খারাপ উচ্চারণ করলাম, কিন্তু তুমি আপাতত উচ্চারণ না করে নাচো।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।
2: হাতের অবস্থা মানে পায়ের অবস্থা যা হয়েছে সেখানে এই পানি নাচতে পারবো না নাচো নাচতে, তাই জন্য হাত দিয়ে এমন নাচ দেখালাম সেই নাচটা উষসী দেখে জাস্ট উল্টে পড়ে গেল, আমি এক্ষুনি জাস্ট টেনে তুললাম।
3: হ্যাঁ মানে এই মানে আমাকে টেনে তোলার পরে ওর হাতটা যে ভেঙে যায়নি এটাই যথেষ্ট,
2: স্পিচলেস হয়ে গেছে।
3: হ্যাঁ স্পিচলেস,
2: আর আপাতত স্পিচলেস তো তোমাদের ছড়া পড়ে, তাই জন্য তোমাদের ছড়া কাটিংটা মিস করলে চলবে নাকি?
0: ছড়া কাটিং
3: আমরা, হ্যাঁ হ্যাঁ বলো,
2: পোড়াপুরি কোনো সিচুয়েশন।

0: আপাতত পড়াপড়ি হবে।
1: হ্যাঁ, কারণ বাইরে মোটামুটি যা বৃষ্টি নেমে গেছে, আমরা মোটামুটি তানসেনের ভূমিকায় চলে গেছি, আমরা ছড়া পড়ে পড়ে বৃষ্টি ছড়িয়ে দিয়েছি।
0: একটা সেতার নিয়ে আসতে হবে।
1: হ্যাঁ, কি বৃষ্টি, তুমি থাকলে ভালো, নয়তো যাব উড়ে। খিচুড়ি আর ডিম ভাজাটা খাবো বসে দূরে, অফিস কাছারি চুলোয় যাক লেপটি নেবো গায়ে, ঠান্ডা লাগলে ঝামেলা হবে, ধরবে ব্যামো গায়ে। ইতি তোমাদের শ্রিয়া বেহালা থেকে। বাহ সুন্দর, ছড়া বৃষ্টি তুমি থাকলে ভালো, নয়তো যাব পুরে, তবুও তুমি না এসে এখনো কি থাকবে দূরে। সুহাস চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে।
0: এটা অনেকটা সেই প্রেমিকের প্রেমিকাকে বলা, উফ আর দূরে থেকো না কাছে।
1: বৃষ্টি তুমি থাকলে ভালো, নয়তো যাব পুরে, রোদে পুরে হলাম কালো, এবার তো যাব পরে মাথা ঘুরে। আচ্ছা, কিন্তু ও হ্যাঁ লিখেছে, সৈনী কর্মকার ফ্রম যাদবপুর।
0: সৈনী একদম আমার মতোই চিন্তায় রয়েছে, রিটার্নটা কিভাবে করব।
1: বুঝেছি, মানে টান থাকলেও ট্যান যায় না।
0: কেন যে যায় না।
1: উষাশী দিদিভাই ও দেবারতী দিদিভাই, আপনাদের দুজনকে বৈকালিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি।
0: আপনাকেও।
1: বৃষ্টি তুমি থাকলে ভালো, নইলে যাব পুরে, রোদের ঝলকানিতে ভয় পেয়ে যেও না তুমি দূরে, তুমি আসবে ঝমঝমিয়ে রবীন্দ্রসঙ্গীতের সুরে সুরে। বৃষ্টি না হওয়ার জন্য প্রখর তাপে সমস্ত সবজি গাছ মরে যাচ্ছে, তাই আমি এখন সবজি গাছে জল দিচ্ছি, বৃষ্টি হলে অবশ্য জলটা দিতে হতো না। দীপক কুমার তুং বেলপুকুর থেকে। আপনার ওখানে কি বৃষ্টি হচ্ছে না?
0: আমার এখানে কিন্তু প্রচুর বৃষ্টি।
1: ও কিন্তু এটা পুরো মানে একটা ভীষণ ধারণায় বললো, তুমি কি করে জানলে এখন?
0: কারণ আমি যেই মুহূর্তে ঢুকছি বাইরে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি।
1: কতক্ষণের জন্য স্ট্যান্ড করেছে তুমি জানো? এই যে মানুষের আশা, আমি অনেকক্ষণ থেকে মানে ওই বৃষ্টি পড়ার শব্দটা এখানে বিশেষ শোনা যায় না, কিন্তু বিদ্যুৎ পড়ার শব্দ শুনে আমি খুব মজা পাচ্ছিলাম, অনেকক্ষণ শুনতে পাচ্ছি না, তখন মনে হচ্ছে আবার কি বাইরে বেরোলি একটা ভীষণ গুমোট গরম পাবো, এই আতঙ্কে আমি আছি, প্রচন্ড অ্যাজাম্পশন।
0: আমি তোমার একটা ফ্যান কিনে দেব।
1: আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তবু তোমার ফ্যান হব না।
0: এইভাবে একটা ফ্যান পাওয়া থেকে যে বঞ্চিত হলাম আমি, তাই পরের ছড়াটা পড়া।
1: হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আমাকে সুযোগটা আবার করে দেওয়া হলো। নেক্সট মেসেজ পাঠিয়েছে, হ্যালো দুই আরজে দিদিরা, আমি ছোট তানিয়া খাতুন। বৃষ্টি তুমি থাকলে ভালো, নয়তো যাব পুড়ে, আমি আমদুধ দিয়ে ভাত খাচ্ছি, মনটা যাচ্ছে জুড়ে। আপনাদের অনুষ্ঠান শুনি আমার খুব ভালো লাগে, দক্ষিণ চব্বিশ পরগনা চাঁদেরহাট সিপাহীপাড়া থেকে তানিয়া মেসেজটা।
0: অনেক অনেক অনেক ধন্যবাদ, খুব মিষ্টি। আর একটুখানি আমদুধ পেলে ভালো হতো না?
1: হ্যাঁ ঠিক আছে, ওইটুকুনি বাচ্চা আমি ওর থেকে।
0: না ঠিক আছে ঠিক আছে, তানিয়া খাও খাও।
1: নেক্সট মেসেজ অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে পাঠিয়েছেন, অত্যধিক গরম থেকে একটু রেহাই পাওয়া বিকেলে ছন্দ মেলাতে চলে এলাম ছড়া কাটিংয়ে। বৃষ্টি তুমি থাকলে ভালো, নয়তো যাব পুরে, মেয়েরা সব ব্যারাক উড়ে গোটা আকাশ জুড়ে, মেঘেরা সব। ও আচ্ছা সরি,
0: এই যে মন থেকে যে আসল কথাটা বেরিয়ে এলো সেটা কি কোথায় আটকে রাখবে?
1: হ্যাঁ মানে আমি তো নিজে উঠতে ভালোবাসি তাই, কিন্তু কাম টু দ্য মেন ছড়া। বৃষ্টি তুমি থাকলে ভালো, নয়তো যাব পুরে, মেঘেরা সব ব্যারাক উড়ে গোটা আকাশ জুড়ে, সূর্যি মামা ছুটিতে থাকুন কয়েকটা দিন দূরে, আমরা বরং নিশ্চিন্তে একটু আসি ঘুরে।
0: বাবা বাবা বাবা, এটা খুব সুন্দর, খুব সুন্দর।
1: আর সেই সুন্দর মানে মেসেজের জন্য সুন্দর একটা
0: হাততালি। আরে আরে ঠিক আছে ঠিক আছে, চিৎকার করতে বলি না, হাততালিটা একটু শান্তভাবে দিতে পারে।
1: আরে না, হাততালি দেওয়ার সময় এইভাবে না হলে কি এটা লাগে না।
0: পরেরটা হলো, বৃষ্টি তুমি থাকলে ভালো, নইলে যাব পুরে, বৃষ্টি একটু জলদি এসো, ভিজব সবাই মিলে। প্রদ্যুৎ কর্মকার কুমার চক্রবর্তী হাওড়া বালি থেকে। বাবা বৃষ্টি কিন্তু এসে গেছে, আমি জানি ওদিকটা এসছে কিনা। বৃষ্টি তুমি থাকলে ভালো, নয়তো যাব পুরে, তোমার ছোঁয়া না পেলে যাবই ঘামে ঘামে ঝরবো, আমার থেকে ভাগ্য ভালো তোমার ওই মেঘের সারাক্ষণ সাথে সাথে বোঝেন কতখানি। দিদিরা ভালো থাকুন গণেশ। এটা একটু ছড়া মানে ছন্দটা
1: এটা একটু, হ্যাঁ এটা গদ্য কবিতা হয়ে গেছে।
0: ঠিক আছে,
1: হ্যাঁ মানে ওই বৃষ্টি এসেও মানে যখন ওই প্রচন্ড একটা ঘুমট ব্যাপার থাকে, মানে বৃষ্টি এলো কিন্তু এলো না, এইরকম একটা মুডে উনি পাঠিয়ে দিয়েছেন। ঠিক আছে,
0: বৃষ্টি তুমি থাকলে ভালো, নইলে যাব পুরে, এত গরমে শরীরের জন্য ছাড়বে, আচ্ছা ছাড়বে গুলো, আচ্ছা এইটা না, আচ্ছা চর্বিগুলো অনর্গল পড়ছে ঝরে। অ্যান্ডি লিখেছে, আসলে যেটা হয়েছে বিষয়টা, যখন আমরা ইংরাজি হরফ রোমান হরফে বাংলা পড়ি তখন এই একটুখানি পড়তে হয়।

ঠুবড়ে। রাজু দাস আন্দুল থেকে লিখেছে, মৌরিগ্রাম থেকে, বৃষ্টি তুমি থাকলে ভালো, নয় তো যাব উড়ে, এটা উড়ে ছিল না, পুড়ে হওয়ার কথা, ঠিক আছে ফাইন, তবে উড়ে আমি আবার আসব, কারণ আম তো খেতে হবে চুষে। আচ্ছা ঠিক আছে ফাইন ফাইন। আর একটা পড়ে ফেলি, বৃষ্টি তুমি থাকলে ভালো, নয়তো যাব পুড়ে, মেঘে এখন আকাশ কালো, পড়বে বাড়ি ধারা ঝরে।

0: লাস্ট মেসেজ আমরা পড়ে নিচ্ছি, এরপরে কিন্তু আমরা আরেকটা সেকেন্ড টপিক দেবো, রাইট?
1: ইয়েস,
0: বৃষ্টি তুমি থাকলে ভালো, নয় তো যাবো পুরে, গরম তুমি একটু দাঁড়াও, চলো আসি মেঘের বাড়ি ঘুরে। মেসেজটা পাঠিয়েছে চালিগঞ্জ থেকে বুম্বা।
1: ব্যাস, বুম্বা ফাটাফাটি লিখেছো, আর এই জন্য হাততালিটা আমি আগেই অলরেডি দিয়ে দিয়েছি। আর এখন বরং একটুখানি একটু রোম্যান্টিক রোম্যান্টিক ওয়েদার হচ্ছে না, মানে বৃষ্টি মানে কিন্তু একটা রোম্যান্টিসিজম আসে।
0: হ্যাঁ, আমি বুঝতে পারছি, ও রোমান্টিক হওয়ার জন্য ভীষণ মানে উথালি পাথালি করছে। আর আমরা সেকেন্ড ঘন্টার যে টপিকটা সেইটা এখনই দেবো না, আমরা একটু ঘুরে এসে দেবো,
1: ঘুরে আসি।
0: আচ্ছা, ও একটু বৃষ্টিতে আমি আর দেবরাতে একটু ভিজতে গেলাম, তুমিও ভেজো। তবে হ্যাঁ, একটু নস্টালজিয়ায় ভিজতে হবে। তোমার জন্য রইল একটা ভীষণ মানে রেনি রোমান্টিক সং, ফ্ল্যাশব্যাক।
2: FM Rainbow, Rainbow Flashback Song. Rainbow Flashback Song.

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: শোনো, পরীক্ষা দেওয়া একটা আলাদা অনুভূতি, রেজাল্ট বেরোনো একটা আলাদা অনুভূতি। মাঝে মাঝে পরীক্ষা দেওয়ার পর মনে হয় যে আমার যেমন একটা অদ্ভুত সুপারস্টিশন ছিল যে বেরিয়ে আমি বলবো না যে ভালো হয়েছে, ভালো হলেও বলবো না, কারণ ভালো হলে বললেই নাকি খারাপ হয়ে যায়, এটা আমার একটা বিশ্বাস ছিল।
2: হ্যাঁ, মানে আমি এটা দেখেছি, মানে ওই অনেকে বলে কি না না না ভালো কিছু, ইভেন শুধু পরীক্ষা কেন, মানে ভালো আছি এটা বললেও বাড়ির বড়রা বলে এই বলিস না বলিস না, মানে তাতে একটা যেন কি হয়ে যাবে। আরে বাবা, ছোটবেলা থেকে ওই যে ঢ্যাবড়া কাজলের টিপটা তো পড়ানো হতো, তেমন হলে সেটাই না হয় পড়ে নিচ্ছি কি আছে।
1: সত্যি তাই, আর কদিন আগে তো উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা বেরিয়ে গেল।
2: হ্যাঁ, ইভেন তার কদিন আগে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। এই সময়গুলো দেখবে না কিরকম নিজেকে বেশি একটা বুড়ো বুড়ো মনে হয়, এবং মনে হয় যে ইস কত বড় হয়ে গেলাম, সেই কবি মাধ্যমিক দিয়েছিলাম, কিন্তু সেই সময় কত চিন্তা ছিল বলো,
1: প্রচন্ড ভয় ছিল, টেনশন ছিল, ওরে বাবা
2: উত্তেজনা ছিল
1: প্রচন্ড পরিমাণে, মানে মনে হতো যেন এই পরীক্ষাটা পাশ না করলে আমার জীবন শেষ, এইখানে আমাকে 80% পেতেই হবে, নইলে আমি শেষ। এটা আসলে কি শেষ হয় না,
2: মানে আমাদের ছোটবেলায় 80% স্টার মার্ক এগুলো বলা হতো।
1: হ্যাঁ, আমাদের
2: এখন লোকে আমি দেখছি কিরে কত পেয়েছিস, এটাও 97% ইস আর একটু হলে ভালো হতো, এই সব কথাগুলো যখন শুনি না তখন মনে হয় হায় রে আমি আমি আমাকে কেউ একটা মানে ওর না দাও, আমি একটু লুকিয়ে যাই।
1: আমি রিসেন্টলি একজনের শুনছিলাম এরকমই ইন্টারভিউ, এবং জিজ্ঞাসা করেছে কত পেয়েছে, এবং তাকে
2: মাকে বোধহয় জিজ্ঞাসা করেছে, হ্যাঁ হ্যাঁ,
1: তো 94% পেয়েছে, এবং তিনি বলছেন যে না 94 না, আমি এক্সপেক্ট করছিলাম 96 হবে।
2: ইটস ফাইন, কিন্তু মানে অবভিয়াসলি সবাই যারা ভালো স্টুডেন্ট হয় তাদের এক্সপেকটেশন অবভিয়াসলি বেটার থাকবে, এবং যেহেতু দিনকে দিন কম্পিটিশন ভীষণ হাই হচ্ছে, অবভিয়াসলি গার্জেনরাও চাইছেন যাতে মানে কম্পিটিশনে তার ছেলে বা মেয়ে একদম মানে সামনের সারিতে থাকে, এবং এটা তো খুব স্বাভাবিক, এটা আমরা অ্যাজ মানে ওয়েল উইশার আমরা প্রত্যেকের ক্ষেত্রেই এটা চাই।
1: কিন্তু তাও আমার মনে হয় যেটা এই যে দু নম্বরের তফাতে হয়তো খুব তফাত এখন হচ্ছে, র‍্যাট রেসে দৌড়াতে হচ্ছে আমাদের সকলকে, কিন্তু
2: তফাতেই র‍্যাঙ্ক এদিক ওদিক হয়ে
1: যাচ্ছে। একদমই তাই, তাও বলবো যে ওইখানে না অ্যাপ্রিশিয়েট করাটা খুব দরকার পড়ে, সকলের সামনে অ্যাপ্রিশিয়েট করাটা খুব দরকার। হ্যাঁ, নিজেদের মধ্যে আমরা কাটাছেড়া করতে পারি, কিন্তু সকলের সামনে অ্যাপ্রিসিয়েশনটা থাকলে তখন একটা মানে মনে জোর আসে। আর তবে যেটা নিয়ে কথা হচ্ছে যে ধরো এই যে আমরা ছোটবেলায় না অনেককে আমরা লিখতাম রচনা দিতে,
2: এইম ইন লাইফ
1: তোমার জীবনের লক্ষ্য, এই রচনাতে কে লেখনি, হাত তুলতে বললে একটা হাতও উঠবে না। সো উষসী লিখেছে, আমি লিখেছি, প্রত্যেকের এক একটা এমও ছিল, মানে কারো কারো কিছু উদ্ভট এমও ছিল যে এরকম এমও কারো থাকতে পারে। আমি কদিন আগে একজনের শুনেছিলাম অদ্ভুত একটা, আমি মনে পড়ছে না এক্স্যাক্টলি, বাট শোনার পর মনে হলো ভাই তোর মাথায় এই আইডিয়াটা এলো কোথা থেকে।
2: এই আমার এক ভাই ছিল জানো, ওনা বাড়িতে সারাদিন মানে ওর বাবার ওই যে হয় না হেলমেট, ওই হেলমেটটা পরে মানে স্কুটারের হেলমেটটা পরে ঘুরতো, আর ওকে যখন জিজ্ঞেস করতো ভাই এটা কেন পড়েছিস না, আমি অ্যাস্ট্রোনট হব। হ্যাঁ, সেহেতু এইরকম অনেকেরই স্বপ্ন থাকে, কারোর কারোর সেই স্বপ্ন পূরণ হয়, কারোর কারোর ওই অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিলোর মতন সেই স্বপ্ন পূরণ হয় না। আজকে আমরা সেই দুঃখ বা স্বপ্ন পূরণ হওয়া বা না পূরণ হওয়া গল্পের দিকে যাব না, কিন্তু আমাদের যেইটুকুনি সময় হাতে আছে সেইটুকুনি সময় তোমার থেকে জানতে চাইছি 9003653992 তে, যে যদি তুমি মানে ছোটবেলায় ওই এম ইন লাইফে এরকম কোনো উদ্ভট কোনো ঘটনা লিখে থাকো, মানে উদ্ভট ঘটনা মানে উদ্ভট কোনো ইচ্ছে, সেটাই আজকে পাঠিয়ে দাও আমাদেরকে। অবভিয়াসলি আমরা একটু মজা নিতে চাই এবং মজা করতে চাই ওই স্মৃতির পাতা ধরে।
1: একদমই তাই, লিখে পাঠাও তোমার সেই উদ্ভট কিছু এম ইন লাইফের গল্প, বা তুমি হয়তো শুনেছো বা পড়েছো সেটাও কিন্তু হতে পারে, একটু অন্যরকম একটু অদ্ভুত কিছু হলেই বেশ ভালো লাগে। বাট তুমি যদি তোমার এম ইন লাইফ তুমি কি লিখেছিলে ছোটবেলায়, তোমার জীবনের লক্ষ্যতে তুমি কি লিখেছো সেটাও শেয়ার করতে পারো 9903653992 তে। আর তার সঙ্গে এই যে ধরো,
2: কিন্তু এই যে এম ইন লাইফ, এম ইন লাইফে তো অনেকের এম ইন লাইফ মানে ধরো শুরুর দিকে জীবনে একরকম থাকে, তারপরে পাল্টে যায়। যেমন একজন প্রথমে ভীষণ মানে অত্যন্ত প্রতিভাবান অভিনেতা হিসেবে আমাদের ইন্ডাস্ট্রিতে, বাংলা ইন্ডাস্ট্রিতে এসেছিলেন,

0: হঠাৎ করে তার সেই এমটা লাইফের পাল্টে গেল, হয়তো অভিনয়টা রইল কিন্তু তিনি একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচালনার জগতে নাম করে ফেললেন। এইরকম এমিন লাইফও কিন্তু অনেকের হয়, আর সেই রকম একজন মানুষেরই আজকে জন্মদিন। আর দাঁড়াও, জন্মদিন বললে কি এরকম খালি মুখে বলা যায়?
1: আজকে এমন একজনের জন্মদিন যার কিন্তু ডেবিউ হয়েছিল অ্যাজ ডিরেক্টর ইচ্ছের হাত ধরে, এবং এই সিনেমার নামগুলো কে না জানে। তারপর ধরো প্রাক্তন, বেলা শেষে, মুক্তধারা, অ্যাক্সিডেন্ট, অলিক সুখ, এরকম প্রচুর প্রচুর সিনেমা তার থেকেই আমরা গিফট হিসেবে পেয়েছি, আমি পেয়েছি।
0: হ্যাঁ, সে তো অবভিয়াসলি পেয়েছি, কিন্তু আমরা এই যে মানে ডেবিউর কথা যেটা তুমি বললে, অ্যাজ এ ডিরেক্টর ডেবিউ হয়েছিল ইচ্ছেতে, কিন্তু তার আগে এই ভদ্রলোককে আমরা প্রচুর বাংলা সিরিয়ালে এবং তখন কিছু টেলিফিল্ম হতো, টেলিফিল্মে টিভির পর্দায় আমরা তাকে প্রচুর টেলিফিল্মে দুর্দান্ত অভিনয় করতে দেখেছি, ইভেন সিনেমাতে পরবর্তীকালে তাকে দেখি। কিন্তু এই ভদ্রলোক প্রথমে অভিনেতা হয়ে তারপরে আরেকজনের সঙ্গে জুটি বেঁধে এই সমস্ত ইক্সে বার্কারিক বাংলা হিট সিনেমা আমাদেরকে উপহার দিতে থাকলেন। ইচ্ছের কথা তুমি বললে, প্রাক্তনের কথা বললে, বহুরূপী, রক্তবীজ 1, রক্তবীজ 2,
1: কণ্ঠ,
0: ইভেন রিসেন্টলি একটা সিনেমা রিলিজ হতে চলেছে, সেটা হচ্ছে ফুলপিশি, এডওয়ার্ড অ্যান্ড ফুলপিশি।
1: বাহ,
0: সেহেতু আর বলার অপেক্ষা রাখে না যে আজকে কার জন্মদিন, কার কথা আমরা বলছি, তবু শুনেই নি
1: না আদা দেন শিবপ্রসাদ মুখার্জি। এবং শিবপ্রসাদ মুখার্জির আজকে জন্মদিন, তাই গোটা আকাশবাণীর তরফ থেকে জানাই,
0: এফএম রেইনবো পরিবারের পক্ষ থেকে উষসিয়া দেবারতী জানাচ্ছে
1: হ্যাপি
0: বার্থডে, শুভ জন্মদিন।
1: ইয়েস,
0: আর অবভিয়াসলি যখন একজন মানুষের যখন জন্মদিন হয় তখন অবভিয়াসলি আমরা মানে দুজনে এই তিনটে গান শোনানোর এই হিরিকটা কী করে ছাড়ি, তাই জন্য আজকে তিনটে গানের হ্যাট্রিকে অবভিয়াসলি শিবপ্রসাদ মুখোপাধ্যায় স্পেশাল।
2: এফএম রেনবোতে 3-1-3 গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
1: আর এই 3-1-3 গানের হ্যাট্রিকের মাঝখানে কিন্তু উষসিয়া দেবারতী আসছি লাইভে 107 FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেলে, এখনই আসছি, তুমিও ইনস্টাগ্রামে চলে এসো।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: তিন একে তিন গানের হ্যাট্রিকের পর সোজা সুজি লাইভ চলে এসেছে। আর একটু আগে আমরা মানে লাইভ ছিলাম, অনেক চলে এসেছি, আর একটু আগে আমরা লাইভ গিয়েছিলাম 107 FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেলে। আর এই তিন একে তিন গানের হ্যাট্রিকের মাঝখানেই তো একটু দেখা হয়, মানে কথা তো আমাদের হচ্ছে, মানে কানে কানে কথাবার্তা চলছে, কিন্তু তার মাঝখানেই দেখা হওয়ার সুযোগ ছাড়ি কী করে বলো। তাই এখন আর একটা সুন্দর গান, আর সেই গানের পর একটা ছোট্ট 2 মিনিটের নিউজ ব্রেকের পর 6:02 দেবারতী আর উশসী ফিরবো। আর এখন আর কি মানে প্রচণ্ড কঠিন কাজ করছে, কঠিন কাজ।
2: হ্যাঁ, না না, উশসী একদমই কঠিন কাজ করছে না, কারণ সব থেকে সহজ কাজ হচ্ছে ভালোবেসে ফেলা। তাই জন্যে ভালোবেসে ফেলেছি সেটা আমি না, অ্যাশকিং আর জনিতা গান্ধী বলছি, আমরা একটা পুচকে সংবাদ বিরতির পরে ফিরছি, ঠিক 6:02 উশসী আর দেবারতী রয়েছি। আর হ্যাঁ, 9903653992 তোমরাও কিন্তু মেসেজ করতে থাকো।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বিকশিত ভারতের স্বপ্ন সাকার করতে এবং দেশকে প্রগতির শিখরে নিয়ে যেতে হলে আধিকারিকদের অনেক সময় স্রোতের বিপরীতে সংগ্রাম করে এগিয়ে যেতে হয়। রাষ্ট্রপতি ভবনে আজ 2024 ব্যাচের বেশ কয়েকজন IAS আধিকারিকের সঙ্গে আলাপচারিতার পর তিনি একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, এই তরুণ আধিকারিকরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করার এবং বিভিন্ন জরুরি ক্ষেত্রে বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। ন্যাশনাল ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার প্রোটেকশন সেন্টার NCIIPC-র মহানির্দেশক নবীন কুমার সিং বলেছেন, 2030 সালের মধ্যে ডিজিটাল অর্থনীতি দেশের GDP-তে প্রায় 20% অবদান রাখতে পারে বলে আশা করা হচ্ছে। তিনি নতুন দিল্লিতে ফিকির সাইবারকাম 2026-এর সপ্তম সংস্করণের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিয়ে বলেন, ভারত ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হিসেবে উঠে এসেছে। ভারতে সর্বাধিক গুরুত্বপূর্ণ বস্ত্র প্রদর্শনী ভারত টেক্স 2026 চলতি বছরের 14-17 জুলাই নতুন দিল্লিতে হতে চলেছে। আসন্ন এই বস্ত্র প্রদর্শনীর সঙ্গে সঙ্গতি রেখে বস্ত্রমন্ত্রকের সচিব নীলাম স্বামী রাও আজ ভারত টেক্স মোবাইল অ্যাপ চালু করেছেন। এই উপলক্ষে শ্রীমতী রাও বলেন, এই মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রেতা এবং এক্সিবিটরা সহজে প্রয়োজনীয় পণ্য সরবরাহকারী এবং স্টলের অবস্থান খুঁজে পাবেন। রাজ্য সরকার কলকাতায় 5টি মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তায় জোর দিয়েছে। কলকাতা পুলিশের তরফে SSKM, নীলরতন আরজিকর, ন্যাশনাল মেডিকেল ও কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে দেওয়া চিঠিতে হাসপাতালে সরকারি সম্পত্তি নষ্টের ঘটনা রুখতে আজ থেকে কড়া নজরদারি রাখা হবে বলে জানানো হয়েছে। প্রতিটি হাসপাতালে ওয়ারলেন গেট থাকবে। পাশাপাশি হাসপাতালের সুপার অধ্যক্ষের সঙ্গে স্থানীয় থানা, ডিভিশনাল ও লালবাজার কন্ট্রোল রুমের সরাসরি যোগাযোগ থাকবে। সেখানকার চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের সুরক্ষায় অগ্নি নিরাপণ যন্ত্র প্রস্তুত রাখার কথা বলা হয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: দেখো অরেঞ্জ খেতে ভাল লাগে, কিন্তু অরেঞ্জ সতর্কবার্তা এলে তখন একটু মানে ওই যেটাকে বলা হয় ওয়েদারের কমলা সতর্কবার্তা, সেটা এলে একটু মাঝে মাঝে মানে বুকটা টিপ টিপ টিপ টিপ টিপ টিপ টিপ করে।
3: আচ্ছা বেশ, বুক ডিপ ডিপ না একটু সাইডে সরিয়ে রাখলাম, কিন্তু আপাতত আবহাওয়া দপ্তর থেকে মানে আমাদের যে ওয়েদার আপডেট এসছে সেটা একটু শুনে নি।
2: একদমই তাই দেবারতী, আর উষশ্রী রয়েছে তোমার সঙ্গে ক্যাফে কলকাতা, সেখানে ওয়েদার আপডেট তো তুমি পাবেই অবশ্য। আর বলছে যে তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে ঝোড়ো বাতাস বইবে 50-60 কিলোমিটার গতিবেগে, এবং সেটা কোথায় কোথায় হবে সেটা হবে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গায় আগামী 2-3 ঘন্টার মধ্যে। তাই তোমরা যারা প্লিজ বাইরে রয়েছো তারা কিন্তু সাবধানে থেকো, ঘরে রয়েছো একটু চা নাও, কফি নাও, 107 FM রেইনবো শোনো, আমাদের কানে রাখো। তবে এই বৃষ্টিটা না বেশ এখানে একটু গন্ডগোল করেছে না একটা কথা।
3: হ্যাঁ মানে গন্ডগোল মানে আপাতত বাঁকুড়া বীরভূম বর্ধমানে বৃষ্টি গেলে কোনো অসুবিধে নেই, আমাদের কাছে রাত 10টার পরে আবার এসো বাবা। তার কারণ এই এই ঠিক আমাদের পাশের বাড়ি মানে প্রতিবেশী মানে আমাদের এই এই যে আকাশবাণীতে বসে আছি, আমরা একটু আগে জাস্ট এই একটু উঁকি ঝুঁকি মারতে গেছিলাম, দেখলাম কোথায় বৃষ্টি, প্রচণ্ড জোরে গান বাজছে, প্রচণ্ড আলো, প্রচণ্ড আওয়াজ। কেন? কারণ আজকে ডু অর ডাই, কোনো উপায় নাই। ইয়েস, আজকে কেকেআর মানে নাইট রাইডার্স আজকেই মোটামুটি প্লে অফে যদি উঠতে হয় তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সকে অ্যাট এনি কস্ট হারাতেই হবে, মানে এর আর কোনো মানে কোনো মাঝে কোনো বিষয় নেই,
2: মানে সেকেন্ড চয়েস বলে কিছু নেই, আজকে হয় জিতবে নয়
3: বাড়ি যাবে। হ্যাঁ মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে, এবং যদি বৃষ্টি এসে কোনোভাবে ভাগ্যাকাশে দুর্যোগ ঘনিয়ে আনে তাহলে ব্যাপারটা খুবই কষ্ট হবে, মানে আমাদের ওই একটু গরম সহ্য করার থেকেও ভয়ানক কষ্ট হয়ে যাবে আমাদের কলকাতার জন্য। সেও তো ঠিক আছে, আমরা আশায় বুক বাঁধি যে বৃষ্টিটা আগে হয়ে গেছে, কারণ 7:30টায় খেলা শুরু হবে, এখন বাজে 6:10 যখন বাজে তার মানে এখনও কিছুক্ষণ সময় আছে, তার মানে মোটামুটি 6:30টার মধ্যে বৃষ্টি যদি একটু পাত্তাড়িটা গুটিয়ে নেয়, মানে আমি মোটামুটি যা এক সময় একটা আবেদন করছি, 6:30টার মধ্যে বৃষ্টি মোটামুটি বাড়ি চলে গেলো, 1 ঘন্টার জন্য মাঠটা একটু শুকি টুকি গেলো, 7:30 থেকে খেলা হলো, তুমি এরকম মুগ্ধভাবে আমার দিকে তাকিয়ে আছো।
2: আমি মুগ্ধভাবে তাকিয়ে আছি, আমি দেখছি যে এত দাবি একটা মানুষের কি করে থাকে, মানে প্রথমে বৃষ্টি নিয়ে হলো দাবি যে এই হবে এই হবে এখানেও মোটামুটি এই হবে এই হবে, এই যে এরা দাবি দাবি ফিরিস্তে আমি খালি ভাবি।

0: গাড়ির লোক সহ্য করে কি করে,
1: এত গভীরে ঢুকতে নেই
0: গভীর। তবে যেটা বলতে পারি এখন, সবাই একটা মন্ত্র উচ্চারণ করো, কি মন্ত্র?
1: কি মন্ত্র?
0: যা বৃষ্টি চলে কেকেআর আসবে খেলে,
1: না একটা ছিল ছোটবেলায় আমি এটা জানি, লেবুর পাতায় করম চা, এই বৃষ্টি চলে যা কেকেআর খেলে যা লেবুর পাতায় করম চা। আর আপাতত আমাদের মানে আমরা যারা কেকেআর ফ্যান তাদের আশা করা ছাড়া কোনো গতি নেই, তাই জন্যে কেকে অ্যান্ড সেলিম মার্চেন্টের কণ্ঠে এই আশা রইল যাতে আজকে আমরা কেকেআররা যাতে জিতে বাড়ি ফিরি, তারপরে সারা রাত বৃষ্টির আনন্দে না হয় ভাসবো, কিন্তু তার আগে প্লিজ কেকেআর জিতে আজকের দিনটা একদম মানে আমাদের সব আশা পূর্ণ করতে হবে,
0: মানে কেকেআরের জন্য কেকে থাকলো।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: এমিন লাইফ না মানে বয়সের সঙ্গে সঙ্গে পাল্টাতে শুরু করে, যেমন ধরো আমি একদম ছোটবেলায় দিদিমণি সাজতাম, আমার বোনকে পড়াতাম, বেচারা কিছু পড়তেই পারতো না কারণ তখন সে কথাই বলতে পারতো না, কিন্তু তারপরেও তাকে একটুখানি মার খেতে হতো আমার থেকে, যদিও আমি জীবনে স্কুলে মার খাইনি। অদ্ভুত একটা মারার কেন আচরণ এসেছিল জানি না, তারপরে মনে হলো যেন ফ্যাশন ডিজাইনার
3: থেকে তুমি বেশ উদ্ভটই ছিলে। হ্যাঁ বলো বলো।
2: আমি ভাবলাম ফ্যাশন ডিজাইনার হবো, এখন মনে হয় যে আমার ফ্যাশন সেন্স কি ভয়ঙ্কর চলে গেছে অন্যদিকে, ভাগ্যিস আমি হতে পারিনি। তারপর মাঝে ভেবেছিলাম আমি রকেট সায়েন্স নিয়ে পড়বো, ওই যে রকেট কাগজ, হ্যাঁ মানে পকেট মে রকেট সিং হয়ে গেল।
3: ওকে আচ্ছা,
2: আপাতত বেতারে বসে আছি।
3: হ্যাঁ আমার ছোটবেলা থেকে একটাই এমিন লাইফ ছিল, কারণ ছোটবেলা থেকে আমাকে যখন কেউ কিছু বলতো তুমি কি হবে, আমার ছোটবেলা থেকে একটাই মানুষ আমার চোখের সামনে ছিল, ওই একটা মানুষকে যে আমি মানে আমার মনে হতো হতে হলে এরকম হতে হবে, আমি সবসময় বলতাম আমি বাবার মতো হবো, আমি বাবার মতো।

0: আমার বাবা যেহেতু পড়াতেন, সেহেতু আমি খুব স্বাভাবিকভাবেই বলতাম আমি বাবার মতো পড়াবো। কারণ আমাদের ছোটবেলা থেকে মানে বাবা কলেজে যেরকম পড়াতেন, আমাদের বাড়িতেও বাবার প্রচুর স্টুডেন্ট আসতেন, এবং আমি শুধু ভাবতাম মানে আমার এই হিরোইজমটা ভীষণ ভালো লাগতো যে একটা মানুষ কথা বলছে তার দিকে এতজন মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, এটাই আমার মনে হতো। আমি আমি আমি ওরম হবো, আমি কথা বলবো, এতজন লোক আমার দিকে তাকাবে। মানে এখন যেটা হয়েছে আমি কথা বলি কিন্তু লোকজন আমার দিকে তাকিয়ে আছে কিনা আমি এটা দেখতে পাই।
1: আরে না না, তাকিয়ে আছে, এই যে তুমি তাকিয়ে আছো তো উষসীর দিকে বলো। হ্যাঁ হ্যাঁ, তাকিয়ে
0: ওই মাইকটাকে।
1: না না না না, আমাদের যিনি শুনছো
0: ও 9906599992 এর ওপারে, তুমি মানে তাকিয়ে না থাকলেও তুমি কান পেতে থাকো। ওই যে রবীন্দ্রনাথ বলেছিলেন না আমি কান পেতে রই, সেও তো তোমরা কান পেতে থাকো বলেই আমরা মন পেতে রাখি তোমাদের কাছে। সেই মানে ফোনের মনের ঠিকানায় চলে এসেছে একটা মেসেজ।
1: জিজ্ঞেস করেছি যে তুমি যদি ছোটবেলায় এম ইন লাইফ লিখে থাকো যে কি লিখেছিলে, কোনো উদ্ভট মেসেজ মানে উদ্ভট কোনো কিছু লিখেছিলে কিনা, বা এরকম কিছু শুনেছো কিনা, পড়েছো কিনা, তাহলে সেটা লিখে পাঠাও। আর সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে লিখেছেন, দেবারতী আর নুশুষী গুড ইভিনিং। গুড ইভিনিং, আমি পরীক্ষাতে ইওর এম ইন লাইফে লিখেছিলাম আমি একজন ফেরিওয়ালা হতে চাই। বাবা বাবা
0: বাহ, মানে ওই নচিকেতা চক্রবর্তীর ওই গানটা মনে পড়ে গেল, আমি এক ফেরিওয়ালা ভাই ওই স্বপ্ন বিক্রি করে বেড়াই। ভালো, ইভেন ওই যে ছোটবেলায় ছিল না পুতুল নেবে গো পুতুল, হ্যাঁ মানে ওই ভানু বন্দ্যোপাধ্যায়ের ওই পুতুল ফেরিওয়ালা, ওটাও বেশ মনে পড়ে গেল। ভালো, আমরা তো কেউ না কেউ ফেরিওয়ালা, সেটা ভালোবাসা ফেরি করি কিংবা বন্ধুত্ব।
1: একদমই তাই। শাওনের আগের মেসেজটা পড়ে দিই বলে বিছেরি খুব দুঃখ পেয়েছে, তাই একবার পড়েই দিচ্ছি। শাওন বারাসাত থেকে লিখেছিল, বৃষ্টি তুমি থাকলে ভালো, নয়তো যাব পুরে, তাকালেই না আমার দিকে, বেঁধেছিলাম আশাই বুক জুড়ে, সোমবার আর বুধবার ঝরলে তুমি, দেখলাম আমরা চাতকের ন্যায়, কেন তোমার এই পক্ষপাতিত্ব, আমরা ঘরমাক্ত ও নিরুপায়। হাততালি।
0: হ্যাঁ
1: হাততালি। এবারে পড়বো তোমার অন্য পরের মেসেজটা, শাওন পড়েছি কিন্তু তুমি আর দুঃখ প্রকাশ করো না। ওকে, আমি চিরকালই এম ইন লাইফে মহাকাশচারী হওয়ার কথা লিখে এসেছিলাম, সেই কারণে স্কুল শেষ করার পর গ্র্যাজুয়েশনে ভেবেছিলাম ফিজিক্স নিয়ে পড়বো, পরে দেখলাম ফিজিক্সে গ্র্যাজুয়েশন যা কঠিন, থাক আমি অন্য কিছু নিয়ে পড়াশোনা করি। শাওন বারাসাত থেকে। গ্র্যাজুয়েশন আমি 11-12 নেওয়ার সাহস পাইনি।
0: হ্যাঁ মানে গ্র্যাজুয়েশন আমি 11-12 ইংরেজি মানে ফিজিক্স এর কথা বলছে, তা আমি এই হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমি একবার ভেবেছিলাম আমার মানে লিটারেচার মানে বিষয়টা আমার খুব ভালো লাগে, সাহিত্য সেটা বাংলা হোক বা ইংরেজি, আমি একটু বড় হয়ে বাবাকে বলেছিলাম যে আমি না বাবা শেক্সপিয়ারের মতো নাটক লিখবো। বাবা বললো তুমি আর নাটক করো না,
1: এইটা জাস্ট ফাটাফাটি ছিল, এইভাবে অপমান করে দিল। যাই হোক,
0: না বাবা সত্যি কথাটা বলতে পারতেন।
1: আর আপাতত আমরা সত্যি সত্যি যেটা করতে পারি সেটা হলো মন থেকে একটা গান শোনাতে পারি না?
0: নিশ্চয়ই, আমরা অরিজিৎ সিং এবং সোমলতার কণ্ঠে ভালোবাসা যাক, একটা ভালোবাসার গান শুনি এক্ষুনি, ফিরছি 4 মিনিট 19 সেকেন্ডে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: স্টুডিও ক্লকে এখন 6:21 হয়ে 42 সেকেন্ড, ক্যাফে কলকাতা একদম শেষে চলে এসেছি, দেবারতী আর উষশ্রী। তবে শেষ তো হতা হি হে, তবে তোমার মেসেজ এত এসেছে শেষ করে উঠতে পারছি না, তাই প্রথমেই দুঃখিত।
2: আমাদের পাশের গ্রামের এক ভদ্রলোক আছেন, তিনি দুটো ক্রাচ নিয়ে হাঁটেন, কিন্তু তিনি মাথায় হেলমেট দিয়ে দেন। এটা আমি ওনাকে প্রায় 15-20 বছর ধরে দেখছি, জানি না পাকা রাস্তার ধারে বাড়ি বলে নিজেকে কি সেফটির জন্য বা অন্যকে জানান দেওয়ার জন্য হেলমেটটা পরে থাকেন। দীপক কুমার তুং বেলপুকুর থেকে মেসেজটি পাঠিয়েছেন। নেক্সট মেসেজ, খুব মজার একটা মেসেজ পাঠিয়েছে সোহিনী কর্মকার ফ্রম যাদবপুর। হাই আর্যে দিদিরা, কেমন আছো তোমরা এই গরমে? আমরা বিন্দাস আছি,
1: একদম ঠান্ডায় আছে।
2: হ্যাঁ, আমরা ছোটবেলাকার আমার ছোটবেলাকার বড়ই অদ্ভুত এক এইম ছিল যে দেশ জুড়ে যে বড় বড় এমএনসিগুলো রয়েছে সেখানে যে কোনো কাজ, এমনকি পাম্পের কাজ, মানে আমি ইন্টারন্যাশনাল পাম্প রিপেয়ারিং মাস্টার হতে চেয়েছি।
1: এইটা কিন্তু আমি এখনো অবধি সবচেয়ে উদ্ভব।
2: হ্যাঁ, এইটা কিন্তু খুব ভালো, মানে এইটা ইন্টারন্যাশনাল পাম্প রিপেয়ারিং মাস্টার। আমার জীবনের লক্ষ্য, আমি এই মাটিকে ছোব, মায়ের বুকের রক্তবিন্দু ঝরতে নাহি দিব, শিরায় শিরায় মিশে আছে এই মায়ের স্নেহ, মায়ের দুচোখ ভরে আমরা স্বপ্ন ছড়িয়ে দেব। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া।
1: সবার মেসেজের জন্য অনেক অনেক অনেক ভালোবাসা, যাদের মেসেজ মিস হয়ে গেল প্লিজ দুঃখ করো না, তোমাদের মেসেজ নিশ্চয়ই উষশিয়াতে বলতে পরের দিন নিশ্চয়ই পড়বে। আর এই যে ধরো আমরা এখন কি বলবো, আমরা এখন বৃষ্টি এলো, কখনো বৃষ্টি নেই, কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে না, তাই যেখানে যেখানে বৃষ্টি হচ্ছে না তোমরা প্লিজ দুঃখ পেও না,
2: কারণ তোমাদের জন্য আমরা একটা নতুন গান রেখেছি, সেই নতুন গানটা এখন চুপ করে তোমাদের শুনিয়ে দেব।
0: এফএম রেইনবোতে রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: মনটা খারাপ হয়ে যায়, জাস্ট খারাপ হয়ে যায়।
2: হ্যাঁ, কারণ এই যে ঘড়ির কাঁটা যখনই বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে, অনেক হয়ে গেছে, আবার পরের দিন এসো, এবার টাটা বাই বাই করো, বাড়ি যাও। হ্যাঁ, কিন্তু যাওয়ার আগে কয়েকটা কথা বলে যাই। এই যে প্রচণ্ড গরম, এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু নিজেদেরকে ভালো রাখতে হবে, অনেকটা করে জল খেতে হবে, বাইরে গরমে বেরোলে একটু মাথা টা একটু ছাতায় হোক, বা যদি কেউ কেউ ওড়না বা কোনো ওই স্কার্ফ টাইপের কিছু ব্যবহার করতে চাও করতে পারো, কিন্তু খুব সেফলি থাকতে হবে। এবং বৃষ্টি পড়লে সেই বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময়ও যেন আমাদের কোনো বিপদ না হয় সেইটাও কিন্তু খেয়াল রাখতে হবে, তাই নিজেদেরকে অলওয়েজ ভালো রাখতে হবে।
1: একদমই তাই। আর তার সঙ্গে জলের সঙ্গে যত পারবে ডাবের জলও খেতে পারো। ডাবের জল খুব পুষ্টিকর, তোমাকে ডিহাইড্রেশন থেকে বাঁচাবে, তোমাকে হাইড্রেটেড রাখবে। এখন যেটা করতে হবে, তোমার যে ফলগুলো জলযুক্ত ফল সেই ধরনের ফল খেতে হবে, তরমুজ একদম, তারপর তাল শাক, এই ধরনের ফলগুলো যদি খাও তোমার শরীর পর্যাপ্ত জলও পাবে। আর তার সঙ্গে প্লিজ এই গরমে না জাঙ্ক ফুডটা খেও না, জাঙ্ক ফুডটাকে একটু অ্যাভয়েড করো, বাড়িতে খাও, বাড়ির খাবার খাও, আর সুস্থ থাকো, গান শোনো। আর গরমে খিটখিটে হয়ে যেও না, যখনই মনে হচ্ছে খিটখিটে হয়ে যাচ্ছে একটু গান শোনো, মন ভালো থাকবে।
2: আর একেবারেই তাই। আর একটু ওই চক জাতীয় খাবার, মানে চক দই,
1: চক দই খুব ভালো।
2: বা এই সময় যদিও আম পাকার সময় হয়ে গেছে, তাও আমি টকও বা টক ডালও খেতে পারো, সেও তো ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, আজকে কেকে আর জিতুকে এটা আমরা প্রত্যেকে চাইছি, কিন্তু জিতে যেতে একটা ভীষণ মিষ্টি গান রাই কমল চক্রবাণী দেবের কণ্ঠে রাখছি তোমার জন্য। উষা দেবারতির তরফ থেকে টাটা।
1: ছিলাম ক্যাফে কলকাতায়, সো ভালো থেকো।

এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার, 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন। PM সূর্যঘর.gov.in

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। ভোটকর্মীরা ডিসিআরসি কেন্দ্রগুলি থেকে যাবতীয় সরঞ্জাম নিয়ে নিজ নিজ বুথে পৌঁছচ্ছেন। 285টি বুথে সকাল 7টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধে 6টা পর্যন্ত। ওই কেন্দ্রে 236,444 জন ভোটদাতা রয়েছেন। কলকাতার 5টি মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশের তরফে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হচ্ছে। কলকাতা পুলিশের তরফে এসএসকেএম, নীলরতন, আরজিকর, ন্যাশনাল ও কলকাতা মেডিকেল কলেজগুলির কর্তৃপক্ষকে পাঠানো এক চিঠিতে হাসপাতালে সরকারি সম্পত্তি নষ্টের মতো ঘটনা রুখতে আজ থেকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি হাসপাতালে সুপার অধ্যক্ষের সঙ্গে স্থানীয় থানা, ডিভিশনাল ও লালবাজার কন্ট্রোল রুমের ওয়্যারলেসের মাধ্যমে সরাসরি যোগাযোগ থাকবে। পুরো এলাকায় একাধিক নিয়োগ ও টেন্ডার পাইয়ে দেবার নামে বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতির অভিযোগে সিআইডি বিধাননগরে পুরসভার কাউন্সিলর দেবরা চক্রবর্তীকে আটক করেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আগে থেকেই ইডি ও সিবিআই এর নজরে ছিলেন তিনি। মালদার রতুয়ায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি

মেয়ের নামে থাকা একটি বেসরকারি স্কুল বকেয়া বিল পরিশোধ না করায় বিদ্যুৎ বণ্টন কোম্পানি ওই বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। প্রায় 16 লক্ষ টাকা বিদ্যুতের বিল বকেয়া রয়েছে বলে অভিযোগ। পুরুলিয়ায় এক সরকারি স্বাস্থ্য আধিকারিককে হেনস্থা ও তার সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগে 4 বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করল ভারতীয় জনতা পার্টি বিজেপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত ওই 4 নেতাকে ইতিমধ্যেই কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। একই সঙ্গে তদন্ত প্রক্রিয়া ও দলের সিদ্ধান্ত স্পষ্ট না হওয়া পর্যন্ত আপাতত তাঁদের বিজেপির সমস্ত রকমের সাংগঠনিক কাজ ও দলের দায়িত্ব থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত 12ই মে বাগমুন্ডি ব্লকের পাথরুটি স্বাস্থ্যকেন্দ্রের ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ এর চেম্বারে ঢুকে তার সঙ্গে বিজেপি নেতারা চরম দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে মত বিনিময় করেন। ভারত ইতালি দ্বিপাক্ষিক সম্পর্কের একাধিক দিক নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও তারা কথা বলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজির পুনরায় পরীক্ষার নিরাপদ, সুরক্ষিত ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে কঠোর সতর্কতা এবং নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে শ্রী প্রধান একথা বলেন। বৈঠকে বিভিন্ন অনলাইন গ্রুপগুলির মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত ভুল তথ্যের ক্রমবর্ধমান বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সিউলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ কর্মসূচির রূপায়ণ মন্ত্রী লি ইয়ং ছুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী সিং বলেন, বৈঠকে উভয় পক্ষ যৌথ উন্নয়ন, যৌথ উৎপাদন এবং যৌথ রপ্তানির পথ তৈরির জন্য পারস্পরিক প্রচেষ্টাকে কাজে লাগাতে সম্মত হয়েছে। রাজ্য সরকার দীর্ঘ জটিলতা শেষে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফ এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের রহস্যযোগিতার কারণেই সীমান্ত সুরক্ষা দীর্ঘদিন বাধাপ্রাপ্ত হয়েছিল। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মেনে রাজ্য থেকে অবৈধ বাংলাদেশে

প্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আজ থেকেই শুরু হচ্ছে। নবান্নে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা ঘোষণা করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী এবার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে মত বিনিময় করেছেন। ভারত ইতালি দ্বিপাক্ষিক সম্পর্কের একাধিক দিক নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তারা কথা বলেন। দুই প্রধানমন্ত্রী এই আলোচনায় ভারত ও ইতালির মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন ঘটেছে। দিল্লির একটি আদালত নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় অভিযুক্ত পাঁচজনকে আগামী মাসের 2 তারিখ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। এরা হলেন মঙ্গলীলাল খাতিক, বিকাশ বিওয়াল, দীনেশ বিওয়াল, যশ যাদব এবং ধনঞ্জয় লোখান্ডে। অপর এক অভিযুক্ত শুভম খেরনারের CBI হেফাজতের মেয়াদও বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট UG-র পুনরায় পরীক্ষার নিরাপদ, সুরক্ষিত ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে কঠোর সতর্কতা এবং নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে শ্রী প্রধান একথা বলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সিওলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ কর্মসূচির রূপায়ণ মন্ত্রী লি ইয়াং ছুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী সিং বলেন, বৈঠকে উভয়পক্ষ যৌথ উন্নয়ন, যৌথ উৎপাদন এবং যৌথ রপ্তানির পথ তৈরির জন্য পারস্পরিক প্রচেষ্টাকে কাজে লাগাতে সম্মত হয়েছে। রাজ্য সরকার দীর্ঘ জটিলতা শেষে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে BSF-এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারের উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। সংশোধিত নাগরিকত্ব আইন CAA মেনে রাজ্য থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

0: বুধবার এবং বুধবারে ব্লকবাস্টার বুধবার, এবং সেখানে চলে এসেছি আমি বাসু এবং আমার সঙ্গে তোমাদের প্রিয় আরজে আরজে দেব।
1: তো আজকে এই ব্লকবাস্টার বুধবার যে প্রথম ঘন্টা থাকে সেই ঘন্টায় সাধারণত আমরা একটু ভেসে যাই মেলোডিতে, বিকজ অফ আমরা সেই সময়টাকে ধরার চেষ্টা করি, সিক্সটিজ সেভেন্টিজ এইটিজ, যেই সময়গুলোয় গানে সত্যি সত্যি মেলোডি থাকতো, এখনও অবশ্য থাকে ডেফিনেটলি, কিন্তু সেই সময়ের গানে মেলোডি আলাদা করে ছুঁয়ে যেত আমাদের। কিন্তু মজাটা হচ্ছে আজকের এই যে প্রথম ঘন্টা বাসু, এই প্রথম ঘন্টায় আমরা কিন্তু আজকে এমন কিছু গান খুঁজে নিয়ে এসেছি যে গানগুলো সাধারণত আমরা বলি মেহফিলে সাং, মানে এই গানগুলো সাধারণত মেহফিলে এই গানগুলোকে শোনা যেত, এবং এই ক্ষেত্রে দেখা গেছে যে বলিউডে এমনকি বাংলা ভাষাতেও যে বাংলা ছায়াছবি হয়েছে তাতেও এই সমস্ত মেহফিলের গান, ক্ষেত্র বিশেষে কখনো মুজরা সং যেটাকে আমরা বলি, তো সেই সমস্ত গানগুলোকে বলিউডে তো পাওয়াই গেছে, এমনকি বাংলাতেও যে এই ধরনের ক্লাসিক্যাল মিউজিক বিভিন্ন রাগের উপরে ভিত্তি করে তৈরি হয়েছে সেগুলোকে কিন্তু সঠিকভাবে ব্যবহার করা হয়েছিল সেই সময়ের বাংলা কিংবা হিন্দি ছবিতে। তো আজকে প্রথম যে গানে আমরা আমাদের জার্নিটা শুরু করব, দেবার বাসু আজকে যে প্রথম গানটায় আমরা আজকে আমাদের জার্নি শুরু করব, সেটা হচ্ছে, ছবির নাম হচ্ছে সাহেব বিবি গুলাম, এবং এই ছবির মিউজিক ডিরেক্টর ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, যিনি বলিউডে নাম ছিল তার হেমন্ত কুমার। এবং যে গানে এই ছবিতে সাহেব বিবি গুলামে আমরা দেখেছি যে অসাধারণ কিছু গান আছে গীতা দত্তের গলায়, কিন্তু কি অদ্ভুত এই গানে যে গান ব্যবহার করা হয়েছিল মুজরা সং হিসেবে সেটি গেয়েছিলেন আশা ভোসলে। শুনি তাহলে, আর এই গানেই শুরু করি আজকে আমাদের এই ব্লকবাস্টার বুধবারের জার্নি।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: রাজ দরবারে প্রেম আর বিদ্রোহের এক ঐতিহাসিক নৃত্য। সম্রাট আকবরের সামনে নাচছেন আনারকলি। গানটি বলে, ভালোবাসা লুকিয়ে রাখার জিনিস নয়। বলুন তো কোন গানের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903653992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে।

গোল্ড। 9:12 ঘড়িতে অবশ্যই, এবং আজকে ব্লকবাস্টার বুধবারে দেব আর বাসু তোমাদের সঙ্গে। শুধুমাত্র প্রথম ঘন্টায় আমরা সেই সমস্ত মাহফিলের

গান নিয়ে এসেছি, যে গানগুলো তোমাদেরকে শুনছি এবং আমরাও নতুন করে আমাদের মনে পড়ছে সেই সমস্ত দৃশ্যগুলো এবং সেই মিউজিকগুলোর কথাও আমরা ডেফিনেটলি বলছি। ইনফ্যাক্ট এই যে এই ধরনের মিউজিক মেহফিলের সঙের কথা যদি বলা হয়, তাহলে আমার মনে হয় যে যে গান আমাদের সকলের কানে আমরা একবার চোখ বন্ধ করলে যে গানটার কথা মনে পড়ে বা যে সিনেমার কথা মনে পড়ে, সেই সিনেমার নাম হচ্ছে উমরাওজান। এবং এই উমরাওজানে অভিনয় করেছিলেন রেখাজি, এবং এই ছবির যিনি মিউজিক ডিরেক্টর ছিলেন তার নাম হচ্ছেন খায়াম সাহাব। তো খায়াম সাহাবের একটা মজা হচ্ছে যে খায়াম সাহাব তো অসাধারণ মেলোডি ক্রিয়েট করতেন, মানে তার মেলোডির কোনো কথা হবে না আর কি। মানে কখনো বলা হয় এরকম যে ধরো আমরা মিউজিককে আমরা নিয়ে ফেলি, আমরা আমাদের হৃদয়ে আমরা মিউজিককে নিই, কিন্তু খায়াম সাহাবের মিউজিক এমনটাই যে মিউজিক তোমাকে নিয়ে নেবে, মিউজিক তোমাকে খেয়ে নেবে আর কি, এরকম একটা ব্যাপার। তো খায়াম সাহাবের লোকে বলে বা যারা তার সঙ্গে কাজ করেছেন মিউজিক যারা গান গেয়েছেন তারা বলেন যে খায়াম সাহাব বলতেন যে আমার মিউজিক হচ্ছে কবিতার মতো, আমি কবিতার মতো আমার কোথাও চট করে তুমি দম নিতে পারবে না, যে কোনো জায়গায় তুমি মিউজিক তুমি ছন্দ ভাঙতে পারবে না, ওইভাবে তিনি মিউজিকটাকে ক্রিয়েট করতেন। এবং ভীষণ কঠিন, শুনলে তোমার যতটা সুদিং মনে হবে গাইতে কিন্তু ঠিক ততটাই কঠিন ছিল, একদমই তাই। এবং আশাজি বলেছেন যে খায়াম সাহাব আমাকে একদম অন্য রকমভাবে মানে তুলে দিয়েছেন, বিকজ অফ আমরা আশা ভোসলেকে শুনেছি একদম ওইভাবে গাইছেন, ওই ধরনের পার্টি সং গাইছেন, সেইখানে এরকম ক্লাসিক্যাল এইভাবে ব্যবহার করা আশা ভোসলেকে খায়াম সাহাবই ভেবেছিলেন। তো উমরাওজানের কথা যদি বলি তাহলে বলি যে এটা হচ্ছে 1981 এর ছবি, এবং এখানে রেখাজি এই ছবিতে মানে অভিনয়ের জন্য তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন, এবং আশা ভোসলেজি তিনি পেয়েছিলেন একই রকমভাবে ন্যাশনাল অ্যাওয়ার্ড অ্যাজ আ সিঙ্গার হিসেবে, এবং খায়াম সাহাবও পেয়েছিলেন ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং ফিল্মফেয়ার অ্যাজ আ মিউজিক ডিরেক্টর হিসেবে এই একটি গানের জন্য। তাহলে চলুন গানটা শোনা যাক, অবশ্যই আমাদের সকলের পছন্দের সেই গান দিল চিজ ক্যা হ্যায়।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: Old is gold. Old is gold. Old is gold.
2: ব্লকবাস্টার বুধবার, এবং আজকে ব্লকবাস্টার বুধবারে তোমাদের সঙ্গে রয়েছি বাসু এবং দেব। এই মুহূর্তে ওল্ড ইজ গোল্ডে আমরা কথা বলছি পুরনো বাংলা এবং হিন্দি ছবিতে জলসাঘরের গান কিংবা মেহফিলের গান, যেগুলো মূলত গজল, ঠুংরি, মুজরা সংস। যাওয়ার আগে, এই গানটা শোনানোর আগে, দিল চিজ কে হ্যায় গানটার আগে দেবদা যে কথাটা বলছিল যে কীভাবে মেহফিল সঙে খাইয়াম সাব গানে মেলোডিটাকে ঢেলে দিয়েছেন এবং সেটা কীভাবে আমাদেরকে সুদ করে, অথচ সেই গানগুলো গাওয়া কতটা কঠিন, এটা বলতে গিয়ে, এটা শুনে আমার মনে পড়ে গেল সত্যজিৎ রায়ের একটা ছবির কথা যার নাম হচ্ছে জলসাঘর। জলসাঘর ছবিতে আমরা অভিনয়টা তো দেখিয়েছি, এবার আর্টিস্ট তো বিভিন্ন ধরনের হন। খাইয়াম সাব নিজের গানের মধ্যে দিয়ে, সুরের মধ্যে দিয়ে নিজের আর্টটা দেখিয়েছেন, সত্যজিৎ রায় নিজের ছবির মাধ্যমে আর্টটাকে দেখিয়েছেন, যে একটা পুরনো বাড়ি, একটা পুরনো রাজবাড়ি, তার যে জলসাঘরটা রয়েছে সেখানে একজন প্রায় ডুবন্ত জমিদার কীভাবে এখনও সেই রীতিটা মেনটেন করার চেষ্টা করে চলেছেন। এবং সেই ফিল্মে বেগম আক্তারের বেশ কিছু গান রয়েছে, এক্সেলেন্ট।

0: এবং সত্যজিৎ রায় বেগম আক্তারের গানগুলোকে এমনভাবে ছবিতে ব্যবহার করেছেন যেটা সত্যি ছবিটার মুডটাকে এনহ্যান্স করেছে। এবং সেই গানগুলো মূলত ছিল মেলোডি গজল, সেগুলোর মধ্যে কোনো ডান্সিং নাম্বার নয় বা মুজরা নয় বা ঠুংরি নয়, একদম গজল ছিল। তো এই মেহফিলের গানে আমরা নানান রকম ভ্যারিয়েশনও দেখেছি আমাদের বাংলা এবং হিন্দি চলচ্চিত্র দু ক্ষেত্রেই, যে গজলও ব্যবহার হয়েছে, ঠুংরিও ব্যবহার হয়েছে, কত্থকের ব্যবহার হয়েছে, এবং আধুনিক সিনেমায় তো আমরা দেখিয়েছি
1: ব্যবহার হয়েছে।
0: দেবদাস সিনেমায় আমরা দেখেছি কিভাবে বিভিন্ন ভজনকে ইউজ করা হয়েছে মেহফিলের গান হিসেবে, এটাই মনে পড়ে।
1: ইনফ্যাক্ট তুমি যখন বাংলা ছবির কথা বলছো, তাহলে বাংলা ছবির গানের কথা বলি। উত্তম কুমার অভিনীত বহু গানে এরকম কিন্তু মেহফিলের দৃশ্য আছে। সেক্ষেত্রে কখনো কখনো উত্তম কুমার নিজে গান গাইছেন, মেহফিলের গান গাইছেন, যেমন তুমি সন্ন্যাসী রাজার প্রথম ভাগে যখন মেহফিলে প্রতিদিন রাজা যাচ্ছেন, মানে সেই রাজা যখন প্রতিদিন মিট করছেন, তিনি তার যে যিনি গান করেন তার জন্য তিনি প্রতিদিন সেই মেহফিলের সেই যে মানে নাচ ঘরে তিনি যান, সেখানে কিন্তু কখন উত্তম কুমার নিজেই একজন অসাধারণ গায়ক, তিনি গান গাইছেন। কিংবা আমরা ধরো নিশিপদ্মে আমরা শুনেছি গান, এরকম বহু ছবিতে গান আছে, স্ত্রী ছবিতে গান আছে, যেখানে উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় একসঙ্গে এরকমই কোনো মেহফিলের ঘরে দুজনে মিলে গান গাইছেন, কিন্তু পিওর ক্লাসিক্যাল মিউজিক ব্যবহার করে যে গানগুলোকে ব্যবহার করা হয়েছে, যেগুলোকে আমরা মুজরা সং বলি, কিংবা যেগুলো গানগুলোকে তুমি যেভাবে বলছিলে ক্লাসিক্যাল গানগুলোকে ব্যবহার করা হয়েছে, সেই রকম আরও একটা ছবি হচ্ছে কলঙ্কিনী গঙ্গাবতী।
0: কলঙ্কিনী গঙ্গাবতী
1: পীযূষ বসু এবং উত্তম কুমারের একসঙ্গে ডিরেকশন দিয়েছিলেন দুজনে মিলে। ইনফ্যাক্ট পীযূষ বসুই আগে ডিরেকশন দিয়েছিলেন, পরবর্তীকালে পীযূষ বসু মারা যাওয়ার পর শেষটুকু উত্তম কুমার দিয়েছিলেন। এবং এই ছবিতে উত্তম কুমার, শর্মিলা ঠাকুর এবং মিঠুন চক্রবর্তী একসঙ্গে অভিনয় করেন। শর্মিলা ঠাকুরের ডাবল রোল ছিল এবং এই ছবিতে আর ডি বর্মন মিউজিক করেছিলেন। কি অদ্ভুত যে আর ডি বর্মনকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে ছক ভাঙা বিভিন্ন মিউজিক করতে দেখেছি, সেই আর ডি বর্মন একদম পিওর ক্লাসিক্যাল মিউজিককে কীভাবে তিনি কম্পোজ করলেন এবং এখানে এই গানটি গিয়েছিলেন পারভিন সুলতানা। শুনি গানটা তাহলে কলঙ্কিনী গঙ্গাবতী থেকে, অবশ্যই বাংলা গান পারভিন সুলতানার গলায়।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: রাজ দরবারে প্রেম আর বিদ্রোহের এক ঐতিহাসিক নৃত্য। সম্রাট আকবরের সামনে নাচছেন আনারকলি। গানটি বলে, ভালোবাসা লুকিয়ে রাখার জিনিস নয়। বলুন তো কোন গানের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903653992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: Old is gold, old is gold, old is gold।
3: শেষ যে গানটা আমরা শুনলাম, সেই গানটাই আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন বুরু নয়ন দাস।
4: তার মানে বোঝাই যাচ্ছে যে আমাদের প্লেলিস্টের সঙ্গে বন্ধুদের প্লেলিস্টও মিলে যাচ্ছে। ইনফ্যাক্ট এই ধরনের গান তো চিরদিনের গান, এই গান আমরা বারবার করে শুনি এবং আজকে যখন নতুন করে আবার শুনছি, সত্যি সত্যি অনেকের বেশ মনে পড়ে যাচ্ছে। এবং আমি জানি আপনারা সবাই মিলে ইতিমধ্যেই ভাববার চেষ্টা করছেন যে সত্যি বাংলা বা হিন্দি সিনেমায় কীভাবে এই ধরনের গান, মাহফিলের গান বলতে আমরা যে গানগুলোকে বলি এবং যেগুলো ভীষণভাবে জনপ্রিয় গান একটা সময় ছিল এবং এখনও আমরা নতুন করে আবার শুনি, আবার নতুন করে ভাবি এবং মেলোডিটাকে নিয়ে ভাবি, সেই সমস্ত গানের লিস্ট নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন। তার মধ্যে অনেক গান কিন্তু আমাদের সঙ্গে মিলে যাচ্ছে। কিন্তু সময় কিন্তু খুব আমাদের কাছে সংক্ষিপ্ত, কারণ সময় মাত্র ওই 9টা থেকে 10টা, এই সময়টাতেই আমরা এই এই মেলোডি ওল্ড ইজ গোল্ডে আমরা এই ধরনের গানগুলোকে শুনি, কারণ তার পরের ঘন্টাও কিন্তু খুব ইন্টারেস্টিং আছে, সেটা পরে বলছি। আপাতত এই ঘন্টায় আমরা পরের যে গানটা শুনবো, আমার মনে হচ্ছে বাসু, এই গানটা যদি আমরা না শুনি আজকে আমার অপরাধ হয়ে যেতে পারে, মানে বিরাট অপরাধ হয়ে যাবে যদি এই গানটাকে আজকে না শোনানো হয়। এখানেও কিন্তু ওয়ান অ্যান্ড অনলি রেখাজি গানটা গাইছেন। মজাটা হচ্ছে এই ছবিতে নায়ক একজন, ভিলেন একজন, কিন্তু কি অদ্ভুত।

প্রকাশ মেহরার ছবি, এবং এই ছবির যে গানের কথাটা আমরা শোনাব সেটা লিখেছিলেন অঞ্জন এবং প্রকাশ মেহরা দুজনে মিলে গানটা কিন্তু লিখেছিলেন, এবং এই গানের জন্যই তারা পুরস্কারও পেয়েছিলেন। লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার গানটি গেয়েছিলেন, রেখাজি অনবদ্যভাবে লিপসিং করেছিলেন গানটার সঙ্গে, এবং বলা হয় যে এই গানটি ইমন কল্যাণ রাগে এটাকে মানে তৈরি করা হয়েছিল, ইমন কল্যাণ রাগে সুরে, ইমন কল্যাণ রাগে সুর তৈরি করেছিলেন কল্যাণজি আনন্দজি। তাহলে আর কথা নয়, সরাসরি গানে চলে যাই, সালামে ইশক মেরি জান।

0: ইজ গোল্ড। সত্যি সত্যি এই গানটা শুনতে শুনতে আমরা বলো বাসু
1: যে আমরা রীতিমতো এনজয় করছিলাম।
0: শুধু তাই নয়, মানে অফলাইনে আমরা অফ এয়ারে আমরা বলছিলাম এইভাবে যে সত্যি যে এই গানগুলো যে ক্রিয়েশন কি অদ্ভুত অ্যাপিল, যে আজও কিন্তু এই 2026 এসে আমাদের কাছে ইকুয়াল অ্যাপিল। এবং এই যে গানের মাঝখানে যে মিউজিকের যে ইনস্ট্রুমেন্টগুলো বাজছে সবগুলো কত প্রমিনেন্ট, প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে চিহ্নিত করা যাচ্ছে যে কোন মিউজিকটা কোন ইনস্ট্রুমেন্টটা কিভাবে বাজছে। এবং সত্যি এই যে সবাই মিলে একটা মানে এই ধরনের মিউজিকগুলোতে তো অনেকগুলো মিউজিক একসঙ্গে বাজে, মূলত ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকগুলো মানে মানে ইনস্ট্রুমেন্টগুলো বাজতো, তো সেগুলোই আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করা যায় সমস্ত গানে। পরের যে গান সেই গান অবশ্যই আবার আমরা একটু বাংলা গানে ফিরি, আলিবাবা চল্লিশ চোর। আমরা এই ছবির আমরা এরকম জানি যে এরকম এ নিয়ে প্রচুর আমাদের মানে কি বলবো, আমাদের ছোটবেলা থেকে আমরা বই পড়েছি, আমরা আরব্য রজনী এই যে এই সমস্ত রূপকথার গল্পগুলো যখন পড়তাম তো তার মধ্যে সেই চেচিং ফাক কিংবা ধরো খুল যা সিম সিম এগুলো আমাদের কিশোর মনে অদ্ভুত রোমাঞ্চ জাগাতো। তো পাশাপাশি যখন আমরা এই ছবি দেখলাম আমরা, এবং দীনেন গুপ্ত পরিচালিত এই ছবির মিউজিক ডিরেক্টর ছিলেন সলিল চৌধুরী, আর একজন জিনিয়াস। তো আমার মনে হয় যে ভারতবর্ষে যে কজন জিনিয়াস মিউজিক ডিরেক্টররা জন্মেছেন তাদের মধ্যে অবশ্যই অন্যতম হচ্ছেন সলিল চৌধুরী। এই ছবির গান এবং লিরিক্স এবং মিউজিক দুটোই কিন্তু সুর করেছিলেন সলিল চৌধুরী, ছবির পরিচালক ছিলেন দীনেন গুপ্ত। সেই দৃশ্য যে দৃশ্যে উৎপল দত্ত এখানে একজন ভয়ানক ভিলেন, মানে তিনি হচ্ছেন সেই চল্লিশ চোরের সর্দার, সেই ডাকাতদের সর্দার। তো খোঁজ করতে করতে আলিবাবার বাড়িতে এসে পৌঁছেছেন সেই ডাকাত দলের সর্দাররা, তেল ব্যবসায়ী হিসেবে এসছেন, বড় বড় সেই পিপে নিয়ে এসছেন। তো সেখানে সেই আলিবাবা তাদের জন্য ব্যবস্থা করেছেন, একটা মেহফিলের ব্যবস্থা করেছেন। সেখানে সেই ছবিতে মার্জিনা হচ্ছেন মিঠু মুখার্জি অভিনয় করেছেন। আমরা মিঠু মুখার্জিকে পেয়েছিলাম, অন্যভাবে পেয়েছিলাম এই ছবিতে। এই ছবিতে মিঠু মুখার্জির একটা গান ছিল, সেই যে মেহফিল তাদের জন্য সাজানো হয়েছে সেখানে মেহফিলে গান গাইছেন, মানে মূলত নাচছেন এবং গান গাইছেন মিঠু মুখার্জি। সেখানেও কিন্তু সলিল চৌধুরীকে আমরা পেয়েছি, যেখানে মানে বাজে গোবিনা যে ছবিতে আমরা পাচ্ছি, আবার সেই ছবিতেই হচ্ছে এই গান পাচ্ছি, এখানেই বোধ হয় সলিল চৌধুরী। তাহলে গানটা শুনি।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: রাজ দরবারে প্রেম আর বিদ্রোহের এক ঐতিহাসিক নৃত্য। সম্রাট আকবরের সামনে নাচছেন আনারকলি। গানটি বলে, ভালোবাসা লুকিয়ে রাখার জিনিস নয়। বলুন তো কোন গানের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903653992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড।
3: ব্লকবাস্টার বুধবারে আমাদের প্রথম সেগমেন্ট ওল্ড ইজ গোল্ড প্রায় শেষ হয়ে এসেছে, এবং তোমাদেরকে আমরা এই ঘন্টায় যে তোমায় পড়েছে মনের প্রশ্নটা শুনিয়েছিলাম তার উত্তর দেব আমরা একটু পরেই। তবে তার আগে জানিয়ে দিই, এই মুহূর্তে ব্লকবাস্টার বুধবারে তোমাদের সঙ্গে রয়েছি বাসু আর দেব, আর তোমাদেরকে শোনাচ্ছি জলসা ঘরের গান।
4: আর এই ঘন্টায় প্রায় শেষের পথে আমাদের, মানে আমাদের বেশি সময় নেই এই ঘন্টায়। তো যে ছবির গান আমরা শুনছিলাম মারজিন আবদুল্লাহ, তো এই ছবিতে আমি তোমাকে বলছিলাম যে অফ এয়ারে যে এই ছবিতে তো অসাধারণ সবাই অভিনয় করেছিলেন। সন্তোষ দত্ত ছিলেন, মিঠু মুখার্জি ছিলেন, দেবরাজ রায় ছিলেন, উৎপল দত্ত ছিলেন, এবং এই যে গানটা আমরা শুনছিলাম হায় হায় প্রাণ যায়, তার মাঝখানে মাঝখানে উৎপল দত্ত মাঝে মাঝে ক্যাওয়াত ক্যাওয়াত করছেন। ওই আরেকজন শিল্পী আমার মনে হয় বাংলার, মানে উৎপল দত্ত বাংলার নন, তিনি ভারতীয় সিনেমার একজন স্তম্ভ, এবং বিশেষ করে নাট্যশিল্প এবং সিনেমাতে তার যে কন্ট্রিবিউশন, সেই সময় আমার মনে হয় যে যুগ যুগ ধরে পরবর্তীকালে যদি কখনো আরো আরো রিসার্চ হয় তাহলে ভাবা যাবে যে ওই সময় একজন মানুষ দাঁড়িয়ে কি কি করতে পেরেছিলেন, কি কি ভেবেছিলেন, কি কি বৈপ্লবিক চিন্তা ছিল তার অভিনয়, এবং তিনি কিভাবে কাজ করেছেন সে নিয়ে একদিন জমিয়ে অন্য একটা এপিসোড হবে আমাদের উৎপল দত্তকে নিয়ে। কিন্তু পরের যে গান, আবারও বলছি যে কিছু কিছু গান আছে আজকের এই এপিসোডে, বিশেষ করে এই মুডে যখন আমরা গান শুনছি, কিছু গান আছে যে গান না শুনলে আজকে অপরাধ হয়ে যায়। সেই রকমই একটি গান হচ্ছে অবশ্যই লতাজির গাওয়া, কমল আমরোহীর ডাইরেকশনের ছবি পাকিজা। এই ছবিতে অভিনয় করেছিলেন মীনা কুমারী, অশোক কুমার, রাজকুমার। এই ছবিতে মীনা কুমারীকে অদ্ভুত লেগেছিল। আমরা একদম শুরু করেছিলাম মীনা কুমারীজির অভিনীত একটি ছবি সাহেব বিবি গুলামে, যেখানে তিনি ছোটি বউয়ের রোলে অভিনয় করেছিলেন, কিন্তু এই ছবিতে পাকিজায় তাকে আমরা একদম অন্যভাবে পেলাম। এবং সেই অপরূপ সুন্দরী মীনা কুমারী, সেই যে একটা ওই রকম একটা প্রতিমা প্রতিমা চেহারা, এবং এই ছবিতে যে গানের জন্য আমরা যে গানটা, যে গান জনপ্রিয় শুধু না, আমরা বলবো কাল্ট সং হিসেবে যে গান আজও মানে আমরা শুনি, এবং যে গান সত্যি সত্যি সমস্ত সময়কে উত্তীর্ণ করে, কালোত্তীর্ণ করে, আজও সেই গানে আমাদের কাছে একই রকমভাবে তার অ্যাপিল। সে ছবি, সেই গানের মিউজিক করেছিলেন দুজনে, মূলত গুলাম মোহাম্মদ সাহাব এবং শেষে নওশাদজি। তো নওশাদ সাহাবও কিন্তু এই মিউজিক করেছিলেন দুজনে, কারণ গুলাম মোহাম্মদ সাহাব মারা যান এবং তারপরে শেষটুকু অংশটি কম্পোজ করেন নওশাদজি, গিয়েছিলেন লতা মঙ্গেশকর।
3: একটা কথা আমি বলতেই হবে পাকিজা ফিল্মের কথা বললে বলে, মীনা কুমারী এই সিনেমায় যেভাবে যে আদায় অভিনয় করেছেন, মাধুরী দীক্ষিত কিন্তু পরে বলেছিলেন তিনি দেবদাসে পার্বতী করতে গিয়ে মীনা কুমারীকেই ফলো করেছিলেন।
4: শুনি তাহলে গানটা,
3: চলো।

0: আমাদের প্রথম ঘন্টার একদম শেষ মুহূর্তে এসে পড়েছি এবং এই ঘন্টার যে তোমায় পড়েছে মনে এটা তোমাদেরকে শুনিয়েছিলাম, তার সঠিক উত্তরদাতাদের নাম আগে বলে ফেলি। বিজলী চক্রবর্তী মহেশতলা থেকে, শ্রিয়া মুখার্জি বেহালা থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, সৈকত দে কর্ণাটক থেকে, শঙ্করচন্দ্র দে বারাসত থেকে, সুব্রত মাল গঙ্গাধরপুর থেকে, দীপঙ্কর মাল একই জায়গা থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, সব্যসাচী এবং মণি কাটোয়া থেকে, অ্যান্ডি কলকাতা থেকে, শঙ্কর নন্দী ব্যারাকপুর থেকে, গণেশ ডোমজুর থেকে, কবিতা দাস বাঘাযতীন থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, বরুণয়ন দাস বেলঘড়িয়া থেকে, সোনালী কালীঘাট রোড থেকে, মেঘনা মল্লিক মহিষাদল থেকে, ঈশানী বাউরিয়া থেকে, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা থেকে, রাজু দাস হাওড়া থেকে, রমা দত্ত বেলতলা রোড থেকে, তন্ময় ভবানীপুর থেকে এবং মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সায়াক্রাইল থেকে সঠিক উত্তর দিয়েছে মুঘলে আজম ফিল্মের গান জব প্যার কিয়া তো ডরনা কিয়া।
1: ইনফ্যাক্ট তোমার যারা যারা আজকে উত্তর দিয়েছেন, সত্যি সত্যি এই গান শুনে মানে যারা যারা উত্তর দিয়েছেন, বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে যেভাবে উত্তর দিয়েছেন তাতে সত্যিই মনে হচ্ছে যে কাশ্মীর থেকে কন্যাকুমারী, গৌহাটি থেকে গুজরাট, সর্বত্র কিন্তু আজকে রেইনবোর এই গান, যে গান কিন্তু সকলকে ছুঁয়ে যাচ্ছে, তাই তো? এবং এই গান এই জন্যই আমরা বলছি যে একবার যদি কেউ টিউন করেন রেডিও স্টেশন তাহলে কেউ সরে যেতে পারবেন না। এই গানের অ্যাপিলগুলোই এরকম ছিল, আজও আমরা শুনি 2026 এসে। ভাবা যায় যে গানটার কথা আমরা বলছিলাম 1960 সালের তৈরি গান, যে গানের উত্তর আপনারা পাঠিয়েছেন। 1960 সালে কে আসিফ ডাইরেকশন দিয়েছিলেন এই ছবির, 16 বছর লেগেছিল গানটা মানে ছবিটা তৈরি করতে, 16 ইয়ার্স একটা ছবি তৈরি করতে, যে ছবির মিউজিক ডিরেক্টর ছিলেন নওশাদজি, এবং দুর্গা এবং দরবারি মিউজিক মানে রাগে এই গানটি তৈরি হয়েছিল। শকিল বদৌনির লেখা গান, পৃথ্বীরাজ কাপুর, দিলীপ কুমার এবং মধুবালাজি, ক্যা বাত! এই কম্বিনেশনের, এই ডেডলি কম্বিনেশনের এই ছবি আজও কাল্ট সিনেমা, এবং তাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হওয়ার পরেও সেটাকে রিস্টোর করা হয়, নতুন করে কালার করা হয়, তার কারণ তার অ্যাপিল আজও একই রকম। তাহলে শুনি সেই গান, এবং এই গান শুনতে শুনতে আমাদের এই ঘন্টা থেকে আমরা বিদায় নেব। পরের ঘন্টাও কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ আগামীকালই একজনের জন্মদিন, কার জন্মদিন সে নিয়ে কথা হবে। আপাতত এই ঘন্টার শেষ গান

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
2: ব্লকবাস্টার বুধবারের দ্বিতীয় ঘন্টায় পৌঁছে গেছি গান ভালোবেসে গান নিয়ে, এবং এই ঘন্টায় তোমাদেরকে শোনাবো বেশ ইন্টারেস্টিং একটা এরার গান, যে এরাতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আর.ডি. বর্মন থেকে শুরু করে একদম আমাদের যতীন ললিত অবধি।
3: হ্যাঁ, অনেককেই পেয়েছি,
2: অনেককে পেয়ে গেছি
3: একদম।
2: এবং এই সময়ে সব থেকে বেশি রোম্যান্টিক গান তৈরি হয়েছে বলে আমার মনে হয়।
3: ঠিক, নাদিম শ্রাবণ আছেন, যতীন ললিত আছেন, আদেশ শ্রীবাস্তব আছেন, আরো অনেককে পেয়েছি আমরা,
2: প্রচুর প্রচুর
3: প্রচুর মানুষকে পেয়েছি আমরা। এবং এই সময়টা হচ্ছে, আমি জানি অনেকের কাছে এই সময়টা খুব নস্টালজিক, বিকজ অফ অনেকের এই সময়টা হচ্ছে স্কুল লাইফ, কলেজ লাইফ, গান বুঝতে শেখা। মানে আমার কাছে যদিও এইটিজটাই আমি অনেক ছোট, তখন খুবই ছোট, বাট স্টিল গানগুলোকে মনে করতে পারি, পুজো প্যান্ডেলে বাজে
2: কানেক্ট করতে পারি।
3: নাইনটিজ তো অফকোর্স পারি, বিকজ অফ নাইনটিজ তখন স্কুল অ্যান্ড কলেজ তখন যথেষ্টই বড়। তো এবং তো আমার মনে হয় তখন তোমরা বোধহয় কিড বা তারপরে

0: একদম একদম হামাগুড়ি দিচ্ছ আর কি। তো নাইনটিজ, এবং তোমরা যখন মিলেনিয়ামে আসছো, পরের সময়গুলো আসছো, কিন্তু স্টিল নাইনটিজ এর গানগুলো কিন্তু
1: শেষ। আমরা নাইনটিজ এর গান শুনেই অ্যাকচুয়ালি বড় হয়েছি,
0: ঠিক, মানে আমরা যেমন এইটিজ শুনে বড় হয়েছি, মানে তখন প্যান্ডেলে বাজতো ছোটবেলাটা, তো তোমাদের সেই সময় ছোটবেলাটা নাইনটিজ
1: বাজতো।
0: তো এই নাইনটিজ এর একজন, এমন একজন ডিরেক্টর যিনি বিখ্যাত বাবা মায়ের ছেলে,
1: ঠিক,
0: এবং নিজেও একজন অসাধারণ ডিরেক্টর, যিনি এখন আমরা বলি না জেনজি,
1: জেনজি, হ্যাঁ,
0: তো সেই সময় জেন ওয়াই এর ভালোবাসার ডেফিনেশনটা উনি ফিল্মে তৈরি করে দিয়েছিলেন,
1: ঠিক,
0: যার বাবা বিখ্যাত ডিরেক্টর যশ চোপড়া, মা পামেলা চোপড়া, তাদের ছেলে ওয়ান এন্ড অনলি আদিত্য চোপড়া। আদিত্য চোপড়ার জন্মদিন জাস্ট রাত ১২টা পার হলেই, মানে ২১শে মে তার জন্মদিন, দেখতে দেখতে আদিত্য চোপড়া ৫৫ বছরে পা দিচ্ছেন। সুতরাং এন্টায়ার রেইনবো ফ্যামিলির পক্ষ থেকে আমরা অবশ্যই আদিত্য চোপড়াকে জানি অ্যাডভান্স হ্যাপি বার্থডে। আজকে যেহেতু আমাদের ব্লকবাস্টার বুধবারের দ্বিতীয় ঘন্টা, এবং আমরা এই সময় সাধারণত চেষ্টা করি একটু নাইনটিজ এর গান শোনাতে, তাই মনে হলো যে কেন নয়, যার জন্মদিন আগামীকাল, তাহলে একটা ঘন্টা আমরা আদিত্য চোপড়ার যে সমস্ত ছবিতে তিনি ইনভলভ ছিলেন, কখনো তিনি অ্যাজ আ মিউজিক ডিরেক্টর হিসেবে, আই মিন ডিরেক্টর হিসেবে, কখনো তিনি অ্যাসোসিয়েট ডিরেক্টর, কখনো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কখনো স্ক্রিপ্ট রাইটার, কখনো প্রডিউসার, একজন মানুষের যে এত রূপ থাকতে পারে সেটা কিন্তু আমরা এই সময়ের আদিত্য চোপড়াকে দেখে জেনেছি। একজন সিরিয়াসলি একজন জিনিয়াস পার্সন, একজন জিনিয়াস ডিরেক্টর, আজ তার ছবির, তার যে সমস্ত ছবিতে তিনি ইনভলভ ছিলেন সেই সমস্ত ছবির গান দিয়ে আমাদের আজকের এই দ্বিতীয় ঘন্টা সাজানো। আর হ্যাঁ, তোমরাও কিন্তু রিকোয়েস্ট করতে পারো আদিত্য চোপড়া পরিচালিত অ্যাজ ওয়েল অ্যাজ তিনি যে সমস্ত ছবিতে অভিনয় করেছে, অভিনয় না, তার তিনি যে সমস্ত ছবিতে তিনি ছিলেন, কখনো ইনভলভ ছিলেন, সেই সমস্ত ছবির গানের রিকোয়েস্ট করতে পারো 9903653992 তে। দেব আর বাসু তোমাদের সঙ্গে শুরু করবো অবশ্যই যে গানে আমি বলছিলাম যে জেন ওয়াইকে তিনি ভালোবাসা শিখিয়েছিলেন, যে ছবিতে তিনি চেয়েছিলেন যে বিদেশে যেরকমভাবে ভালোবাসাটা একটা সময় আমরা দেখেছি যে একদম অন্যভাবে, আমরা মানুষ যারা বিদেশে, যারা ভারতের, ভারতীয় কানেক্ট যাদের, মানে শেকড় যাদের ভারতে আছে, সেই সমস্ত মানুষগুলো যখন তারা যখন দেশে ফেরেন, তারা যখন তাদের কীভাবে তারা শেকড়ের সঙ্গে কানেক্টেড থাকেন, প্রবাসী মানুষেরা, তাদের প্রেম, সেই জেনারেশনের পরের জেনারেশন যারা, তাদের প্রেম কেমন হওয়া উচিত।
1: ঠিক,
0: শুনি তাহলে গান, ছবির নাম দিলওয়ালে দুলহানিয়া।

0: আসলে আমাদের ঠিক পাশেই ইডেন গার্ডেন্সে আজকে কেকেআরের ম্যাচ চলছে, যেটা বৃষ্টি বিঘ্নিত হওয়াতে বেশ খানিকক্ষণ বন্ধ আছে। এর বৃষ্টি সব জায়গাতেই মনে হচ্ছে একটুনি ডিস্টার্ব করছে, তাই গানটা কেকেআরের ম্যাচের মতো মাঝপথে একটুনি থেমে গেল। তো আমরা ভাবলাম আমরা কি আর থেমে থাকতে পারি, আমরা তাই আবার ফিরে এলাম তোমাদের সঙ্গে ব্লকবাস্টার বুধবারে। বাসু এবং দেব এই মুহূর্তে গান ভালোবেসে গান এই সেকশনে তোমাদেরকে শোনাচ্ছি আদিত্য চোপড়ার বিভিন্ন ফিল্মের গান, কারণ আগামীকাল তার বার্থডে।
1: এবং আদিত্য চোপড়া শুধুমাত্র যে ডিরেকশনের ছবি এমন নয়, তিনি যে সমস্ত ছবিতে ইনভলভ ছিলেন, কখনো তিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, কখনো তিনি স্ক্রিন প্লে রাইটার ছিলেন, কখনো তিনি অ্যাসোসিয়েট প্রডিউসার ছিলেন, এই সমস্ত ছবির গান আজকে শোনাবো। কিন্তু তার আগে অবশ্যই এই ঘন্টার মানে দ্বিতীয় ঘন্টার তোমায় পড়েছে মনে, যে গান শুনে তোমাদের মনে পড়বে যে উত্তরটা কি, এবং সেই উত্তরটা তোমরা আমাদেরকে পাঠিয়ে দেবে 9903653992। তাহলে আপাতত তোমাদের জন্য আমাদের এই ঘন্টার তোমায় পড়েছে মনে।
2: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
3: একে ধক ধক গার্ল নামেও চেনেন অনেকে, বিনোদ খান্না থেকে এসআরকে এনার নায়ক হয়েছেন সমস্ত সুপারস্টার। তার ডেবিউ হয়েছিল তাপস পালের সঙ্গে, বলুন তো কোন নায়িকার কথা বলছি?
2: উত্তর পাঠাও 9903653992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
4: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
0: তাহলে দ্বিতীয় ঘন্টার তোমায় পড়েছে মনের প্রশ্নটা তোমরা শুনে নিয়েছো, খুব সহজ প্রশ্ন, উত্তর পাঠাতে হবে নিজের নাম এবং শর্ট লোকেশন দিয়ে। হ্যাঁ, শর্ট লোকেশন মানে তিনটে লোকেশন নয়, একটাই লোকেশন হয়, নিজের গ্রামের নাম, জেলার নাম, শহরের নাম, অথবা নিজের যে রাজ্যে এখন রয়েছে বাইরে, শুধু সেইটুকু, এতটা নাম আমরা তো বলতে পারি না, ছোট করে চলো।
1: এই ঘন্টায় আমরা শুনছি আদিত্য চোপড়া, যেহেতু আগামীকাল হিসেব মতো জন্মদিন, সুতরাং তার যে সমস্ত ছবিতে তার কন্ট্রিবিউশন আছে সেই সমস্ত ছবির গান আমরা শুনব। এবং ভাবো, যার বাবা হচ্ছেন যশ চোপড়া, যার মা হচ্ছেন পামেলা চোপড়া, সেই মানুষটি কিন্তু কখনো না লাইম লাইটে থাকতে চান না, মানে সবসময় দেখা যায় কোনো, খুব কম তুমি দেখবে মিডিয়াতে উনি বাইট দেন, মানে যেটাকে আমরা মিডিয়া ইন্টারভিউস, হার্ডলি হয়তো দুটো বা তিনটি ইন্টারভিউ উনি দিয়েছেন, খুব একটা ইন্টারভিউতে উনি আসতে চান না, ক্যামেরার সামনে তো আসতেই চান না। এমন একজন মানুষ, যে মানুষটি প্রথম ন্যাশনাল স্কুল অফ ড্রামায় যিনি অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু তার ওই কথা বলায় একটা স্ট্যামারিং এর প্রবলেমের জন্য তিনি কিন্তু রিজেক্ট হয়ে যান, সেই দুঃখটা তার কিন্তু যায়নি কখনো। কিন্তু সেই মানুষটি জিনিয়াস হয়ে ওঠেন যখন অল্প বয়সে, মাত্র মানে যখন তার বয়স সম্ভবত 12-13 বছর বয়স, সেই সময় তিনি একটি থ্রিলার লিখে ফেলেছিলেন, যে থ্রিলারে ঘটনাটা ছিল এরকম যে একজন মানুষ, সে হঠাৎ করে একটা মানুষকে খুন করে, খুন করার পর তারপর তার স্মৃতিশক্তি চলে যায় এবং সেই ঘটনাটি তার মাথা থেকে একদম বেরিয়ে যায়। তারপর সেই মানুষটি একজন ইন্সপেক্টর হয়ে, পুলিশ ইন্সপেক্টর হয়ে সেই খুনে তদন্ত করতে যাচ্ছে। কি অদ্ভুত থ্রিল, সেই সময় সেই ধরনের থ্রিলার তিনি লিখেছিলেন যখন তার বয়স ছিল মাত্রই, মানে অনেক ছোট যখন তিনি, এবং বাবা এবং মাকেও তিনি সাপোর্ট করেছেন এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন, সে সমস্ত গল্প বলবো। কিন্তু তার আগে যে ছবি, মানে 2000-এর মধ্যে তিনি মাত্র দুটো ছবিতে তিনি ডিরেকশন দিয়েছিলেন, একটা যদি হয় DDLJ মানে দিলওয়ালে দুলহানিয়া লিয়ে যায়েঙ্গে, তো পরের ছবিটা অবশ্যই ছিল মহাব্বতে। মহাব্বতে নিয়ে একটা ঘটনা আছে, সেটা পরে বলছি, তার আগে অবশ্যই গানটা শুনে নিই।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে। একে ধক ধক গার্ল নামেও চেনেন অনেকে। বিনোদ খান্না থেকে এসআরকে, এনার নায়ক হয়েছেন সমস্ত সুপারস্টার। তার ডেবিউ হয়েছিল তাপস পালের সঙ্গে। বলুন তো কোন নায়িকার কথা বলছি?
1: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লেখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে,
0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।

0: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
1: সত্যি সত্যি ভালোবেসেই গান শোনাচ্ছি তোমাদের দ্বিতীয় ঘন্টায়, বিশেষ করে নাইনটিজের গান, যে গানগুলোকে আজকে শোনাচ্ছি নাইনটিজের সময়ের গানগুলোকে। আদিত্য চোপড়ার জন্মদিন আগামীকাল, তাই তার পরিচালিত সঙ্গে সেই সঙ্গে যে সমস্ত ছবিতে তিনি অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলেন বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, স্ক্রিন প্লে লিখেছেন, সেই সমস্ত ছবির গান, যেভাবেই হোক না কেন তার কোনো অ্যাসোসিয়েশন ছিল কোনো ছবিতে, সেই সমস্ত ছবির গান শোনাচ্ছি। যদিও নাইনটিজের থেকে 2000 এই যে সময়টা, এই সময় তার পরিচালিত ছবির সংখ্যা মাত্র দুটোই। যে দুটো ছবির গান ইতিমধ্যে শুনিয়ে দিয়েছি তোমাদের, একটা হচ্ছে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে এবং দ্বিতীয়টি হচ্ছে মহাব্বত। এর বাইরেও তিনি অনেক ছবিতে ডিরেকশন দিয়েছেন, যেমন রব নে বানা দে জোড়ি, সেটা 2008 এবং বেফিক্রে সেটা হচ্ছে 2026। তো এছাড়াও কিন্তু তিনি বাবাকে অ্যাসিস্ট করেছেন, বিখ্যাত বাবার ছেলে যশ চোপড়াজির ছেলে, এবং ছোটবেলা থেকেই ফিল্মের পরিবেশে বড় হয়েছেন, বাবাকে দেখেছেন, এবং একটা সত্যি সত্যি একটা ফিল্মি ফ্যামিলি বিকজ অফ বি আর চোপড়া, যশ চোপড়া, একই তো বাড়ির মানুষ। তো সুতরাং একটা ফিল্মি মহলে বড় হওয়া এবং সেই সঙ্গে মাটিতে পা থাকা, সেটা বোধহয় সত্যি সত্যি আদিত্য চোপড়াকে দেখলে আমরা বুঝতে পারি। আপাদমস্তক একজন ক্রিয়েটিভ পার্সন, অসাধারণ তার মিউজিক সেন্স, সেসব নিয়েও কথা বলবো। কিন্তু তার আগে বলি যে এখন যে ছবিতে, যে ছবির গান আমরা শুনবো, সেই ছবির পরিচালক ছিলেন তার বাবা যশ চোপড়া। সেই ছবিতে আমরা শ্রীদেবীকে পেয়েছি, সেই ছবিতে আমরা ঋষি কাপুরকে পেয়েছি, 1989 সালের ছবি, যে ছবিতে তিনি বাবাকে প্রথম অ্যাসিস্ট করেছিলেন। ছবির নাম চাঁদনি, সেই চাঁদনির একটি গান শোনাই এখন।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে। একে ধক ধক গার্ল নামেও চেনেন অনেকে। বিনোদ খান্না থেকে এসআরকে, এনার নায়ক হয়েছেন সমস্ত সুপারস্টার। তার ডেবিউ হয়েছিল তাপস পালের সঙ্গে। বলুন তো কোন নায়িকার কথা বলছি? উত্তর পাঠাও 9903653992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান,
2: গান ভালোবেসে গান। আমাদের এই ব্লকবাস্টার বুধবারের দ্বিতীয় সেগমেন্ট, যেখানে আমরা কথা বলছি আদিত্য চোপড়া নির্দেশিত বা আদিত্য চোপড়া অ্যাসোসিয়েটেড এমন কিছু ফিল্মের গানের কথা, এবং তার কথা অবশ্যই কালকে তার জন্মদিন, এবং সেই উপলক্ষে আজকে এই সেগমেন্টটা আমরা তাকে ডেডিকেট করেছি এবং চেষ্টা করছি তারই তৈরি করা এবং তারই সঙ্গতে থাকা সিনেমাগুলোর গান বাজাতে। তোমরা যদি রিকোয়েস্ট করতে চাও আদিত্য চোপড়ার এরকম কোনো সম্পর্কযুক্ত কোনো গান, তাহলে আমরা অবশ্যই সেটা বাজানোর চেষ্টা করব।
3: 9903653992 এটা আমাদের ম্যাজিক্যাল নাম্বার, যে নাম্বারে তুমি রিকোয়েস্ট করতে পারো এবং শুনতে পারো তোমার পছন্দের গান। এক্ষুনি রিকোয়েস্ট পাঠাও, এবং সেই সঙ্গে তোমায় পড়েছে মনের উত্তরটাও যদি জানো, আমি জানি জানো, এবং তার ফলে বাসু লিখতে লিখতে নামগুলো একেবারে হাত ব্যথা হয়ে গেছে, এত এত তোমরা সকলে সঠিক উত্তর পাঠিয়েছ, অধিকাংশই সঠিক উত্তর পাঠিয়েছ। একদম শেষে, এই ঘন্টার শেষেই আমরা সেই নামগুলো পড়ব। এবং আমার জানো তো মনে হয় বাসু, যে এই যে শোটা না, আমাদের বুধবারের এই ব্লকবাস্টার বুধবার, আমি খুব প্রিভিলেজড মনে করি। কারণ হচ্ছে আমার পছন্দের যে গানগুলো আমি শুনতে চাই, এই বুধবার আসলে আমি কেন যেন আবার নতুন করে সেইগুলো গানগুলোকে আমি আবিষ্কার করি, আবার নতুন করে শুনি, একদম নতুনভাবে নস্টালজিক হয়ে পড়ি। গানগুলোর সঙ্গে বিভিন্নভাবে নস্টালজিয়া মানে জড়িয়ে আছে, স্কুল জীবন, কলেজ জীবন, বন্ধুর সঙ্গে প্রথম দেখা, এরকম অজস্র ঘটনা জড়িয়ে আছে সমস্ত গানগুলোর সঙ্গে, যে গানগুলোকে তোমাদেরকে আজকে শোনাচ্ছি। 1993 সাল, এই সাল কিন্তু বলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক নতুন কিছু জন্ম দিয়েছিল এবং বেশ কিছু ছবিও তৈরি হয়েছিল। যদিও আজকে কথা বলছি যাকে নিয়ে, অর্থাৎ যার যার কথা বলছি, তিনি হচ্ছেন আদিত্য চোপড়া। তিনি তার বাবাকে অ্যাসিস্ট করেছেন ছবির গান শোনালাম চাঁদনি 1991-তে, 1989-এ ছিল চাঁদ।

0: এই ছবিতে আমরা কিন্তু নেগেটিভ হিরো হিসেবে পেয়েছিলাম শাহরুখ খানকে। আমরা শাহরুখ খানকে আমরা সাধারণত আমি শুনেছিলাম যে এই ছবিতে অভিনয়ের জন্য, মানে এই ক্যারেক্টারের জন্য অ্যাপ্রোচ করা হয়েছিল আমির খানকে, কিন্তু সেই সময় আমির খান একজন চকলেট বয়, একজন লাভার বয়, তো সাধারণত তিনি সেই রিস্কটা নিতে চাননি ইমেজটা নষ্ট হওয়ার জন্য, কারণ এই ছবিতে পুরোপুরি নেগেটিভ ক্যারেক্টার ছিল। কিন্তু শাহরুখ খান সেই সুযোগটা নিয়েছিলেন, তার ভার্সিটালিটি তিনি প্রুভ করেছিলেন এবং তার উপর বিশ্বাস রেখেছিলেন আদিত্য চোপড়া, আদিত্য চোপড়া এবং ইয়াশ চোপড়া অফকোর্স। এবং একটা কথা বলি, এই আদিত্য চোপড়ার কথা হচ্ছিল যে তিনি জেন ওয়াই এর নতুন ভাষা তিনি তুলে দিয়েছিলেন তার সিনেমার মাধ্যমে, কিভাবে জেন ওয়াই প্রেম করবে, কিভাবে জেন ওয়াই, মানে সেই একটা সময় ছিল না ভালোবাসা মানে হচ্ছে সেই খবরের, মানে আই মিন চিঠি লেখা কিংবা কখনো ফোনে অনেকক্ষণ ধরে কথা বলা, সেই সব ধারণাগুলোকে চেঞ্জ করে দিয়েছিলেন আদিত্য চোপড়া। এবং তার যে ডিরেকশনের দুটো ছবি, এই দুটো ছবির পরে দুটো মিউজিক ইনস্ট্রুমেন্ট কেনার জন্য জেন ওয়াইদের লাইন পড়ে গেছিলো বিভিন্ন মিউজিক ইনস্ট্রুমেন্টের দোকানে। যদি ডিডিএলজের ক্ষেত্রে ম্যান্ডোলিন বলি তাহলে অবশ্যই মহাব্বতেতে ভায়োলিন, ভায়োলিন দুটোতেই কিন্তু আমরা দেখেছিলাম শাহরুখ খান একটা ম্যান্ডোলিন বাজাচ্ছিলেন, একটা ভায়োলিন বাজাচ্ছিলেন। তো সেই জন্য মানে জেন ওয়াই যেন তখন মনে হয়েছিল যে যদি কেউ ইনস্ট্রুমেন্ট বাজাতে চান, মানে আমরা জানি গিটার সবসময় নিউ জেনারেশনের একটা পছন্দের ইনস্ট্রুমেন্ট, কিন্তু এই দুটো ইনস্ট্রুমেন্টও কিন্তু ভিড় হয়েছিল ইনস্ট্রুমেন্টের দোকানে, জেন ওয়াইরা ভিড় করেছিলেন। কিন্তু আপাতত যে গান শুনব সেই ছবি অবশ্যই, সেই ছবির ডিরেক্টরও ইয়াশ চোপড়া অর্থাৎ তার বাবা, এবং সেই ছবিতে অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে ছিলেন আদিত্য চোপড়া। শুনি তাহলে গানটা, ছবির নাম ডার,
1: সম্ভবত জাদুতে রিনাজারি আমরা শুনছি। এই গানটা রিকোয়েস্ট করেছে জয়দীপ রায় বাঘা যতীন থেকে।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে। একে ধক ধক গার্ল নামেও চেনেন অনেকে। বিনোদ খান্না থেকে এসআরকে, এনার নায়ক হয়েছেন সমস্ত সুপারস্টার। তার ডেবিউ হয়েছিল তাপস পালের সঙ্গে। বলুন তো কোন নায়িকার কথা বলছি? উত্তর পাঠাও 9903653992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।

0: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
1: দেব বলছে যে দীপ বাসু তুমি কথা বলো, আর আমি ভাবছি যে আমি কথা বলবো কি করে, মানে এত লোকে উত্তর পাঠাতে শুরু করেছে, আমি সত্যি ঠিক করেছি যে এর পরের বুধবার যখন আসবো তখন আমি একটু কঠিন প্রশ্ন নিয়েই আসবো, আর এত সহজ প্রশ্ন দেওয়া
2: যাবে, খুব সহজ ছিল না কিন্তু
1: বুঝতে পারছি উত্তরের ইয়ে দেখে খুব সহজ, এত সহজ প্রশ্ন আর করা যাবে না, সবাই সঠিক উত্তর দিচ্ছে, অলমোস্ট সবাই সঠিক উত্তর দিচ্ছে, কংগ্রাচুলেশনস, এবং উত্তরটা আমরা জানিয়ে দেবো খুব শিগগিরই।
2: তাহলে এই ঘন্টার আর খুব বেশি সময় নেই, 12 মিনিট আছে আমাদের হাতে, আদিত্য চোপড়া অ্যাসোসিয়েটের ছবি, আমরা আজকে ছবির গান শোনাচ্ছি, যে ছবিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে তিনি ছিলেন। মূলত আজকে আমরা 90সটাকেই ধরে রেখেছি, কারণ আমরা যদি তার পরিচালিত ছবির কথা বলি তাহলে বাকি ছবিগুলো 2000-এর পরের ছবি আছে, যদিও আমরা মহাব্বাতে আমরা শুনিয়েছি তার বাইরের ছবিও আছে, অনেক আছে, রব নে বানাদি জোড়ি আছে এবং এবছর ছবি রিলিজ করেছে, এরকম অনেক ছবি আছে, কিন্তু আমরা মূলত আজকে 90সের সময়টাকেই ধরে রেখেছি, যে সময়তে তিনি অ্যাসোসিয়েট ছিলেন যে সমস্ত ছবিগুলোর সঙ্গে, সেই সমস্ত ছবির গান, যেমন একটু আগে যে গানটা শুনছিলাম লম্হে, লম্হের কথা বলেছি, তার বাবা ছিলেন অর্থাৎ ইয়াশ চোপড়া ছিলেন সেই ছবির ডিরেক্টর, তিনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তিনি প্রথম স্ক্রিন প্লে লিখেছিলেন তার বাবার যে ছবির জন্য সেটা হচ্ছে পরম্পরা, এবং তারপরে তিনি তার মার জন্য পামেলা চোপড়া তার জন্য যে স্ক্রিপ্ট লিখেছিলেন, স্ক্রিন প্লে লিখেছিলেন, সেই ছবির নাম হচ্ছে আয়না, সেই আয়নার গান এখন আমরা শুনবো, এবং তারপরে আমার মনে হচ্ছে না আর খুব বেশি সময় আমাদের হাতে থাকবে, কারণ আমাদের তোমায় পড়েছে মনের যারা যারা সঠিক উত্তর দিয়েছো একটা লম্বা লিস্ট আছে, আমার মনে হচ্ছে বাসু ধরেই নিয়েছে যে গানের একটা ডিউরেশন যতক্ষণ হবে ততক্ষণ ধরে নামগুলোকে বলতে হবে, এরকম একটা সময়। এনিওয়ে আয়না থেকে গানটা শুনি, এবং ভীষণ জনপ্রিয় একটি গান, এবং তারপরে সম্ভবত আমাদের এই ঘন্টার শেষ গান আমরা শোনাবো, কিন্তু আপাতত এই ঘন্টায় আয়না ছবি থেকে একটি গান।

0: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
1: আমাদের এই ঘন্টার তোমায় পড়েছে মনের যারা, যেটা সঠিক উত্তর, সেটা এতটাই সঠিক উত্তর দিয়েছে সবাই মিলে। এটা খুবই সহজ প্রশ্ন ছিল এবং উত্তর ছিল মাধুরী দীক্ষিত। যারা উত্তর দিয়েছে সঠিক তাদের নামগুলো আগে বলিনি, তারপরে বাকি ভনিতা করব। প্রীতি পাল কেষ্টপুর থেকে, অভিজিৎ সাঁতরা বজবজ থেকে, বিজলী চক্রবর্তী মহেশতলা থেকে, শ্রিয়া মুখার্জি বেহালা থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, সৈকত দে কর্ণাটক থেকে, শঙ্করচন্দ্র দে বারাসত থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, সব্যসাচী আর মণি কাটোয়া থেকে, অ্যান্ডি কলকাতা থেকে, শঙ্কর নন্দী ব্যারাকপুর থেকে, গণেশ ডোমজুর থেকে, কবিতা দাস বাঘাযতীন থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোধপুর থেকে, সোনালী কালীঘাট রোড থেকে, ঈশানী বাউড়িয়া থেকে, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা থেকে, রাজুদাস হাওড়া থেকে, রমা দত্ত বেলতলা রোড থেকে, তন্ময় ভবানীপুর থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, রাহুল নদিয়া থেকে, জয়দীপ রায় বাঘাযতীন থেকে, দেবাশিস সেন না দেবাশিস সাউ চন্দনদহ থেকে, রানু বাসু বরানগর থেকে, আশিস জানা বারুইপুর থেকে, সায়ন্তন কোলে হুগলি থেকে, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, প্রার্থনা তেঘরিয়া থেকে, সত্যম ঘোষ দুর্গাপুর থেকে, পিঙ্কি জানা বারুইপুর থেকে, আভা হাওড়া থেকে, জয়দীপ রয় বাঘাযতীন থেকে, শ্যামসুন্দর গাঙ্গুলি কৃষ্ণনগর থেকে, ডোরা রীতা শ্রীমানী বেহালা থেকে, বিশ্বনাথ গায়েন হুগলি থেকে, শ্রাবণী চক্রবর্তী চেতলা থেকে এবং অপূর্ব সেন চিড়িয়া মোড় থেকে সঠিক উত্তর দিয়েছেন।
2: যারা যারা এই শর্ট লোকেশন পাঠিয়েছেন আমি একটু মন দিয়ে শুনছিলাম, আমার মনে হচ্ছে না কোনো রাজ্য বাকি গেছে যেখানে উত্তর আসেনি এবং কলকাতা কোনো জেলাও বোধ হয় বাকি নেই। সে যাই হোক, সহজ উত্তর অবশ্যই, কিন্তু প্রশ্নটা সহজ হলেও উত্তরটাও হয়তো সহজ। যে যে প্রশ্ন, যে যে ক্লুগুলো ছিল তাতে সহজে বোঝা গিয়েছিল যে সেটা আর কেউ নয়, ধক ধক গার্ল বলে বলিউড ইন্ডাস্ট্রিতে একজনই আছেন, তিনি ওয়ান অ্যান্ড অনলি মাধুরী দীক্ষিত।
1: একদম।
2: এবং এই মাধুরী দীক্ষিতকে নিয়েও কিন্তু একটি ছবি হয়েছিল যশ চোপড়ার ব্যানারে, যশ চোপড়ার ডাইরেকশনে, যে ছবিতে স্ক্রিপ্ট লিখেছিলেন, ডায়লগ লিখেছিলেন আদিত্য চোপড়া। এবং সেই ছবিতে আমরা অন্যরকমভাবে পেয়েছিলাম শাহরুখ খান, করিশ্মা কাপুর এবং মাধুরী দীক্ষিতকে। সত্যি কথা বলতে গেলে প্রেমের ওই যে একটা পাগলপন, মানে পাগল হওয়া আর কি, পাগলপন যেটাকে বলে, কিংবা ধরো প্রেমের যে একটা অন্য শেড, মানে ভালোবাসলে মানুষ কি করতে পারে, একটা ভালোবাসার একটা ফিল, এই সবটা যেন আমরা দিল তো পাগল হাতে পেয়েছিলাম, তাই না? এবং সব কটা গান সুপার ডুপার হিট, নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু আদিত্য চোপড়া, যাকে নিয়ে আমাদের আজকে এই এক ঘন্টার সফর হলো, তিনি কিন্তু আমি যে বলেছিলাম মানুষ হিসেবে কিন্তু হিসেবে ভীষণ ভীষণ চাপা স্বভাবের মানুষ, একদম তিনি লাইমলাইটে আসতে চান না, অথচ তিনি এমন একজন মানুষ যিনি তার নীরবে সমস্ত কাজগুলো করেন এবং তার এই ক্রিয়েশনের জন্য তিনি ইতিমধ্যে, আমি ফিল্মফেয়ারের কথা ছেড়েই দিলাম, তিনি 95, 2004, 2007 এবং 2015 কিন্তু বিভিন্নভাবে তিনি কখনো পরিচালনা, কখনো স্ক্রিপ্ট, বিভিন্ন কারণে কিন্তু তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। তো আজকে যেতে যেতে যেহেতু মাধুরী দীক্ষিতের কথা হচ্ছে, যেহেতু আমরা আদিত্য চোপড়ার একটা অ্যাসোসিয়েশন খোঁজার চেষ্টা করছিলাম, ডেফিনেটলি দিল তো পাগল হয় ছাড়া আর কোনই বা সিনেমা আছে কোন যে ছবির গান আমরা শোনাতে পারি, তাই তো?
1: ঠিক ঠিক।
2: তাহলে এই গান শুনতে শুনতে আমরা এই ঘন্টা থেকে বিদায় নেব, কিন্তু পরের ঘন্টাটাও খুব ইন্টারেস্টিং, সেখানে কিন্তু সুপারহিট গানগুলো আছে এবং তারও কিন্তু একটা কানেকশন আছে, সেটা বলবো ওই তৃতীয় ঘন্টায়।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক।

0: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
1: এই কেষ্টো, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
0: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
3: এই সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছিলেন প্রীতি জিন্টা। শাহরুখের পিতার চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন মনোজ বাজপেয়ী। বলুন তো কোন সিনেমার কথা বলছি?
2: পাঠাও 9903653992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
4: Millennium Magic, Millennium Magic, Millennium Magic।
5: আমাদের এই ঘন্টার যে নাম, যে সেগমেন্ট, তার মধ্যেই কিন্তু আজকে গানগুলোর যে লিংক সেটা লুকিয়ে আছে। অর্থাৎ কিনা, 2000 আমরা যে সাল, 2000 আমরা বলি মিলেনিয়াম, সেই মিলেনিয়ামের যে সমস্ত ছবি সেই বছর রিলিজ করেছিল সেই সমস্ত ছবির গানই কিন্তু আমাদের আজকের এই একটা ঘন্টায়। দেব আর বাসু তোমাদের সঙ্গে রাত 12 পর্যন্ত থাকবে। দেখতে দেখতে আমাদের দুটো ঘন্টা শেষ হয়ে গেল এবং তৃতীয় ঘন্টায় প্রথম যে গানটা শুনিয়েছি সেটি ছিল কাহো না প্যার হ্যায় এই ছবি থেকে, এবং এই ছবিতে ডেবিউ করেছিলেন অমিশা প্যাটেল এবং ওয়ান অ্যান্ড ওনলি ঋতিক রোশন, তাই তো?
6: হ্যাঁ, অমিশা প্যাটেল এবং ঋত্বিক রোশনের এই ডেবিউ ফিল্ম শুধুমাত্র ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে একটা রেকর্ড তৈরি করেছিল তাই নয়, দর্শকদের মনে, মানে আমরা যখন একদম মানে সদ্য উঠতি ইয়াংস্টার্স কিডস, তাদের মনের মধ্যে কিন্তু একটা অদ্ভুত আলোড়ন সৃষ্টি করেছিল। কারণ

0: ঋত্বিক রোশনের আগে ওই রকম মাচো হিরো আমরা দেখিনি। ছিল এইটিজের দিকে সঞ্জয় দত্ত ছিলেন, বিনোদ খান্না ছিলেন তার আগে, বা অমিতাভ বচ্চনজি ছিলেন তার আগে, কিন্তু আমাদের এরায় আমরা ওই রকম মাচো হিরো কিন্তু সত্যি দেখিনি কারোকে।
1: এবং সবচেয়ে বড় কথা যে ঋত্বিক রোশন যেমন দেখতে ছিলেন এবং সেই রকম ডান্স, মানে ওই যে তার ডান্স স্টেপ, সেটা কিন্তু সত্যি আসমুদ্র হিমাচলকে কিন্তু নাচিয়ে ছেড়েছিল। সেই জন্য আমরা বলি যে, এবং সত্যি কথা বলতে গেলে ওই রকম সুন্দর, ওরকম গ্রিক গড সৌন্দর্য আমার মনে হয় না পরবর্তীকালে খুব একটা আমাদের ভারতবর্ষের কোনো অ্যাক্টরকে আমরা পেয়েছি।
0: র্যাদার ওনাকে নকল করে বহু অভিনেতা তৈরি হয়েছেন বা এখনো হওয়ার চেষ্টা করছেন, বাট দ্যাটস ওকে, কারণ উনি অনুকরণযোগ্যই।
1: সত্যি তাই। তো আজকের এই ঘন্টায় আমরা সেই সমস্ত ছবির গান শোনাবো যে সমস্ত ছবিগুলো 2000 সালে অর্থাৎ মিলেনিয়াম ইয়ারে রিলিজ করেছিল, সেই সমস্ত ছবির গান এই একটি ঘন্টায় থাকবে। তাহলে প্রথম গান শুনিয়ে দিয়েছি কাহুনা পেয়ার হ্যায় থেকে, পরের ছবি ধরকন। মনে আছে ধরকনে সেই শিল্পা শেঠি, অক্ষয় কুমার এবং সুনীল শেঠি তিনজনের কম্বিনেশনের ছবি, এবং অন্যরকমের গানগুলো সুপার ডুপার হিট, একটা অন্য রকমের মন খারাপ করা, কখনো মন ভালো করা, মানে সেই পাগল প্রেম সব কিছু নিয়ে এ ছবির আলাদা অ্যাপিল ছিল সকলের কাছে। সেই ছবির গান আমরা শুনবো এবং তারপর এই গান থেকে ফিরে এসে আমরা অবশ্যই পরপর তিনটে গান তিনেককে তিনে আমরা শুনবো। তার মাঝখানে 9903653992 খোলা আছে তোমার রিকোয়েস্টের গান শোনার জন্য। যে সমস্ত গান তুমি এই ঘন্টায় শুনতে চাও আমাদেরকে রিকোয়েস্ট করতে পারো। এবং ওই একই নম্বরে আমরা যে একটু আগে আমাদের আজকে তোমায় পড়েছে মনে 3 নম্বর তোমায় পড়েছে মনে শোনালাম, এই ঘন্টার তোমায় পড়েছে মনে শোনালাম, তার সঠিক উত্তর যদি তুমি জানো তাহলে তারও উত্তর কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিও ওই একই নম্বর 9903653992। তাহলে আপাতত সেই সুপারহিট গান কুমার শানুর গাওয়া ধরকন ছায়াছবি থেকে, রিলিজ করেছিল 2000 সালে।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছিলেন প্রীতি জিন্টা। শাহরুখের পিতার চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন মনোজ বাজপেয়ী। বলুন তো কোন সিনেমার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান,
3: তোমার রিকোয়েস্টের গান।
2: ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
4: এই গানটা শুনতে চেয়েছে বেহালা থেকে দেবস্মিতা।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: পৌঁছে গেছি ব্লকবাস্টার বুধবারের একদম শেষ পর্যায়ে, এবং শেষ 10 মিনিটের মধ্যে আমরা কিছু গান কিছু কথা তো বলবই, তবে আমাদের শেষ তোমায় পড়েছে মনের উত্তর, যারা দিয়েছেন সঠিক উত্তর তাদের নামগুলো বলে দিই। এইবারে বেশ কিছু ভুল উত্তর পেয়েছি এবং তাতে আমার বেশ আনন্দ হয়েছে যে যাক, আমিও কঠিন প্রশ্ন করতে পারি, আমিও কঠিন স্যার হতে পারি। তবে না, বহু মানুষই সঠিক উত্তর পাঠিয়েছেন এবং সঠিক উত্তর হচ্ছে বীর জারা। সঠিক উত্তর দিয়েছেন মৌসুমী সরকার মধ্যমগ্রাম থেকে, জয়দীপ রায় বাঘাযতীন থেকে, সঞ্জয় পাল বিজয়গড় থেকে, রাজু দাস হাওড়া থেকে, সীমা সরসুনা থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, অভিষেক ঘোষ লেকটাউন থেকে, স্বাতী কর্মকার হাওড়া থেকে, সোনালী কালীঘাট থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, রীতা শ্রীমানী বেহালা থেকে, বিজলী চক্রবর্তী মহেশতলা থেকে, সব্যসাচী এবং মণি কাটোয়া থেকে, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, শঙ্করচন্দ্র দে বারাসত থেকে, দেবশ্রী সাউ দেবর্ষী সাউ চন্দনদহ থেকে, রমা দত্ত বেলতলা রোড থেকে, আবির জানা বারুইপুর থেকে, আশিস জানাও বারুইপুর থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, আভা লস্কর হাওড়া থেকে, কবিতা দাস বাঘাযতীন থেকে, তন্ময় ভবানীপুর থেকে, দেবস্মিতা বেহালা থেকে, এবং আমাদের প্রিয় ডোরা সঠিক উত্তর দিয়েছে।
2: তাহলে একদম 9 মিনিট আছে আর আমাদের এই ঘন্টার, মানে আজকের ব্লকবাস্টার বুধবারের তৃতীয় ঘন্টায় আর মাত্র 9 মিনিট। আমরা কানেকশনটা বলেছিলাম, এই ঘন্টা আমরা সেই সমস্ত গান শোনাচ্ছি যে সমস্ত গান, যে সমস্ত ছবি রিলিজ হয়েছিল 2000 সালে, মিলেনিয়াম ইয়ারে। পরপর তিনটে গান আমরা শুনিয়েছি, প্রথম যে গানটা শুনিয়েছি সেটি ছিল পুকার ছায়া ছবি থেকে, এবং তারপরের গানটি ছিল অবশ্যই ডেবিউ করেছিলেন যে হিরো হিরোইন করিনা কাপুর এবং অভিষেক বচ্চন, সেটা ছিল হচ্ছে রেফিউজি। এবং তৃতীয় ছবি জাস্ট যে গানটা শুনলাম সেটি ছিল অস্তিত্ব সিনেমা থেকে, অসাধারণ অভিনয় করেছিলেন সচিন খেরা এবং অবশ্যই তাব্বু। এবারে যে ছবিতে, যে ছবির কথা বলবো, সেই ছবির নাম হচ্ছে বাদল। আমরা ববি দেওলকে পেয়েছিলাম এই ছবিতে, তো এই ছবিও কিন্তু রিলিজ করেছিল 2000 সালে, এবং তারপরে মেবি হয়তো আর একটা গানের খানিকটা অংশ হয়তো শুনতে পাবো, কিন্তু আপাতত কথা না বলে সরাসরি গানে চলে যাই।

0: দেখতে দেখতে সময় 11:56।
1: একদম শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছি আমরা।
0: তাহলে আজকের মতো,
1: আজকের মতো চুপ করে শুনতে হবে এবং বাড়ি ফিরতে হবে আমাদেরকেও। তবে তোমরা বাড়িতে বসে অবশ্যই 107 FM রেইনবো শুনতে থাকো।
0: শুভরাত্রি।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।

ইয়াস, ঘড়ির কাঁটা যখন টিকটিক করতে করতে প্রায় 12টা বাজে, তখন সময় কিন্তু ঠিক তোমাদের পছন্দের গানের অনুষ্ঠান শুনতে কি চাও, সময় 1 ঘন্টা তোমাদের সঙ্গে থাকবো। আর অবশ্যই তোমাদের পাঠানো গানের অনুষ্ঠান, গানের রিকোয়েস্ট যেগুলো তোমরা পাঠাবে, ডেফিনেটলি সেগুলো শোনাবো। আর আপাতত নাম্বার তোমাদের জানাই, 9903659992 নম্বরে তোমরা যথারীতি তোমাদের পছন্দের যে গান তোমরা শুনতে চাও সেগুলো অবশ্যই পাঠাতে থাকো। আর আপাতত আমার পছন্দের এই গানটি নিয়ে আপাতত তোমাদের কাছে আসছি, শুনতে থাকো এই গানটি।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছো শুনতে কি চাও, তোমাদের পছন্দের গান। আর এবারে যে গানটি শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছো কসবা থেকে সৌভিক, তোমার জন্য এই গানটা।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে তোমাদের পছন্দের অনুষ্ঠান শুনতে কি চাও, আর সেই কি শুনতে চাও সেগুলো নিয়েই তোমাদের সঙ্গে রয়েছি। আর এই মুহূর্তে যে গানটি শোনার জন্য অনুরোধ করে পাঠিয়েছ, ঢাকুরিয়া থেকে মৌলি শুনতে চেয়েছ সাগর সেনের কণ্ঠে, এই গানটি তোমার জন্য।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: পরের গানটা শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছ বারুইপুর থেকে অম্লান, শুনতে চেয়েছ এই গানটি, তোমার পছন্দের গান, একদম তোমার জন্য।

এবারে যে গানটি শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছেন রাজীব ভুঁইয়া কেরালা থেকে, শুনতে চেয়েছেন গীতা দত্তের কণ্ঠে এই গানটি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: পরের গানটা শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছে অনুপম রায়ের কণ্ঠে এই গানটা।
2: তাক দে মে তাক এটা তাক

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে তোমরা শুনছো তোমাদের পাঠানো তোমাদের পছন্দের গান, ঠিক তোমরা যেমনটা শুনতে চাও ঠিক সেই রকমই। এবারে হ্যাঁ, এই এই গানটা শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছিলে বেলতলা থেকে রমা দত্ত, শুনতে চেয়েছিলে এই গানটি, তোমার পছন্দের গান। এবারে যে গানটি শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছো, বারুইপুর থেকে পিউ, শুনতে চেয়েছো পুরনো দিনের এই গানটা তোমার জন্য।

পরের গানটি শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছে হাওড়া আন্দুল থেকে রাজু দাস, শুনতে চেয়েছে এই গানটি তোমার জন্য।

কথা বলতে বলতে সময় একদম শেষ, তাই আজ আপাতত এখানেই থামতে হচ্ছে। আবারও কোনো একদিন তোমাদের এই গানের ডালি নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, ভালো রেখো। আর পরের এই গানটি আপাতত সঞ্জয় কুমার পাল বিজয়গড় থেকে শুনতে চেয়েছেন এই এই গানটি। এই গানটির সাথে সাথেই আপাতত বিদায় নিচ্ছি তোমাদের থেকে। সবাই ভালো থেকো আর টিউন করো 107 FM রেইনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়ির কাঁটা বলছে সময় এখন 1:05 হয়ে 5 সেকেন্ড, আর একটা মানেই সময় এখন শুরু। রঞ্জনী রাতের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, রাতের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন অভোগী রাগে আলাপ ও ধামার শিল্পী পণ্ডিত ফাল্গুনী মিত্র।

সুররঞ্জনী, রাতে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ অভোগীর আগে আলাপ ও ধামার শুনছিলেন। শিল্পী ছিলেন পণ্ডিত ফাল্গুনী মিত্র। 107 FM রেইনবো প্রচার তরঙ্গের সুররঞ্জনী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনছেন। সুররঞ্জনী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে এবারে শুনবেন ঝাঁপতালে তবলা, শিল্পী পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায়।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে সুরুর অঞ্চনী রাতের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে অভোগী রাগে আলাপ ধামার শুনলেন। শিল্পী ছিলেন পণ্ডিত ফাল্গুনী মিত্র। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে সুররঞ্জনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ ঝাঁপ তালে তবলা শুনছিলেন। শিল্পী ছিলেন পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায়। সুররঞ্জনী রাতের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এ পর্যন্তই।

0: মনে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন
1: আর সারাদিন রাত শুধু দিন না, সারাদিন এবং রাত সারাক্ষণ।

গান অন্তহীন গান, যে গান মনের মাঝের মাধুর্যকে অন্যরকমভাবে এনে দেয়, সেই রকম গান পরের এক ঘন্টা। সময় এখন আপকে লিয়ে, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান তোমাদের জন্য।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে শুনছেন আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। রাত 2:24 থেকে সামান্য যান্ত্রিক গোলযোগের জন্য গানের সামান্য কিছু পরিবর্তন করার

পরেই গান শুনতে পাচ্ছেন, গান চলছে বিভিন্ন শিল্পীর গাওয়া বিভিন্ন সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে। মাঝে মাঝে কখনো আমাদের একটু সমস্যা আসে, সেই সমস্যাগুলো আমাদের কাছে চলেও যায়। যাই হোক, তার মধ্যেও আমাদের ভালো লাগা মন্দ লাগার মধ্যেও আমাদের গান কিন্তু চলতে থাকে 24x7 107 FM রেনবো। হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছায়াছবির সাউন্ড ট্র্যাক থেকে, এবারে শিল্পী বিশাল মিশ্রর কণ্ঠে এই গানটি।

সময়, এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। আজ প্রভাতীর নিবেদনে অনেকগুলি পরিবেশনা রয়েছে। প্রথম শিল্পী কল্যাণজিৎ দাসের পরিবেশনায় সেতার, রাগ আহির ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে এতক্ষণ শুনছিলেন শিল্পী কল্যাণজিৎ দাসের পরিবেশনায় সেতার রাগ আহির ফেরাব। এবারে শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্যের পরিবেশনায় গিটার রাগ ভৈরবী।

এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনুন শরৎ শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পণ্ডিত পরিমল চক্রবর্তী। শরৎ রাগ আহির ভৈরব, শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য।

শেষ হলো শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান প্রভাতী। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। ভোর পাঁচটা মানে সময়টা আনন্দধ্বনির। 107 FM রেনবো, নিউজ অন, AIR অ্যাপস, একযোগে অনুষ্ঠান শুনছেন। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল 6টা পর্যন্ত আনন্দধ্বনি অনুষ্ঠান সঙ্গে নিয়ে। রবি ঠাকুরের লেখা গান, কথা, তার রচনার অংশ, এই সব কিছু নিয়েই আনন্দধ্বনি। আবার একটি নতুন দিন, নতুন আশা, উৎসাহ, উদ্দীপনা, এই সব কিছু নিয়েই নতুন করে আমাদের পথ চলা। বুধবার 20 মে 2026 পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছি আজ বৃহস্পতিবার 21 মে, আরেকটি নতুন দিন। যারা এই মুহূর্তে অনুষ্ঠান শুনছেন, টিউন করে রয়েছেন 107 রেনবো এবং নিউজ অন AIR অ্যাপস, সকলকে স্বাগত। অনুষ্ঠানের শুরুতেই শিল্পী সন্তোষ সেনগুপ্ত।

107 FM রেনবো শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। আরেকটি নতুন দিন, নতুন আনন্দধ্বনি অনুষ্ঠান। সৌম্যকান্তির সঙ্গে রয়েছে 107 FM রেনবো, নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন, সকলকে স্বাগত। রবি ঠাকুরের লেখা বনমানি কাব্যগ্রন্থের অন্তর্গত কুটিরবাসী। তরুবিলাসী আমাদের এক তরুণ বন্ধু এই আশ্রমের এক কোণে পথের ধারে একখানি গোলাকার কুটির রচনা করেছিলেন। সেটি আছে একটি পুরাতন তালগাছের চরণ বেষ্টন করে, তাই তার নাম হয়েছে তালধ্বজ। এটি যেন মৌচাকের মতো নির্ভৃত বাঁশের মধু দিয়ে ভরা, লোভনীয় বলেই মনে করি। সেই সঙ্গে এও মনে হয় বাসস্থান সম্বন্ধে অধিকার ভেদ আছে। যেখানে আশ্রয় নেবার ইচ্ছা থাকে, সেখানে হয়তো আশ্রয় নেবার যোগ্যতা থাকে না। তোমার কুটিরের সম্মুখ বাটে পল্লী রমণীরা চলেছে হাটে, উড়েছে রাঙা ধুলি, উঠেছে হাসি, উদাসী বিবাগীর চলার বাঁশি। আধারে আলোকেতে সকালে সাজে, পথের বাতাসের বুকেতে বাজে, যা কিছু আসে যায় মাটির পরে, পরশ লাগে তারি। তোমার ঘরে ঘাসের কাঁপা লাগে, পাতার দোলা শরতের কাশবনে, তুফান তোলা প্রভাতে মধুপের গুনগুনানি, নিশীথে ঝিঝি রবে জাল বুনানি, দেখেছি ভোরবেলা ফিরিছ একা, পথের

ধারে পাও কিসের দেখা, সহজে সুখী তুমি, জানে তা কে বা, ফুলের গাছে তব স্নেহের সেবা, একথা কারো মনে রবে কি কালি, মাটির পরে গেলে হৃদয়ে ঢালি, দিনের পরে দিন যে দান আনে, তোমার মন তারে দেখিতে জানে, নম্র তুমি তাই সরল চিতে সবার কাছে কিছু পেরেছ নিতে, উচ্চ পানে সদা মেলিয়া আঁখি, নিজেরে পলে পলে দাও নি কি ফাঁকি, চাওনি জেনে নিতে হৃদয় কারো, নিজের মন তাই দিতে যে পারো, তোমার ঘরে আসে পথিক জন, চাহে না জ্ঞান তারা চাহে না ধন, এটুকু বুঝে যায় কেমন ধারা, তোমারই আসনের শরিক তারা, তোমার কুটিরের পুকুর পাড়ে ফুলের চারাগুলি যত্নে বাড়ে। এ লেখার পরবর্তী অংশ আর দুটি গানের পর, প্রথমে শিল্পী অর্ঘ্য সেন, তারপরে শিল্পী পঙ্কজ মল্লিক।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি, 107 FM রেনবো, নিউজ অন এআইআর অ্যাপসে একযোগ অনুষ্ঠান শুনছেন। শুনছিলেন পরপর শিল্পী অর্ঘ সেন এবং পঙ্কজ মল্লিকের কণ্ঠে দুটি গান। বনমানী কাব্যগ্রন্থের কুঠিরবাসী। ফুলের চারাগুলি যতনে বাড়ে, তোমার কথা নাই তারাও বোবা, কোমল কিশলয় সরল শোভা, শ্রদ্ধা দাও তবু মুখ না খোলে, সহজে বোঝা যায় নীরব বলে, তোমারই মতো তব কুটিরখানি, স্নিগ্ধ ছায়া তার বলে না বাণী, তাহার শিয়রেতে তালের গাছে বিরল পাতাকটি আলোয় নাচে, সমুখে খোলা মাঠ করিছে ধুধু, দাঁড়ায় দূরে দূরে খেজুর শুধু, তোমারই বাসাখানি আটিয়া মুঠি, চাহে না আকরিতে কালের ঝুঁটি, দেখি যে পথিকের মতোই তাকে, থাকাও না থাকার সীমায় থাকে, ফুলের মতো যে পাতার মতো, যখন যাবে রেখে যাবে না ক্ষত, নাইক রেশারেশি পথেও ঘরে, তাহারা মেশামেশি সহজে করে, কীর্তি জালে ঘেরা আমি তো ভাবি, তোমার ঘরে ছিল আমারও দাবি, হারায় ফেলেছি সে ঘূর্ণিবায়ে, অনেক কাজে আর অনেক দায়ে। আনন্দধ্বনিতে এর পরের গান, আমারও পরানো যাহা চায়।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি। অনুষ্ঠানের মধ্যপথ পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। যারা এই মুহূর্তে শুনছেন অনুষ্ঠান 107 এফএম রেনবো এবং নিউজ অন এআইআর অ্যাপসে টিউন করে রয়েছেন, সকলকে স্বাগত। রবি ঠাকুরের লেখা বনবাণী কাব্যগ্রন্থের হাসির পাথেয়। তখন আমার অল্প বয়স, পিতা আমাকে সঙ্গে করে হিমালয়ে চলেছেন ডেলহাউসি পাহাড়ে। সকালবেলায় ডান্ডি চড়ে বেরোতুম, অপরাহ্নে ডাকবাংলোয় বিশ্রাম হতো। আজও মনে আছে এক জায়গায় পথের ধারে ডান্ডিওয়ালারা ডান্ডি নামিয়েছিল। সেখানে শ্যাওলায় শ্যামল পাথরগুলোর উপর দিয়ে গুহার ভিতর থেকে ঝর্ণা নেমে উপত্যকায় কলশব্দে ঝরে পড়ছে। সেই প্রথম দেখা ঝর্ণার রহস্য আমার মনকে প্রবল করে টেনেছিল। এদিকে ডান পাশে পাহাড়ের ঢালু গায়ে স্তরে স্তরে শস্যক্ষেত হলদে ফুলে ছাওয়া, দেখে দেখে তৃপ্তি শেষ হয় না। কেবলই ভাবি এইগুলো ভ্রমণের লক্ষ্য কেন না হবে, কেবল ক্ষণিক উপলক্ষ কেন হয়। সেই ঝর্ণা কোন নদীর সঙ্গে মিলে কোথায় গেছে জানি নে,